কী গল্প আছে সেগুলো কিন্তু আমরা বারবার জানতে চেয়েছি। আমরা দেখেছি যে তার গানের যে কালক্রম মানা হয়নি, উল্লেখ করা হয়নি, সেই যে রচনাগত পটভূমি, না রবীন্দ্রনাথও কি নিজেও বোধ হয় সেরকম চায়নি, চাননি, আর সে কারণেই বোধ হয় তাঁর প্রত্যক্ষ নির্দেশনায় গীতবিতান যখন প্রকাশ পেয়েছিল তিনি তখন তার গানগুলোকে উপস্থাপন করেছিলেন একেবারে ভাবের দিক থেকে, সেই কারণেই বোধ হয় তিনি সেগুলোকে একটু ভাগ করেছিলেন, কখনো প্রেম, কখনো পূজা, কখনো স্বদেশ, কখনো প্রকৃতি। আর প্রকৃতির কথা যখনই আমরা বলি, প্রকৃতির মধ্যে যখন আমরা থাকি, তখনই তাঁর গান, তাঁর গানের কথা, তাঁর কথায় কথায় গান আর গানের কথায় আমরা কেমন যেন ভুলে যাই, আর বারবারই মনে হয় যে এই প্রকৃতিকে তিনি কত আপন করে বুঝেছিলেন, আর সেই জন্যেই বোধহয় এই সমস্ত গানের কথা তিনি একের পর এক লিখে যেতে পেরেছিলেন তাঁর সময়ে, কখনো সাধারণভাবে, আবার কখনো বা প্রত্যেকটি গানের যে সময়ে, প্রত্যেকটি সময়কে ধরে সেই গান তিনি লিখে গেছেন। যে গানগুলো যতই আমরা শুনি না কেন, ততই বারবারই মনে হয় যে এর পেছনের গল্পটা কী। স্বভাবতই যে রবীন্দ্র গান আমরা বারবার শুনেছি, সেই গান তার পেছনের যে গল্প, তার পেছনে যে বিষয়, সেগুলো আমাদের মনের মধ্যে তৈরি হয়েছে, জানার আগ্রহ বেড়েছে। যত তাঁর গান শুনেছি, কবিতা পড়েছি, তাঁর গল্প শুনেছি, তত যেন আরও জানার আগ্রহ বেড়েছে। আসলে তাকে আমরা যতই পড়েছি, আমাদের মনের মধ্যে সেই জানাগুলো আরও বেশি করে বেজে গেছে।

মনের টানাপোড়েনের মাঝে তিনি যে কত লেখা লিখেছেন, কত রকমের কথা বলেছেন তারই অত্যা নেই। তবু তার সেই কথা, তার সেই গান শুনতে শুনতে আমাদের মন সত্যিই যেন অন্য কথা বলে ওঠে। আমাদের জীবনের অনেকগুলো পথ পেরিয়ে আসার পর মনে হয় মন কেন ভুলে যায়, সে কথাই আমাদের আজ বারবার মনে হয়।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে সময় কখন যেন শেষ হয়ে যায় বোঝাই যায় না। ঠিক সেরকমই আজও কথা বলতে বলতে সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে আর কথা নিয়ে

শুরু হলো আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 10ই জুন বুধবার, স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 38 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 47 সেকেন্ড।

এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্ক বার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই। আকাশবাণী মৈত্রী, এখন সুচিন্তন। আজ শুনবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ।

পরোপকারের হীন আত্মপ্রসাদ লাভের জন্য নয়, পতিত জাতির উদ্ধারের অহংকারের জন্য নয়, কর্মকর্তৃত্বের আত্মম্ভরী জ্ঞান হইতে নয়, আমরা আমাদের মিলিত শক্তির দ্বারা, সমবেত চেষ্টার দ্বারা যে সেবাব্রত উদযাপন করব, তা শুধু নিজেদের মনুষ্যত্বের বিকাশের সাধনের জন্য, আত্মবিস্তৃত পুরুষ সিংহের জাগরণের জন্য, মথিত নরনারায়ণের উদ্বোধনের জন্য। অনাদিকাল হতে ভারতবর্ষের যে মহান আদর্শ পরসেবাব্রতে প্রারব্ধ হয়েছে, তা এই সেবাব্রতেই উদযাপিত হয়ে আমাদের সিদ্ধির পথে অগ্রসর করে দেবে। অমৃতের দানের আশায় আমরা থাকব নিশ্চেষ্ট হয়ে নয়, অদৃষ্টবাদীর মতো নয়, দুর্বল পরমুখাপেক্ষীর মতো নয়। আমরা আমাদের স্বাধীন আত্মস্বতন্ত্র কর্মঠ শত শত অনুষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে সদা জাগ্রত থাকব। সমগ্র বাংলায় এই রূপ অসংখ্য কর্মকেন্দ্র স্থাপন করতে হবে। যেখানে কোনো কর্মকেন্দ্র নাই, সেখানে উৎসাহী কর্মী দলকে সঙ্গবদ্ধ করে নতুন কর্ম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। যে সকল স্থানে কর্মকেন্দ্র পূর্ব হতে জাগ্রত অথবা মৃতপ্রায় হয়ে রয়েছে, সেসবগুলিকে বর্তমানের কর্মোপযোগী করে নতুন প্রেরণা দিয়ে নতুন আদর্শে সঞ্জীবিত করে একটি বিরাট কর্মকেন্দ্রের অঙ্গীভূত করতে হবে। আমাদের আদর্শ যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়, তাহলে নানাভাবে বিস্তৃত ও বিক্ষিপ্ত সকল কর্মকেন্দ্রের মধ্যে একই দুর্লঙ্ঘ অনিবার্য শক্তি আমাদের সমস্ত কর্মসাধনাকে সেই একই পরম লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এই রূপে আমরা এক হইতে বহুতে এবং বহু হইতে একের মধ্যে একটা সহজ সরল স্বাভাবিক সংযোগের সৃষ্টি করে আমাদের সাধনার ক্ষেত্রকে আন্তরিক ঔদার্যের দ্বারা সর্বজনগ্রাহ্য এবং সকলের পক্ষে সুলভ করে আমাদের কর্মবাহুল্যের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বিধান করতে পারব। সেখানে রাজনৈতিক মতদ্বৈধের কোনো স্থান থাকবে না, সমাজ পদ্ধতির কোনো বিশিষ্ট আচার অনুষ্ঠানকে গোড়ামির দ্বারা বড় করে দেখা হবে না, বিভিন্ন ধর্মের পার্থক্য কোনো বাধা সৃষ্টি করবে না। সেখানে সমস্ত দেশবাসী জাতি ধর্ম নির্বিশেষে একই আদর্শ অনুসরণ করে একই লক্ষ্যে একই পথে আপন আপন মনুষ্যত্বকে পাথেয় রূপে গ্রহণ করে আমরণ চলতে থাকবে।

জনশিক্ষার বহুল প্রচার দ্বারা দেশের আত্মমর্যাদা বৃদ্ধি জাগিয়ে তুলতে হবে, নষ্ট শিল্পের পুনরুদ্ধার করে তাকে গড়ে তুলতে হবে, ধ্বংসোন্মুখ পল্লীসমূহের সংস্কার দ্বারা দেশের লুপ্ত সৌন্দর্যকে ফিরিয়ে আনতে হবে। এইসব বিভিন্ন কর্মের ভার আমাদের কর্মকেন্দ্রগুলিকেই গ্রহণ করতে হবে। আমাদের কর্মকেন্দ্র ক্ষুদ্রই হোক আর বিরাটই হোক, যেখানে সহকর্মীর সহায়তা, সমানুভূতি ও কর্মকুশলতার অভাব, সেখানে কোনো কাজে সাফল্য লাভ করা যায় না। যেখানে সুখ দুঃখের ভাগাভাগি আছে, হাসি কান্নার অংশ হিসাব আছে, সেখানে সাহচর্য অযাচিতভাবে এসে উপস্থিত হয়, সেখানে সকল কর্ম সফলতার গৌরবে উজ্জ্বল হয়ে ওঠে। যে কাজে সাধারণের হৃদয় বিনিয়োগ হয় তা অসাধ্য হলেও সমবেত ইচ্ছা শক্তি ও প্রেরণার বলে সহজ সাধ্য হয়ে পড়ে। আন্তরিকতাবিহীন অনুষ্ঠান বিধাতার অভিশাপে দুষ্ট, কাজেই আত্মনাম ঘোষণার চেষ্টার মধ্যে কর্মজীবনের শ্রেষ্ঠত্ব নাই, বাহ্যাড়ম্বরপূর্ণ কাজের মধ্যে সার্থকতা নাই। তাই বলি, আমাদের হৃদয় দিয়ে কাজ করতে হবে, ছুতমার্গ পরিহার করে, অস্পৃশ্যতা ভূতকে ঝেড়ে ফেলে সবাইকে আপনার বলে আলিঙ্গন করতে হবে। মনকে ফাঁকি দিলে চলবে না, বিবেকের গলা টিপে ধরলে কুকর্ম আরো জোর গলায় প্রচারিত হবে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। মৈত্রী প্রচার তরঙ্গে প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত এ কানন, রাগ বিলাওয়াল গুর্জরি ও ভাঙ্কর।

0: এতক্ষণ প্রথমালয় সুবদ্ধ সঙ্গীতে শুনলেন বিলাওয়াল গুজরি ও ভাঙ্কার রাগে খেয়াল পরিবেশন করলেন।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ডে যাবেন। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। 2014 সালের 26শে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13ই মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27শে মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4,398 দিন। 2014 সালের 26শে মে থেকে আজ 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4,399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে অসাধারণ বৈচিত্র্যময় 140 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে শাসন কার্যের বিশালতা ও জটিলতা বিবেচনা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্জন বিশেষভাবে উল্লেখ যোগ্য। যখন বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন এবং নীতি সংক্রান্ত অনিশ্চয়তা দেখা গেছে, ঠিক সেই সময়ে ভারত নেতৃত্ব ও শাসন ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরপর 3টি জাতীয় নির্বাচনে জয়লাভ করা জনগণের অবিচল আস্থারই প্রতিফলন। নিরপেক্ষ আন্তর্জাতিক জরিপগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। 30টিরও বেশি দেশ তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে তাকে ভূষিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে এর জন্য অভিনন্দন জানিয়েছেন। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড গড়ার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোটসঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। এনডিএ শাসিত 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। মূলত জাতীয় উন্নয়ন ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদী সরকারের যে পরিকল্পনা রয়েছে এই বৈঠকে তা পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি

0: স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্রবন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্ম বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলি শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণে বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদের সরিয়ে দিয়েছে। শ্রী শাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে ভারতের সীমান্ত সুরক্ষায় 4 রকমের কৌশল নিয়ে কাজ করছে এবং এই উদ্যোগে স্থলবন্দর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, স্থলবন্দর ব্যবস্থাপনা কেন্দ্র LPMS এবং স্মার্ট বর্ডার ব্যবস্থা যৌথভাবে আরও বেশি নিরাপদ ও আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার কাঠামো গড়ে তুলতে, অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে এবং একটি শক্তিশালী সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিনিময় প্ল্যাটফর্মের সূচনা দেশের শাসন ব্যবস্থায় যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
1: মারি স্মার্ট বর্ডার কি সংকল্পনা মে ল্যান্ড পোর্ট অথরিটি কা বহুত বড়া যোগদান আনে ওয়ালে দিনো মে। এ যো ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর স্মার্ট বর্ডার কি সংকল্পনা, ये दो मिलकर एक प्रकार से अभेद्य और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे, इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं।
0: केंद्र NDA সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের বিদেশ নীতি এখন দেশের মূল জাতীয় লক্ষ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ। সামাজিক সুরক্ষা ও জাতীয় উন্নয়নের ওপর গুরুত্ব আরোপকারী সরকারের অগ্রাধিকারের বিষয়গুলির সঙ্গে বিদেশ নীতি ও কূটনীতিকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। DD নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর জয়শঙ্কর বলেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে শুধুমাত্র সীমান্ত রক্ষাকে বোঝায় না, এর আওতায় অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবারের ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত নিরাপত্তাও অন্তর্ভুক্ত।
2: The amount of time we have spent engaging countries who are oil providers, gas providers, within that LNG, LPG, fertilizer, manufacturers, traders, because this is a national priority. So the foreign policy continuously is in sync with what are actually the prime national goals of the moment.
0: বিদেশমন্ত্রী আজ থেকে 2 দিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সে দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডের 4th কুলতারান্তা টক্সে অংশ নেবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সে দেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠকে বসবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শিক্ষা মন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 3টি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হল ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ ইয়র্কস এবং ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর বিনীত যোশী এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। শ্রী প্রধান বলেন, ভারতে এই বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস তৈরি 2020 জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রতিষ্ঠানগুলি ভারতে উন্নত মানের শিক্ষা, আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষার অংশীদারিত্ব এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে এই ক্যাম্পাসগুলি গড়ে তোলা হবে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন জলশক্তি মন্ত্রকের একাধিক উদ্যোগ এবং প্রকল্প পর্যালোচনা করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে দেশের জল সংরক্ষণ এবং জলের উৎস ব্যবস্থাপনাকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের নাগরিকদের মধ্যে ধর্মের নামে ভারত বিদ্বেষী মনোভাব জিয়ে রাখার জন্য ইসলামাবাদ সব রকমের উদ্যোগ নিয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন। এর আগে তিনি তিন দিনের ভারত সফর করেন। সূত্রের খবর, এ মাসের 14 তারিখ তিনি চীনের উদ্দেশ্যে রওনা হতে পারেন। নেপালের জাতীয় পরিষদের ফেডারালিজম স্ট্রেংথেনিং অ্যান্ড ন্যাশনাল কনসার্ন কমিটি স্বরাষ্ট্রমন্ত্রককে হুমলা ও বাজুরা জেলার মধ্যে সীমান্ত বিরোধের দীর্ঘমেয়াদী সমাধান

0: খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। হুমলা জেলা কর্ণালী প্রদেশ এবং বাজুরা জেলা সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $100,000 H-1B ভিসা ফি বাতিল করে এটিকে বেআইনি ঘোষণা করেছেন। এর ফলে হাজার হাজার দক্ষ অভিবাসী উপকৃত হবেন। 20 ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলা বিচারক লিও সোরোকিন এই রায় দেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতিতে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব, শীর্ষ আমলা, পুলিশ কর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব এবং কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। খবর শেষ হল, এরপর খবর শুনতে পাবেন 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন এই মহাজীবন। আজ শুনবেন কবি বিষ্ণুদের জীবন কথা।
2: বিষ্ণুদের কাব্যগ্রন্থ পড়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তোমার মধ্যে যথার্থই নতুন পথ খননের অধ্যাবসায় দেখা গেল। তখন তরুণদের আত্মপ্রকাশের অবারিত ক্ষেত্র ছিল কল্লোলের আড্ডা। কর্নওয়েল স্ট্রিটে বিকেলের দিকে পত্রিকার অফিসে, পটুয়াটোলা লেন আর পাবলিশিং হাউজের কার্যালয়ে, বিভুরঞ্জন দাশগুপ্তের বাড়ির আসরে তাঁর স্ত্রী কমলা, যাকে সবাই বৌদি বলে ডাকতেন, রুটি তরকারি আর এক কাপ চা সহযোগে ফাঁকা পকেটে পায়ে হেঁটে আসা তরুণরা সৃষ্টির স্বপ্নে বিভোর হয়ে যেতেন। কলকাতার বনেদি বণিক পরিবারে তাঁর জন্ম। আদি বাড়ি ছিল হাওড়া জেলার পাতিহালে। পরবর্তী সময়ে সংস্কৃত কলেজের বিপরীতে নতুন বাড়িতে চলে আসে তাঁর পরিবার। কাকা ছিলেন প্রাচীন পুস্তক প্রকাশক কোম্পানির মালিক। বাবা শশীভূষণ দেও প্রখ্যাত এবং ধনী ব্যবসায়ী ছিলেন। আজও বউবাজারে তাঁর নামাঙ্কিত রাস্তা রয়েছে। কিন্তু শারীরিক ঝামেলা বিষ্ণুর জীবনে বিপর্যয় ডেকে এনেছিল। তিনি লিখেছিলেন, উদ্ভ্রান্ত বিচ্ছিন্ন মন ঘুরে মোরে সারা, নির্নিমেষ নির্বিকার বিরাট শহর, সহে না খুবই এই নিঃসঙ্গ মাথুর। অবিভক্ত বাংলায় ছোটলাটের সচিবালয়ে কর্মজীবন শুরু হয় তাঁর। 1950 সালে যোগ দেন মৌলানা আজাদ কলেজে। দীর্ঘ 30 বছরের অধ্যাপক জীবন। সঙ্গ দিতেন প্রিয় বন্ধু উর্দু কবি পারভেজ, ডক্টর ক্ষুদিরাম দাস আর ইংরেজি সাহিত্যের অধ্যাপক কালিদাস বসু। কালীঘাটে গোলাম মোহাম্মদ রোডে ভাড়া বাড়িতে স্ত্রী পুত্র আর 2 মেয়ে ইরা ও তারাকে নিয়ে থাকতেন তখন। পারিপাট্যে নির্ভেজাল বাঙালি, সাদা ধুতি পাঞ্জাবি পরা দীর্ঘদেহী মানুষটি ছিলেন স্বল্পভাষী। বাংলা কবিতার ক্রমবিবর্তনে ও রচনাশৈলীর পরিবর্তনে তাঁকে নিপুণ কারিগর বললে অত্যুক্তি হবে না। ইংরেজি সাহিত্যের অধ্যাপক ও অনুবাদক হয়ে 30-এর দশকে রবীন্দ্র অনুরাগী ও রবীন্দ্র বিরোধী গোষ্ঠীর মধ্যে থেকেও নিজের স্বাতন্ত্র্য প্রমাণ করেছিলেন। তাঁর রচনায় বোদলিয়ার, এলিয়টের প্রভাব যেমন অস্বীকার করা যায় না, তেমনি মননশীলতায় বয়সে সকলে ছোট হয়ে তিনি ভিন্ন ধর্মী। পরাধীন বাংলার আন্দোলনকে কেন্দ্র করে জীবনানন্দ লিখেছিলেন 7টি তারার তিমিরে। বিষ্ণু লেখেন 7 ভাই চম্পা, সন্দীপের চর। প্রেম নিয়ে তাঁর নিজস্ব বক্তব্য ধরা পড়ে নাম রেখেছি।

0: কোমল কান্ধারে। তিনি ছিলেন রাশিয়ার অন্তর্ভক্ত। রাশিয়া সফরের সময় রুশ ভারতী পত্রিকার সঙ্গে যুক্ত হন। আবার ১৯৪৬ সালে খুলনায় প্রাদেশিক কৃষক সভার সম্মেলনে তেভাগা প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি লেখেন সৌভাগ কবিতা। বিদেশি শব্দরূপক উপমা ব্যবহার করেছেন তিনি। তাঁর কাব্যগ্রন্থ স্মৃতি সত্তা ভবিষ্যৎ তাঁকে রবীন্দ্র পুরস্কার ও আকাদেমি পুরস্কার এনে দেয়। পৃথিবীর বহু দেশ ঘুরেও তাঁর কলমে উঠে আসে জল দাও আমার শিকড়ে, সে শিকড় বাংলার মাটিতে বাঙালির মননে। কলেজে রোল কল শেষ করে কোনো কবিতার সামারি লিখতে দিতেন, আর যেদিন পড়াতেন তাঁর শেলি, কিটস, বায়রন, টেনিসন, ব্রাউনিংয়ের ক্লাসে সমস্ত ছাত্র মন্ত্রমুগ্ধ হয়ে থাকত। আর সেই নৈঃশব্দের মধ্যে জেগে থাকত এক কবির আবিষ্ট কণ্ঠস্বর, অনুভবের জগৎ। শেষ জীবনে তাঁর পুত্রের অকাল মৃত্যু তাঁকে উদ্ভ্রান্ত করেছিল, তবুও বাংলা কাব্য ইতিহাসে তিনি এক অনন্য অধ্যায়।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন কবি বিষ্ণু দের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা MAITRWE

0: kata@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশন করবেন শিল্পী ঋতু গুহ।

0: মৈত্রীবচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশন করলেন শিল্পী ঋতু গুহ। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জলাভূমিতে মৎস্য চাষ, এ বিষয়ে বলছেন ডক্টর স্বাগত ঘোষ, বিষয়বস্তু বিশেষজ্ঞ, মৎস্য চাষ, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র।
2: প্রচুর জলাভূমি আছে যেগুলো কিন্তু আর কোন রকম চাষবাসের কোন ব্যবস্থাপনা করা যাবে না, সেই সমস্ত জলাভূমিতে আমরা কিন্তু আমাদের দেশীয় যে মাছ, যেটা হচ্ছে রুই, কাতলা, মৃগেল এবং তার সাথে যে আমাদের জিওল মাছ, মাগুর, শিঙি, পাবদা ইত্যাদি মাছগুলো কিন্তু আমরা খুব সহজেই চাষ করতে পারি। সেক্ষেত্রে খুব একটি বিশেষ ব্যবস্থাপনারও প্রয়োজন হয় না। আমরা যদি পুকুরটিকে একটু মশারি দিয়ে ঘিরে নিতে পারি, ঘিরে নেওয়ার পরে এবং যাতে বাইরের কোন রকম অবাঞ্ছিত প্রাণীরা না ঢুকতে পারে, এবং সেইখানে যদি আমরা এই সমস্ত যে মাছগুলো আমরা বললাম, যদি আমরা মোটামুটি বিঘা প্রতি 1000 থেকে 1200টি মাছ যদি আমরা ছাড়তে পারি এবং ঠিকঠাক যদি ব্যবস্থাপনা করতে পারি এবং বাড়িতেই যদি আমরা খাবার হাতে তৈরি করে যদি দিয়ে চাষটা করতে পারি, তাহলে কিন্তু খুব অল্প খরচে খুব ভালো লাভ হবে। এবং এর সাথে সাথে রোগ পোকার জন্য যদি আমরা একটু বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস ফলো করি এবং প্রোবায়োটিক এর মাধ্যমে যদি আমরা চাষাবাদ করে থাকি, তাহলে কিন্তু খুব একটা বেশি রোগ এবং পোকারও সমস্যা দেখা দেবে না। আমাদের দেখা প্রায় কাতলা, প্রায় 1 থেকে 1.5 কেজি ওজনের কাতলা আমরা প্রায় 9 মাস থেকে 10 মাস চাষের মাধ্যমে পেয়ে থাকি। রুই আমরা পেয়ে থাকি কম করে 900 গ্রাম থেকে 1 কিলো এবং মৃগেল মাছ আমরা পেয়ে থাকি 800 থেকে 900 গ্রাম। সেক্ষেত্রে আমরা এই মাছগুলো যদি আমরা চাষ করি, চাষি ভাইয়েরা কিন্তু মোটামুটি 500 কিলো থেকে 600 কিলো মাছ খুব সহজেই 1 বিঘা পুকুরে তৈরি করতে পারবে। এবং কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যদি তাদের ব্যবস্থাপনা খুব ভালো হয় এবং সেক্ষেত্রে যদি কোন রোগ পোকার সংক্রমণ না হয়, প্রোবায়োটিকটা যদি সবসময় করা যায়, তাহলে কিন্তু এদের প্রায় প্রতি বিঘায় 1 কিলোর কাছাকাছি পর্যন্ত মাছ হয়ে যেতে পারে। এবারে প্রোবায়োটিকটা কি আমি একটু সংক্ষেপে বলে দিই। প্রোবায়োটিক হচ্ছে একটা ইংরেজি শব্দ যেটাকে আমরা বলতে পারি উপকারী ব্যাকটেরিয়া। আমাদের পরিবেশে অপকার ব্যাকটেরিয়াও থাকে, তার সাথে সাথে উপকারী ব্যাকটেরিয়াও থাকে। আমরা যদি পুকুরটিকে উপকারী ব্যাকটেরিয়া দিয়ে পুরোটাই ছেয়ে ফেলতে পারি, তাহলে অপকারী ব্যাকটেরিয়ার সংক্রমণ হবে না। এটা প্রায় 99% শতকরা আমরা বলতে পারি। সেক্ষেত্রে কিন্তু এই অপকারী ব্যাকটেরিয়া যেমন কি কি, অ্যারোমোনাস, সিউডোমোনাস, যাদের জন্য মাছের যে মেন মেন গুরুত্বপূর্ণ সংক্রমণ রোগগুলো হয়, সেগুলো আর মাছের হবে না। সেক্ষেত্রে চাষিরা খুব সহজেই এই রোগগুলোকে প্রাকৃতিকভাবে দমন করতে পারবে এবং এর জন্য একটুও রাসায়নিক প্রয়োগ করতে হবে না। আমরা এই সমস্ত জলাভূমিতে ড্রোনের মাধ্যমে, আমরা ড্রোন প্রযুক্তির সাহায্যে বড় বড় জলাশয়গুলোতে কিন্তু প্রোবায়োটিক স্প্রে করে এসেছে। প্রায় বিঘার পর বিঘা জমি আমরা প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া আমরা স্প্রে করেছি এবং আমাদের প্রায় 250 জন চাষি ভাই এই প্রকল্পের মধ্যে এসে উপকৃত হয়েছে এবং এছাড়াও তাদেরকে নিয়মিত প্রোবায়োটিক দিয়ে আমরা তাদের অনেক উপকার করে চলেছি। তো মোটামুটি এইটুকু যদি আমরা মেনটেন করতে পারি আর মাছের খাবারের দিকে যদি বলি, অ্যাটলিস্ট আমি চাষি ভাইদের বলবো যে প্রোবায়োটিক দিয়ে পুকুর তৈরি করার পরে বিঘা প্রতি পুকুরে অ্যাটলিস্ট এই রুই, কাতলা, মৃগেলের জন্য কিন্তু 20 থেকে 24% বা ম্যাক্সিমাম 26 থেকে 28% বেশি প্রোটিনের

0: প্রয়োজন হয় না, তাই অল্প পরিমাণ প্রোটিনযুক্ত খাবার যদি দিও আমরা এই মাছকে খাওয়াতে পারি, আমাদের কিন্তু এই মাছের খুবই উপকার হবে। এক্ষেত্রে সবসময় কেনা খাবার না দিলেও চলবে, বাড়িতে অ্যাটলিস্ট যদি কিছু না পাওয়া যায় 50% খোল 50% ভুসি এইটুকু খাবার ভালো করে মিশিয়ে যদি একটা বস্তায় করেও দেওয়া যায়, এতেই কিন্তু আপনাদের মাছের গ্রোথ খুব ভালো হবে। আমি আশা করব খুব ভালোভাবে মাছ চাষ করবেন এবং উপকৃত হবেন।
1: এতক্ষণ শুনলেন জলাভূমিতে মৎস্য চাষ, এ বিষয়ে বলছিলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য চাষ বিশেষজ্ঞ ডক্টর স্বাগত ঘোষ।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। মৈত্রী প্রচার তরঙ্গে এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজ 10 জুন বুধবারের সারা দিনের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় ভোর 5:56। ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজ বেড়ানোর জায়গা মধ্যপ্রদেশের পাহাড়ি শহর তামিয়া। উপস্থাপনায় থাকবেন যোথিকা নাজির। 7:35 সকালের আড্ডা। উপস্থাপনায় থাকবেন যোথিকা নাজির। 8:30 বুধ সকালে। বিষয় আমাদেরই বসুন্ধরা। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদে।

সকাল 10টায় ক্ষমা করবেন, সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জন পুরী রাগে শরৎ পরিবেশন করবেন অনিকে চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার। সকাল 9:30 মনের মতো গান উপস্থাপনায় থাকবেন পঙ্কজ চক্রবর্তী, 10:30 রামধনু। প্রথমে শুনবেন আধুনিক গান, পরিবেশন করবেন সঞ্জীব ঘোষ, ও পরে শুনবেন দোতারা, পরিবেশনে থাকবেন সুবল দত্ত। সকাল 11টায় সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক মৈত্রী দেবীর সাক্ষাৎকার, 11:30 রম্যগীতি। বেলা 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় থাকবেন সম্পূর্ণা চক্রবর্তী, 12:30 শুনবেন নজরুল গীতি। দুপুর 1টায় শুনবেন নাটক দ্বিতীয় মরণ, রচনা জয়কৃষ্ণ গয়াল, বেতার নাট্যরূপ শামসুন নাহার, প্রযোজনা আশিস গিরি। দুপুর 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, উপস্থাপনায় থাকবেন তন্ময়ী ভট্টাচার্য। 4:05 মহিলাদের আসরে বিষয় এক কলমে দুই নারী, উপস্থাপনায় থাকবেন শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 কলকাতা কলতান, ভারতীয় নেতা বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী স্মরণে ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজ কর্তৃক আয়োজিত সেমিনার থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঙ্কিতা দাস, অনুষ্ঠানটির প্রযোজনায় দূরবাদে। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যা।

সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনে থাকবেন শুভজিৎ সরকার। বিশ্বকাপের পূর্বালোচনা বলবেন শম্ভুনাথ ভৌমিক। 6:20 ক্ষেত খামারের কথা, কৃষির স্থায়িত্ব বৃদ্ধিতে উন্নত বীজ উৎপাদন ও প্রক্রিয়াকরণ বিষয়ে ডক্টর সুদেষ্ণা পাঁজার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে ঘাম ও ঘামাচি বলবেন ডাক্তার অবন্তী সাহা। 7:00 শুনবেন নাটক দ্বিতীয় মরণ, নাটকটি পুনঃপ্রচারিত হবে। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ বিষয়ে ছবি দেখব কিভাবে শুনবেন চতুর্থ পর্ব, বলবেন অতনু ঘোষ। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি, তাকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনে থাকবেন কেয়া মুখোপাধ্যায়। ভারতীয় সময় রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজকের সারা দিনের অনুষ্ঠান সূচি।

মধুপচার তরঙ্গে শুনছেন লোকগীতি। লোকগীতির আসরে পরের গানটি শুনবেন ইপ্সিতার কণ্ঠে।

মৈত্রীপূজার তরঙ্গে শুনছেন লোকগীতি। লোকগীতির আসরে পরের গানটি শুনবেন অংশুমান রায়ের কণ্ঠে।

এই গানের সঙ্গেই শেষ হলো আজকের লোকগীতির আসর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন আসুন বেরিয়ে যান ভারতে। আজ বেড়ানোর জায়গা মধ্যপ্রদেশের তামিয়া।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। এবং এই শুভ সকালের মাধ্যমে শুরু করছি আজকের আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানটি। ঋতু ভেদে তার এক এক রকম রূপ। পাহাড়ের উচ্চতা খুব বেশি নয়, কিন্তু উপত্যকার সৌন্দর্য অপার। অরণ্য, বন্য প্রাণ, পাহাড়, প্রকৃতি নিয়েই তৈরি হয়েছে রূপের মায়া। গরম পড়লেই হিমালয়ের কোলে শান্তির পরশ খোঁজেন বহু মানুষ। তবে যদি বেড়াতে চান চেনা ছকের বাইরে, নাম না জানা কোনো শৈল শহরে, তবে আপনি বেছে নিতেই পারেন মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার পাহাড়ি শহর তামিয়া। তামিয়া হতে পারে আপনার সেই ঠিকানা। গরমকালে যে এখানে পুরোপুরি শীতল পরশ পাওয়া যায় তেমনটা কিন্তু নয়, তবে গরমে সকাল এবং বিকেল দুটোই বেশ মনোরম এখানে। চাইলে আপনি গ্রীষ্ম পার করে বর্ষাতেও আসতে পারেন তামিয়ায়। পাহাড়ের উপর প্রায় সমতল উপত্যকা এই এলাকার সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করছে। গরমে তা কিঞ্চিত রুক্ষ, তবে বর্ষার বরশ পেলে তা হয়ে ওঠে ঘন সবুজ। জানেন, তামিয়া বড় শান্ত এবং নির্জন জায়গা। এখানে রয়েছে ব্রিটিশ আমলের কিছু বাংলো যা এখনও বসবাসযোগ্য। তিন চার দিন অবসর যাপনের জন্য এই শৈল শহরটি আদর্শ। তাছাড়া এখানে বিলাসবহুল রিসর্টও রয়েছে। যারা রিসর্টে থাকতে পছন্দ করেন তারা সেটাও পাবেন। আর যা যদি আপনি চান, তাহলে পাহাড়ের মাথায় চ্যাপ্টা আঙিনায় প্রাতরাশের ব্যবস্থাও করে দেওয়া হয় কোনো কোনো রিসর্টের তরফ থেকে।

এখানে এলে আলাদা করে ঘুরতে যাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ সর্বত্রই যেন ক্যানভাসের ছবি। গাছগাছালি ঘেরা একাধিক রিসর্ট রয়েছে এখানে, সেখানে বসেই উপভোগ করা যাবে সৌন্দর্য। আর যদি গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে চান, তাহলে পদঘাট অরণ্য আপনার সঙ্গ দেবে। এখানে রয়েছে ঝর্ণা, ঝোড়া, সূর্যাস্ত ও সূর্যোদয় এখান থেকে ভারী ভারী সুন্দর দেখায়। আচ্ছা, যারা

এলাকার ভিউ পয়েন্ট পর্যন্ত আস্তে আস্তেই প্রকৃতির সৌন্দর্য টের পাওয়া যায়। সবুজ অরণ্যের বুক চিরে মসৃণ রাস্তা এগিয়েছে, কোথাও গাছ, কোথাও ক্ষেত, কোথাও বাড়িঘর। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এই উপত্যকা হয়ে ওঠে আরও সুন্দর। মূল শহর থেকে এই স্থানটির দূরত্ব ওই 20-22 কিলোমিটারের মতো। তারপরে আপনি চলে যেতে পারেন ঝিঙ্গুরিয়া ঝর্ণা দেখতে। ছিন্দওয়াড়া জেলায় রয়েছে একাধিক ঝর্ণা, তামিয়া থেকে ঘুরে নিতে পারেন ঝিঙ্গুরিয়া, বর্ষার জল বেশি থাকে। অরণ্যের মধ্যে পাথরের উপর থেকে নেমে আসছে অবিশ্রান্ত জলধারা। তামিয়া থেকে প্রায় 47 কিলোমিটার দূরে রয়েছে সাতধারা জলপ্রপাত। গরমে যদিও জল একটু কমই থাকে এখানে, তবে পুরোপুরি শুকিয়ে যায় না। আর আপনি যদি বর্ষায় আসেন তাহলে তো এই ঝর্ণা একেবারে অপরূপ। এছাড়াও আপনি চলে যেতে পারেন ছোট মহাদেব। তামিয়ায় এসে পায়ে হেঁটে ঘুরতে চাইলে পৌঁছতে পারেন ছোট মহাদেব, একেবারে পায়ে হেঁটেই। ছোট্ট একটি গুহা প্রকৃতির সঙ্গে মিশে রয়েছে, সেখানে যেতে হয় অজস্র সিঁড়ি ভেঙে। সিঁড়ি শেষ হলে শুরু হয় অরণ্য, পথেই পড়বে ঝর্ণা। স্থানটির সৌন্দর্য সব ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। অবশেষে ছোট্ট গুহায় মহাদেবের অবস্থান। যারা সিঁড়ি ভাঙতে পছন্দ করেন না তারা ছোট মহাদেব এই জায়গাটি এড়িয়ে যেতে পারেন। এছাড়াও তামিয়ার আশেপাশে রয়েছে একাধিক ভিউ পয়েন্ট, দলিল সানরাইজ পয়েন্ট, চিমতিপুর ভিউ পয়েন্ট, ভালচার পয়েন্ট, খাড়া পাহাড়, উপত্যকা, এই সমস্ত পয়েন্ট থেকে দৃশ্যমান হয়। আর এছাড়াও আপনি যেতে পারেন তামিয়া থেকে প্রায় 82 কিলোমিটার দূরে রয়েছে মধ্যপ্রদেশের আরও একটি জনপ্রিয় শৈল শহর পাঁচমারি। এখানে একাধিক চুনাপাথরের গুহা, পাণ্ডব গুহা, ভিউ পয়েন্ট দর্শনীয় স্থানের এলাকায় থাকে। আর তাছাড়াও চলে যেতে পারেন পেঞ্চ উদ্যান, তামিয়া থেকে একটু দূরে, প্রায় ওই 150 কিলোমিটার মতন দূরে রয়েছে পেঞ্চ জাতীয় উদ্যান। বাঘ, হরিণ, সাম্বার সহ অজস্র পাখি, বন্যপ্রাণীর ঠিকানা এই পেঞ্চ। শোনা যায় জনপ্রিয় উপন্যাস জাঙ্গল বুকের লেখক রুডওয়ার্ড কিপলিং এই অরণ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে বইটি লিখেছিলেন। পেঞ্চ জাতীয় উদ্যানে কোর এবং বাফার এরিয়ায় জঙ্গল সাফারিরও ব্যবস্থা রয়েছে। সকাল এবং বিকেল দুবেলাই জঙ্গল সাফারি করতে পারেন। এখন তো গরমের ছুটি শেষ হয়েছে, স্কুল খুলে গেছে, কলেজের পরীক্ষা প্রায় আসন্ন, তাই এখন হয়তো খুব বেশি সময় পাওয়া যাবে না। কিন্তু বর্ষাকালে যদি ঝর্ণা, পাহাড়ের উপরের সমতল উপত্যকা দেখতে চান, বর্ষাকালে জঙ্গলে যাওয়াটা খুব একটা সুবিধাজনক নয়, তাই পেঞ্চ জাতীয় উদ্যান আপনি ছাড়তে পারেন। কিন্তু এছাড়াও মধ্যপ্রদেশের তামিয়া শহর বা তামিয়া শৈল শহর বলা ভালো, ভীষণ ভীষণ সুন্দর। হাতে অল্প কয়েকদিন সময় নিয়ে পুরো পরিবারকে সাথে নিয়ে বেরিয়ে আসতে পারেন। যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য তো রয়েছে অনেকগুলো ঘোরার জায়গা। যারা শুধুমাত্র ঘুরতে গিয়ে একটু রিল্যাক্সে থাকতে চান, একটু সেই জায়গার বা সেই জায়গার সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে তাদের জন্য ভীষণ ভালো থাকার জায়গা রয়েছে। ঘড়ির সময় বলছে এবার আমাদের বিদায় নিতে হবে, আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানটি থেকে। আজ আমরা মানুষ ভ্রমণ করলাম মধ্যপ্রদেশের তামিয়া শৈল শহর থেকে। ঘুরে আসুন, আশা করি ভালো লাগবে আপনাদের।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন যুথিকা নাজির। আজ মানুষ ভ্রমণ করলাম মধ্যপ্রদেশের তামিয়া থেকে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন খবর একটু পরেই।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচ সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। 2014 সালের 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13ই মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে অসাধারণ বৈচিত্র্যময় 140 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে শাসনকার্যের বিশালতা ও জটিলতা বিবেচনা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। যখন বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন এবং নীতি সংক্রান্ত অনিশ্চয়তা দেখা গেছে, ঠিক সেই সময়ে ভারত নেতৃত্ব ও শাসন ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরপর 3টি জাতীয় নির্বাচনে জয়লাভ করা জনগণের অবিচল আস্থারই প্রতিফলন। নিরপেক্ষ আন্তর্জাতিক জরিপগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। 30টিরও বেশি দেশ তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে তাঁকে ভূষিত করেছে। বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তাঁর বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
1: Hello and greetings from Papua New Guinea to my friend Prime Minister Modi. Congratulations on reaching a historic milestone, the longest continuous Prime Minister of the great country of India. You have now surpassed the record as the longest serving Prime Minister of India. India remains a friend of Papua New Guinea. You personally have come here. I give respect to you as a senior leader of the Global South, and I am happy that you have now a whole record as the longest serving Prime Minister of India.
0: ত্রিনিদাদ ও টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড গড়ার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোট সঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা এনডিএ শাসিত 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। মূলত জাতীয় উন্নয়ন ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদী সরকারের যে পরিকল্পনা রয়েছে তা এই বৈঠকে পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য

0: প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে ভারতের সীমান্ত সুরক্ষার 4 রকমের কৌশল নিয়ে কাজ করছে এবং এই উদ্যোগে স্থলবন্দর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, স্থল বন্দর ব্যবস্থাপনা কেন্দ্র LPMS এবং স্মার্ট বর্ডার ব্যবস্থা যৌথভাবে আরও বেশি নিরাপদ ও আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার কাঠামো গড়ে তুলতে, অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে এবং একটি শক্তিশালী সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিময় প্ল্যাটফর্মের সূচনা দেশের শাসন ব্যবস্থার যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
1: हमारी स्मार्ट बॉर्डर की संकल्पना में लैंड पोर्ट अथॉरिटी का बहुत बड़ा योगदान आने वाले दिनों में है। ये जो लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम और स्मार्ट बॉर्डर की संकल्पना, ये दो मिलकर एक प्रकार से अभेद और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे, इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं है।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 2 দিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে 4th কুলতারান্তা টকসে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 3টি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলি হল ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ ইয়র্কস এবং ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর বিনীত যোশী এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। শ্রী প্রধান বলেন, ভারতে এই বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস তৈরি 2020 সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রতিষ্ঠানগুলি ভারতে উন্নত মানের শিক্ষা, আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষার অংশীদারিত্ব এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে এই ক্যাম্পাসগুলি গড়ে তোলা হবে। এখন বারাণসী থেকে বিদেশি যাত্রীরা দিল্লি পৌঁছানোর আগেই তাদের অভিবাসন ও ব্যাগেজ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতের হাব অ্যান্ড স্পোক বিমান পরিবহন ব্যবস্থার রূপায়ণের সূচনা হচ্ছে বারাণসী থেকে, ফলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, ভারতকে একটি বিশ্বমানের বিমান পরিবহন কেন্দ্রে পরিণত করতে ইজি কানেক্ট ফ্লাইট মডেলের আওতায় যুক্ত হওয়া প্রথম শহর হিসেবে বারাণসী স্বীকৃতি লাভ করায় সেই বিষয়টিকেও উল্লেখ করেন তিনি। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ড্রোন দিয়ে নামানো হেলিকপ্টারটির 2 পাইলটকেও উদ্ধার করা হয়েছে। এই হামলার পরে হরমুজ প্রণালীর সীমান্তবর্তী ইরানের সিরিক, মিনাব ও বন্দর আব্বাস শহর এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের আবহাওয়া দফতর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। ভারতের এ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 277 রান করে। জবাবে শ্রীলঙ্কা এ দল 48 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 269 রান তোলে। ভারত বৃহস্পতিবার আফগানিস্তান এ দলের বিরুদ্ধে খেলবে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। যে দল আগে ঘোষণা করা হয়েছিল তাতে ছিলেন মোহাম্মদ সিরাজ, কিন্তু তাকে বিশ্রামে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ দলে এসেছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল

0: পদক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় যুধিকা নাজির।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত এবং একই সঙ্গে স্বাগত জানাই আজকের সকালের আড্ডায়। ঘড়ির কাঁটা 7:35 ছুঁয়ে ছুঁয়ে, তার মানে আপনারা সকলেই জানেন যে এই সময়টা সকালের আড্ডার সময়। কেমন আছেন সকলে? ভালো আছেন নিশ্চয়ই, জানি আমি আপনি আমরা সকলেই বোধহয় অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ভারী দু এক পশলা বৃষ্টির। কারণ ওই ভারী দু এক পশলা বৃষ্টি যেমন মাটিকে ঠান্ডা করবে, প্রকৃতিকে ঠান্ডা করবে, তেমনি বোধহয় আমাদের মনকেও শান্ত করবে, ঠান্ডা করবে। সেটা তো আবহাওয়ার খবর বলবে যে বৃষ্টি হবে না আরও প্যাচ প্যাচে গরম থাকবে। তবে সকালের আড্ডা মানেই আপনারা জানেন যে আমরা সাধারণত নানান রকমের তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে থাকি। আজকেও তার অন্যথা হবে না, আজও আপনাদের জন্য নানান রকমের বিষয় বৈচিত্র্য নিয়েই সাজিয়ে তুলেছি আজকের সকালের আড্ডা। সকালে অনেকেই হাঁটতে ভালোবাসেন, মানে মর্নিং ওয়াক করতে ভালোবাসেন, আপনিও কি তার মধ্যে পড়ছেন? আচ্ছা, আপনি কি কখনো কখনো ধ্যানমগ্ন হয়ে হাঁটেন? ভাবছেন এসব আবার কি? আছে আছে, একটা অন্যরকম হাঁটার পদ্ধতির কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব, এমন একটা খবরের কথা। বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর 24 ঘন্টার দিন নাকি আর স্থায়ী থাকবে না, দিন নাকি বড় হয়ে যাচ্ছে। এইটার সম্পর্কেও আপনাদের সঙ্গে নানান রকমের তথ্য ভাগ করব। আচ্ছা, এখন তো গ্রীষ্মকাল, এখন আমের সময়, অনেকেই আম খেতে খুব ভালোবাসেন, আর এই আমের প্রতি মানুষের ভালোবাসা এবং আম যে ফলের রাজা, এই সবটাকে নিয়েই তৈরি হচ্ছে দেশে এবং বিদেশে আমের মিউজিয়াম, সেই হদিশও আপনাদের জানাবো। আর অবশ্যই আবহাওয়ার খবর তো থাকবেই, যার চোখ রাঙানিতে আমাদের একেবারে উষ্ঠাগত অবস্থা। আর শেষে আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই গরম থেকে একটু নিজের মনকে, নিজের শরীরকে এবং রান্নাঘরে অল্প সময় কীভাবে চটজলদি মুখরোচক খাবার এবং যা শরীরকেও ভালো রাখবে তেমন খাবার বানিয়ে ফেলতে পারবেন, তার রেসিপি। আর তার সঙ্গে অবশ্যই থাকবে দৃষ্টিকোণ, থাকবে জানা অজানা, আছে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা এবং গান। আর এই সব কিছু নিয়ে সাজিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দিতে স্টুডিওতে চলে এসেছি আমি যুথিকা। গান ছাড়া তো আমাদের আড্ডা শুরু হতেই পারে না, তাই আড্ডাটা, মানে আজকের সকালের আড্ডাটা শুরু করব গান দিয়ে। শোনাবো শ্রেয়া ঘোষালের কণ্ঠে অটোগ্রাফ ছায়াছবি থেকে এই গানটি, আর তারপর ফিরে আসছি মর্নিং ওয়াক নিয়ে, মানে হাঁটার বিশেষ পদ্ধতি নিয়ে। সঙ্গে থাকুন, শুনছেন মৈত্রীপ্রচার তরঙ্গে সকালের আড্ডা। এখন শ্রেয়া ঘোষাল গানে গানে আপনাদের জন্য অটোগ্রাফ ছায়াছবি থেকে।

ঘড়ির সময় বলছে, সকালের আড্ডা শুরু হয়ে গেছে। আর আপনারা চটপট করে চায়ের কাপ হাতে বসে পড়ুন তো সকালের আড্ডা শোনার জন্য। গানটি শুনলেন অটোগ্রাফ ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে। আচ্ছা, হাঁটা ভালো না ধ্যান করা, এ নিয়ে তো বিতর্কের শেষ নেই, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মত। আচ্ছা, যদি এমন হয় যে হাঁটতে হাঁটতে ধ্যান করলেন বা ধ্যানমগ্ন হয়ে হাঁটেন, ভাবছেন তো এসব আবার হয় নাকি? না, ঠিকই, হাঁটা মানে চলমানতা, আর ধ্যান মানে নিবিষ্ট চিত্তে বসে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা। দুটি বিষয় কি এক? এক নয়, একদম ঠিক। তবে মিলিয়ে দিলে ক্ষতি কি বলুন তো? এই মিলমিশের কাজটি করেছেন চীনা প্রশিক্ষকেরা। সে বহু বছর আগে চীনা মার্শাল আর্টের এক বিশেষ পদ্ধতি হল চলমান ধ্যান, বা বলা ভালো ধ্যানমগ্ন হয়ে হাঁটা। গোটা বিশ্ব এখন সে পদ্ধতিকেই চেনে, তাই তাইচি ওয়াকিং নামে। চীনা সেনাদের আত্মরক্ষা ও শারীরিক প্রশিক্ষণের একটি অংশ হল তাইচি। সেটি কিছু বিশেষ জটিল ব্যায়ামের সমষ্টি। তবে তাইচি ওয়াকিং কিন্তু এর চেয়ে খানিকটা আলাদা। এখানে ব্যায়াম করতে হয় না, শুধু হাঁটতে হয় এবং সেই সঙ্গে মনঃসংযোগও করতে হয়। তাই এখন বিশ্বজুড়েই আলোচনায় রয়েছে

তাই চি ওয়াকিং, হাঁটার একটা নতুন পদ্ধতি। তাই ভাবলাম আমার শ্রোতা বন্ধুরা যারা সকাল সকাল হাঁটতে যেতে ভালোবাসেন, যারা মর্নিং ওয়াক করতে ভালোবাসেন, বা যাদের প্রতিদিনের অভ্যাসে মর্নিং ওয়াক একেবারেই ঢুকে মানে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত, তাদের সঙ্গে ভাবলাম এই হাঁটার আলোচিত পদ্ধতিটা নিয়েই একটু কথা বলি। চীনের সুপ্রাচীন এই শরীরচর্চার পদ্ধতি নতুন করে কৌতূহল তৈরি করেছে। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ভারতের ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটিভ হেলথ সহ আরও অনেক বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা তাই চি ওয়াকিং নিয়ে গবেষণা করছে। গবেষকরা দাবি করেছেন হাঁটার এই বিশেষ পদ্ধতিতে কোনো শারীরিক পরিশ্রম হয় না, কেবল মনঃসংযোগের প্রয়োজন হয়। তাই অনেকেই একে মুভিং মেডিটেশন বলছেন। গবেষকরা জানাচ্ছেন যে ধীর গতিতে এক পা করে হাঁটতে হয়, তাই এক্ষেত্রে শরীরের ভর যেহেতু পায়ের ওপরে সবটা পড়ছে না, তাই সেই ভর অভিকর্ষজ বলের ক্রিয়ার ওপরের দিকে ঠেলে উঠবে, আর এই পদ্ধতিতেই শরীরের সমস্ত কলকব্জা সক্রিয় হয়ে উঠবে। আপনার রক্ত সঞ্চালনের গতি বাড়বে, হার্ট সঠিকভাবে কাজ করবে, স্নায়ুর কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে। তাই চি ওয়াকিং করলে মানসিক চাপ তো কমে, এর সঙ্গে সঙ্গে যারা স্মৃতিনাশের মতন রোগে আক্রান্ত সেই রোগ হওয়ারও ঝুঁকি কমে যায়। তাই চি ওয়াকিং কিন্তু শুধুমাত্র হাঁটার যে কোনো পদ্ধতি তা কিন্তু নয়, এটি রোগ নিরাময়ের উপযোগী এক বিশেষ চিকিৎসা পদ্ধতিও। জটিল কোনো রোগ সারাতে এর প্রয়োগ প্রাচীনকালেও হতো। বয়সের কারণে ধরুন যাদের পা কাঁপে, ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়, কিংবা পড়ে গিয়ে হাড় ভাঙার ভয় থাকে, তাদের জন্য তাই চি ওয়াকিং আদর্শ। স্ট্রোকের পর শরীরের পুনর্গঠন করতে বা অ্যালঝাইমার্স বা পার্কিনসনের মতন রোগে আক্রান্ত রোগীদের স্নায়ু ও পেশির সমন্বয় ফেরাতে চিকিৎসকেরা তাই চি ওয়াকিংয়ের পরামর্শ দিয়ে থাকেন। আর এছাড়া মনঃসংযোগ করা তো ভালো, আর দুটো যদি একই সঙ্গে করা যায়, মানে ওই ধ্যানমগ্ন অবস্থায় হাঁটা, তাহলে তো মনে হয় খুবই ভালো হয়। সকালে ওঠার পর আমরা প্রতিদিনই কিছু প্রোডাক্টিভ কাজ করার কথা ভাবি, কিছু অন্যরকমভাবে সকালটা শুরু করার কথা ভাবি। তাই গানে গানে এখন রইল লোপামুদ্রা মিত্র, এবং তারপরে আর কি করা যায় সেটাও গানে গানে বলবে। আর গানের ওপারে আপনাদের জন্য থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, এবং তারপর আবারও সকালের আড্ডায় নতুন কোনো তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তবে এখন গানে গানে লোপামুদ্রা মিত্র।

0: গানটি শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এখন আপনাদের জন্য কিছু জনস্বার্থ সম্পর্কিত ঘোষণা।
1: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
2: ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
3: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
4: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: ইন্টারনেটে ইদানিং একটা খবর বেশ ভাইরাল হয়েছে। পৃথিবীর 24 ঘন্টার দিন নাকি আর স্থায়ী থাকবে না, দিন নাকি বড় হয়ে যাচ্ছে। কি কল্পবিজ্ঞানের গল্পের মতো শোনাচ্ছে তো? কিন্তু এটা গল্পের মতন শোনালেও বিজ্ঞানীরা কিন্তু নিশ্চিত করেছেন যে ঘটনাটা সত্যি। আমাদের এই চেনা পৃথিবীর ঘূর্ণন গতি আসলেই দিন দিন কমে যাচ্ছে। তবে এই খবরটা দেখে এখনই ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এই পরিবর্তন পূর্ণ হতে সময় লাগবে আরও কোটি কোটি বছর। একটু সহজ কথায় বলি, পৃথিবীর ঘূর্ণন গতি ধীমে হয়ে যাওয়ার কারণে 24 ঘন্টার দিন একসময় 25 ঘন্টার দিনের রূপ নেবে ঠিকই, কিন্তু সেটার জন্য আমাদের আরও প্রায় 20 কোটি 200 মিলিয়ন, মানে 20 কোটি দাঁড়াচ্ছে 200 মিলিয়ন বছর অপেক্ষা করতে হবে। চাঁদের আকর্ষণে সমুদ্রে যে জোয়ার ভাটা হয় তার ঘর্ষণের ফলেই মূলত পৃথিবীর গতি কমছে। প্রতি শতাব্দীতে আমাদের একটা দিনের দৈর্ঘ্য বাড়ছে মাত্র 1.7 মিলিসেকেন্ড করে। দীর্ঘমেয়াদে গতি কমলেও আবহাওয়া বা হিমবাহ গলে যাওয়ার মতন সাময়িক কিছু কারণে মাঝে মধ্যে এই গতিতে সামান্য হেরফেরও ঘটে। বিজ্ঞানীরা জানিয়েছেন প্রধানত 4টি কারণে পৃথিবীর ঘূর্ণন গতি কমছে। প্রথম কারণটি হল চাঁদের মহাকর্ষীয় টান, যেমনটা

বললাম আগেই, এই টানের ফলে সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি হয় এবং সমুদ্রের জলের এই নড়াচড়া পৃথিবীর বুকে এক ধরনের ঘর্ষণ তৈরি করে যা পৃথিবীর পাক খাওয়ার গতিকে কমিয়ে দেয়। আর এই প্রক্রিয়ায় চাঁদও আস্তে আস্তে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। দ্বিতীয় কারণটি হল পৃথিবীর ভূগর্ভের বা ম্যান্টেলের ভেতরের গলিত লোহার অবিরত নড়াচড়া, যা পৃথিবীর ভরকে নতুন করে বিন্যস্ত করে এবং গতিতে প্রভাব ফেলে। আর তৃতীয় কারণটি হল জলবায়ুর পরিবর্তনের কারণে গলে যাওয়া হিমবাহের জল সমুদ্রে মিশে পৃথিবীর ওজনের ভারসাম্য বদলে দিচ্ছে। আর চতুর্থ এবং শেষ কারণটি হল বায়ুমণ্ডলের বিশাল বায়ুপ্রবাহ এবং আবহাওয়া চক্র, যা পৃথিবীর উপরিভাগের সাথে শক্তির আদান প্রদান করে গতিকে প্রভাবিত করে। দেখুন, এই প্রক্রিয়া কিন্তু নতুন কিছু নয়, কোটি কোটি বছর ধরে এই বদল চলছে। ডাইনোসরদের আমলে পৃথিবীতে একটা দিন হতো মাত্র 23 ঘন্টায়। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, যদি হঠাৎ করে দিন 25 ঘন্টার হয়ে যায় তবে কি হবে? তবে আর কি হবে, আমাদের পুরো সময় গণনার পদ্ধতিটাই বদলে ফেলতে হবে। শুধু তাই নয়, এটি আমাদের শরীরের ভেতরের ঘড়িকে উলটপালট করে দেবে। মানুষ থেকে শুরু করে পৃথিবীর প্রায় জীবন্ত প্রাণীর শরীর 24 ঘন্টার এই চক্রের সাথেই মানিয়ে বিবর্তিত হয়েছে। তাই প্রকৃতির নিয়মেই কোটি কোটি বছর ধরে বিবর্তনের মাধ্যমে পৃথিবীর সমস্ত জীবজগৎ একদিন 25 ঘন্টার এই দীর্ঘ দিনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে। তবে সেই রূপান্তরটা হবে অত্যন্ত ধীর এবং এক দীর্ঘ পথ চলা। জেনে রাখা ভালো, তবে এখনই দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ ওই যে বললাম যে এই বিবর্তন ঘটতে পারে, এই পরিবর্তন যাই বলুন না কেন তার জন্য লেগে যাবে কোটি কোটি বছর, এবং এর পদ্ধতি এতটাই ধীর যে আমাদের শরীর সেটার সঙ্গে ঠিক মানিয়ে নেবে। এবার পরের গানটি শুনবেন শ্রাবণী সেনের কণ্ঠে।

0: গানটি শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে। এখন আপনাদের জানিয়ে দেব জুন মাসের বুধ সকালের চিঠি লেখার বিষয়।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: সকালের আড্ডায় এখন দৃষ্টিকোণ। চলচ্চিত্র পরিচালক সত্যেন বোসের স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা মৈত্রী সংবাদ।

0: বার্তা, এমনই এক পরিচালক সত্যেন বোস, জন্ম ১৯১৬ জানুয়ারি, মৃত্যু ১৯৯৩ জুন। ছবি পরিচালনার পাশাপাশি কখনো নিজেই হয়ে উঠেছেন চিত্রনাট্যকারও।
1: গাড়ি পর চলনে কাজ বহানা ঢুঁড় নিকালা। তে ঘর কিধর বল, তে ঘর কিধর? মেরে ঘর মেরা কবাড়া করকে রেগা। বল তেরা ঘর কিধর হ্যাঁ, কেসে রঙ হ্যাঁ তেরে ঘর কা? লাল নীলা পিলা বল, কোন সা ঘর ইতনে বল। বহ গাড়ি পর ঢুঁড় গিয়া উতার দুঙ্গা, উতার।
0: উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে রাত আউট দিন, চলতি কা নাম গাড়ি, দোস্তি। দোস্তি ছবিটি তাকে পরিচিতি দেয় আন্তর্জাতিক আঙ্গিনায়।

0: অন্যদিকে চলতি কা নাম গাড়ি এক চিরন্তন কমেডি জনপ্রিয়তা অর্জন করে।
1: জরা সিগারেট নিকালি দেখো, মেরে হাত কালে হ্যাঁ, নিকালি নিকালি মাচিস। কোই জরুরত নেই, সিগারেট গিলি হয়ে গই। সর্দি সে কাঁপ রহি হ্যাঁ, মগর দিমাগ অভি তক ঠান্ডা নেই হুয়া।

দোস্তি 1964-তে ফিল্মফেয়ার পুরস্কারে সেরা ছবি মনোনীত হয়। তার আগেই 1956-এ এই পুরস্কার পায় জাগৃতি।

আসলে কোনো প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই সিনেমার জগতে প্রবেশ সত্যেন বোসের। আর প্রথমেই অফবিট ছবি পরিবর্তনের মধ্য দিয়ে আলোড়ন ফেলে দেন চলচ্চিত্র দুনিয়ায়। 1949-এর এই বাংলা ছবি নিয়েই পরে তৈরি করেন হিন্দি ছবি জাগৃতি।

শুনলেন দৃষ্টিকোণ চলচ্চিত্র পরিচালক সত্যেন বোসের স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা মৈত্রী সংবাদ। গরম মানে আমের মরশুম, হিমসাগর, ল্যাংড়া, আলফানসো, এই আমগুলির নাম শুনলেই যেন জিভে জল আসে। ম্যাঙ্গো জুস থেকে লাসি বা আমের তৈরি বিভিন্ন মিষ্টি, আম দই, সবটাই আমাদের রসনা তৃপ্ত করে। ভারত সহ বিশ্বের বহু দেশে আমকে বলা হয় ফলের রাজা। তবে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আম শুধু একটি ফল বা স্বাদের জন্য খাওয়া হয় না, বরং এই ফলটি সেখানকার ইতিহাসকে বহন করে। কিছু জায়গায় এই একটি ফল সেখানকার সংস্কৃতি ঐতিহ্য একটি স্মারক। ভারতেও রয়েছে এমন কিছু জায়গা যেখানে আমের সব অদ্ভুত নিদর্শন রয়েছে, যেমন গুজরাটের ম্যাঙ্গো মিউজিয়াম, ফলের জন্য আলাদা জাদুঘর। শুনতে একটু অবাক লাগছে, তবে গুজরাটের আহমেদাবাদে রয়েছে এই বিশেষ ম্যাঙ্গো মিউজিয়াম। এই জাদুঘর যেন আমের ইতিহাসের এক অনন্য ভাণ্ডার। এখানে আসলে পর্যটকরা জানতে পারবেন ভারতের বিভিন্ন জায়গায় আমের ইতিহাস, বিভিন্ন জাতির আমের বৈশিষ্ট্য, বিভিন্ন রকমের আমের চাষাবাদের কৌশল এবং বিভিন্ন অঞ্চলে আমের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে সেই সব। এই জাদুঘরটিতে রয়েছে ভারত ছাড়াও বিশ্বের নানান দেশের হরেক রকম আমের প্রকারভেদ সম্পর্কে বিভিন্ন তথ্য। এরপর আমরা চলে যাব কেরালার কান্নাপুরম মিউজিয়ামে। কেরালার কান্নাপুরম অঞ্চল বিশেষভাবে পরিচিত তার এই ঐতিহ্যবাহী আমের জন্য। এখানে কিছু বিরল জাতের আম সংরক্ষণ করা হয়। এখানকার স্থানীয়রা বহু বছর ধরে 100টিরও বেশি দেশীয় ও বিরল জাতের আম সংরক্ষণ করে আসছেন। এই পদ্ধতিতে শুধু তারা কৃষির ঐতিহ্যই রক্ষা করছেন তা নয়, বরং এমন অনেক আমের স্বাদ ও প্রজাতিকেও বাঁচিয়ে রাখছেন যেগুলির ফলন এখন হয় না বললেই চলে। এবারে চলে যাই ফিলিপিনের আমের জাদুঘরে। ভারতের বাইরেও রয়েছে ম্যাঙ্গো মিউজিয়াম। ফিলিপিনে আম শুধু জনপ্রিয় ফলই নয়, এই দেশের অর্থনীতি ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। এখানে রয়েছে আমের এক বিশাল জাদুঘর। আম চাষের ইতিহাস, স্থানীয়ভাবে জনপ্রিয় আমের কিছু প্রজাতির অজানা কথা থেকে শুরু করে ফিলিপিন্সের কৃষি উন্নয়নে আমের ভূমিকা ও দেশের অর্থনীতি, আম শিল্পের যে একটা বিশাল গুরুত্ব রয়েছে তা ফুটিয়ে তোলা হয় এই মিউজিয়ামে। বর্তমানে ফুড ট্যুরিজম দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, তাই তারই একটি অংশ হলো ম্যাঙ্গো ট্যুরিজম। সাধারণত খাদ্যরসিক মানুষেরা এই ধরনের জায়গাগুলিতে যেতে বিশেষ পছন্দ করেন। এই ধরনের ট্যুরিজমের মাধ্যমে পর্যটকরা শুধু খাবার সম্পর্কেই জানতে পারেন তা কিন্তু নয়, কোনো জায়গার কৃষির ঐতিহ্য, ইতিহাস, সংরক্ষণ করার প্রণালী, স্থানীয় সংস্কৃতি সম্পর্কে একটি ধারণাও নিতে পারেন মানুষরা। আম শুধু ফলের রাজাই নয়, বহু মানুষের আবেগ, ঐতিহ্য ও গর্বের প্রতীকও। তাই বাঙালির প্রিয় এই আমকে কেন্দ্র করেই বা আমকে উপলক্ষ করেই তৈরি হয়েছে ম্যাঙ্গো মিউজিয়াম। দেশ তো বটেই, বিদেশের মাটিতেও আম একেবারে রমরমিয়ে চলছে। এবার পরের গানটি শুনবেন ইরিনের কণ্ঠে।

একটা সুন্দর মিষ্টি গানের পর আবারও ফিরে এলাম আড্ডায়। আর এবার আপনাদের সঙ্গে ভাগ করে নেব আবহাওয়ার খবর। হিমালয় লাগোয়া উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করার পর শীঘ্রই দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষাকাল শুরু হয়ে যাবে, এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা। দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, সম্ভবত উত্তরবঙ্গেই প্রথম বর্ষা আসছে, তবে তার দিন দুয়েকের মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষাকাল শুরু হবে, এমনটাই আশা করছেন তারা। উত্তরবঙ্গে ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন। হিমালয় লাগোয়া উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দু তিন দিনের মধ্যে গোটা উত্তর পূর্ব ভারতে বর্ষাকাল শুরু হয়ে যাবে। মৌসুমী অক্ষরেখার একটা অংশ বঙ্গোপসাগরের ওপর থাকে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, লাগোয়া, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উত্তরে বঙ্গোপসাগরের ওপরে বর্ষা অগ্রসর হচ্ছে। আবহাওয়া দপ্তরের বর্ষার অগ্রগতির মানচিত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ উপকূল থেকে মৌসুমী অক্ষরেখার অবস্থান আর খুব বেশি দূরে নেই। আপাতত বজ্রগর্ভ মেঘ থেকে রাজ্য জুড়ে বৃষ্টি হবে। 14 জুন পর্যন্ত কয়েকটি দিনের জন্য একাধিক জেলায় কমলা সতর্কতা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা আছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশে, এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে

বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকলেও ভ্যাপসা গরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেরবার হতে হচ্ছে। শুধু যেখানে কিছুটা বৃষ্টি হচ্ছে সেখানে গরম থেকে মিলছে সাময়িক স্বস্তি। আজ বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি যেমন চলবে, তেমন পশ্চিমের কয়েক জেলায় অস্বস্তিকর গরমের জন্য সতর্কতাও জারি করা হয়েছে। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলিতে হালকা বৃষ্টির পাশাপাশি 50-60 কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পাশাপাশি 40-50 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তার মানে বোঝাই গেল যে গরমও যেমন থাকবে তেমন বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। এখন দেখা যাক স্বস্তি কতটা ফিরে আসে। তবে আবহাওয়ার খবর যাই হোক না কেন, আমরা সবসময় আপনাদের গানে গানে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করি। তাই এখন আপনাদের জন্য শ্রীকান্ত আচার্য, আর গানের ওপারেই আপনাদের জন্য থাকবে জানা অজানা।

0: जाना और जाना।
1: জানা অজানায় আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক কথিকা দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি। আজ প্রথম পর্ব বলছেন অধ্যাপক অর্ণব হালদার।
2: রাসায়নিক বর্জ্য মানেই বিপজ্জনক, পরিবেশ দূষণ ঘটায়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষতি করে। অথচ রসায়ন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, অর্থাৎ খাদ্য, ওষুধ থেকে রং, প্রসাধনী, প্লাস্টিক প্রভৃতি নানা ব্যবহার্য পণ্য সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে রসায়ন। তাই পরিবেশ, জনস্বাস্থ্য, প্রাণীকুলকে যতটা সম্ভব বাঁচিয়ে রসায়ন চর্চা ও রাসায়নিকের ব্যবহার চালিয়ে যেতে বিগত দশকের শেষ দশক থেকে রসায়নে কিছু মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে রসায়নবিদরা ঐক্যমত হন। পরিবেশ সংক্রান্ত সমস্যা সমাধানে আইন প্রণেতাদের উপর নির্ভর না করে এ যেন রাসায়নিক দূষণের সমাধানের পথ খুঁজতে রসায়নেই ভরসা রাখা। 2005 সালে রসায়নে নোবেল পুরস্কার দেয়া হয় মেটাথিসিস নামক একটি অনুঘটক রাসায়নিক প্রক্রিয়া আবিষ্কারের জন্য। এই প্রক্রিয়াটি যেহেতু অনেক কম শক্তি ব্যবহার করে তাই এর জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের সম্ভাবনা কমে যায়। এই প্রক্রিয়ায় তুলনামূলকভাবে কম বিপজ্জনক বর্জ্য তৈরি হয়। 2012 সালে এলিভেন্স রিনিউয়েবল সায়েন্স মেটাথিসিস ব্যবহার করে প্রাকৃতিক তেলকে ভেঙে ফেলে এবং টুকরোগুলোকে উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন রাসায়নিক পদার্থে পুনরায় একত্রিত করে ইউএস প্রেসিডেন্সিয়াল গ্রিন কেমিস্ট্রি চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড জিতেছে। কম্পিউটার চিপ তৈরি করতে অনেক রাসায়নিক, প্রচুর পরিমাণে জল এবং শক্তির প্রয়োজন হয়। 2003 সালের এক গবেষণালব্ধ ফলাফল অনুসারে একটি কম্পিউটার চিপ তৈরি করতে প্রয়োজনীয় রাসায়নিক ও জীবাশ্ম জ্বালানির শিল্প অনুপাত ছিল 630:1। একটি অটোমোবাইল তৈরির জন্য এই অনুপাতটি 2:1। লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা চিপ তৈরির একটি ধাপে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে চিপ তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক শক্তি এবং জলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। ডেলোয়ার বিশ্ববিদ্যালয়ের রিচার্ড উল কম্পিউটার চিপ তৈরি করতে মুরগির পালক ব্যবহার করেছেন। যান্ত্রিক এবং তাপীয় চাপ সহ্য করার জন্য উপযুক্ত একটি ফাইবার ফর্ম তৈরি হয়েছিল পালকের প্রোটিন ও কেরাটিন দিয়ে। পালক ভিত্তিক মুদ্রিত সার্কিট বোর্ড প্রচলিত সার্কিট বোর্ডের দ্বিগুণ গতিতে কাজ করে। এই সব উদাহরণগুলো থেকেই সবুজ রসায়ন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। সবুজ রসায়ন নতুন কিছু নয়, এটা আসলে টেকসই, নিরাপদ, অল্প বা অদূষণকারী এবং সর্বনিম্ন পরিমাণে উপকরণ ও শক্তি খরচ করার একটা রাসায়নিক পদ্ধতিগত অনুশীলন। সবুজ রসায়নের প্রয়োগের মধ্যে রয়েছে শিল্পে সবুজ কৌশলের প্রয়োগযোগ্যতা। সবুজ রসায়ন সাধারণত ওষুধের উৎপাদনে, কৃষিতে, পলিমার, পোশাক এবং রং শিল্পে ব্যবহৃত হয়। এটা সৌরকোষ, জ্বালানি কোষ এবং শক্তি সঞ্চয়ের জন্য ব্যাটারি তৈরির জন্য অভিনব কৌশলগুলির বিকাশেও গুরুত্বপূর্ণ। সবুজ রসায়ন ন্যানো সায়েন্স এবং প্রযুক্তিতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একই সঙ্গে সবুজ রসায়ন অসংখ্য সবুজ পরবর্তী প্রজন্মের অনুঘটকগুলির বিকাশকে অনুপ্রাণিত করেছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ক্রমাগত কম ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়া এবং কম বিষাক্ত বর্জ্য উৎপন্ন করে এমন ওষুধ তৈরির উপায় খুঁজছে। সবুজ রসায়নকে কাজে লাগিয়ে ফার্মাসিউটিক্যাল পণ্যগুলিতে পরিবেশকে প্রভাবিত করে না এমন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ভালো বৃদ্ধির হার সম্ভব। এই ওষুধগুলি প্রচলিত পদ্ধতি থেকে প্রাপ্ত ওষুধগুলির চেয়ে আলাদা বৈশিষ্ট্য রয়েছে। মার্ক এবং কোডেসিক্স জানুভিয়া Type 2 ডায়াবেটিসের চিকিৎসার ওষুধ তৈরি করেছেন। জোকর আর ব্র্যান্ড নামে বিক্রি হওয়া সিমভ্যাস্টিন উচ্চ কোলেস্টেরল চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এই ওষুধ তৈরির জন্য মাল্টিস্টেপ পদ্ধতিতে প্রচুর পরিমাণে বিপজ্জনক রিয়েজেন্ট ব্যবহার করা হয়ে থাকে এবং প্রক্রিয়াটিতে প্রচুর পরিমাণে বিষাক্ত বর্জ্য তৈরি হয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ট্যাং জকর আর তৈরির জন্য একটি এনজাইম ব্যবহার করেন এবং একটি উন্নত সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি

0: করেছেন যাতে ওষুধটি আরও নিরাপদে, কম ব্যয়ে এবং কম পরিবেশগত প্রভাবে তৈরি করা যায়। BASF একটি রাসায়নিক সংস্থা, এখন ছয়টি নয় বরং তিন ধাপে ব্যথানাশক আইবুপ্রোফেন তৈরি করে। আইবুপ্রোফেন একটি অভিনব পদ্ধতিতে সংশ্লেষিত হয় যা অবাঞ্ছিত উপজাতের উৎপাদন হ্রাস করে। সবুজ রসায়নের নীতির ওপর ভিত্তি করে আইবুপ্রোফেন তৈরি করা হয়। ব্যথার ওষুধ অ্যাসপিরিন একটি দ্রাবকমুক্ত পদ্ধতিতে ব্যবহার করে সংশ্লেষিত হচ্ছে। এই গবেষণাটি প্রচলিত সিনথেটিক পদ্ধতির একটি নতুন সবুজ বিকল্প প্রদর্শন করে। এইভাবে ফার্মাসিউটিক্যাল শিল্পে সবুজ রসায়ন বিপ্লব ঘটাচ্ছে।
1: দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন অধ্যাপক অর্ণব হালদার।
2: জানা অজানার সাথেই শেষ করছি আজকের সকালের আড্ডা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদে।

সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করছি বুধ সকালে। বুধ সকালে অনুষ্ঠানে জুন মাসে আপনাদের জন্য আমরা যে বিষয় রেখেছি তা হল আমাদের এই বসুন্ধরা। আপনারা লিখছেন আমাদের, কেউ চিঠি কেউ ইমেল। যারা চিঠি লিখছেন তারা লিখছেন এই ঠিকানায়, বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। আর যারা মেল করছেন তারা লিখছেন এই আইডিতে, maitrikatha@gmail.com maitrikatha maitrikatha@gmail.com এই ঠিকানায়। তাহলে শুরু করি আপনাদের চিঠির পাঠ। প্রথম যার লেখা এই মুহূর্তে আমার হাতে, তিনি কয়াপাট হুগলির দেবাশিস সাহা। শুরু করি আপনার লেখা দিয়ে। বিষয় আমাদের এই বসুন্ধরা। ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, দ্বিজেন্দ্রলাল রায়ের এই কালজয়ী গানের প্রতিটি ছত্রে আমাদের পৃথিবীর অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে। বসুন্ধরা শব্দের আক্ষরিক অর্থ হল যা ধন বা বসু ধারণ করে, অর্থাৎ পৃথিবী। মহাবিশ্বের অসংখ্য গ্রহের মধ্যে এই পৃথিবী আমাদের একমাত্র আশ্রয়স্থল, আমাদের পরম আদরের মাতৃভূমি। আমাদের এই বসুন্ধরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এর একপাশে রয়েছে উত্তাল সমুদ্র, নদ নদী বন বনানী, সবুজ মাঠ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে আছে। ঋতুচক্রের আবর্তনে এখানে প্রতিনিয়ত নতুন রূপের ছটা দেখা যায়। বসন্তের কোকিলের কুহুতান, বর্ষার মেঘমল্লার আর শরতের সাদা মেঘের ভেলা আমাদের মনে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি করে। এই পৃথিবী কেবল জড় প্রকৃতির সমষ্টি নয়, এটি অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর প্রাণকেন্দ্র। ক্ষুদ্রাতিক্ষুদ্র পোকামাকড় থেকে শুরু করে বিশাল তিমি সবাই এই বসুন্ধরার কোলে বেঁচে আছে। বৈচিত্র্যময় জীবজগৎ এবং বাস্তুতন্ত্রের নিখুঁত ভারসাম্যই পৃথিবীর জীবনকে টিকিয়ে রেখেছে। মানব জাতীয় এই বাস্তুতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ, যার বুদ্ধিমত্তা এই পৃথিবীর অন্যান্য জীবের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে। দুঃখের বিষয় হল মানুষের অপরিণামদর্শী কার্যকলাপ ও লোভের কারণে আজ আমাদের এই বসুন্ধরা গভীর সংকটের মুখে। নির্বিচারে বনভূমি ধ্বংস এবং প্লাস্টিক দূষণের ফলে বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের মতো ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলছে, সমুদ্রের জলস্তর বাড়ছে এবং ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, যা সমগ্র প্রাণীকুলকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বসুন্ধরাকে রক্ষা করা অত্যন্ত জরুরি। এর জন্য ব্যাপক হারে বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার বর্জন এবং পরিবেশ বান্ধব সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি সংবেদন

সহনশীল মনোভাবই পারে আমাদের এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় ধরা পড়েছে মাটির প্রতি মানুষের চিরন্তন আকর্ষণের সুর। আমাদের এই বসুন্ধরা আমাদের মা, এই মা আমাদের অন্ন, বস্ত্র ও বাসস্থান দিয়ে প্রতিনিয়ত লালন পালন করছে। তাই এই ধরিত্রীকে বাসযোগ্য ও দূষণমুক্ত রাখা আমাদের পরম ও পবিত্র কর্তব্য। আমাদের সচেতন প্রচেষ্টাই পারে বসুন্ধরার সবুজ রূপ চিরকাল অক্ষুণ্ণ রাখতে। লিখেছেন দেবাশিস সাহা, কয়াপাট, হুগলি থেকে। এবারে চলে যাব সোজা পশ্চিম মেদিনীপুরে, ক্ষীরপাই থেকে গোকুল মাইতির লেখা আমার হাতে। আপনাদের সাহস কি করে হয়? নিজেদের সুখের জন্য দূষণে দূষণে এ পৃথিবীকে পঙ্কিল করে তুলছেন, আমরা বাঁচব কি করে? 2018 সাল, স্কুলে ধর্মঘট করে সুইডিশ পার্লামেন্টের সামনে স্কুল পড়ুয়াদের বিশাল সমাবেশে তুমুল এই আওয়াজ তুলেছিল 15 বছরের ছোট্ট কিশোরী গ্রেটা থুনবার্গ। বেহুশ জননেতারা, বেহুশ মানুষ। এই সর্বব্যাপ্ত দূষণক্লিষ্ট পৃথিবীতে নতুন প্রজন্ম বাঁচবে কিভাবে? কোটি কোটি প্রাণীর আবাসভূমি এই জননী বসুন্ধরা, তার স্নেহকলকে দিনে দিনে অবাসযোগ্য করে তুলছি আমরা মানুষ। কেবলই ভোগবিলাস, আরাম, সুখ। আমরা কি শুনছি না জননী বসুন্ধরার কান্না? লাগামহীন কার্বন দূষণ, প্লাস্টিক বিষ, কৃষি কীটনাশক, শিল্পজাত বর্জ্যে পঙ্কিল করে তুলছে পৃথিবীর জল, হাওয়া, মাটি। প্রতিনিয়ত সংহার করে চলেছি সবুজশ্রী। বিশ্ব উষ্ণায়নের মৃত্যু চোবল থেকে বাঁচাবে কে? ওই দেখো আমাদের হরিপ্রসাদ, সবাই গাছপ্রাসাদ বলে ডাকে। সারাদিন গ্রাম শহর ঘুরে ঘুরে গাছ লাগায়। এ যাবৎ প্রায় 10,000 গাছ লাগিয়েছে। প্রতি সকালে আগে থলি হাতে বেরিয়ে পড়ে, প্লাস্টিক কুড়িয়ে কুড়িয়ে পৌরসভার গাড়িতে তুলে দেয়। আমি বলি, গাছপ্রসাদ, এই যে তুমি ঘরের খেয়ে এসব করো, কি সুখ পাও? কেন গো, এই যে আমাদের ধরিত্রী মা, মাকে সুন্দর রাখতে হবে না? এ তো সন্তানের কর্তব্য। দেখছ না দিন দিন বন সাফ হয়ে যাচ্ছে, তাই তো ফি বছর গরম বাড়ছে। গাছ না লাগালে পরিবেশ প্রকৃতিকে নির্মল সুন্দর রাখবে কে? বুধ সকালে গাছপ্রসাদ তেমন লেখাপড়া জানে না, তবুও সে যা জানে যা করে আমরা কেন জেনেও করি না? এসো গাছপ্রসাদের সঙ্গে সবাই হাত মেলাই, গাছ লাগাই, প্লাস্টিক সচেতন হই। আমাদের বসুন্ধরা আমাদের মা, তাকে দূষণমুক্ত নির্মল রাখি, আমরাও বাঁচি। লিখেছেন গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে বরুণ ঘোষের লেখা ধবনী বাঁকুড়ার। রক্তের রিপোর্টটা দেখে স্তব্ধ হয়ে গেলেন সায়ন্তনবাবু। ইউরিয়া আর ক্রিয়েটিনিন অনেক বেশি। সারা জীবন মদ্যপান বা ধূমপান না করেও তাকে আজ ডায়ালিসিসের মুখোমুখি হতে হবে। নবীন কৃষিবিজ্ঞানীর বুঝতে বাকি রইল না, প্রতিদিনের খাবারের বিষই তার শরীরকে ভেতর থেকে নষ্ট করে দিয়েছে। চাল, ডাল, শাকসবজি, ফলমূল, মাছ মাংস, দুধ সবইতেই রাসায়নিক, কীটনাশক, অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েডের ছড়াছড়ি। উচ্চ ফলন আর মুনাফার লোভে প্রকৃতির ওপর চালানো নির্মম অত্যাচারের ফলে মাটি বন্ধা, নদী বিষকুম্ভ, বাতাস রোগের আঁতুড়ঘর। এতেই মানুষ হারিয়েছে সুস্থতা। কর্পোরেটের বিপুল লাভের লোভে 10,000 বছরের চিরাচরিত ঐতিহ্যবাহী কৃষি ব্যবস্থা মাত্র 50 বছরেই ধ্বংস হয়ে গেছে বিজ্ঞাপনী চমকে। ভেঙে পড়েছে জল, স্থল, ভূগর্ভের চিরকালীন বাস্তুতন্ত্র। মানুষ তার নিজের স্বর্গটাকেই বানিয়ে ফেলেছে এক বিশাল ডাস্টবিন। রাতে সায়ন্তনবাবু স্বপ্নে দেখলেন এক ক্লান্ত নারী তার সামনে দাঁড়িয়ে। তার মাথার সবুজ বনভূমি উজাড়, আঁচলে নদীগুলো শুকনো, পাহাড়গুলো বিধ্বস্ত, খনিদেশ ধর্ষিত, পর্বত শিখর বরফ মুকুটহীন, শরীর জুড়ে প্লাস্টিক আর ধোঁয়ার ক্ষত। বললেন, চিনতে পারছো আমায়? আমি বসুন্ধরা, একসময় রানী ছিলাম, আজ রিক্ত ভিখারি। তোমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, জল, বায়ু, জীবন সব দিয়েছি, আর তোমরা তার বিনিময়ে আমাকে দিয়েছ বিষ, ধোঁয়া, দূষণ, জঞ্জাল। তাই এবার উপহার নাও মৃত্যু। সায়ন্তনবাবু ভয়ে আড়ষ্ট, কাঁপা গলায় বললেন, আমাদের কি আর ক্ষমা নেই মা?

বসুন্ধরা মৃদু হেসে বললেন, ক্ষমা তখনই যখন তোমরা লোভ ভুলে আবার প্রকৃতির কোলে ফিরে আসবে, আমাকে সত্যি মা ভাববে, বাজারের পণ্য নয়। লিখেছেন বরুণ ঘোষ, ধবনী, বাঁকুড়া থেকে। তাপস সাহা লিখেছেন শেওড়াফুলি, হুগলি থেকে। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। আমাদের সকলের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই বসুন্ধরাকে রোগগ্রস্ত করিয়ে আমরা তলে তলে নানানভাবে চিরস্থায়ীভাবে বসবাসের অনুপযুক্ত করে দিয়ে চলেছি। ক্রমাগত জনচাপ বাড়তে বাড়তে বর্তমানে এমন একটা অবস্থায় উপনীত হয়েছে যে বর্ধিত জনসংখ্যার প্রবল চাপের কাছে বাধ্য হয়েই শস্য শ্যামলা বসুন্ধরাকে মাথা নত করতে হচ্ছে দ্রুত হারে। গাছপালা, বন জঙ্গল, জলাভূমি প্রায় নিঃশেষ করে নিজেকে ন্যাড়া করতে। এর ফল যে কি ভয়াবহ তা কিন্তু আমরা বুঝেও বুঝতে চাইছি না। হয়তো আর বেশি দূরে আমরা নেই যখন আমাদের হারাতে হবেই বেঁচে থাকার ন্যূনতম অত্যন্ত প্রয়োজনীয় জীবনদায়ী পানীয় ফল ও খাবারকে। একদিকে যেভাবে করাল মরুভূমি বসুন্ধরার শ্যামলিমাকে দ্রুত গ্রাস করতে এগিয়ে আসছে, অন্যদিকে নানান ক্ষতিকর গ্যাসের প্রভাবে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষাকারী বসুন্ধরার উপরে ওজন গ্যাসে ছিদ্র ক্রমশ বড়সড় ফাটলে পরিণত হতে চলেছে। জানি না আমাদের এই বসুন্ধরায় তামাম বসবাসকারী প্রাণীদের আয়ু আর কতকাল, কোনো কিছুই আমরা ভেবেই দেখছি না। লিখেছেন তাপস সাহা, শেওড়াফুলি, হুগলি থেকে। আপনারা শুনছেন বুধ সকালে আমাদের এই বসুন্ধরা বিষয়ে লেখা আপনাদের চিঠির পাঠ। এবার আমি যার লেখা পড়ব তিনি টুলু বন্দ্যোপাধ্যায়। লিখেছেন শিউড়ু, পূর্ব বর্ধমান থেকে। ও দাদু, কাল আমরা বাবার সঙ্গে চলে যাচ্ছি, গরমের ছুটি তো শেষ হলো, এবার স্কুল খুলবে, তুমিও চলো না আমাদের সঙ্গে, বাবার তো বিরাট কোয়ার্টার, তুমি গেলে আমাদের খুব আনন্দ হবে। না রে দাদু ভাই, আমার এই গ্রাম ছেড়ে তোদের ওই শহরের ইট কাঠ কংক্রিটের জঙ্গলে যেতে মন চায় না। এখানে ভোর হতেই পাখির ডাকে ঘুম ভাঙে, গ্রামের বাইরে গেলেই কি সুন্দর সবুজ দিগন্ত রেখা দেখতে পাই, নদীর পাড়ে গেলে কুলুকুলু রবের কলতান শুনি, রাতের আকাশে পাই আকাশ ভরা উজ্জ্বল তারা, আমি এখানে বসে বসুন্ধরার নানা সুরের গান শুনি, এসব কি আর তোদের ওখানে পাব? এই কথোপকথন অনেক দিন আগের। বন্ধু, বুধ সকালে যখন তোমরা জুন মাসে বিষয়বস্তু ঘোষণা করলে তখন ওই পুরনো দিনের কথা চোখেতে মনে পড়ল। বাবা, দাদু, ঠাকুমা আজ আর ইহলোকে নেই, কিন্তু গ্রামের সেই সুস্থ দূষণমুক্ত সবুজ পরিবেশ আর কি আছে? সৌরজগতে এই ধরিত্রী বা পৃথিবী হল বসবাসযোগ্য একমাত্র গ্রহ, তাকেই আমরা আদর করে বসুন্ধরা বলি। আমাদের এই বসুন্ধরা তার নানা ভাণ্ডার মানুষের মাঝে উজাড় করে দিয়ে বাঁচিয়ে রেখেছে সমগ্র মানব জাতিকে। এই ধরিত্রীর বুকে জন্ম নেওয়া প্রথম মানুষটি সবচেয়ে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিয়েছিল, পান করেছিল পরিশুদ্ধ বিশুদ্ধ জল। কিন্তু হায়, যন্ত্র সভ্যতার দ্রুত উন্নতির ফলে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যন্ত্র রাক্ষসীর বিষ নিঃশ্বাসে মানব জীবন আজ সংকটের মুখে অবস্থিত। জলে স্থলে মহাশূন্যে মানুষ আধিপত্য বিস্তার করলেও বসুন্ধরাকে দূষণমুক্ত করতে পারছি না কিছুতেই, এর জন্য তো আমরাই দায়ী। অথচ মজাটা দেখো, প্রতি বছর পাঁচই জুন বিশেষ দিনটি আসে, আর রাষ্ট্রসংঘ ওই দিনটিতে পরিবেশ সম্পর্কে সমগ্র বিশ্ববাসীকে সজাগ হওয়ার আহ্বান জানায়। আমরা কি সত্যি ওই আহ্বানে সেভাবে সাড়া দিই? বন্ধু, বুধ সকালে বিশ্ব পরিবেশ দিবসটি সত্যিই কি বিশ্ব বিবেককে সেভাবে নাড়া দিতে পারে? আজ থেকে যেটা জরুরি সেটা হল বিশ্ব পরিবেশ সম্পর্কে মানুষকে আরও বেশি বেশি করে সচেতন করা। এই সুচেতনা বৃদ্ধি পেলেই পরিবেশ দূষণের ভয়াবহতা কাটিয়ে উঠে দূষণমুক্ত সেই চির সবুজ পুরনো বসুন্ধরা মাকে আবার ফিরে পাব, আর তখনই কান্নার পরিবর্তে শুনতে পাব প্রকৃতি তথা বসুন্ধরার নানা সুরের গান। লিখেছেন টুলু বন্দ্যোপাধ্যায়, শিউর, পূর্ব বর্ধমান থেকে। পিউপা ঘোষের লেখা, এটিও পূর্ব বর্ধমান থেকে এসেছে, কিন্তু বুধবুধ থেকে। পড়ি, একটা সময়

হিমালয়ের কোল থেকে বয়ে আসা সুরধ্বনি গঙ্গার তীরে ঋষি মুনি তপস্যায় বসতেন। দুহাত ভরে পবিত্র জল নিয়ে তারা তর্পণ করতেন। সে জল ছিল আয়নার মতো সাফ, তাতে পড়ত গাছের ঢেউ খেলানো প্রতিবিম্ব। তারপর আহ্নিক গতির পাকে নদী দিয়ে কত জল বয়ে গেছে। নগর শহর ইমারতে ঠাসা উন্নতির নীল বাষ্প, জলে শুধুই নীল লাল প্লাস্টিক। জলজ প্রাণীগুলো হাঁপিয়ে ওঠে উন্নতির দাপটে, বাষ্প ছড়ায় নদী পুকুর খালে বিলে। বইয়ের পাতায় কাগজে রেডিওতে কোটেই তার চর্চা, কিন্তু কই লকলকে বাড়ে শুধুই লালসার আস্ত জীব। যে দামোদর পশ্চিমবঙ্গের দুঃখ নামে পরিচিত ছিল তাকে দেখে তোমার কষ্ট হবে। ঘাটে ঘাটে বালি তোলা, যাবতীয় মৃত প্রাণীর দেহ, অথচ তারই জল গোটা পূর্ব বর্ধমানের ধান উৎপাদন করছে। আমরা দেখেও দেখি না, শুনেও কানে তালা, বুঝেও বোঝার কাজ কই। নিংড়ে মুচড়ে দুমড়ে দিচ্ছি, তাকেও যত্ন করতে হবে, না হলে হয়তো সেও কোনোদিন ধিক্কার উগড়ে দেবে। তার মতো সহ্য শক্তি আমাদের কি আছে? লিখেছেন পিউপা ঘোষ, বুধবুধ, পূর্ব বর্ধমান থেকে। এবারে আমরা কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। লিখেছেন অরূপ বিশ্বাস, আসানসোল, পশ্চিম বর্ধমান। এস এম ছবেদ আলী, ঝিনাইদহ, বাংলাদেশ। কৃষ্ণা দাস, ফুলবাড়ি, জলপাইগুড়ি। কেকা মণ্ডল, মল্লারপুর, বীরভূম। কল্যাণী বসাক, হাট শিমলা, পূর্ব বর্ধমান থেকে। আপনাদের অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই। চিঠি লিখবেন, সঙ্গে থাকবেন, এভাবেই আসব পরের চিঠিতে। মিতুল ঘটকের লেখা রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে এসেছে। শ্বশুরবাড়ি এলাম শিহারশোলে, ক্রমে বাবা পরিচয় করালেন কাজী নজরুল ইসলামের ছাত্রাবস্থার ও দেশপ্রেম অঙ্কুরোদ্গমের স্মৃতি বিজড়িত এই পুণ্যভূমির সঙ্গে। তদুপরি শিক্ষা, খেলাধুলা, নাট্য, সাহিত্য, সংস্কৃতি সহ নানান চারুশিল্প সমৃদ্ধ এই প্রাচীন লোকালয়টির সঙ্গে পরিচিত হলাম। শিহারশোলের মালিয়া রাজবংশের ইতিহাস ও গ্রামের স্বাধীনতা সংগ্রামীগণের ইতিহাসের সঙ্গে। কয়লাখনি অঞ্চল হয়েও গ্রামটি যেন মানুষ, অন্যান্য জীবকুল ও প্রকৃতির ভারসাম্য রক্ষিত বাস্তুতন্ত্রের এক প্রকৃত উদাহরণ। গ্রাম প্রবেশের ডান হাতে শতাধিক বৎসরের অভিনব স্থপতি সম্পন্ন রাজবাড়ি, বামপাশ জুড়ে নিবাপ মঞ্জুরি, দুষ্প্রাপ্য সব মহিরুহের মাঝখানে রাজাদের স্মৃতিসৌধ, মন্দির ও পুষ্করিণী। রাজপরিবার, বুদ্ধিজীবী, মধ্যবিত্ত ও কিছু নিম্নবিত্ত মানুষের সৌহার্দ্র সমন্বয় এই গ্রামে। কলেজ, স্কুল, ডাকঘর, হাসপাতাল ছাড়াও দেবদেবীর মন্দির, গাছপালায় ঘেরা সকলের বাড়ি, খোলা মাঠ, বেশ কয়েকটি দীঘি ও পাকা রাস্তা বিছানো অতিশয় উন্নত মনস্ক সমৃদ্ধ সবুজ গ্রাম। দেখেছি আমাদের প্রত্যেকের জন্মদিনে বাবার একটি করে বৃক্ষ রোপণের অভ্যাস, এমনকি সাধ্যানুসারে বাগান করার ও পরস্পর গাছ বিনিময়েরও একটি সুন্দর অভ্যাস আছে গ্রামের মানুষের। বসতি শেষে সুপ্রাচীন তেঁতুলতলায় রক্ষাকালী মাতার মন্দির ও গ্রামশেষে শ্মশান, মধ্যবর্তী খেজুর রসের মহাল, বট, নিম, অশ্বত্থ, পলাশের জঙ্গলচেরা পথটিতে বাবা অমলদাস, সপ্তপর্ণী, কৃষ্ণচূড়া ইত্যাদি গাছ রোপণের ব্যবস্থা করেন। দূষণ দূরীকরণের লক্ষ্যে শ্মশানের পুষ্করিণী ও ঘাট সংস্কার, চিরহরিত বৃক্ষ রোপণের ব্যবস্থাও করেছেন। মধ্য ও নবীন প্রজন্ম সমভাবে উৎসাহী। গ্রামের মানুষের মিলিত আহ্বান যেন তাদের মতোই সকল বিশ্ববাসী গাইতে পারেন, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আর তখনই তিল তিল করে সেজে উঠবে বসুন্ধরা। তোমার সকল ধন যে ধন্য হল, হল গো, বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার খোল গো। মিতুল ঘটক, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। কমল ঘোষ, মালঞ্চ, পশ্চিম মেদিনীপুর। খাঁখা রোদে সড়কের পাশে বিশাল বটগাছটার তলায় শান বাঁধানো চাতালে বসে আছেন অমলদা। কেমন আছেন জানতে চাওয়ায় বললেন, কেমন থাকব বল, এই তো দেখছিস পারদ 45 ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। আমাদের সংগঠন প্রতি বছর হাজারখানেক গাছ লাগায় এই শহরের ফাঁকা জায়গায়। গাছ লাগাতে গেলে কিছু লোক

রে করে ছুটে আসে। ভাবটা এমন, গাছপালা আবার কেন রে বাবা? আবার কোথাও হয়তো শান্তিতে বৃক্ষরোপণ করা যায়, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই চারা গাছের সুরক্ষার জন্য ব্যবহৃত খাঁচাসহ চারা গাছ উধাও হয়ে যায়। গত বছর বিশাল কলেজ মাঠের চারপাশে কয়েকটা শাল, মহুল আর বকুল গাছ লাগানো হল। পরের দিন গিয়ে দেখলাম সব লোপাট। শুধু স্থল কেন, জলেরও একই অবস্থা। পানা দেখা যায় না, প্লাস্টিক দেখা যায়। দেখ, পুকুরটার জল থার্মোকলের থালা, বাটি, গ্লাস আর পলিব্যাগে ঢেকে গেছে। আমাদের দৃষ্টি মোটেও পরিষ্কার নয়। ভারাক্রান্ত মনে এগিয়ে চললাম গন্তব্যের দিকে, এক সাহিত্য সভায়। আরণ্যক গ্রামটির সবাই প্রকৃতি পূজারী। সাহিত্য সভা বসেছে বটগাছের তলায়। চারিদিকে শাল, মহুল, জারুলের সমারোহ। প্লাস্টিক উড়ে বেড়াচ্ছে না। মোড়ক হিসেবে ব্যবহার হচ্ছে শালপাতা, কলাপাতা এবং পুরনো কাগজ। বাঁধের জল পরিষ্কার, গাছ আর মানুষ যেন বেঁধে বেঁধে আছে সেই বন্ধন ভালোবাসার। ওদের জাহের থানে ইট কংক্রিটের প্রাচীর নেই, আছে শতাব্দী প্রাচীন শালের বেষ্টনী। কিসকুদা বললেন, কি ভাবছ ভাইয়া? বললাম, ভাবছি এই বসুন্ধরাকে রক্ষা করার জন্য পাণ্ডিত্য নয়, চাই পরিষ্কার মন আর পরিবেশের প্রতি প্রেম। লিখেছেন কমল ঘোষ, মালঞ্চ, পশ্চিম মেদিনীপুর থেকে। বুধ সকালে অনুষ্ঠানে এ মাসের বিষয় আমাদেরই বসুন্ধরা। সে বিষয়ে এবারে আমি পড়ব ধীরেন বসাকের লেখা ফুলিয়া নদিয়া থেকে এসেছে। দ্বিজেন্দ্রলাল রায়ের কালজয়ী গান ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। এই বসুন্ধরা বা ধরিত্রী হল আমাদের একমাত্র আশ্রয়স্থল। আলো, বাতাস, জল ও অন্ন দিয়ে এটি আমাদের লালন পালন করে। এই গ্রহের বাস্তুতন্ত্র নদী, পর্বতমালা ও বনভূমি রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত রাখা আমাদের পরম কর্তব্য। আমাদের এই বসুন্ধরা পৃথিবীর এক বিশাল ও বৈচিত্র্যময় গ্রহ। সৌরজগতের একমাত্র গ্রহ হিসেবে এখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। এই ধরনই আমাদের আদি ও অকৃত্রিম বাসস্থান। বিশাল জলরাশি, সবুজ অরণ্য আর প্রাণীকুল নিয়ে আমাদের এই বসুন্ধরা এক অপূর্ব সৃষ্টি। প্রকৃতি দুহাতে তার সম্পদ উজাড় করে দিয়েছে এই পৃথিবীতে। দিগন্ত বিস্তৃত মাঠ, সুবিশাল মহাসাগর, তুষারাবৃত পর্বতমালা আর অরণ্যের সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। আজ মানুষের অবিবেচকের মতো কর্মকাণ্ডের ফলে আমাদের এই বসুন্ধরা চরম সংকটের মুখে। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, নির্বিচারে বৃক্ষনিধন, প্লাস্টিক দূষণ এবং শিল্প কারখানার বর্জ্যের কারণে জলবায়ু পরিবর্তন ঘটেছে। পৃথিবী আমাদের মা, এর সুস্থতার উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। ব্যক্তিগত ও সামাজিক স্তরে বৃক্ষরোপণ, দূষণ নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের এই বসুন্ধরাকে সবুজ ও বাসযোগ্য রাখাই এখন আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। লিখেছেন ধীরেন বসাক ফুলিয়া নদিয়া থেকে। এবারে আরও কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করব। বীরেন্দ্রনাথ মাইতি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, দেবপ্রিয়া সাহা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, নিত্যানন্দ দাস, দাঁতন, পশ্চিম মেদিনীপুর, কল্লোল কান্তি ডিঙ্গাল, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে আমাদের লিখেছেন। আপনাদেরকে অনেক অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অবনীন্দ্রমোহন রায়, ব্রহ্মপুর, কলকাতা, আপনার লেখা। ঘরের বাইরে তারস্বরে মাইক বাজছে, এত জোরে যে মনোযোগ দিয়ে পরীক্ষার পড়া করবে তার উপায় নেই। পাশের ঘরে ঠাকুরমা হার্টের অসুখে দীর্ঘদিন শয্যাশায়ী। তার কথা ভেবে চিন্তা হচ্ছে টুম্পার। বাড়ির কাছে একটি ক্লাবে আজ পিকনিক হচ্ছে, সেই কারণে মাইক বাজাচ্ছে। প্রায়ই ওরা কোনো না কোনো অনুষ্ঠানের অজুহাতে মাইক বাজায়। বুঝতে পারে না যে এত জোরে মাইক বাজালে মানুষের কত কষ্ট হয়। এতে মানুষ কেবল বধির হয়ে যায় না, মানসিক স্বাস্থ্যেরও অবনতি ঘটে। যাতায়াতের পথে ওদের দেখেছে, ওদের কাছে গিয়েছিল, বলেছিল ঠাকুরমার অসুস্থতার কথা। ওরা ওকে পাত্তা দেয়নি, অপমানিত বোধ করেছিল টুম্পা, কান্না চেপে ওখান থেকে চলে এসেছিল। এবার ঠিক করল থানায় যাবে। থানার বড়বাবু ওর কথা শুনলেন, কমপ্লেন নিলেন। আর কি আশ্চর্য, ফেরার আধ ঘন্টার মধ্যে মাইক বাজানো বন্ধ হয়ে গেল। পরদিন দেখল
ক্লাবের দরজা তালাবদ্ধ।

বন্ধ। ঠিক 15 দিন পর থানার বড়বাবু ডাকলেন, বাবার সঙ্গে গেল টুম্পা। বড়বাবু ওর বাবাকে বললেন, আপনার মেয়ে খুব সাহসী, এমনই চাই। ওর অনেক দিন ধরে পাড়ায় অত্যাচার চালাচ্ছিল, কিন্তু ভয়ে কেউ কমপ্লেন করেনি। এবার আমি সব ঠিক করে দিয়েছি। তবে ছেলেদের জিজ্ঞাসাবাদ করে জেনেছি, ওরা অনেকেই কিছুটা লেখাপড়া শিখেছে। ওদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। আপনাকে একটি অনুরোধ করব, ঠিক করেছি নাগরিক সমাজকে পাশে নিয়ে শব্দ দূষণের বিরুদ্ধে মাঝে মাঝে পথসভা করব। আপনার মেয়েকে সেখানে কিন্তু থাকতে হবে। লিখেছেন অবনীন্দ্রমোহন রায়, ব্রহ্মপুর, কলকাতা থেকে। অনিতা চৌধুরী, শ্রীরামপুর, হুগলির, আপনার লেখা। প্রায় 8-10 বছর পর গ্রামে যাই। বাসস্ট্যান্ড থেকে প্রথমে পরে সরিকি পুকুর, তারপর আমাদের বসত ভিটে। কয়েক পা হেঁটে থমকে দাঁড়াই, কোথায় আমাদের পুকুরটা? ভাবি আস্ত পুকুরটা চুরি হয়ে গেল নাকি। বন্ধু, ঠিক তাই। পুকুরটা পানা, রাশিকৃত ফাইবার, পলিথিন, প্লাস্টিকেরা চুরি করেছে। তার স্বচ্ছ ঢেউ নেই, মোজে আয়তনে ছোট হয়ে এঁদো পচা গোড়ের রূপ নিয়েছে। পড়শিরা বলে, কখনো মাছ ধরা হলে মাছের পেট থেকে শ্যাম্পুর পাউচ, পলিথিনের টুকরো বেরোয়। আরও বলে, যত্রতত্র পরিত্যক্ত অপচনশীল পলিপ্যাকগুলি গরু ঘাসের সঙ্গে খেয়ে ফেলে, তাতে তাদের শারীরিক সমস্যা এবং গোবরের মধ্যেও নিষ্কাশিত হতে দেখা যায়। পরদিন উদ্যোগ নিয়ে গ্রামের কয়েকজনের সহায়তায় পুকুর সংস্কারে নামি। আবর্জনা স্তূপ সরাতে স্বচ্ছ টলটলে জল বেরিয়ে আসে। জল শোধনের জন্য চুন, মাছেদের খাবার, চারিপাড়ে নানা রকম চারাগাছ রোপণ করা হয়, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। গ্রামে কয়েকটি জায়গাতে কন্টেনার বসিয়ে ব্যবহৃত প্লাস্টিক পলিপ্যাকগুলো ফেলার ব্যবস্থা করা হয়। নির্দিষ্ট দিনে সেগুলি গঞ্জ থেকে মানুষ নিয়ে গিয়ে রিসাইকেলের জন্য অন্যত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়। বন্ধু, ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাকে সুস্থ, ব্যবহারযোগ্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। বর্তমানে প্লাস্টিক ছাড়াও নানারকম দূষণে পৃথিবীর নাভিশ্বাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আমরা যদি এখনও পরিবেশ সম্বন্ধে সচেতন না হই, তাহলে আমাদের ধ্বংসকে অচিরে আমরাই ডেকে আনব। তাই এসো, সৎ মন নিয়ে বন্ধুরা, আমাদের এই বসুন্ধরার পরিবেশ রক্ষার কাজে কোমর বাঁধি। লিখেছেন অনিতা চৌধুরী, শ্রীরামপুর, হুগলি থেকে। শ্রীরামপুর হুগলির আরও একটি চিঠি লিখেছেন নন্দিতা সিংহ। আমার দাদাকে পাঠ্য বইয়ে পড়তে শুনেছিলাম, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। গ্লোব দেখে জায়গা খুঁজে বার করা আমার দাদা দিদির খুব প্রিয় একটা খেলা ছিল। রূপকথার গল্পে পড়েছিলাম 7 সমুদ্র 13 নদীর কথা। কিন্তু সে যে এরকম একটা গোলাকার বস্তুর মধ্যে, এটা যেদিন জানতে পারলাম সেদিন ভয়ঙ্কর আশ্চর্য হয়েছিলাম। পৃথিবীটা যদি গোল, তাহলে সব জল গড়িয়ে পড়ে যায় না কেন? বড় হতে হতে তারপর জেনেছি সমস্ত কিছু, অনুভব করেছি শস্য শ্যামল আমাদের এই বসুন্ধরাকে। কি অপার বৈচিত্র্যময় এই আমাদের পৃথিবী! পাহাড়, নদী, মরু, অরণ্য, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা বেষ্টিত। কোথাও শুধু বরফের স্তূপ, সূর্যরশ্মির কৃপণতা সেখানে, কোথাও শুধু বালি, জলহীন, ফলহীন, আতঙ্ক, পাণ্ডুর সে মরুক্ষেত্র, কোথাও আবার শস্য শ্যামল অন্নপূর্ণা মূর্তি। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে কত রকমের মানুষ, জীবজন্তু, গাছপালা, বিচিত্র তাদের জীবনযাপন কৌশল, মানুষের সঙ্গে মানুষের সহস্র রকমের সম্পর্ক, সমস্ত প্রাণীজগৎ, উদ্ভিদজগৎ একে অপরের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে সম্পৃক্ত। এই বসুন্ধরার পরতে পরতে লুকিয়েছে অজস্র ধন সম্পদ। আপন শক্তি, শ্রম, মেধা দিয়ে সেই সম্পদ আহরণ করতে হয়। বলা হয় বীরভোগ্যা বসুন্ধরা। রবীন্দ্রনাথের কয়েকটি লাইন এখানে মনে পড়ে গেল। বসুমতী, কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুড়ি করি পাই শস্য কানা, দিতে যদি হয় দে মা প্রসন্ন সাহস, কেন এ মাথার ঘাম পায়েতে বহাস, বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি। শুনিয়া ঈষৎ হেসে কন বসুমতী, আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে।

0: নিতান্তই ছাড়ে। এই বসুন্ধরা আমাদের আশ্রয়, কিন্তু মানব সভ্যতা প্রযুক্তির পথে এগিয়ে যেতে যেতে পৃথিবীকে করে ফেলেছে গ্লোবাল ভিলেজ। দুনিয়া হাতের মুঠোয় নিতে গিয়ে নষ্ট করছে প্রকৃতির ভারসাম্য। নির্দয়তার ভিত্তিতে সভ্যতার যে জয়তরুণ উঠেছে, সর্বংসহা বসুন্ধরা কতদিন এই অনাচার সহ্য করবেন তা আমাদের জানা নেই। কিন্তু আমরা এটুকু জানি, ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে। লিখেছেন নন্দিতা সিংহ, শ্রীরামপুর, হুগলি থেকে। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিঠি লিখবেন আমাদের। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদী।
1: শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বাদে, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জনপুরীর আগে শরৎ পরিবেশন করবেন অনিকেত চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জৌনপুরীর আগে শরৎ শুনলেন, পরিবেশন করলেন শিল্পী অনিকেত চক্রবর্তী। তাকে তবলায় সহযোগিতা করলেন ইমন সরকার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে মনের মতো গান। উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গানের অনুষ্ঠান। ওরে তোরা কি জানিস কেউ,

জলে কেন ওঠে এত ঢেউ, ওরে দিবস রজনী নাচে তাহা মিশেছে কাহার কাছে। হ্যাঁ, এই লাইনগুলো আসলে বললাম আজকের মনের মতো গানের অনুষ্ঠানে, যে বিষয়টাকে নিয়ে ভাবছি আপনাদের সঙ্গে গান ভাগ করে নেব, সেটা দুই বাংলার ভীষণ পরিচিত একটা জায়গা বলতে পারেন, বা পরিচিত অস্তিত্ব বলতে পারেন। ঠিক ধরেছেন, নদী। আসলে আমাদের দেশ এবং বিশেষ করে এই দুই বাংলা ভীষণভাবে নদীমাতৃক বা নদীকেন্দ্রিক, আর সেই কারণেই সেই নদীর সাথে জুড়ে রয়েছে এখানকার মানুষের জীবনের অনেক কথা, জীবন কথা, তার প্রেম, ভালোবাসা, ভালো লাগা, দুঃখ, লড়াই, জীবিকা, অস্তিত্ব, সমস্ত কিছুর মধ্যেই নদীর স্থান যেন অঙ্গাঙ্গী, নদী যেন বহমান, ঠিক তার স্রোতস্বিনী ধারার মতো। আর তার সঙ্গে মিলে যায় যদি গানের সুর, গানের কথা, তাহলেই তো মনের মতো গান তৈরি হয়। প্রথম গানটি শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

আসলে বাংলাদেশের মতোই রবীন্দ্রনাথের যে কবিত্ব বলা ভালো বা তার যে রচনা, তার যে সৃষ্টি, সেটাও কিন্তু ভীষণ রকমভাবে নদী কেন্দ্রিক বা নদী মাতৃক। রবীন্দ্রনাথ নদীকে দেখেছিলেন নদীর তীরের মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে মিলিয়ে, আর এই দেখার মধ্যে দিয়েই তিনি পৌঁছে গিয়েছিলেন মাটির অনেক কাছাকাছি। নদীকে তাই তিনি বলেছিলেন জলের রানী, গানও লিখেছিলেন ওগো জলের রানী বলে। নদীর এরকম উপমা বা বিশেষণ সত্যি বিরল। আসুন একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নি, শিল্পী মনোময় ভট্টাচার্য।

আসলে এই পাগলপাড়া নদীর সঙ্গে আমাদের মন পাগল করা একটা উজান গান যেন ভেসে বেড়ায়। কখনো তার নূপুর ধ্বনি প্রতিধ্বনিত হয় কুল ছাপানো কোনো সঙ্গীতের মূর্ছনায়, আবার কখনো যেন তাঁরই মাতৃ সমস্নেহে গান খুঁজে পায় তার ছন্দ, তার কান।

আসলে শতত বহমান বাংলার এই নদী ঠিক যেন জীবন নদীর মতো, নিরবধি তারই বয়ে চলা। সে কখনো শান্ত, কখনো স্নিগ্ধ স্বচ্ছ সলীলা, আবার কখনো ভীষণ উন্মত্তা, ভয়ঙ্করী তার রূপ। বহমান নদীর অজস্র জলধারা প্রতিদিন বয়ে চলে, আর ফেরে না। এই দুঃসময় কাটিয়ে দেবে এই ভাবনা কখনো যেন নদীর বুকেও লেখা থাকে বা আঁকা থাকে। বাংলা গানে সেই নদীও বারবার ধরা দিয়েছে, এসেছে। নদী যেমন দেয়, কিরেও নেয় প্রচুর। নদীর এই প্রমত্তা রুদ্র রূপ তার ধ্বংসলীলা দেখে তাই কখনো মরমি কণ্ঠে ধরা পড়ে সেই বিহ্বল আকতি, যার রেশ আমাদের কানে আজও বেজে ওঠে, হৃদয়ের মর্মে ছুঁয়ে যায়। শিল্পী মান্না দে।

আচ্ছা, আমাদের এই দুই বাংলার শ্রোতা বন্ধুরা কে না জানেন, কে না চেনেন কবি শঙ্খ ঘোষকে? আর তার কথা আমরা সকলেই প্রায় জানি, তার লেখার কথা, এবং অবশ্যই অনেকেই জানি সন্ধ্যা নদীর প্রতি তার ভীষণ রকমের টানের কথা। আসলে বাংলাদেশের বরিশালের জেলার অন্যতম প্রধান এই নদী, আর শঙ্খ ঘোষের পৈতৃক বাড়ি ছিল বরিশালের বানারিদারির, এবং সেখানে ছুঁয়ে আছে এই সন্ধ্যা নদী। কাউকে দেখলেই তিনি আকুতি জানাতেন, সেই সন্ধ্যা নদীর কথা জানতে চাইতেন। 1997 সালে তিনি যখন গিয়েছিলেন, তারপরে ফিরে এসে তিনি লিখেছিলেন একটা আস্ত ভ্রমণ কাহিনী সন্ধ্যা নদীর জলে। ভাবুন একবার, নদীর জলের সঙ্গে কবির সখ্যতা। তাই রবীন্দ্রনাথ, নজরুল থেকে শঙ্খ ঘোষ এবং একালের বহু কবিকেই বারবার ছুঁয়ে গিয়েছে। এবার আরেকটা নদীর গান শোনাব। এই নদী যেমন অনেক মানুষের আত্মীয় নদী, এর কোনো ভাঙন উল্লাস 50 বছর ধরে সেই জায়গায় স্থির থাকতে পারে, এবং তার কাহিনী কিন্তু স্থির থাকে না, নদীর মতোই তা ভীষণ রকমের বহমান। আসুন আমরা শিল্পী অমর পালের কণ্ঠে একটা গান শুনে নিই।

ভালো করে খেয়াল করলে বোঝা যায় যে নদী আসলে প্রাণের প্রতীক, জীবনের চলার পথের প্রেরণা, তাই তার ডাক দুর্নিবার। এবার যে গানটি শোনাবো সেই গানটি কিন্তু একটু স্বল্পশ্রুত, তুলনামূলক অজয় দাসের সুরে এই অনন্য সুন্দর গানটি, যার কণ্ঠে তিনিও কিন্তু আপনাদের সকলের ভীষণ রকমের পরিচিত একজন শিল্পী এবং একজন সু অভিনেতা। আসুন এবারে শুনে নি সেই তুলনামূলক একটু কম শোনা বা প্রচারিত এই গানটি, যে গানকে ঘিরেও কিন্তু রয়েছে নদীর কথা, নদীর কথন, যেখানে ফিরে ফিরে আসছে নদী, তার আশা, তার আকাঙ্ক্ষা। শিল্পী শুভেন্দু চট্টোপাধ্যায়।

মনের মতো গান এই অনুষ্ঠানে আজকে আমরা নদীর গানে মেতে রয়েছি। শুনছি কখনো গঙ্গার কথা, কখনো সন্ধ্যা নদীর কথা, কখনো আশা নদীর কথা, তেমনি আরও অনেক অনেক নদী। আসলে বাংলাদেশ আর ভারতবর্ষ মানেই তো নদী, তাই কত নদীর কথা গানে গানে বলবো, গানে গানে শোনাবো। তার মধ্যে যেটুকু আপনাদের জন্য এই স্বল্প পরিসরে আপনাদের জন্য হাজির করতে পারবো, তার মধ্যে কোপাই নদীর গান রয়েছে, রয়েছে আরও অনেক গান, পদ্মা নদীর গানও রয়েছে, আপনাদেরকে শোনাবো সব গান একে একে। কিন্তু যেমন রবীন্দ্রনাথের কথা ছাড়া, রবীন্দ্রনাথের নদীর কথা ছাড়া এই অনুষ্ঠান বৃথা, তেমনি নজরুলের গানেও বারবার ফিরে এসেছে কিন্তু সেই নদীর কথা। এবার যে গানটা শোনাবো, আমার গহীন জলের নদী, শিল্পী ইন্দ্রাণী সেন।

আগেই বলছিলাম না কত নদীর গান শোনাবো, গঙ্গা, পদ্মা, ভাগীরথী, ব্রহ্মপুত্র। আশা নদীর কথা তো আগেই বললাম, কোপাইয়ের কথা, আরও কত কত নদী। আসুন তার চেয়ে বরং বেশ কয়েকটা নদীর গান শুনিনি পরপর। প্রথমে শুভেন্দু মাইতি।

আজকের মনের মতো গানের অনুষ্ঠানে শুধু নদীর কথা আর নদীর গল্প তো নয়, নদীকে নিয়ে আমাদের মনের গভীরে যে উপমা, যে অভিব্যক্তি সব সময় অনুরণিত হয়, স্পর্শ করে আমাদের দৈনিক বেঁচে থাকাকে, জীবনকে, আমাদের প্রেমকে, ভালোবাসাকে, অনুরাগকে, দুঃখকে, সমস্ত আশা আকাঙ্ক্ষাকে, সেই সমস্ত কিছুকে নিয়ে আমরা মনের মতো গানকে আজকে সাজিয়েছি নদীর গান দিয়ে। এবারে শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়।

হেথায় ফুরাইল সব দেশ, নদীর ভ্রমণ হইল শেষ। হেথা সারাদিন সারা বেলা, তাহার ফুরাইবে না খেলা। তাহার সারাদিন নাচ গান, কভু হবে না কো অবসান। নদী চিরদিন চিরনিশি, রবে অতল আদরে মিশি। আসলে নদী আমাদের জীবনের সঙ্গে, আমাদের জীবনের সমস্ত আনন্দে, দুঃখে, ভালোবাসায় এবং ক্রোধে মিশে রয়েছে। সমস্ত কিছুর সাক্ষী যেন নদী।

শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে এবং ভূপেন হাজারিকার কণ্ঠের এই গানটা না শোনালে বোধহয় নদী নিয়ে আজকের মনের মতো গানের অনুষ্ঠানের কোনো মানেই হতো না। তাই আজকের মতো বিদায় নেব এই গানটি শুনিয়ে। শুধু যেতে যেতে বলতে ইচ্ছে করছে একটাই কথা, নদী এই মতো অবশেষে এলো নরম মাটির দেশে, হেতা যেথায় মোদের বাড়ি নদী আসিল দুয়ার তারি। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, আবারও বলছি ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, সংশ্লিষ্ট পোস্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো মনের মতো গান অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের শ্রবণ সঙ্গী ছিলাম আমি মৈত্রীবন্ধু পঙ্কজ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্সে। এখন শুরু হচ্ছে রামধনু। প্রথমে শুনবেন আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ।

শুনছেন রামধনু অনুষ্ঠান। এতক্ষণ শুনছিলেন আধুনিক গান, শিল্পী ছিলেন সঞ্জীব ঘোষ। এবারে দোতারা, পরিবেশনে সুবল দত্ত।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণীর স্টুডিওয় রেকর্ড করা গানের অনুষ্ঠান রামধনু। আজকে এই অনুষ্ঠানে প্রথমে শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন সঞ্জীব ঘোষ, এবং সবশেষে শুনলেন দোতারা বাদন, শিল্পী ছিলেন সুবল দত্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মুভি 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সংগ্রহশালা থেকে। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক মৈত্রেয়ী দেবীর সাক্ষাৎকার।

0: আজ আমরা যে গুণীজনকে সামনে পেয়েছি তিনি হলেন মৈত্রেয়ী দেবী। অনেক কথা তার কাছে শুনবার আছে, তাই প্রথমেই শোনা যাক তার ছোটবেলাকার কথা, সেই সময়কার কথা। মৈত্রেয়ী দেবী, আপনি বলুন না আপনার ছোটবেলাকার কথা।
1: আমার ছোটবেলার কথার মধ্যে বলবার যোগ্য একটাই কথা আছে, সে হচ্ছে যে আমার 9 বছর বয়সে রবীন্দ্রনাথের সঙ্গে আমার দেখা হয়েছিল। এটা যে কি আশ্চর্য ঘটনা তা এখন দূর থেকে বসে আমি কল্পনা করে এক এক সময় আশ্চর্য হয়ে যাই। তোমরাও নিশ্চয়ই আশ্চর্য হবে যে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হওয়াটা কি, সেটা যদি কল্পনা করো। তা এই বিষয়ে আমি সমস্ত কথা আমার একটি বইটা পড়লে, রবীন্দ্রনাথের শেষ 15 বছরের আমার চোখে তিনি কি ছবি এঁকেছেন তার মূর্তি, সেটা ধরা পড়েছে। আমার বাবাও খুব অল্প বয়সে, তিনি খুব বিখ্যাত দার্শনিক ছিলেন এবং খুব অল্প বয়সেই তার মনে মধ্যে নানা রকম জিজ্ঞাসা জাগত, আমাদের মধ্যে এখন জেগেছে আর কি, এখন জাগে বলবো না, কিন্তু এখনকার কালে জাগে কিনা সেটা আমার একটা প্রশ্ন আছে তোমাদের ছোট বন্ধুদের কাছে, যে এই যে বিশ্ব রহস্য সম্বন্ধে

0: আমাদের মনে একটা প্রশ্ন হতো একসময়, এখন হয়, এটা বড়দের কথা, কিন্তু ছোটবেলা একটা হতো, কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমার কোনো স্থায়িত্ব আছে কিনা, পরলোক আছে কিনা, ঈশ্বর আছে কিনা, এসব জিনিস প্রশ্নগুলো আমাদের অল্প বয়সে মানুষকে খুব উত্তেজিত করত এবং অনেকেই এই বিষয়ে জানবার জন্য খুব ব্যাকুল হতো। আমার বাবাও হয়েছিলেন এবং সেই প্রশ্নগুলো নিয়ে উনি রবীন্দ্রনাথের কাছে চিঠিপত্র লিখতেন, সেই সূত্রে তার সঙ্গে ওর আলাপ, এবং রবীন্দ্রনাথের দীর্ঘ দীর্ঘ চিঠি লিখে তার প্রশ্নের উত্তর দিতেন। এই সেইটাই রবীন্দ্রনাথের এক বিশেষত্ব ছিল যে খুব অল্প বয়সী লোক ওর কাছে উপস্থিত হলে অবজ্ঞা করতেন না।
1: আপনি যখন 9 বছরে গেলেন তার কাছে, সেই স্মরণীয় মুহূর্তটির কথা একটু বলুন না।
0: না, 9 বছরে আমি তার কাছে যাইনি, আমি তাকে দূর থেকে দেখেছিলাম। তিনি রঙ্গমঞ্চে রামমোহন লাইব্রেরির বক্তৃতা করছিলেন, আমি সামনে আমার দাদামশাই দিদিমা এদের সঙ্গে বসেছিলাম। কিন্তু সেই যে তার চেহারা, তার বক্তব্য এবং সব কিছু নিয়ে যে একটা অদ্ভুত রকম মর্মস্পর্শী ভাব আমার মনে জেগেছিল, সেটা দীর্ঘদিন পর্যন্ত আমাকে খুব ব্যাকুল করেছে। মনে হয় যেন সেই একদিনেই, সেই মুহূর্তে আমি একটা বয়স থেকে একটা অন্য বয়সে, একটা জগৎ থেকে একটা অন্য জগতে উত্তীর্ণ হয়েছিলাম। তার জন্য আলাপ করে নয় দেখি, সব জিনিস কিন্তু কথা দিয়ে বলার দরকার হয় না। আমরা যেমন ভাবি যে কথাই বুঝি আমাদের বুদ্ধিকে প্রেরণা যোগায় এবং বুদ্ধি বোধ হয় কথার দ্বারাই বাড়ে, তা কিন্তু সব সময় নয়। আমাদের অনুভূতি এবং আরো অনেকগুলো দিক আছে যা বিনা বাক্যে আমাদের কাছে অনেক সংবাদ দেয়।
1: আচ্ছা, তো রবীন্দ্রনাথকে আপনি যে চোখে দেখেছেন, আপনি লিখেছেন বইটাতে, তো তার সম্বন্ধে একটু আমাদের যদি একটু বলেন।
0: সে বলতে গেলে তো অনেক সময় লাগবে, সে তো বলা যাবে না। ওই শুধু এইটুকু বলতে পারি যে ওকে দেখে কেন আমার ওরকম একটা অনুভূতি এলো, সেটা হচ্ছে ওর প্রতিভার একটা ডাইরেক্ট পারসেপশন হতো। অনেক বড় বড় লেখক আছেন কি, অনেক বড় সায়েন্টিস্ট আছেন, যাদের চেহারার মধ্যে সেরকম কোনো ভাব পড়ে না, তাদের জীবনে যে জিনিসটা তারা প্রকাশ করেছেন, যত ঊর্ধ্বে তারা উঠেছেন, যত তাদের কল্পনার শক্তি, সেগুলো সব তাদের মুখের মধ্যে কোনো রেখাপাত হয়তো তেমন করেনি। অনেক লোকের নাম না শুনলে আমরা বলতে পারবো না যে হ্যাঁ ইনি এত বড় বড় কাজ করেছেন, এত বড় বই বই লিখেছেন বা এত চিন্তা করেছেন। কিন্তু রবীন্দ্রনাথের প্রতিভাটা যা ছিল সেটা সত্যি শুধু তার বই পড়ার দরকার হতো না। প্রথম যখন আমরা তার ভক্ত হয়েছিলাম এবং আমরা আরও অনেকেই, তাকে চোখে দেখেই হয়ে যেত সেটা। এখনো তোমরা ফটোগ্রাফ দেখলে খানিকটা বুঝতে পারো অন্য মানুষের সঙ্গে একটা তফাৎ, কিন্তু সুন্দর মানুষ তো অনেক আছে, কিন্তু সেটা নয়। সেটা সব ছাড়িয়ে তার অন্তরের প্রকাশটা এমন তার চেহারার মধ্যে হতো যে প্রথম সেই দেখে আমার জীবনের মধ্যে একেবারে একটা আলোড়ন হয়ে গেল।
1: বাহ, রবীন্দ্রনাথের যে অনুভূতি, মানে রবীন্দ্রনাথ যে অনুভূতি আপনার মনের মধ্যে ফেলেছিল, সেটা নিশ্চয়ই অনেকক্ষণ ধরেই শোনা যায় আপনার কাছে। কিন্তু আরো প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে যে আপনার এই নহন্যতে বইটা অনেক প্রতিক্রিয়া সৃষ্টি করলো, মানুষ যখন ভালোভাবে এটা নিল, আপনার মনে কি প্রতিক্রিয়া হয়েছিল?
0: ভালোভাবে যখন নিল, আশ্চর্য হয়েছিলাম।
1: কেন আশ্চর্য হয়েছিলাম?
0: আমাদের দেশকে তো ভালোভাবে বিশেষ কিছু নিতে দেখি না, সহজে ক্রিটিসিজম হয়। এবং এ বইটা যে ভালোভাবে নিয়েছে সেটা আমি খুবই, আমার প্রত্যাশার বাইরে ছিল।
1: আচ্ছা, নিশ্চয়ই আনন্দ হয়েছিল?
0: হ্যাঁ, তা তো হবে, লেখকের আর কিসে আনন্দ, তার বই সবাই পড়বে, সবাই ভালো বলবে, এই তো, আর তো কিছু সে চায় না। অন্য পুরস্কারের কোনো দাম নেই, যদি লেখক পাঠককে না পায় তাহলে বড় বড় মেডেল পরে কোনো শান্তি হবে না।
1: তো এখন আপনি মানে কি চিন্তা ভাবনা করছেন, সাহিত্যের দিকে এখন কি কি লিখছেন একটু যদি বলেন?
0: দেখুন, একটা কথা আমি বলি যে লিখতেই যে সবসময় হবে আমার মনে হয় না লেখকের এরকম কোনো দায় আছে, আমার অন্তত নেই। কারণ আমি তো লিখে জীবিকা তো আমার নয়, আমার লেখার অনেক সুযোগই আমি পাইনি। অল্প বয়স থেকে যখন আমি বাইরে চলে গেলাম কলকাতার, 22 বছর আমি নির্জন ঘন অরণ্যের মধ্যে দিন কাটিয়েছি। রবীন্দ্রনাথ গিয়েছিলেন বলে সেই সময় আমার মঙ্গপতি রবীন্দ্রনাথ লেখা হলো, ওখানে থাকবার 7-8 বছর পরে। তারপর থেকে আর আমি লেখার বিশেষ সুযোগ পেতাম না, কারণ

0: আমরা লিখতাম প্রবাসীতে রামানন্দ বাবুর কাগজে, সেটা অন্য জিনিস ছিল। কিন্তু তারপরে লেখার জগতে যে ভিড় ঠেলাঠেলি হয়েছে, আমি সেই শুধু পাহাড় থেকে সেখানে ঠেলাঠেলি করবো কি করে? আমি এসে যখন এখানে পৌঁছলাম দেখলাম আমার দরজাগুলি সব বন্ধ, আর প্রকাশের জায়গা না। আমার নিজের মনে হয় লেখকের প্রেরণা আসে না, লেখক তো পাঠককে চায়, যাই বললাম
1: নিশ্চয়ই,
0: আর তার কিছু প্রার্থনীয় নেই, সে পাঠককে দেখতে চায়, পাঠকের উত্তর চায়, পাঠকের মনটাকে চায়। এবং পাঠক আর লেখকের মনের সম্মিলনেই কাব্যটা সম্পূর্ণ হয়। তা আমি তো প্রকাশ করারই জায়গা পেলাম না, এখানে এসে দেখলাম বড্ড ভিড়, আমি সে ঠেলাঠেলি করতে পারলুম না। তাই জন্য আমার ওরকম যে বসলেই আমি শারদীয়ার সময় একটা উপন্যাস লিখে ফেলবো এ ধরনের আমার চেষ্টাও হলো না, আমি করলামও না। কিন্তু যখন আমার কোনো একটা প্রেরণা আসে তখনই আমি লিখি, এবং আমার লেখা চোখের জলের মধ্যে ছাড়া বড় একটা সম্পূর্ণ হয় না। বারবার আমাকে চোখের জল ফেলে লাভ কি, একবার ফেলে লিখেছি, আর এখন আমি লিখছি না, লিখবো হয়তো, একটা ভাবছি মনে মনে যে নানা দেশ ঘুরেছি, নানা মানুষ দেখেছি, অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে একটা জার্নাল মতন লিখবার চেষ্টা করছি, ছোট ছোট ইনসিডেন্ট, এখন সেগুলো ভালো লাগবে কিনা দেখি।
1: আচ্ছা, আপনার যখন আপনি তরুণী ছিলেন আর কি, তো সেই সময়কার কথা কিছু বলুন না, সেই সময় লেখকদের বা আপনি যাদের দেখেছেন
0: লেখকদের।
1: হ্যাঁ,
0: আমি তো সব লেখকদের দেখেছি, 30 থেকে 35 অব্দি আমি পাহাড়েই ছিলাম।
1: হ্যাঁ,
0: আর তার আগে আমার অল্প বয়সে আমার বিয়ে হয়েছে যখন আমার 20 বছর বয়স, তার আগে পর্যন্ত আমার প্রায় সব লেখকদের সঙ্গে দেখা হয়েছে। বিভূতিভূষণকেও দেখেছি, শরৎচন্দ্রকেও দেখেছি, তারাশঙ্করকেও দেখেছি, সবাইকে দেখেছি। আমার মনে মনে এই ধারণা একটা ছিল যে তখন কোনো লেখককেই আমরা ঠিক ইনসিনসিয়ার ভাবিনি, কখনো আমাদের মনে কারো সম্বন্ধে এ সন্দেহ আসেনি যে এ যেটা বিশ্বাস করে না বা এ যেটা ভালো লাগে না সম্পাদককে খুশি করবার জন্য লিখছে কিংবা টাকা করবার জন্য লিখছে, এসব সন্দেহ আমাদের কোনো লেখক সম্বন্ধে তখন আসেনি। এখন শুনি এসব কথা, এখন আসেও সন্দেহ, কারণ ঠিক শারদীয়ার আগে অত প্রেরণা লেখকরা পায় কি করে, তাই না? সবাই একসঙ্গে প্রেরণা পায়, মোটামোটা উপন্যাস লেখা হয়, ঘাড় গুঁজে লিখতে থাকে, সেই জিনিসটা তখন তো অত ছিল না, এত পত্রিকাও ছিল না, এত যে দু একটা ছিল খুব উচ্চ শ্রেণীর।
1: আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছেন, লিখছেন, সমাজ সেবার কাজও করছেন, সেটা পরে আসছে, অনেক দেশ ভ্রমণও করেছেন, কিন্তু আজকের তরুণদের দেখে আপনার কি মনে হচ্ছে?
0: আজকের তরুণদের নানা নানা শ্রেণীর তরুণ তো আছে, নানা সমাজের আছে, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সব শ্রেণী রয়েছে তো, এবং কে কোন স্কুলে পড়েছে তার উপরেও তফাৎ হচ্ছে। যারা ইংরেজি স্কুলে পড়ে একদম ইংরেজি আনায় অভ্যস্ত হয়েছে তাদের একটা শ্রেণী হচ্ছে, তাদের মনে হয় যে দেশের সংস্কৃতি থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, সেটা একটা ভয় হয়। টেলিভিশনে দেখলে আপনি বুঝতে পারবেন, অনেক সময় অনেক দেখে মনে হয় না যে এরা এ দেশের ছেলে, এই কুইজ করছে, এ করছে, অবশ্যই ভালো মন্দ কিছু বলছি না, কিন্তু মনে হয় যেন কিছুটা দেশের মাটি থেকে এরা সরে গেছে।
1: হ্যাঁ,
0: আবার যারা তেমন পড়াশুনোর সুযোগ পায়নি বা বাংলা স্কুলে টুলে পড়েছে তারা তো সেখানে পড়াশুনো হয় না, সেই জন্য যদি পড়াশুনো হতো তাহলে বাংলা মাধ্যমে পড়ার জন্য কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু পড়াশুনো ভালো হয় না, এ তো তোমরা জানোই সব জায়গাতেই, সেই না হওয়ার দরুন অসম্পূর্ণ শিক্ষা একটা ভয়ানক বিপজ্জনক জিনিস। আর নিম্নবিত্তদের মধ্যে আমি যেটা দেখছি, কারণ আমি আজকাল বেশিরভাগ সময় তো গ্রামে থাকছি, দেখছি গ্রামের ছেলেদেরও ভীষণ পাশ করবার ঝোঁক, কিন্তু পাশটা তো ঠিক পড়ে শুনে করছে না। আমি দেখেছি কঠিন বই সে হাতে করে স্কুলে যাচ্ছে, সে ছেলেকে দাঁড় করিয়ে আমি দুটো একটা কথা জিজ্ঞেস করলাম, বলতে পারে না, হচ্ছে বই নিয়ে নিয়মিত স্কুলে যাচ্ছে, চলে আসছে, তার একুলো গেল, তার ওকুলো গেল। সেই তরুণদের কথা আমি খুব ভাবি, কারণ তাদের সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ গ্রামের মধ্যে, তাদের সকলেরই চোখ পড়ে আছে সিনেমা জগতের দিকে, উচ্চ ধরনের কথা বা কিছু উচ্চ চিন্তা এগুলো করবার কোনো কোনো

0: উপায় নেই। এখন বলতে পারো আমি যেসব কথা বললাম প্রথমে, যে আমাদের সময়ে অল্প বয়সী তরুণদের মনে, যেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড বলা হয়, ইউরোপে যেটাকে ভয়ানক ভয় করে যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ছেলেরা কীরকম দুষ্ট হয়ে ওঠে, অসুস্থ হয়ে ওঠে, গাঁজা ভাং সব খায়, তার প্রভাব তো আমাদের এখানেও এসে পড়ছে, এখানেও সেটা হচ্ছে। কিন্তু আমাদের অল্প বয়সে অ্যাডোলেসেন্টের চরিত্র ছিল অন্যরকম, ভাবুক হয়ে উঠত যারা লেখাপড়া শিখেছে তারা। সে ভাবুক মন নানা প্রশ্ন করে, সে প্রশ্নগুলো উচ্চাঙ্গের, কিন্তু বলতে পারো পেটে ভাত নেই, ঈশ্বর আছে কিনা ভেবেই বা কী হবে, পরলোক আছে কিনা ভেবেই বা কী হবে, আত্মা আছে কিনা ভেবেই বা কী হবে, কেউ তার উত্তর দেবে? এটা ঠিকই, কেউ তার উত্তর দেবে না, কিন্তু প্রশ্নগুলি তোমার মনকে একটা দিগন্তে খুলে দেবে, যে তুমি এই যেটুকু জায়গায় বসে আছো, এই যেটুকু খাচ্ছ পড়ছো, এর চেয়েও অতিরিক্ত কিছু আছে কিনা ভাবি, এই ভাবনাটাই একটা জানলা।
1: এটাই সব নয়, বাইরের জগৎ আছে,
0: আছে কিনা সে প্রশ্ন। আজকে যেমন একটি ছেলে আমাকে বললো, কথাটা আমার খুব ভালো লাগলো, যে তাকে কেউ জিজ্ঞাসা করেছিল যে তার ঈশ্বরে বিশ্বাস আছে কিনা। তাতে সে বলেছিল যে তুমি আছো বিশ্বনাথ অশেষ অসীম রহস্য মাঝে, অসীম রহস্যটা আমি জানি, স্বীকার করি, তুমি আছো বিশ্বনাথ কিনা আমি জানি না। এই খুব সুন্দর উত্তর। হ্যাঁ, কিন্তু রহস্যটা তো সে বুঝেছে, সেই রহস্যের যে অনুমান যে করেছে সে একটু চিন্তাও করেছে, সেই চিন্তাটা তার দৈনন্দিন খাবার পড়ার সঙ্গে যুক্ত নয়। যখন ওই ধরনের কোনো চিন্তা আসে, যে চিন্তা সুন্দর এবং যে চিন্তা কোনো লোভের দ্বারা নির্দিষ্ট নয়, সে তখন মানুষের মনকে লোভের থেকে উত্তীর্ণ করে নিয়ে যায়। আজকের আমাদের কিরকম অসুবিধা, তো বড্ড লোভী হয়ে গেছি আমরা, ওর ওরকম টেলারিং স্যুট আছে আমারও চাই, গ্রামের ছেলেরা তাই বলছে, যে যে প্যান্টে ভাঁজ পড়ে না সেই প্যান্ট কিনতে হবে। এখন সেটা জোগাড় করতে গেলে তো পকেট মারা ছাড়া কোনো উপায় নেই, পকেটও মারছে, ডাকাতিও হচ্ছে। কিন্তু যদি এই ব্যক্তি কোনোদিন এক সময় চিন্তা করতো, সত্যি তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, রহস্যটা কি, সে যদি আকাশের দিকে একবার তাকিয়ে ভাবত যে আমি এই তারা খচিত বিশ্বের মাঝে যে জন্ম নিয়েছি, এর মানেটা কি, উত্তর সে পেত না। সব কিছুর উত্তর আমরা পাই না, পাবো না, কিন্তু তার প্রশ্নটাই তাকে উত্তীর্ণ করে দিত, যে সমস্ত অসুন্দর জিনিস তার মনকে আঁকড়ে ধরে। সুন্দরের আবির্ভাবই অসুন্দরকে তাড়াবার একমাত্র উপায়। সেই উপায়টা আমাদের এখানে নেবে কি, কারণ কারোই মন তো আকাশের দিকে নেই, সবাই তো মুরগির মতন ভুট্টা খুঁজছে মাটিতে, দানা খুঁজে খুঁজে খাচ্ছে, ওপরের দিকে তো সে ঘাড় তুলতে পারে না, পাকি হয়ে গেছে সবাই। কাজেই যে প্রশ্ন, যে কৌতূহল এবং যে বিস্ময় মানুষের মনকে একটা একটা পাপড়ির মতন খুলে দিয়ে বিকাশ করে দিতে পারে, সেটা আমার মনে হয় আমাদের সময় যা ছিল তার চেয়ে এখন কম। অনেক সময় অনেকে বলে আমাদের সময় সবচেয়ে ভালো ছিল, আমি তা বলি না, অনেক কিছু খারাপ ছিল আমাদের সময়, বিশেষ করে মেয়ে হিসেবে আমি তো বলবই যে আমাদের সময় মেয়েদের অবস্থার চেয়ে আজকে মেয়েদের অবস্থা সহস্র গুণে উন্নত হয়েছে। কিন্তু কতগুলো জিনিস আমার মনে হয় যে বড্ড বেশি অর্থকরী ব্যাপারের দিকে আমাদের মন আটকে পড়ে গেছে বলে, তার চেয়ে যে উন্নতর জগৎ সেটা একটু মেঘে ঢাকা।
1: আপনি তো বহু দেশ ঘুরেছেন, বিভিন্ন দেশের মানুষজনকে দেখেছেন, তো সেই আপনার বিভিন্ন দেশ সম্পর্কে কিছু কথা বলুন না, যেটা আমাদের ভালো লাগবে।
0: এত অল্প সময় বলা যাবে না, কোন দেশ সম্বন্ধে বলবো?
1: আপনার কোন দেশ সবচেয়ে ভালো লেগেছে?
0: আমার কোন দেশ সবচেয়ে ভালো লেগেছে সেটা বোধহয় আমার নিজের দেশই, তবে যাই হোক চীন আমার খুব ভালো লেগেছে।
1: আচ্ছা, একটু বলুন না সে সম্পর্কে অল্প কিছু কথা।
0: অল্প কথা চীন সম্বন্ধে বলা তো শক্ত, এবং আমার খুব ভালো লেগেছিল যে যে জিনিসটা ওরা করছে সেটা খুব সিনসিয়ারলি করছে। যেমন ধরুন এই ওয়ার্ক এডুকেশন, এই একটাই বলবো, আমাদের দেশে এখন স্বীকার করে নেওয়া হয়েছে যেটা দরকার, কোনো ছেলেকে কোনো মানুষকে সম্পূর্ণ মানুষ করতে গেলে তার কায়িক শ্রম, হাতের কৌশল, এগুলো তার কিছু জানা দরকার, তা নাহলে একটা আকাশ পাতাল ভেদ হয়ে যাচ্ছে, দুটো শ্রেণী হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যে লেখাপড়া করছে তার মাথাটাই শুধু হচ্ছে, কোনো কাজটা সে নিপুণভাবে করতে পারবে না, নানা কারণে ওয়ার্ক এডুকেশন গ্রহণযোগ্য। কিন্তু এখানে

যে স্কুলে হয়েছে সে তো ছেলে খেলা, যে যেগুলো করাচ্ছে সেগুলো সে নিজে যখন করতে পারে না, ওই ছাত্র যখন ওটা করতে পারবে না, এমন কাজের ভার দিয়ে তাকে বাড়িতে পাঠানো, মানে তার বাবা মা মাসে পিছিয়ে করে দেবে, তার করার কিছু হলো না। তা কিন্তু ওখানে কিন্তু তা নয়, একটা স্কুলে গিয়েছিলাম, সেখানে ক্লাস সিক্স সেভেনের ছেলেরা কালি বানাচ্ছে, এমনকি দোয়াতের লেবেল ছেপে এসেছে সেগুলো।

0: কালে নিয়ে ভরল, এটা স্কুলেই হচ্ছে।
1: আচ্ছা,
0: তারপর সে তারা নিয়ে চলে গেল, স্কুলটা সাবসিডাইজড হচ্ছে ওই টাকাতে।
1: ও আচ্ছা,
0: বুঝলে? তা অক্সিজেন বানাচ্ছি, সিলিন্ডার দিয়ে যাচ্ছে হাসপাতাল থেকে, ডিসপেন্সারি থেকে, তাইতে ভরে দিচ্ছে, চলে যাচ্ছে, বিক্রি হয়ে গেল।
1: ছাত্ররা যা তৈরি করে সেটা আবার পরবর্তী সময় ব্যবহার করা হচ্ছে,
0: সেটা
1: বিক্রি হচ্ছে।
0: তার কাজে সে টাকাটা স্কুলে চলে আসছে, আর ছাত্ররা নিজেরও দেখলো যে তাদের জিনিসটা হলো, আর হাতে করলো সার, কেমিক্যাল সার, এবং তাই দিয়ে মাটির পরীক্ষা নিরীক্ষা যা কিছু করা, কোন মাটিতে কি হবে, হলে পরে সেটা চাষির বাড়িতে চলে যাচ্ছে। চাষি যখন বলবে যে হ্যাঁ এটা ঠিক হয়েছে, তখন সে মার্কস পেল।
1: আচ্ছা,
0: আমি লাগিয়ে দেখেছি এটাতে এই সুবিধা হয়েছে, তখন সে মার্কস পেল।
1: মানে সবই বাস্তবে করে, বাস্তব ফল
0: মানে সত্য,
1: সত্য
0: ফাঁকির উপর নির্ভর নয়। বাস্তবে করার জন্য আমরাও করেছি, কিন্তু সেটাকে কি করে সত্য করে তুলবো, সেই চেষ্টাটা আমাদের হয়নি।
1: আচ্ছা, সবশেষে আপনার যে দিকটা এখন সবচেয়ে ভালো লাগে আমাদের, সেই দিকটা নিয়ে এবার আলোচনা করছি,
0: খেলাটা
1: হচ্ছে খেলাঘর, আপনার সমাজসেবা। তো এই খেলাঘর আপনি কিভাবে সৃষ্টি করলেন এবং কিভাবে এইসব শিশুরা আপনার মনকে জুড়ে আছে, সেসব কথাই আপনার মুখ থেকে শুনবো।
0: আচ্ছা শোনো, আমরা অনেকদিন থেকেই ভেবেছিলাম যে এরকম একটা বোর্ডিং স্কুল করব, যেখানে এই হাতের কাজের কথা আমরা ভেবেছিলাম, এবং বিভিন্ন জাতি ধর্মের ছেলে মেয়েরা একসঙ্গে থাকবে, এবং আমাদের নিম্নতম জাতির ছেলেরা থাকবে। কিন্তু ওটা স্কুল করা তো সহজ ব্যাপার নয়, বোর্ডিং স্কুল বিশেষত। গান্ধীজির শতবার্ষিকী তে একবার আমরা টাকা পয়সা কিছু পেয়েছিলাম, তখন চেষ্টা করেছিলাম, কিন্তু তখন ওরা বললেন যে পারমানেন্ট কিছু করবেন না। তারপরে আমরা সুযোগটা পেলাম একটা অনাথ আশ্রম করার, বাংলাদেশের যখন যুদ্ধ হলো, আমরা বাংলাদেশের ক্যাম্পে কাজ করছিলাম, আমাদের দেশে যেগুলো আছে বিভিন্ন ক্যাম্পে স্কুল করবার চেষ্টা করছিলাম, তখন আমরা গভর্নমেন্ট থেকে টাকা পয়সা পাই যে অরফানেজ করার জন্য, যেসব ছেলে মেয়ে মা বাপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বা যাদের মা বাবা মারা গেছে, আমরা সেইভাবে কাজ শুরু করি। এটা কীরকম হয়েছে আর শিশুরা আমার মন প্রাণ জুড়ে আছে কিনা আমি বলতে পারব, আমরা চেষ্টা করছি এবং অনেক মনেতে বেশ দেখছি উন্মুখ হচ্ছে লেখাপড়ার দিকে, গানের দিকে, শিল্পের দিকে। গান, শিল্প এগুলো খুব তাড়াতাড়ি হয়, একাডেমিক এডুকেশনে ভীষণ দেরি হয়।
1: আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবশেষে শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি। জানি আজ অনুষ্ঠান শেষ করছি,
0: সকলে ভালো থাকুন।
2: এতক্ষণ শুনছিলেন সংগ্রহশালা থেকে সাক্ষাৎকার। এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক মৈত্রী দেবীর সাক্ষাৎকার।
3: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল, শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী, সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা MAITRWKAT

attachmentcha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মুভি 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শিল্পী অর্ঘ্য সেনের কণ্ঠে একটি অতুল প্রসাদী গান।

ছাইয়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত রম্যগীতির অনুষ্ঠান। আজকের প্রথম গানটির শিল্পী বনশ্রী সেনগুপ্ত। এই গানটির গীতিকার সুনীল বরণ এবং সুরকার লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়।

রমগীতির অনুষ্ঠানে এবারে একটি সমবেত গান। এই গানটির গীতিকার মিহির বন্দ্যোপাধ্যায় এবং সুরকার দীপেন মুখোপাধ্যায়।

শুনছেন রম্য গীতের অনুষ্ঠান। এবারে শিল্পী প্রদীপ চট্টোপাধ্যায়। এই গানটির গীতিকার মধুগুপ্ত এবং সুরকার রতু মুখোপাধ্যায়।

শিল্পী প্রদীপ চট্টোপাধ্যায়ের পরে এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার শিল্পী নিজেই।

শুনছেন রম্যগীতির অনুষ্ঠান। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পরে এবারের শিল্পী জয়শ্রী গুপ্ত। এই গানটির গীতিকার ভাস্কর বসু এবং সুরকার অলোকনাথ দে।

রম্যগীতির অনুষ্ঠানের আজকের শেষ গানটির শিল্পী ডক্টর অনুপ ঘোষাল। এই গানটির গীতিকার মধুগুপ্ত এবং সুরকার জ্যোতির্ময় বলেল।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী।

পৃথিবীর দিকে চেয়ে দেখি আর ভাবি কোনখানে যেন বন্ধ হয়েছে চাবি। রামধনু হতে একটিও রং মুছে নাই, উষার কপালে লজ্জার আভা ঘুচে নাই, আকাশ প্লাবনী আজকে তেমনই জোছনায়, তবু যেন এক পর্দা এসেছে নাবি। কি বন্ধুরা, নিশ্চয়ই এই কবিতাটা সবারই আমাদের কম বেশি প্রায় চেনা আমি জানি। আর এই যে কবিতাটা, এটা আমরা প্রায়শই নিজেদের হয়তো মন খারাপ বা ভালো লাগায় নিজেরাই হয়তো মনে মনে আউড়ে উঠি। তার কারণ এটা যে আমাদের অত্যন্ত পছন্দের একজন মানুষের লেখা, আর সেই মানুষটাকে নিয়ে আজকের অল্প অল্প গল্প কথায় আড্ডা হবে। রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু সম্পূর্ণা। এই যে বললাম আজকের অল্প অল্প গল্প কথা একটু বিশেষ, কারণ ওই যে আমাদের প্রিয় মানুষ, বাংলা সাহিত্যের অনন্য প্রবাদ প্রতিম মানুষ প্রমথনাথ বিশির কে নিয়ে আজকে কথা হবে, আড্ডা হবে, কারণ আগামীকাল 11ই জুন তার জন্মদিন। আর তাই জন্য আজকে অল্প অল্প গল্প কথায় তার জীবনের কৃতিত্ব, তার সুন্দর সুন্দর সব সৃষ্টি, সব কথাই তোমাদের বলবো, আড্ডা দেব, সবাই মিলে একসঙ্গে কথা হবে। তার এই যে মানে সাহিত্য জীবন, সেটা তো অপার, অপরিসীম একটা সম্ভার তার জীবনের। মানে এমন একজন মানুষ ছিলেন যিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, গবেষক, আবার অন্যদিকে রসালাপ আর ব্যঙ্গকৌতিকেও কিন্তু যার জুড়ি মেলা ভার। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় প্রমথনাথ বিশি। আর তার জন্মদিন আগামীকাল, সেই নিয়েই আজকে আমরা আড্ডা দেব অল্প অল্প গল্প কথার আসরে। রয়েছি তোমাদের বন্ধু সম্পূর্ণা। তার জীবনের গল্প, তার জীবনের কাহিনী নিয়ে গল্প করব, আড্ডা দেব, কিন্তু তার এই যে রাজ্যপাঠ, তার গোটা সম্ভার সাহিত্য জীবনে, সেই সব কথা তোমাদের জানাবো। তার আগে দেবায়ন বন্দ্যোপাধ্যায় সৃজিতা মিত্রর কণ্ঠে রাজ্যপাঠ গানটা শুনে না হয় ফিরে আসি আবারও আজকের আড্ডায়। রয়েছি সম্পূর্ণা, তোমার প্রিয় বন্ধু।

ফিরে এলাম একটা মিষ্টি সুন্দর কানের পরে তোমাদের সঙ্গে। আজকের অল্প অল্প গল্প কথায় রয়েছে তোমাদের বন্ধু সম্পূর্ণা, আর কথা বলছি আজকে প্রমথনাথ বিশিকে নিয়ে। তার জীবনের কৃতিত্ব, তার জীবন, তার সুন্দর সব সৃষ্টির কথা আজকে তোমাদের জানাচ্ছি, কারণ আগামীকাল 11 জুন তার জন্মদিন। বন্ধুরা চলো একদম তার জীবনের না হয় শুরুর দিকে চলে যাই। 1901 সালের 11 জুন অবিভক্ত বাংলার রাজশাহী জেলার জুয়ারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার বাবার নাম ছিল নলিনীনাথ বিশি। তখনকার দিনে এই গ্রামীণ বাংলার পরিবেশটা কেমন ছিল একটু ভাবো তো। সবুজ মাঠ, একে বেঁকে চলা নদী আর পাখির ডাক, এইরকম একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে প্রমথনাথ বিশির শৈশব কেটেছিল। তবে জানো তো, তার জীবনের আসল মোড়টা কিন্তু ঘুরেছিল যখন তিনি খুব ছোট। তার বাবা নলিনীনাথ বিশি, তিনি ছিলেন রবি ঠাকুরের অত্যন্ত অনুরাগী। তিনি চেয়েছিলেন তার ছেলে যেন প্রকৃতির কোলে মুক্ত বাতাসে পড়াশোনা শেখে, আর সেই কারণেই

মাত্র 10 বছর বয়সে অর্থাৎ 1910 সালে প্রমথনাথ বিশিকে পাঠিয়ে দেওয়া হয় শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রমে। আর সেখানেই বিদ্যালয়ে তিনি পড়াশোনা শুরু করেন। ভাবতে পারো, রবি ঠাকুরের শান্তিনিকেতন সেখানে মানে তখন একেবারে নতুন, তপোবনের মতো সাজানো। সেখানে চারপাশে রামরকুঞ্জ শালবেতির ছায়ায় বড় হতে লাগলেন আমাদের সকলের প্রিয় প্রমথনাথ বিশি। শান্তিনিকেতনে কাটানো সেই যে দিনগুলো, সেগুলো কিন্তু ছিল তার জীবনের সবথেকে মূল্যবান সময়। তিনি সেখানে টানা 17 বছর কাটিয়েছিলেন, প্রথমে ছাত্র হিসেবে, পরে শিক্ষক হিসেবে। আর এই যে দীর্ঘ সময়ে তিনি কিন্তু খুব কাছ থেকে পেয়েছিলেন স্বয়ং বিশ্বকবি রবি ঠাকুরকে। রবি ঠাকুরের ব্যক্তিত্ব, তার পড়ানোর ধরন, তার চিন্তাভাবনা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে প্রমথনাথ বিশিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। কবিগুরুও এই প্রতিভাবান তরুণকে খুব স্নেহ করতেন। প্রমথনাথ বিশি নিজেই পরবর্তীকালে লিখেছিলেন যে রবি ঠাকুরের সান্নিধ্য না পেলে হয়তো তিনি সাহিত্যিকই হতে পারতেন না। শান্তিনিকেতনেই তার সাহিত্যের হাতিখড়ি। সেখানেই তিনি প্রকৃতির মাঝখানে বসে কবিতা লিখতেন, নাটক করতেন, বন্ধুদের সঙ্গে সাহিত্যের আড্ডা জমাতেন। শান্তিনিকেতনের সেই যে অবারিত স্বাধীনতা কোথাও গিয়ে তার মনের জানলাগুলোকে পুরোপুরি খুলে দিয়েছিল। আর রবি ঠাকুরের সঙ্গে তার যে সম্পর্ক, তার যে কাহিনী, সেগুলো কিন্তু আমরা কম বেশি জানতে পারি। যেমন যখন তিনি প্রথম প্রমথনাথ বিশি শান্তিনিকেতনে আসেন এবং রবি ঠাকুর জানতে পারেন যে প্রমথনাথ বিশি খুব ভালো কবিতা লেখেন বা সারাদিনই কবিতা লেখেন বলা চলে, তিনি কি করলেন, বিকেলবেলা ডেকে পাঠালেন তাকে। এবারে প্রমথনাথ বিশি তখন ছাত্র, তার সে চলল তার শিক্ষকের সঙ্গে দেখা করতে, কবিতাও শোনানো হলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া মিলল না। বদলে মিলেছিল 1 প্লেট পুডিং আর 1 প্লেট আনারস। খাওয়া শেষে রবি ঠাকুরকে তিনি প্রণাম করেছিলেন, আদর করে সেই ছোট্ট ছেলেটার মাথার যে চুল সেই টিকি ধরে একটু টানও দিয়েছিলেন। তিনি আমাদের রবি ঠাকুরের, এত মিষ্টি মিষ্টি সম্পর্ক ছিল তার সঙ্গে, প্রমথনাথ বিশির সঙ্গে রবি ঠাকুরের। এছাড়া প্রথম উপন্যাস প্রমথনাথ বিশির পদ্মা, সেটা পড়ে আচার্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিক্রিয়া দিয়েছিলেন যে আর কিছুদিন পরে নাকি তাকে নিয়ে রবি ঠাকুরের গৌরব করতে হবে। এবং সেটা শুনে ছাত্র প্রমথনাথ বিশি উত্তরও দিয়েছিলেন যে আপনি কিন্তু এখনই গৌরব করতে পারেন, তাতে ঠকবেন না। আর সত্যি রবি ঠাকুর ঠকেননি, কারণ তার যে প্রিয় ছাত্র প্রমথনাথ বিশি পরবর্তীকালে এত সুন্দর সুন্দর সাহিত্যকর্ম তার জীবনের আমাদের উপহার দিয়েছে সাহিত্য, যে সত্যি রবি ঠাকুরের মানে গর্ব হওয়ার মতোই একটা বিষয় তার ছাত্র এত সুন্দর একজন, এত ভালো একজন সাহিত্যিক। তার কথা আজকে আমরা তোমাদের বলছি, আমি রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু সম্পূর্ণা। আর কথা হচ্ছে আজকের অল্প অল্প গল্প কথার আসরে, কথা বলছি প্রমথনাথ বিশি এবং তার জীবনের সকল জানা অজানা খুঁটিনাটি সব বিষয় নিয়ে আজকে আড্ডা রয়েছে, রয়েছি আরও বেশ কিছুক্ষণ। তবে অন্বেষার কণ্ঠে কাগজের বাড়ি রইল তোমাদের জন্য, ফিরে আসছি এই মিষ্টি সুন্দর গানটার পরে।

ফিরে এলাম অন্বেষার কণ্ঠে, কাগজের বাড়ি শুনে রয়েছি তোমাদের সঙ্গে আজকে অল্প অল্প গল্প কথায়, তোমাদের বন্ধু সম্পূর্ণা। আর আজকে কথা হচ্ছে প্রমথনাথ বিশির জীবন, তার কৃতিত্ব, তার সাহিত্য জীবন, তার অপরূপ সুন্দর সব সৃষ্টি নিয়ে, কারণ আগামীকাল 11 জুন তার জন্মদিন। তো শান্তিনিকেতনে তো তিনি বড় হতে লাগলেন, সেখানে কিছুদিন বেশ কিছুদিন শিক্ষকতাও করলেন, তারপরে শান্তিনিকেতনের পাট চুকিয়ে প্রমথনাথ বিশির চলে এলেন কলকাতায়। 1929 সালে তিনি প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এও পাশ করলেন। তার এই যে শিক্ষা জীবন, তার কৃতিত্বের জন্য কিন্তু তিনি রৌপ্য পদক ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরস্কারও পেয়েছিলেন, এতটাই গুণী কৃতি ছাত্র ছিলেন তিনি। এরপর শুরু হলো তার কর্মজীবন, বিভিন্ন কলেজে অধ্যাপনা করতে শুরু করলেন। 1950 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দেন এবং দীর্ঘকাল সেখানে অত্যন্ত সুনামের সঙ্গে অধ্যাপনা করেছেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন ছাত্রদের ভীষণ প্রিয়, কারণটা জানো? কারণ তার ক্লাসে কোনো একঘেয়েমি থাকতো না, মানে বাংলা যে সাহিত্য একঘেয়ে বিষয় সেগুলো মনে হতো না। কারণ কি না, এই যে গম্ভীর সাহিত্য আলোচনাগুলোকেও তিনি কিন্তু খুব স্বভাব মানে সুলভ রসিকতা, ব্যঙ্গ, রসবোধ দিয়ে এতটাই সহজ করে তুলতেন যে তার যে ছাত্ররা ছিলেন তারা মানে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। শুধু কি শিক্ষকতা, সাহিত্য সমাজে তার অবদানের জন্য পরবর্তীকালে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়ে রাজ্যসভার সংসদ সদস্য বা এমপিও হয়েছিলেন। ভাবো, একবার একজন খাঁটি সাহিত্যিক দেশের আইনসভাতেও নিজের জায়গা করে নিয়েছিল। আজ অল্প অল্প গল্প কথায় তোমাদের সঙ্গে কথা বলছি, আড্ডা দিচ্ছি, রয়েছি তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু সম্পূর্ণার, কথা বলছি প্রমথনাথ বিশিকে নিয়ে, তার জীবনের কথাই তোমাদের জানাচ্ছি। আর এই যে মহান একজন সাহিত্যিক প্রমথনাথ বিশি, তিনি কিন্তু ছিলেন মানে সাহিত্যের দিক থেকে একদম অলরাউন্ডার। কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, রম্য রচনা, সাহিত্যের কিন্তু এমন কোনো শাখা নেই যেখানে তিনি নিজের ছাপ রেখে যাননি। তার লেখা ঐতিহাসিক উপন্যাসগুলোও কিন্তু বাংলা সাহিত্যে এক একটা মাইল ফলকের মতো। বিশেষ করে যদি বলি কেরি সাহেবের মুন্সি, লালকেল্লা, এই উপন্যাস দুটোর কথা মানে না বললে আজকের অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ। কেরি সাহেবের মুন্সি উপন্যাসে তিনি 19 শতকের বাংলার যে সমাজ, সংস্কৃতি আর ফোর্ট উইলিয়াম কলেজের যে দিনগুলো এত জীবন্ত করে তুলে ধরেছিলেন যে পড়লে যেন চোখ জুড়িয়ে যায়, মনে শান্তি আসে। তিনি চমৎকার সব নাটকও লিখেছিলেন। তার লেখা মৌচাক, ঋণংকৃত্যা বা ঘৃতং পিবেদ নাটকগুলো সে আমলে দারুণ জনপ্রিয় হয়েছিল। সামাজিক অসঙ্গতিগুলিকে

হাসির ছলে ফুটিয়ে তুলতে তিনি ছিলেন কিন্তু একেবারে ওস্তাদ মানুষ। প্রমথনাথকে বলা হয় অন্যতম সেরা রবীন্দ্র বিশেষজ্ঞ। রবি ঠাকুরকে তিনি যতটা গভীরে গিয়ে বুঝেছিলেন, কারণ বেশ কিছুটা সময়, বেশ অনেকটা জীবন তার সঙ্গ পেয়েছিলেন রবি ঠাকুরের, তা কিন্তু তার রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন, রবীন্দ্র কাব্যপ্রবাহ এই বইগুলোতে কিন্তু স্পষ্ট দেখা যায়। এছাড়া বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তকে নিয়েও

আছি তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু সম্পূর্ণার কথা বলছি প্রমথনাথ বিশিকে নিয়ে। আর তার জীবন, তার সাহিত্য সৃষ্টি, তার সাহিত্যকর্ম, এই নিয়েই কথা হচ্ছে, আরও অনেকটা কথা বাকি। তবে আপাতত অনুপম রায়ের কণ্ঠে আমি আজকাল ভালো আছি গানটা শুনে ফিরে আসছি আবারও আজকের আটটায়।

ফিরে এলাম একটা সুন্দর মিষ্টি গানের পরে, রয়েছে তোমাদের সঙ্গে আজকের অল্প অল্প গল্প কথায় তোমাদের বন্ধু সম্পূর্ণা। আর কথা বলছি প্রমথনাথ ঋষিকে নিয়ে, কারণ আগামীকাল 11ই জুন তার জন্মদিন। আর তার জীবনের কৃতিত্ব, তার সাহিত্যকর্ম, তার সৃষ্টি নিয়েই আজকে কথা হচ্ছে। আচ্ছা বন্ধুরা, অমিত রায় নামটার সঙ্গে তো আমরা সবাই পরিচিত, কি তাই তো? নিশ্চয়ই ভাবছ এটা তো রবীন্দ্রনাথের শিশির কবিতার নায়ক। একদম ঠিকই ভেবেছ, কিন্তু প্রমথনাথ ঋষি কিন্তু অমিত রায় ছদ্মনামটা ব্যবহার করে লঘু, ব্যঙ্গাত্মক বিভিন্ন রম্য রচনাও কিন্তু তিনি লিখেছেন। তার রসবোধ ছিল চমৎকার। সমাজে চারিদিকে যে পণ্ডিতেরা বা ভণ্ড নেতা বা ভণ্ডামি ছিল, যে অহংকার ছিল, সেগুলোকে কিন্তু তিনি খুব মিষ্টি করে, অথচ তলোয়ারের মতো মানে ধারালো হাসির খোঁচায় ফালাফালা করে দিতেন। তার রম্যরচনাগুলো পড়লে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, আবার একই সঙ্গে মনের ভিতরে একটা চিন্তার খোরাকও তৈরি হয়। এমন রসাত্মবোধক লেখাও রচনা করা যায়, এমন রসাত্মক অথচ গভীর লেখা সত্যি বিরল। এমন একজন মানুষ যিনি তার সারাটা জীবন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেলেন, সমাজ তো তাকে দুহাত ভরে সম্মান জানাবেই, কি তাই তো? প্রমথনাথ ঋষি তার সাহিত্যকর্মের জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 1960 সালে কেরি সাহেবের মনীষীর জন্য পাওয়া রবীন্দ্র পুরস্কার। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে বাংলার সর্বোচ্চ সম্মান জগত্তারিণী স্বর্ণপদকেও ভূষিত করেছেন। বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারও তিনি পেয়েছেন। তবে তার সবচেয়ে বড় পুরস্কার কি ছিল জানো তো? পাঠকদের ভালোবাসা, যা তিনি আজও পেয়ে আসছেন। বন্ধুরা, সময় তো কারো জীবনে থেমে থাকে না, দেখতে দেখতে আসলে আমরা সবাই জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাই। তিনিও পৌঁছেছিলেন, তিনিও জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন। 1985 সালের 10ই মে 84 বছর বয়সে কলকাতায় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু এমন মহান মানুষ, এমন মহান সাহিত্য কর্মচার, সেই সাহিত্যিকের কি আসলেই মৃত্যু হয়? হয়তো আমাদের এই নশ্বর দেহের মৃত্যু ঘটে, কিন্তু তার যে অসামান্য সৃষ্টি, অসামান্য কর্ম, তা কিন্তু আমাদের মধ্যে আজ বেঁচে আছে, আর তার মাধ্যমে কিন্তু তিনি বেঁচে থাকবেন। বন্ধুরা, আজ তার জীবনের নানা কথা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। ছিলাম এতক্ষণ তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু সম্পূর্ণা।

আজকের অল্প অল্প গল্প কথায় কথা বললাম তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু সম্পূর্ণা ছিলাম তোমাদের সঙ্গে, আর কথা বলছিলাম আমাদের সাহিত্যের অসামান্য স্রষ্টা প্রমথনাথ ঋষি, তার জীবন, তার সাহিত্য সৃষ্টি, তার কৃতিত্ব নিয়ে, তার জীবনের যা মানে নানা অজানা জানা কথা আজকে আমরা একসঙ্গে ভাগ করে নিলাম। আজকের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো সে কথা তোমরা জানাতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে YUVAVANIKOLKATA ভবানী কলকাতার ফেসবুক পেজে। সেখানে আজকের একটা সুন্দর পোস্টার আছে, তার কমেন্টে তোমরা জানাতেই পারো আমাদের। আর এই যে আজকে প্রমথনাথ ঋষির জীবনের নানা কথা, তার শান্তিনিকেতনের দিনগুলোর কথা, তার সৃষ্টি, সেই অনাবিল হাসির গল্প তোমাদের শোনালাম। আপাতত সময় বলছে আমাদের বিদায় নিতে হবে, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। তবে আজকের মতো বিদায়, আবারও কথা হবে, আর ততক্ষণের জন্য কানে কিন্তু রাখতেই হবে যুববাণী। আর আগামীকাল ঠিক এই সময় তোমাদের সঙ্গে থাকবে ঋত্বিক অল্প অল্প গল্প কথায়। আর আজকের মতো বিদায়, যেতে যেতে তোমাদের জন্য রইল শ্রেয়া ঘোষালের কণ্ঠে তোমাকে।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন সম্পূর্ণা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নজরুল গীতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আজকের প্রথম শিল্পী মনোময় ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন নজরুল গীতির অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আজকের নাটক দ্বিতীয় মরণ, কাহিনী জয়কৃষ্ণ কয়াল, বেতার নাটক শামস উন নাহার, প্রযোজনা আশিস গিরি। নাটক দ্বিতীয় মরণ।

0: Bebe dagre, manín. Te tinte din tu itor. Va per bari caite aste paris. Monchere fitti onto to. Tin din legisabe.
1: Bazi bokunito. Hash murgi sagula se ghari. Ogulande shonge ne sabunaki.
0: Ta thik. Ye khawa dawar guche dichish.
1: Shono. Shabdhane thakba. Dinu kakari meni solba. Ar shomoy moton khaba.
0: মলে গেলি তোর কি চিন্তে হয় তাই না?
1: কিছু তুমি বোঝো না, তোমার সেরি থাকতে আমার কষ্ট হয় না বুঝি?
0: বুঝি বুঝি বুঝি রে বুঝি, তুই বুঝিস আমার কিরম কষ্ট হয়। আমার বউ, আমার বউ হিমানি।
1: তাড়াতাড়ি ফেরবা,
0: সাবধানে থাকিস।
2: কইবে শিবাস, ও শিবাস হইছে তো?
1: সারু সারু, ওরা এসে পড়লো, বেহরে পড়ো।
3: ও শিবাস, শুনলি?
0: হ্যাঁ হয়েছে গো, হয়েছে, বেরুচ্ছি বেরুচ্ছি। এ কি তোরা দুজনা আর সব?
2: সব বলতে তো কৈলেশ আর নিরঞ্জন, তারা রয়েছে লৌকই। তো তোর দেরি দেখে তো ডাকতে আইছি আমি।
0: হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো কাকা, চলো চলো
3: চল চল।
2: এখন বোন দিদি মার পুজো দিতে হবে, বাকি আছে, বেলা বেরিয়ে যাচ্ছে, আয় চলি আয়।
0: জয় মা, জয় মা, জয় মা বোন দিদি।

0: ਅੰਗਰ ਪਾਣੀ ਦੇਖੋ, ਅੰਗਰ ਪਾਣੀ ਦੇਖੋ, ਸੋਲਤ ਸੋਲਤ ਕੋਰੇ ਅਮਰ ਮੁੰਡਾ ਉਦਵਰ ਸੋਲਤ ਸੋਲਤ ਕੋਰੇ
1: ਦਿਨੂਦਾ ও দিনুদা ওই গো দিনুদা ওটা একটু দাও
2: হ্যাঁ করকে যাচ্ছে নাকি নে তো না নে বাবা নে দাও জীবাসটা খুব ভর্তিতে আছে বুঝতে পারছি
3: তা একটু আছে কাকা কাল দেখছিলাম স্যাংরার দোকানি কথা কইছিল এবার মহলতে ফিরে বোধ হয় গয়না করার কি দেবে
2: ঠাট্টা করুনি তো মা বনদেবীর দয়া হলি গয়না হতি কতক্ষণ আর তাছাড়া ঘরের বউরে যত্নার্থী করতে হয় নিরঞ্জন
1: জানবি তো ধর
0: আরে চল
1: লাটাস খুব খেপেছে রে একটু দেখে শুনে দাঁড় টানে করলেস ওরে জীবাস আরে গানটা একটু থামা না রে বাপ
4: কেন গো কিছু বলবা নাকি
1: রে বাবা যাচ্ছি বন বাদারে পেট্রোল বাবুদের চোখ ফাঁকি দিয়ে বাঘ কুমিরের থাবা ঝাপটা এড়িয়ে মহল করতে হবে একটু কি ভয় তোরাস লাগে না তো
4: ভয় কেন এ মহেন্দ্র যোগে যাত্রা করেছি মঙ্গলের উষা বুদে পা তারপরে সঙ্গে আছে দিনু কাকার মতো গুণীর বাউলে নিজের হাতে নৌকর গেরাবি তুলেছে
2: আমারে দেয়াসি মানো তোমরা এতকাল শুধু হেকাল কাটে সন্তুষ্ট থাকতে হয়েছে এবার যাচ্ছি গরানের জোগাড়ে বুঝলে গরানের জোগাড়ে বড়মিয়ার খাট মুলুকে যাত্রার জন্য দেখতেই হবে শিবাস
4: দেখো মা বোন বিবি যদি আঙ্গার দিকে মুখ তুলে চায় কাকা যে তোমার ওই পুজো মন্তরের গুণ হ্যাঁ আর বছর ওই লক্ষণ মৌলের তুমি নিষেধ করলে এই মধুর কাছে যেতে লক্ষণ শুনলো না কি হলো
5: দলের সব মৌলে ফিরে এলো লক্ষণ রে নিয়ে গেল বড় মিয়া
4: তুমি আসো বলেই তো
2: আমি কি জানে শিবাস সব মা বন্ধিরই দিচ্ছে তারে স্মরণ কর
1: ধরতিছি হ্যাঁ চল

0: কি গো কাকা, ও কাকা কি ভাবতিস কি? এই দেখো, আরে খাড়ির ভিতরে অনেক দূর তো এসে পড়লাম, বলো কিছু।
1: ভাবতেছি আর এগুলো কাজ নাই, লৌকো কিনারে লাগা, মাটি গরম কিনা দেখি।

0: Let me follow.
1: মাটি সে গোলাছে গোলগাছ পড়িলাম। নাই থেকে বনে দিছি মা,
2: রক্ষে করো গো বন বিধি মা।
1: আরে শোনা তো, আরে লোক করে ভালো করে বাঁধ রে, ভালো করে বাঁধ। আমি পয়নার জলে মাটি নিচ্ছে পুজোটা সেরে ফেল।
3: যার যার কুরুল কাঠের নিয়ে তো লাইফে পড়েছো, বলি দড়ি দ্বারা নামাতি হবে না?
4: নিচ্ছি বাবা, নিচ্ছি।

0: কৈলাস, লৌকোটা বেঁধে ফেলতে কি?
1: মা মারো মা, তোমার অদম সন্তানরা যাচ্ছে তোমার কাছে, তুমি তাদের রক্ষে করো মা, রক্ষে করে মা গো।
2: জয় মা, জয় জয় মা বনবিবি, জয় জয় মা, জয় মা বনবিবি, জয়
1: জয় মা বনবিবি, জয় জয় মা বনবিবি, জয় জয় মা বনবিবি, জয় জয় মা বনবিবি, জয় দেখে শুনে চলো, কসার গজরা আছে, সাবধান। এইদিকে বেলা যেটুকু আছে সামনে এগো।
3: কোনোদিন আসেনি আমরা, এসে কার্বনে ঢুকে পড়েছি গো।
4: পড়েছি তো পড়েছি, এবার গরানের খোঁজে বেরিয়েছি, যখন গরান খুঁজেই ছাড়বো।
1: ঠাকুর কথা বলিস না শিবাস, বল যে মা বন্দিবি যদি দয়া করে দেন দিনার কৃপা ছাড়া।
4: দিনুদা, ও দিনুদা দেখিস ও কাকা, কাকা হইতো হইতো সামনে,
3: ওরে ফাস, এত গড়া, 10-20 বছরেও দা কুরুল নিয়ে কেউ এখানে আসেনি গো।
4: জয় মা, জয় মা, জয় মা।
1: থামো থামো সব থামো, ওরকম হুল্লোর করনি, তেনার দয়া হয়েছে তাই বলছি, না বলতি চোখের সামনে যা শেষ তাই পেয়ে গেছো, তেনারে স্মরণ করো, তেনারে স্মরণ করো।
4: কি বলছো গো কাকা, এত গরান। ও কাকা, কব ধরবো?
1: ভাবতে দাও ভাবতে দাও, আমারে ভাবতে দাও। সত্যি সত্যি এই কাঠ সম্পদ মা বন্ধুজি আঙ্গার জন্য রেখেছেন কি না বুঝতে দাও, সবুর করো।
4: ধরো দিনুদা, কাল রাত্রি তো আমরা বলতে গেলি এ বনের পাশে কাটালুম, এমন হলি মা তো খোয়াব দিয়ে জানান দিত নাকি?
1: অবশ্য ঠিক, কাল আসার পথে সব কিছু তো ঠিকঠাকই আছে, বন ও বেশ ঠান্ডা আছে।
3: তাহলে হুকুম দাও।
4: হ্যাঁ বললি শুরু করি, সন্ধ্যের আগে যতটা পারি নৌকো নিয়ে তুলতে হবে তো, শুধু শুধু দেরি করিয়ে।
3: ও দাম না তোরা, দিনুদা আমাদের দেয়া আসি, উনি তো ভাবতেছে নাকি?
1: বাবা হয়ে গেছে আমার, লাগা নাগা কোপ নাগা তোরা।

0: শিবা, ওই কতক্ষণ খাবি তুই?
1: তুমি একখান খাও কাকা।
2: হ্যাঁ গো, তোমার বউ আর হাতে রুটি
1: শক্ত হয়ে গেছে।
0: আমি তো সিলেগুড় খেলাম রে, তুই খা তুই খা। কৈলাসটা কি ঘুমিয়ে পড়লো নাকি? একে তো কথাবার্তা বলে কম, আর শব্দ পাচ্ছি না মোটে।
3: কখন ঘুমিয়েছে?
4: শোনে শিবাস, নিরঞ্জন, সকালে উঠি তোরা দুজনায় আগে ভাগে ভাত খুঁটে নিস, কেমন? তাহলে একটু তাড়াতাড়ি বনে ঢুকতে হবে।
0: আজকাল ডালপালা ডোলাডুলি করা হলো না, কাল আবার ওই সব করতে হবে। দিনের মধ্যে নৌকো ভরে ফেলতে হবে। তোর এখন সব বলছি, শুয়ে পর, আমি আর সনাতন দুপোষ থেকে থাকতেছি।
4: কাল দিনটা কাটলি নৌকো বোঝাই হয়ে যাবে আঙ্গার, তারপর দিনুদা যা বলে রাত্রি হোক বা পরশু সকালে হোক
1: আমরা ঘরমুখ হইতে পারতেছি।
0: মা বন দিদি দয়া করলে নিশ্চয় পারতেছি। ঘুমো ঘুমো, তোরা এখন ঘুমো।
1: ঘুমোছি বুঝলি কাকা, এবার সত্যি সত্যি তোমার বৌমারি
0: মহালে এসে ঘরের মেয়ে মানুষের চিন্তা করতেছ? হ্যাঁ তাও না আগে
1: একদম ভুলে গেছে কাকা, একদম ভুলে গেছে। ক্ষমা দাও মা বোন বিবি, মা মা গো, অদবের অপরাধ নিও না মা, বাড়ি ফিরে পুজো দেব তোমার।
4: যা যা যা শুই পর, তিন পহরে ডেকে দেবো তোদের, যা শুই পর।

0: হেমানি?
1: ও মা, ফিরিসো? তা এমন চুপি সারে এলে যে, মহলে পাওনি কিছু?
0: সমেজা পাইনি, এবার পেয়েছি। নৌকশিদে ঢুকিয়ে দিছি জামতলার হাটে মারোয়ারির কাঠগোলায়, তারপর করকরের নোট, তারপর
1: কি কাঠ পেয়েছো গো? কত টাকা ভাগ পেয়েছো?
0: ও আর শুনতে হবে না তোরে। এই নিজের বউ
1: মনে থাকে তোমার? ঘরের থেকে বেরোলেই তো আমার কথা ভুলে যাও, একটা বাচ্চা কাচ্চা থাকলে তো
0: দেবো দেবো দেবো দেবো সব দেবো সব দেবো। এই এখন এখন হাতটা পা দিকি, হাত পা হাত পা, এই এই নে।
1: কি গো, বেগনি কাগজে মোড়া,
0: দেখ না সচক্কি দেখ।
1: ও মা, একেবারে হাতে করে নে, তবে বাড়িয়েছো?
0: কবে থেকে তুই বলতেছিস মেয়ে মানুষের খালি নাকে থাকতে নি, হানি দেখে, তা মোটে টাকার জোগাড়ি করতে পারি নে, তাই একদম রসময় শেখরার দোকান হইয়ে ফেললাম। এই এই গে মানি, পছন্দ হয়েছে তো?
1: খুব সুন্দর। কত দাম গো?
0: দাম দামের কথা শুনতে হবে না, পরপর
1: তুমি পইরে দাও।
0: আমি ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দিছি দিছি দিছি, আয় আয় আয়, কাছে আয়, কাছে আয় না, আরো আরো কাছে আয়।
2: কি হলো কি রে তোর?
0: জামতলা হাটি না নামানো স্তর
2: তোমার তোর সরতেছে না পাগল কুটাকা, সেরা ঘুরে গেল আর তুমি এখনো ঘুমো। অনেক খাটাঘাটনি আছে, ঘুমে পর ঘুমে পর।

0: খাওয়া তো সবার হয়ে গেল কাকা, নৌকো ছাড়বো?
1: তার আগে একটা কথা বলি, তোরা কেউ স্বপ্ন টপ্ন পাসনি তোরে?
2: মুঠে ঘুমুতি পারলাম না, স্বপ্ন আর পাবো কখন?
1: তাহলে মদ্দেরা ভয়ের কিছু নেই, এই কাঠ মা আঙ্গাল শুনেই রেখেছিল।
2: কালকের কাঠগুলো গোছ গাছ করিয়ে আগে নৌকোয় তুলে নেবো তো, নাকি?
1: সেইটি ভালো, সেইটি ভালো, নৌকো সাজায়ে তারপর নতুন কাঠ কেটে গোছ গাছ করে নৌকোয় তুলে।
0: একটা কথাও বলি কাকা, ফিরে গিয়ে কেউ জানো এই এলাকার হদিশ কারুরে না বলে?
2: অবশ্যই না,
1: মোটেই না,
2: অবশ্যই না। পরের বারও মহল করতে এইখানে আমরা আসবো।
0: হ্যাঁ, সবার যেন মনে থাকে। দিনু কাকা, তুমি একটু বলি দাও।
1: শুনলে তো মদ্দেরা, শুনলে তো, মুখে কুলু পেটে দেবা, সব কুলু পেটে দেবা। বেলা বেড়ে যাচ্ছে, তুই বেগে টান, বেগে টান নৌকো, বেগে টান।

0: এই পর্যন্তই থাক রে শিবার, তাড়াতাড়ি কাঠ ছাট কর। কৈলেশ আর নিরঞ্জন তো নৌকো ধারে কাঠ সব জড়ো করে এসে, আর গাছ কাটতে হবে না।
1: এইটা শেষ গো সনাতন দা, তুমি ডালপালাগুলো ছাটো।

0: নাও নাও নাও নাও, আরে আরে সবাই হাত লাগাও।
1: উড়ে উড়ে বড় মিয়া,
2: ওই এই অশ্বিনী
1: জ্ঞান নেই গো দিনু কাকা, যে অজ্ঞান হয়ে গেছে।
2: নারী বলি নারী আছে তো শিবাকে?
1: হ্যাঁ আছে, জোর থাপা মেরিছে।
2: ডাকুরো সব আমি দিচ্ছিলে, তোরা কাজ কর, শিবাকে ধরাধরি করি, আগে লোক করলে যা জ্ঞানে ফেরা। ওরে ওরে বড় মিয়া আবার আসতে পারে,
1: তাই কাঠ গুলান
2: বুঝলাম। আগে শিবাকে নে লোক কই, সব সব লোক কই, এক্ষুনি লোক সার দিয়ে হবে। হ্যাঁ এক্ষুনি।

0: वही तो, वही तो सिवा स्टोव खुले से
1: दांत मोटे सारा ही ना गो दिनू दा। ओह जलेर जापटा मेरी मेरी तार पर चोख खुल्लो।
2: थापाटा जा मेरे सिलो যদি শ্যাওড়া গাছটা জয়ীরে না ধরত শিবাশ্রী বোধহয়।
3: মা বনদিদির দয়া তাই তাই এই গরানের গরানো পেয়েছি, খানিকটা না হয় বনে রেখে আসতে হয়েছে, কিন্তু শিবাশ্রী যে জ্যান্ত ফেরাতি করলাম।
2: বড় মিয়ার মুখের মধ্যে তা খান ঢুকলো কি করি বলো দেখি।
1: শিবাশ্রীর হাতে ছিল দা, যেই না লাভ দিয়েছে বড় মিয়া, হাতে দা শুদ্ধ শ্যাওড়া গাছ জয়ীরই আড়াল হলো শিবাস।
3: বাঘের
2: পেলি তোমারেও সার্থনি কাকা, কিন্তু করবে কি, লাভ মারতে গেলি তো জায়গার দরকার। আমি তো ইদিক কুরুল নে দেই রে পারছি, ওদিক সবার হাতি অস্ত, ভাবতো কি দেখি বোধ হয়।
3: আচ্ছা আচ্ছা সত্যি সত্যি যদি ঝাঁপে পড়তো আর একলা,
1: তাই লিহার দেখতে হতো নি, কারু না কারুরে রেখে আসতে হতো।
2: শিবাসটা অজ্ঞান হয়ে না ফুললি হয়তো তেইরে না যা যেত না কাকা।
3: তোমার মুন্ডু যেত, মুন্ডু যেত, তখন তো কাঁপতেছিলি তুই।
2: ও তো একটু হবেই কাকা, অবস্থাটা ভাবো, দেখলি না শিবাসের মুটোতে তা কিছুতেই সারানো যায় না, মুঠো মরে গিয়েছিল তাকে এমনি এমনি বলো।
3: ও শিবাসটা হতভম্ব হয়ে গেছে, একটু তুলে বসা ওরে, ওরে কথা বলা রে কথা বলা।
1: থাক না দিনুদা থাক, সাক্ষাৎ মৃত্যু দেখি ফিরতেছে, ও একটু চুপচাপ থেকে আস্তে আস্তে না ধাতস্থ হোক।
2: শুধু ফেল ফেল করে তাই কে আছে ও কাকা, দেখো দেখো
3: দেখি দেখি দেখি আমি একটু দেখি ওরে। শিবাস, ও শিবাস শুনতেছিস? আরে ওরকম করে তাই কে আসিস কেন, ওরে আমরা ঘরে ফিরতেছি রে শিবাস। হ্যাঁ ঘরে ফিরতেছি, তোর কিছু হয়নি রে, তোর কিছু হয়নি, কথা বলবি তো ও শিবাস, কথা বলবি তো।
2: সামনিটা ভালো লাগতেছি না কাকা, পাগল টাগল হয়ে গেল নি তো।
3: এখন ঘোর কাটেনি, সময় লাগবে। শোন শোন তুই এর কাছে বসে উড়ুম দুরুম বকিস নে, হাল ধর তুই ভালো করে হাল ধর তো, মাতলায় উল্টো টান শুরু হয়েছে, এদিকে বেলাও তো পড়িয়ে এলো, ওরে ধর টান দাঁড় টান টান।

0: ও সামনে দেখতিস?
1: কে কি কি
0: ওই যে গো সামনে, ও সাদা বোটকান প্যাটল নয় তো?
1: দেখতে পাচ্ছি,
0: পাচ্ছি
1: তো, কি আসতে চাই
0: তাহলে দিনদা কি হলো? আরে কি, আরে এই ব্যাপারটা কি?
1: অনিরঞ্জন লোক খোলা বাঁদিকে শুটিং ভেতর ঢোকা দাঁড়িয়ে
2: সপ্নাশ তাই দেখতে পেয়েছে নৌকো খোড়া কইলার এক্ষুনি চুপচাপ বসে থাকো কাকা, সি মাস্টারে দেখো।
3: দেখি আগে কাঠের পাশ দেখে পাস কই
0: পাশ পাশ মানে
1: আঙ্গার আঙ্গার পাশ নি বাবু বড্ড গরিব বাংলা বড্ড গরিব
2: মানে আসে আসে আঙ্গার হেতালের পাশ আছে
3: তারা কি জায়গা বাউদি না এসব কি হেতাল
0: কাঠ হেতাল পাইনি বাবু তাই
4: সবকটাকে বটে তোর
0: কোনোদিন
2: করবনি বাবু,
3: একদম চুপ। এসব কথা শুনে কান পচে গেছে। ওঠো ওঠো ওঠো,
1: দাঁড়ালো হাতে কুড়ুল
5: জীবন আইসা ওই নিউ নো

দ্বিতীয় মরণ নাটকটি শেষ হল। কাহিনী জয়কৃষ্ণ কয়াল, বেতার নাটক শামস উন নাহার, অভিনয় করেছেন দিনতারণ

নিমাই লাহিড়ি, সনাতন, ভবতোষ দাস, নিরঞ্জন, শৈলেন নাথ, হিমানী, শিখা পাল, বনরক্ষী সোমনাথ চট্টোপাধ্যায় এবং শিবাস ধীমান চক্রবর্তী। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা এসেছে দেশ বিদেশ থেকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর নিজের হাতে রেখেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন দেশে সিএনজির কোনো ঘাটতি নেই। আফগানিস্তানের কুনার খোস ও পাকতিকা প্রদেশে পাক সেনা চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। নাসা তাদের পরবর্তী আর্টিমিস 3 অভিযানের জন্য 3 মার্কিন এবং 1 ইতালীয় নভোচারীর নাম ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। জাতীয় রাজধানীতে আজ মন্ত্রিসভার বৈঠকে সদস্যরা প্রধানমন্ত্রী মোদীকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। শ্রী মোদীর কার্যকালে সামাজিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুপ্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের গৃহীত কল্যাণমূলক প্রকল্পে সমাজের সর্বস্তরের অন্তর্ভুক্তি সুনিশ্চিত হয়েছে, উপকৃত হয়েছেন সমাজের তৃণমূল স্তরের মানুষ। শ্রী মোদীর নেতৃত্বে গৃহীত পিএম জনমান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান তাঁর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের বার্তায় তিনি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই সময়কালে অর্থনৈতিক বিকাশ ও পরিকাঠামো ক্ষেত্রে দেশ একাধিক উন্নয়নের সাক্ষী হয়েছে, প্রত্যক্ষ করেছে প্রযুক্তিগত অগ্রগতিও। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্য মন্ত্রীরা দেশের দীর্ঘতম সময় ধরে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। বিশ্বের নেতারা প্রধানমন্ত্রী মোদীর এই সাফল্য অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তাঁর বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তারা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে

0: শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। 2014 সালে 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালে 13 মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালে 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালে 26 মে থেকে আজ 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের 403টি বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ পূজার্চনার আয়োজন করেছে। দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে একটি মন্দিরে পুজো দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিকে এক উন্নত দক্ষতা সম্পন্ন সংযমী নির্ধারিত লক্ষ্যে নিয়ে যেতে বদ্ধপরিকর ভূমিকা পালন করেছেন।
1: ভারত মে ডেমোক্রেটিকলি ইলেক্টেড লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী জি আজ হুয়ে হ্যাঁ আর বিকশিত ভারত বনানে কা সংকল্প জো উনহোনে লিয়া হ্যায়। হাম সভি 140 করোড় দেশবাসী উস সংকল্প মে জুড়ে এসি প্রার্থনা প্রভু কে পাস কি।
0: এদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এই উল্লেখযোগ্য নেতৃত্বের অধীনে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার ঊর্ধ্বে তুলে আনা সম্ভব হয়েছে। গত 12 বছরে শ্রী মোদী মহিলাদের ক্ষমতায়ন সহ সমাজের প্রতিটি ক্ষেত্রে কল্যাণে কাজ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবার কাজে নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন। একদিনও ছুটি না নিয়ে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড গড়ার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে নতুন দিল্লিতে আজ একটি বৈঠক ডেকেছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোটসঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনার রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরা মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। আজ নবান্নে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য সংস্কৃতি, কর্মীবর্গ, প্রশাসনিক দপ্তর নিজের হাতে রেখেছেন। নিষেধ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন ও জলসম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। মোট 19 জন পূর্ণমন্ত্রী ছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে রয়েছেন মালতী রায়, রাজেশ মাহাতো এবং ড ইন্দ্রনীল খান। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। তিনি আজ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাড়িতে তাঁর ইস্তফা পত্র পাঠিয়ে দেন। পদত্যাগের পত্র পেশের পর সুস্মিতা বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবেননি। তাঁকে রাজ্যসভায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান সুস্মিতা। পশ্চিমবঙ্গে ফলতা স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এ পর্যন্ত প্রায় 80,000 কোটি টাকার রপ্তানি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জোনাল ডেভেলপমেন্ট কমিশনার দীনবন্ধু সিং জানিয়েছেন, ম্যানুফ্যাকচারিং এবং তথ্য প্রযুক্তি উভয় ক্ষেত্রেই এই অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এ পর্যন্ত 52,000 কোটি টাকার রপ্তানি এবং প্রায় 16,000 কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে 31,000 কোটি টাকার রপ্তানি ও 1 লক্ষের বেশি কর্মসংস্থান হয়েছে বলে তিনি জানিয়েছেন। শ্রী সিং জানান, কেন্দ্রীয় সরকারের 7টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ফলতা অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন। যোগ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা শৃঙ্খলা

0: যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশে সিএনজির কোনো ঘাটতি নেই, সরকার বাড়ি বাড়ি পাইপ বাহিত গ্যাস পৌঁছে দেওয়ার কাজ আরো বাড়িয়েছে।
1: গ্লোবাল সিচুয়েশন কা ফায়দা উঠাকে কুছ লোগো নে আর্টিফিশিয়াল শর্টেজেস করনে কি কোশিশ কি হ্যায়, তো একদম হমনে উস পে ক্র্যাক ডাউন কর দিয়া, কোই কমি নহীঁ হ্যায়, না সিএনজি কি কমি হ্যায়, না পাইপ গ্যাস জো লোগো কে ঘরো মে জা রহে, ইনফ্যাক্ট এলপিজি কে হম কনভার্ট কর রহে হ্যায় ইনটু পিএনজি কানেকশন।
0: ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, জর্ডানে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীতে আমেরিকার আক্রমণের জবাবে উপসাগরীয় এলাকায় 21টি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এদিকে জর্ডানের সশস্ত্র সেনা এই হামলার কথা স্বীকার করেছে। আফগানিস্তানে কুনার খোস্ত পাকতিকা প্রদেশে পাক সেনার আকাশপথে চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে অধিকাংশই শিশু। গতরাতে মূলত সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাক সেনারা আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে আগ্রাসী আক্রমণ চালিয়েছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল বলে আফগানিস্তানের মন্তব্য। নাসা তাদের পরবর্তী আর্টিমিস 3 অভিযানের জন্য 3 মার্কিন এবং 1 ইতালীয় নভশ্চরের নাম ঘোষণা করেছে। আগামী বছরের শেষ দিকে হতে চলা এই অভিযানে প্রথমবার স্পেসএক্স থেকে চাঁদে অবতরণ স্থল পরীক্ষা করে দেখা হবে। একই সঙ্গে পর্যালোচনা করা হবে ব্লু অরিজিনের কক্ষপথ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। দেশে প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা এসেছে দেশ বিদেশ থেকেও। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী।

বাংলা ব্যান্ডের গান মানে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে সেই গানগুলো ভাগ হয়ে রয়েছে এবং সেই ব্যান্ডের গ্রুপগুলো ভাগ হয়ে রয়েছে। বহু সময় ধরে বাংলা ব্যান্ডের গানের একটা ইতিহাস রচনা হয়েছে। আজকে যে ব্যান্ডের গান শোনাবো, প্রথম তাদের গানের যে অনুষ্ঠান হয়েছিল সেই সালটা আজ থেকে বহু বছর আগে 2005 সালে আগস্ট মাসের 14 তারিখে। সেই অনুষ্ঠানের নাম ছিল ব্যান্ডে মাতারাম। সেদিন দুটি ব্যান্ডের গানের বোধন হয়েছিল এই কলকাতাতে, পৃথিবী এবং ঈশান। বলা যেতে পারে লক্ষ্মীছাড়া ব্যান্ডের পরবর্তী যে যুগ, সেই যুগের যেন সূচনা হয়েছিল সেই দিন। আসলে এদের যে গানের ধরন, তাদের মধ্যে অনেক কিছু রয়েছে যার মধ্যে কিন্তু মন জয় করে নিয়েছে তারা অজান্তেই, এবং তাদের যে উড়ান শুরু হয়েছিল সেদিনকে, সেই স্বপ্নের উড়ান কিন্তু জারি রয়েছে। তাদের প্রথম অ্যালবাম রিলিজ হয়েছিল আশাওরিও থেকে, সেই ব্যান্ডের গান দিয়ে আজকে শুরু করব ওই ব্যান্ডের গানের অনুষ্ঠান, পৃথিবীর আগুন পাখি।

পৃথিবী ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম বেরিয়েছিল 2010 সালে। আসলে একসঙ্গে অনেক ব্যান্ডই যাত্রা হয়তো শুরু করেছিল, কিন্তু কালের নিয়মে অনেক ব্যান্ডই হয়তো হারিয়ে গিয়েছে, কিন্তু তাদের কাজগুলো আজও রয়ে গেছে এবং এগুলোকেই সযত্নে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের আগামী নতুন প্রজন্মের। আসলে সেই সময় যে উদ্যমতা, সেই সময় যে দর্শী প্রজন্মের একটা উত্তরাধিকার।

সেটা যেন সেদিনকার ছেলেদের যে জেদ ছিল মনে, হার না মানা জেদ, এবং সেটা একজোট হয়ে তারা গেয়ে উঠেছিল তখন, আমরা গাইব শুধু গান, আমরা চাই না ভুয়ো কোনো মান, সেই জেদটা যেন এযুগেও যারা ব্যান্ডের গান করছেন তাদের অবশ্যই বজায় থাকে। পৃথিবীর আরেকটি গান, ক্লাসরুম।

এবার যে ব্যান্ডের গান শোনাবো সেই ব্যান্ডের পথ চলা কিন্তু শুরু হয়েছিল আরও একটু আগে, সালটা ছিল 2003। আসলে সেই সময়ের পর থেকেই কিন্তু বাংলা ব্যান্ডের গানের একটা নতুন অধ্যায় বলা যায় শুরু হয়েছিল। এই দলের সদস্য সংখ্যা ছিল 5 জন, বুবাই, পুলক, শুভাশিষ, সুপ্রতীক এবং সুবীর। প্রত্যেকেই তারা প্রফেশনাল মিউজিশিয়ান ছিল, বিভিন্ন শিল্পীর সঙ্গে তারা তখন কাজ করত। একসময় তাদের মনে হয়েছিল অন্য শিল্পীদের সঙ্গ দেওয়ার মধ্যে মিউজিকের চর্চা হয় ঠিক কথা, কিন্তু তাদের যে মিউজিক, তারা মিউজিক বলতে যেটা বোঝেন সেটা তাদের ঠিক মতো মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল না বা সুযোগ হচ্ছিল না। মিউজিক সংক্রান্ত ভাবনা ও ইচ্ছেগুলোর প্রকাশ সঠিকভাবে তারা ঘটাতে পারছিলেন না, আর তখনই তারা নিজেরা সঙ্গবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম গঠনের কথা ভেবেছিলেন। তাদের বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে, আজকে তার মধ্যে থেকে একটি অবশ্যই শোনাবো, কিন্তু এদের গান প্রসঙ্গে যে কথাটা বলার না বললেই নয় সেটা হলো নিজেদের গানের সঙ্গে বাংলা ফোক গানের অদ্ভুত একটা সংমিশ্রণ ঘটিয়ে এরা শ্রোতাদের আনন্দ দেওয়ার একটা নিরলস প্রচেষ্টা চালিয়েছিলেন সেই সময়, এবং সেই কারণেই বোধহয় তাদের গান আজও মানুষের মনে রয়ে গেছে। শোনাবো কায়া ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:20। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: শুরুতেই জানিয়ে দেব আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, বিকেল বা সন্ধ্যের দিকে কোনো কোনো অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, মাঝারি থেকে হালকা বজ্র ঝড় হবারও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92% এবং সর্বনিম্ন 66%। বৃষ্টিপাত হয়নি। সমুদ্রে মৎস্যজীবী ভাইদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর আপাতত এটুকুই।

এখন জানিয়ে দেব আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 3:35 অনুরোধের আসর, আপনাদের সঙ্গে তন্ময়ী ভট্টাচার্য। 4:05 মহিলাদের আসর, বিষয় এক কলমে দুই নারী, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। চারটে কলকাতা কলতান, ভারতীয় নেতা বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী স্মরণে ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজ কর্তৃক আয়োজিত সেমিনার থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঙ্কিতা দাস, অনুষ্ঠানটির প্রযোজনায় দুর্বাদে। 4:50 লালন গাথা, 4:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। বিশ্বকাপের পূর্বালোচনা, বলবেন শম্ভুনাথ ভৌমিক। 6:20 ক্ষেত খামারের কথা, কৃষির স্থায়িত্ব বৃদ্ধিতে উন্নত বীজ উৎপাদন এবং প্রক্রিয়াকরণ বিষয়ে ডক্টর সুদেশনা পাঁজার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় ঘাম ও খামাচি, বলবেন ডাক্তার অবন্তী সাহা। 7:00 দ্বিতীয় মরণ নাটকটি পুনঃপ্রচারিত হবে। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বিষয় ছবি দেখব কিভাবে, চতুর্থ পর্ব, বলবেন অতনু ঘোষ। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি, তাঁকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। ভারতীয় সময় রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আমার দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগতম অনুরোধের আসরে, আপনাদেরই অনুরোধের আসর। আজ এই পর্বের শেষ দিন, কাজেই আমার ইচ্ছে করে যত বেশি পারি আপনাদের অনুরোধের গানগুলি আপনাদের কাছে নিয়ে পৌঁছে যাই। আজকে প্রথমেই যে গানটি শোনাবো আপনাদের অনুরোধে, আগে চলে যাব গানে, তারপর গানের ওপারে এসে বলবো কার অনুরোধে আমরা গানটি শুনলাম বাণী জয়রামের কণ্ঠে।

সেই কবেকার গান শুনলাম বাণী জয়রামের কণ্ঠে। কথা লিখেছিলেন সমরেন্দ্র ঘোষাল এবং সুর নির্মল চক্রবর্তীর। কার অনুরোধে গানটি শুনলাম? অনুরোধ জানিয়েছিলেন আনারুল ইসলাম বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে। চলে যাই পরের গানে। পরের গানটি শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন গয়া চরণ রানু, নবনীতা রানু, প্রিয়ব্রত রানু, ধান্দলসা পূর্ব বর্ধমান থেকে।

নদীর যেমন ঝর্ণা আছে। গানটির অনুরোধ করেছেন সবিতা পুতুল, বিশ্বজিৎ গাইন, চড়ুইগাছি বনগা থেকে। আপনাদের অনুরোধে আপনাদের পছন্দের গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে। আহা, গানটির গায়ে যেন চাঁদের আলোর মতো মায়া আর স্নিগ্ধতা জুড়ে আছে। অখিল বন্ধু ঘোষের কণ্ঠে গান শুনলাম শিল্পীর নিজের সুরে আর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। অনুরোধ করেছিলেন সুদীপ্ত সুমিত নন্দ কুমার সরকার, সরসুনা, কলকাতা থেকে। চলে যাই পরের অনুরোধে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে। এ গান শুনতে চেয়েছেন দেবজিৎ মণ্ডল বানিয়র, বীরভূম থেকে।

পরের গান শিল্পী শ্যামল মিত্র অনুরোধ করেছেন ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল, বাদল খটিয়াল, নর্থ উলুবেরিয়া, হাওড়া থেকে।

এই খোঁজ বোধহয় মানুষের সারা জীবন চলে, তাই না বন্ধুরা? তাই তো নির্মলা মিশ্রের কণ্ঠে গান এখনও এত বেশি অনুরোধের আসর জুড়ে থাকে, আমাদের অন্তর জুড়ে থাকে। শুনতে চেয়েছিলেন গানখানি লক্ষ্মীনারায়ণ সাহা জয়রামপুর বাঁকুড়া থেকে। সময় তো গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে আর বলছে একেবারে শেষ গানে পৌঁছে গেছি। শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় অনুরোধে সাগর খরামি সৈকত খরামি গোবিন্দপুর হাওড়া থেকে।

পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার এমন সুর, বিদায়ের গান, তাও যে এমন হতে পারে, আর শিল্পী নিজের কণ্ঠের মায়ায় কেমন অদ্ভুত সুরের দোলায় দুলিয়ে দেন আমাদের। দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন গানখানি। আর না, যাবার বেলার ভয় কিন্তু আমার এই মুহূর্তে নেই, কারণ আমি জানি এই বিদায় ক্ষণিক, আবার ফিরে আসব অন্য কোনো অনুরোধের আসরে। আপনাদের সঙ্গে ছিলাম তন্ময়ী ভট্টাচার্য, আর এই মুহূর্তে মহিলাদের আসর সাজিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছেন শ্রীতমা মুখোপাধ্যায়।

দুপুর সাথী সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। বাইরে কিন্তু বেশ মেঘমেঘ করেছে, মেঘলা আকাশ, বৃষ্টি নামলে মন্দ হয় না। আর এই সময় যদি আপনি সেই সোনা উঠিয়ার গল্পে চরিত্র দুটোকে মনে করেন, বা যাবেন নাকি কালিয়ার বোনের দিকে, সেসব কথাই তো আপনারা লিখে জানিয়েছেন আপনাদের চিঠির পাতায়। এক কলমে দুই নারী, চলে আসি আজকের প্রথম মেল যিনি পাঠিয়েছেন, চন্দনা রায় তা, দুইয়ের বি, সূর্য সেন রোড, নবগ্রাম, হুগলি থেকে। লীলা মজুমদার মানি একখণ্ড ছোটোবেলাকে ফিরে ফিরে পাওয়া। শিশু সাহিত্যিক লীলা মজুমদারের মাকু উপন্যাসটি শিশুদের মনে কল্পজগতের ভাবনা সৃষ্টি করতে সহায়ক। মাকু হল একটি কলের মানুষ বা রোবট জাতীয় যন্ত্র। সোনা ও টিয়া গল্পের দুটি চরিত্র, তাদের আম্মার উপর অভিমান করে অজানা কালিয়ার বোনের দিকে রওনা দেয়। পথে কত রকমের লোকের সঙ্গে তাদের পরিচয় হয়। কালিয়ার বোনের দিকে যেতে তাদের তেমন কোনো ভয় ছিল না। তখন সোনার বয়স 6 আর টিয়ার বয়স 5, তবুও তারা সাহস করে এগিয়ে যায়। এক হোটেল মালিক পুলিশের ভয়ে ছদ্মবেশ ধারণ করে কালিয়ার বোনে হোটেল ব্যবসা করেছিল। এক ঘুড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল, সেই ঘুড়িওয়ালা সোনাটিয়াকে অনুরোধ করে কালিয়ার বোন থেকে মাকুকে খুঁজে আনতে। সেখানে সোনাটিয়ার পিসিমশাইয়ের সাথে তাদের দেখা হয়। তাকেই তারা মাকু ভেবে ভুল করেছিল, কিন্তু পরে মাকুর সাথেও তাদের দেখা হয়। মাকু মানুষের মতোই সব পারে, কিন্তু হাসতেও কাঁদতে পারে না। মাকুকে পেয়ে সোনাটিয়া তো খুব খুশি, তাদের সাথে মাকুর খুব ভাব হয়ে যায়। সে মানুষের মতো কথা বলে, গান গায়, নাচে, সব করে। এক জাদুকর যে সার্কাসের খেলা দেখায়, তার রাজকন্যাকে মাকু বিয়ে করতে চায়। মাকু সৃষ্টিকর্তা সেই ঘড়িওয়ালা মাকুকে সৃষ্টি করলেও তার হাসার কাঁদার কল লাগাতে পারেনি। সোনা ও টিয়া মাকুর মধ্যে সেই কল লাগিয়ে দেয়। মাকু উপন্যাসে অনেক চরিত্র থাকলেও যেহেতু সমগ্র উপন্যাসটি মাকুকে নিয়ে আবর্তিত, তাই মাকু নামকরণ হয়। সোনা ও টিয়া মুখ্য চরিত্র এই উপন্যাসের কাহিনীকে এগিয়ে নিয়ে যায়। পড়তে পড়তে আবারও যেন এক খণ্ড ছেলেবেলা ফিরে পেলাম। শুভেচ্ছা আনতে চন্দনা রায় তা, দুইয়ের বি, সূর্য সেন রোড, নবগ্রাম, হুগলি থেকে লিখেছেন এই চিঠি।

এবারের মেল পাঠিয়েছেন আলপনাদি। আলপনা জানা রামপুর নন্দপুর চণ্ডীপুর থেকে। সবাই না কি সুন্দর আবার ফিরে ফিরে পড়েছেন এই উপন্যাস, কি ভালো লাগে বলুন। লীলা মজুমদার।

মানেই যেন আমাদের এক অন্য জগতে চলে যাওয়া। এক কলমে দুই নারী, উপন্যাস মাকু। সাহিত্যিক লীলা মজুমদার উপন্যাসের সোনা ও টিয়া দুই বোন। সোনা আমার কাছে অজানাকে জানা আর অদেখাকে দেখার আনন্দে, সোনা ও টিয়া আম্মার বাধা বকুনিকে উপেক্ষা করে বেরিয়ে পড়ে কালিয়ার বনে। সঙ্গে পুটুলিতে কিছু জিনিসপত্রও নিয়েছে। পথিমধ্যে এক ঝোলা ঝোলা পেন্টুলুন পরিহিত এক ঘড়িওয়ালার সঙ্গে সাক্ষাৎ হয়। ঘড়িওয়ালা একটি কলের পুতুল, মানে রোবট বানিয়েছে, বিলাতি পুরনো ঘড়ির কল কব্জা দিয়ে 17 বছর ধরে, যে নাকি কথা বলতে পারে, গান গায়, নাচে, অঙ্ক কষে, রান্না করে ইত্যাদি। কিন্তু হাসার বা কান্নার কল সে বসাতে পারেনি তার মধ্যে। সোনা টিয়াকে সেই মাকুর খোঁজ নিয়ে আসতে বলে, বলে ঘড়িওয়ালা, কারণ 15 দিনের মধ্যে ওর ভেতরকার চাবি বিকল হয়ে পড়লে মাকু নেতিয়ে পড়বে, তখন যে কেউ ওর কল কব্জা খুলে নেবে এই আশঙ্কায়। সোনা ও টিয়া বোনের মধ্যে দুঃসাহসিক অভিযান চালিয়ে মাকুর দেখা পেয়েছিল এবং মাকুকে খুব ভালোবেসে ফেলে। সোনা হাসি ও কাঁদার কল বানিয়ে মাকুকে হাসাতে ও কাঁদাতে পেরেছিল, যা দিয়ে মাকু সার্কাসে মানুষের মন জয় করে প্রচুর টাকা উপার্জন করে। অপরদিকে টিয়া, টিয়া সোনার চেয়ে 1 বছরের ছোট হলেও বুদ্ধিদীপ্ত তার চক্ষু। মাকু খরগোশ ধারার ফাঁদে আটকে ওর চাবি ফুরিয়ে গেল। টিয়া পুঁটুলি খুলে সরু ছোট্ট গোল একটা গোলাপি কাঠি বের করে তার মাথাকে ছেঁদায় ঢুকিয়ে পাক দিতে লাগলো এবং মাকুর নাকের টিপকলটা টিপে দিল। মাকু উঠে বসল। এখানে টিয়া আপন পারদর্শিতার পরিচয় দিয়েছে। যেখানে টিয়া সর্বদা মাকুর শরীরের অঙ্গহানির আশঙ্কায় ভোগে, সেখানে সোনা নিশ্চিত জানে এ তো রোবট। এখানেই বৈপরীত্য দুই বোনের মধ্যে। একগুচ্ছ লাল মাধবীলতার শুভেচ্ছা নিও, আলপনা জানা রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। বাহ, কতদিন পরই নামটা শুনলাম, মাধবীলতা। কী যে ভালো লাগলো, সেই লীলা মজুমদারের ভালোবাসার সঙ্গে সঙ্গেই যেন এক অন্যরকম ভালোবাসা ভেসে এলো আপনার চিঠির শুভেচ্ছাতে। এবারে চলে আসি করবিদির চিঠিতে। করবিদি লিখেছেন তার লীলা মজুমদারের এই উপন্যাস পড়ে কি মনে হয়েছে সে কথা। মাকু লীলা মজুমদারের অন্যতম জনপ্রিয় উপন্যাস। সোনা কেন্দ্রীয় শিশু চরিত্র, যার চোখ দিয়ে গোটা উপন্যাসটা আমরা দেখতে পাই। সোনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ওর অফুরন্ত কল্পনা শক্তি। পুরনো তাঁত ঘর, ভাঙা মাকু, দেওয়ালের ফাটল, সব কিছুর মধ্যেই সে গল্প খুঁজে পায়। সে আদতে একা, বাড়িতে কাজের লোক, দিদি, বাবা মা সবাই ব্যস্ত, তাই সে নিজের একটা জগৎ বানিয়ে নেয়। সে ভীষণ অভিমানী আর স্পর্শকাতর। সে মুখে প্রতিবাদ করে না, তার প্রতিবাদ নীরব। মাকু ফেলে দিলে সে চিৎকার করে না, খাওয়া বন্ধ করে দিয়ে চুপ করে থাকে। সোনা আমাদের মনে করায় প্রতিটা শিশুর একটা নিজস্ব জগৎ আছে, তাই লীলা মজুমদার সোনার মধ্যে দিয়ে নগর জীবনের যান্ত্রিকতা, শিশুর একাকিত্ব আর কল্পনার জগৎকে ধ্বংস করার বিরুদ্ধে কলম ধরেছেন। টিয়ার একটা গুরুত্বপূর্ণ শিশু চরিত্র। সোনার দিদি টিয়া বয়সে একটু বড়, স্বভাবে একেবারে উল্টো। সোনা যেখানে কল্পনার জগতে থাকে, টিয়া সেখানে পুরো দস্তুর বাস্তববাদী। তার কাছে ভাঙা মাকু মানে স্রেফ নোংরা কাঠের টুকরো, তার মধ্যে একটা দিদি গিরে আছে। সোনাকে শাসন করা, বোঝানো, ঠিক ভুল শেখানো, এগুলো সে নিজের দায়িত্ব ভাবে। টিয়া আসলে সমাজের আয়না, সে খারাপ মেয়ে নয়, সে ইচ্ছে করে সোনাকে কষ্ট দেয় না। সোনা যদি হয় কল্পনা, টিয়া তবে বাস্তব। দুই বোন দুই জগতের প্রতীক। সোনা টিয়ার দ্বন্দ্ব আসলে প্রতিটা ঘরের গল্প। একজনের কাছে যা স্মৃতি, আবেগ, বন্ধু, অন্যজনের কাছে তা আবর্জনা। এক রাশ শীতল বাদল শুভেচ্ছাসহ করবিনে 66/E আদর্শনগর, নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলি। করবিদি, সত্যি যদি এই মুহূর্তে এরম শীতল বাদলের বাতাস ভেসে আসতো, কি যে খুশি হতাম না, এই গরমে প্রাণটা জুড়িয়ে যেত, বিশ্বাস করুন। খুব ভালো থাকবেন, কেমন, আর এভাবেই আমাদের সঙ্গে থাকবেন।
অপেক্ষা।

আশা করি আপনাদেরই জন্য। এবারে দেখি জয়তী দি কি লিখছে। জয়তী নন্দ আচার্য, ধর্মদাস বার, কাঁথি, পূর্ব মেদিনীপুর। লীলা মজুমদারের উপন্যাস মাকু। সবাইকে আম, কাঁঠাল, লিচুর মিষ্টি সুবাসিত আঞ্চলিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ নমস্কার জানাই। এই প্রথমে এরকম খাবার লোক দেখালে হয় কাঁঠাল, লিচু, আর এবারে তো আমের গন্ধে পুরো চারপাশ মম করছে। আশা করি সবাই ভালো আছেন। লীলা মজুমদারের মাকু উপন্যাসে সোনা ও টিয়া একই বৃক্ষের ভিন্ন দুটি শাখা। সোনা শান্ত, বিচক্ষণ, বাস্তববোধ সম্পন্ন। অন্যদিকে টিয়া আবেগপ্রবণ, চঞ্চল এবং হৃদয়ের টানে চলতে অভ্যস্ত। এই বৈপরীত্যই তাদের চরিত্রকে জীবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে। মাকু কেবল একটি কলের পুতুল নয়, সে তাদের স্নেহ, মমতা ও বন্ধুত্বের প্রতীক। তাকে উদ্ধারের অভিযানে সোনার যুক্তিবাদী মন এবং টিয়ার অদম্য আবেগ এক সূত্রে গাঁথা হয়ে যায়। বিপদের মুখে সোনা পরিস্থিতি বিচার করে এগিয়ে চলে, আর টিয়া হৃদয়ের শক্তিতে সমস্ত ভয়কে তুচ্ছ করে। উপন্যাসের শেষে আমি উপলব্ধি করেছি প্রকৃত মানবিকতা রক্ত মাংসের শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়, ভালোবাসা অনুভূতি তাকে অর্থবহ করে তোলে। সোনা ও টিয়ার অন্তরে মাকুর প্রতি যে টান তা প্রমাণ করে যন্ত্র মানুষের স্নেহে স্পর্শে আপন হয়ে উঠতে পারে। এই উপলব্ধি মাকুকে একটি দুঃসাহসিক কাহিনীর সীমা ছাড়িয়ে মানবতার এক উজ্জ্বল দলিলে পরিণত করেছে। ঈশ্বরের কাছে সবার মঙ্গল প্রার্থনা করি, সবার ভালো হোক। নমস্কার আন্তে, জয়তী নন্দ আচার্য, ধর্মদাস বার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। শেষটা কি সুন্দর একটা উত্তরণে নিয়ে গেলেন। সত্যি তো ভালোবাসা দিয়েই তো সবটুকু হয়, আর সেই ভালোবাসার প্রত্যাশী আমরাও প্রতি মুহূর্তে। যেমন আপনারা ভালোবাসায় ভরিয়ে দেন আপনাদের চিঠি দিয়ে, কল্পনা শক্তি দিয়ে, আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আপনাদের এই অনুভবটুকু ভাগ করে নেব বলে, এবং প্রতিদিন মন ভালো করার চেষ্টা করি।

প্রিয় বান্ধবী, এই সম্বোধনে যিনি মেল করেছেন তিনি হলেন অঞ্জলিদি। অঞ্জলি ভট্টাচার্য থাকেন 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36। তোমার এবারে এক কলমে দুই নারীর বিষয়। বিশিষ্ট লেখিকা শ্রীমতী লীলা মজুমদারের লেখা মাকু গল্পের দুই নারী চরিত্র সোনা ও টিয়া। মাকু গল্প মূলত কিশোর কিশোরীদের জন্য লেখা, কল্পবিজ্ঞান রূপকথার এক অদ্ভুত সংমিশ্রণে রচিত। গল্পের মূল চরিত্র মাকু, ঘুড়িওয়ালার তৈরি চাবি দেওয়া কথা বলা কলের পুতুল, তবে সে মানুষের মতো চলাফেরা, এমনকি দৌড়তেও পারে। মাকু গল্পের অন্যতম চরিত্র সোনা, বয়স তার মাত্র 8 বছর। সে সাহসী, বুদ্ধিমতী, স্নেহশীলা। ঘুড়িওয়ালার কাছ থেকে মাকুকে চুরি করা হলে মাকুকে উদ্ধারের জন্য অন্য সোনা এগিয়ে আসে। এমনকি কালিয়ার বোন, যেখানে গেলে কেউ আর ফেরে না, সেখানে যেতেও সে ভয় পায় না। আবার মাকু যখন মানুষের মতো কাঁদতে হাসতে পারে না বলে ঘুড়িওয়ালার কাছে আবদার করে, সেরকম ব্যবস্থা করে দিতে ঘুড়িওয়ালা পারেই না। তখন বুদ্ধিমতী সোনা সে ব্যবস্থা করে দেয় সামান্য জ্যামের শিশে, কেরোসিনের ফোঁদল এবং নল দিয়ে। আবার ছোট বোন টিয়া যখন ভয়ে দিশেহারা হয়ে পড়ে, তখন সে স্নেহশীলা মায়ের মতো বোনকে বুকে আঁকলে ডাকে। ছোট্ট সোনার সহযোগিতার মনোভাব, সাহস ও বুদ্ধিমত্তায় পাঠকের মন ভরে যায়। মাকু গল্পের আরেক নারী চরিত্র টিয়া। টিয়া সোনার ছোট বোন। সে একটু ভীতু প্রকৃতির, দিদির মতো অতটা ডাকাবুকো নয়। তবে দিদির প্রতি টিয়ার অপরিসীম আস্থা, বিশ্বাস, নির্ভরতা। তাই

দিদির কথায় সে কালিয়ার ভয়ঙ্কর বনে যেতেও দ্বিধা করেনি। এই গল্পে টিয়ার একটা বড়ই ভূমিকা আছে। সে প্রথম আবিষ্কার করেছিল যে তার মামনির সিঁদুর কাঠিটার সাহায্যে দম দিয়ে মাকুকে চালানো যায়, আর সেই পদ্ধতিতে সে বেশ কয়েকবার চালুও করে। তার ফলে এই অভিযান সফল হয় আর বন থেকে সার্কাসে

বাই দুই কালীনাথ মুন্সি লেন বরানগর কলকাতা 36। কি সুন্দর সুন্দর চিঠিগুলো লিখেছেন আপনারা, পড়তে পড়তে খুব ভালো লাগলো। আরও একবার যেন হারিয়ে গেলাম সেই লীলা মজুমদারের লেখার লেখনির জগতে, রূপকথার জগতে, সেরকমই এখনও পর্যন্ত যা যা মেল পেয়েছি সব পড়ে ফেলেছি, আবার অপেক্ষা পরবর্তী মেলের। তাই বলি বেশি দেরি করবেন না, চটপট লিখুন আর ঝটপট পাঠিয়ে দিন আমাদেরকে। কিছুটা সময় হাতে আছে, আজ যেহেতু এক কলমে দুই নারী, এই সাহিত্যেরই কথা, এক সাহিত্যিকের কথা শোনাবো, তার আগে একটা গান শোনাই আপনাদেরকে।

শুভঙ্কর ভাস্করের কণ্ঠে শুনছিলেন এই গানটি। এবারে শোনাই তাঁর কথা। খুদে পড়ুয়াটি নাকি কবিতা লেখে, শুনেই তলব। সারা দুপুর বসে চলত কবিতা লেখা। বিকেলে যিনি ডেকে পাঠিয়েছেন তাঁর কাছে চলল ছাত্রটি। কবিতা শোনানো হলো, কিন্তু প্রতিক্রিয়া মেলে না। বদলে মিলল এক প্লেট পুডিং ও এক প্লেট আনারস। খাওয়া শেষে যিনি ডেকেছিলেন তাকে প্রণাম করল ছাত্রটি। আদর করে খুদেটি চুলে একটু টান মারলেন উনি। জানতে ইচ্ছে করছে তো, ছাত্রটি বা কে আর শিক্ষকই বা কে? যে শিক্ষক ছাত্রটিকে ডেকে পাঠিয়েছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছাত্রটির নাম প্রমথনাথ বিশি। রবীন্দ্রসঙ্গ এখানেই শেষ নয়। কখনো দেখা যায় সেদিনের শিশুটির যৌবনের একের পর এক রচনা সমালোচনার আঘাতে তছনচ করছেন কবি। তাও বিদেশি পণ্ডিত ভিক্টর লেসনির সামনে। আবার কখনো দেখা যাবে সেই শিশুর পরবর্তীকালে প্রথম উপন্যাস পদ্মা পড়ে আচার্য রবীন্দ্রনাথ প্রতিক্রিয়া দেবেন, আর কিছুদিন পরে তোকে নিয়ে আমরা গৌরব করতে পারব। তা শুনে ছাত্রের জবাব, এখনই গৌরব করতে পারেন, ঠকবেন না। না, ঠকেননি রবীন্দ্রনাথ, ঠকেনি বাঙালি। কারণ সেই শিশুটির নাম যে বাঙালির প্রণামী, প্রমথনাথ বিশি। তার জন্ম আজ 11 জুন 1901 সালে সাবেক পূর্ববঙ্গের রাজশাহীর জোয়ারিতে। প্রমথনাথের বাবা নলিনীনাথ আর মা সরোজবাসিনী। বাবা অল্প বয়সেই জমিদারি সর্বে সর্বা হলেন, কিন্তু জমিদারি সামলানোর চেয়ে স্বদেশী আন্দোলনেই বেশি স্বচ্ছন্দ পিতা নলিনীনাথ। প্রমথনাথের কন্যা চিরশ্রী বিশি চক্রবর্তী জানান, কেল্লার মতো ছিল বিশিদের সাবেক বাড়ি। তা ছেড়ে 12 বিঘা জমিতে খড়ের বাংলো তৈরি করেন নলিনীনাথ। শোনা যায় তার জমিদারি যখন নিলামে চড়ছে তখন তিনি কংগ্রেসে মিটিংয়ে বক্তৃতা দিতে ব্যস্ত। উত্তরাধিকার সূত্রেই জমিদারির অনুষঙ্গ হিসেবে শরিকি বিবাদ, মামলা, মকদ্দমা, পুলিশ, আদালত এসবের সঙ্গে পরিচিত হলেন প্রমথনাথ। পরে জোড়াদিঘির চৌধুরী পরিবার, চলনবিল, অসত্যের অভিশাপ প্রভৃতি উপন্যাসে এই সব অভিজ্ঞতার ছায়াপাত ঘটবে। তবে বাবার সঙ্গে সম্পর্কের ধারাপাত নিহাত সহজ নয় তার। তার একটা ঘটনা, গল্পটা শোনাচ্ছেন চিরশ্রী দেবী। সাল 1932, জোয়ারি। প্রমথনাথের সঙ্গে নলিনীনাথের কি কারণে যেন বেশ মনোমালিন্য হয়েছে। তাতে অসন্তুষ্ট বাবা গৃহত্যাগের সংকল্প করে নিয়ে চললেন নাটোর স্টেশনে। সেখানে গিয়ে তিনি শুনলেন তার ছেলে এমএ পরীক্ষায় বাংলায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। তাও প্রাইভেটে পরীক্ষা দিয়েও সেকালের বিচারের রেকর্ড নাম্বার নিয়ে। বাবার রাগ তো গলে জল। নাটোরের বিখ্যাত রাঘব সাই হাতে নিয়ে ফিরলেন বাবা। এমন স্বাধীন চেতা নলিনীনাথ যে ইংরেজের স্কুলে ছেলেকে ভর্তি করবেন না সেটাই স্বাভাবিক। 9 বছরের ননী ওরফে প্রমথনাথ ও 7 বছরের প্রফুল্লনাথকে নিয়ে তিনি তাই

রওনা হলেন। বোলপুর স্টেশনে এসে থামল ট্রেন। বটগাছের তলায় কয়েকটা গরুর গাড়ি, তাতে চড়েই প্রমথনাথের গুরুগৃহে অবস্থান শুরু, যা আগামী প্রায় ১৭ বছরের জন্য। সেই শুরু গাছতলা, আমবাগানের মধ্যে, নাট্যঘর লাগোয়া ফটকের তলায়। সঙ্গে সঙ্গে শুরু দুষ্টুমিও। অঙ্কের ক্লাস, একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের, পড়াচ্ছেন জগদানন্দ রায়। প্রমথনাথ তো বেশ অমনোযোগী, মুহূর্তে তার কাঁধে পড়ল দু একটা আলতো থাপ্পড়। তা দেখেই এলো চিরকুট দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের, তাতে লেখা, গাধারে পিটিলে হয় না অশ্ব, অশ্ব পিটিলে হয় সে গাধা। জগদানন্দ চিরকুট দেখিয়ে জানতে চাইলেন বিশি কোন শ্রেণীর। ভারে ধুরন্ধর ক্ষুদে ছাত্রের বক্তব্য, আমি অশ্ব। তবে অঙ্ক প্রসঙ্গ অবশ্য বিশির পিছু ছাড়েননি। অঙ্কের পরীক্ষায় তিনি একবার লিখেই ফেললেন কবিতা, হে হরি হে দয়াময় কিছু মার্ক দিও আমায়। পরীক্ষক নগেন্দ্রনাথ আইজ তো খাতা নিয়ে শটান চলে গেলেন রবীন্দ্রনাথের কাছে। তবে রবীন্দ্রনাথ বিশির পক্ষ নেওয়ায় জল অবশ্য সে যাত্রায় বেশি দূর গড়ায়নি। আসলে পরীক্ষার খাতায় কবিতা লেখার মতো বদমাইশি হোক বা নিয়ম ভাঙা, প্রমথনাথের জুড়ি মেলা ভার। আশ্রম অনুযায়ী সৈয়দ মুজতবা আলীর ভাষায় তাই প্রমথনাথ প্রথম বিদ্রোহী। কেমন বিদ্রোহ? সেকালে শান্তিনিকেতনে পড়ুয়াদের কাছে টাকা পয়সা রাখার একদম চল ছিল না, কিন্তু তা বলে ডিম খেতে ইচ্ছে হবে না এটা তো ভাবা যায় না। কয়েকজনের ধুতির বিনিময়ে কিশোর প্রমথনাথ সংগ্রহ করলেন চার পাঁচটি মুরগির ডিম। ক্লাসের ক্যাপ্টেনের নজর এড়িয়ে তা পুঁতে রাখা হলো মাঠের মধ্যে গর্ত করে। বহু কাঠ খড় পুড়িয়ে জোগাড় করা হলো নুন, লঙ্কা, কেরোসিনের ডিবে, চামচ, তেল প্রভৃতি সরঞ্জাম। অবশেষে শিরিশ গাছের তলায় আড়ালে ভাজা হলো সেই ডিম। তা মুখ দিয়ে বিদ্রোহের ধ্বজা তুললেন ১৩-১৪ প্রমথনাথ এবং তার সঙ্গীরা। সেই সব বিদ্রোহ ও বদমাইশি অবশ্য শান্তিনিকেতনের রূপ রস গন্ধে জীবনের মোড় ঘুরিয়ে দিতে শুরু করল। এমনই ছিলেন প্রমথনাথ বিশি। অঙ্ক ক্লাসের সেই জগদানন্দবাবুই কিন্তু প্রমথনাথ বিশির প্রথম মুদ্রিত কাব্যগ্রন্থ দেওয়ালির প্রকাশক। সাহিত্য প্রীতিসূত্রেই ছেলেবেলায় শিশু, পরে বুধবার, শান্তিনিকেতন প্রভৃতি পত্রিকা প্রকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। আর তার বাকি যে সমস্ত লেখা, সে কথা তো ছড়িয়ে আছে নানান ক্ষেত্র জুড়ে। আজ জন্মদিনে স্মরণ করি তাঁকে, প্রমথনাথ বিশি। ছাত্রাবস্থাতেই সাহিত্য জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা যার জীবনে আরও এক মোড় ঘুরিয়ে দেয়। তাই রবীন্দ্র কাব্যপ্রবাহ যে তার ফসল, সেই ফসল থেকে আমরা বারবার প্রমথনাথ বিশি এবং তার সঙ্গে রসিকতার যে সম্পর্ক, সেটা যেন তার চিরকালীন এক জীবনের সঙ্গী। সাহিত্যিক প্রমথনাথ, রসিক প্রমথনাথকে আমরা কি ভুলতে পারি? আজ মহিলাদের আসরের এই ছোট্ট সফরে সেই কৃতি সাহিত্যিকের প্রতি রইল শ্রদ্ধার্ঘ্য। হংসমিথুন যুক্ত বেণী বসন্ত সেনা অন্যান্য, ঘিতং প্রিবে তৃণং কৃত্যা কেরি সাহেবের মুন্সী কূপবতী ১৫ই আগস্ট ব্রহ্মার হাসি গল্পের মতো অলৌকিক হয়ে তিনিও কিন্তু আমাদের মাঝে আজও রয়ে গেছেন। দুই বাংলার মৈত্রীর বন্ধন দৃঢ় হোক, আমাদের সাহিত্য বেঁচে থাক আমাদের মধ্যে এভাবেই। আজকের মতো মহিলাদের আসরে পর্যন্তই, আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।

শুনলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে শুনবেন বিরসা মুন্ডার জন্ম শতবার্ষিকী উপলক্ষে একদিনব্যাপী আলোচনা সভা বিষয়ে অঙ্কিতা দাসের বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।

0: ইতিহাসের পথ ধরে কখনো কখনো এমন কিছু ব্যক্তিত্ব আবির্ভূত হন যাদের জীবন ও সংগ্রাম যুগের সীমানা অতিক্রম করে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। ভারতের আদিবাসী সমাজের আত্মমর্যাদা, অধিকার ও প্রতিরোধের সেই উজ্জ্বল প্রতীক হলেন মহান জননেতা বিরসা মুন্ডা। তাঁর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে আমরা ফিরে দেখব তাঁর সংগ্রামী জীবন, ঐতিহাসিক অবদান এবং সমকালীন প্রাসঙ্গিকতা। এই অনন্য আয়োজনের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা দাস এবং প্রথমেই কথা বলে নিয়েছিলেন ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজের অধিকর্তা অধ্যাপক উজ্জ্বল রায়ের সঙ্গে। তিনি এই অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানালেন।
1: আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে বিখ্যাত উপজাতি নেতা বিরসা মুন্ডার 150 বছর পূর্তি, সেটা আমরা এখানে আজকে পালন করব। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ সাহায্যে ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজ সারাদিন ব্যাপী এই আলোচনা চক্রের আয়োজন করেছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে বিরসা মুন্ডার 150 বছর পালন করা এবং তার সম্বন্ধে বিশেষজ্ঞরা যে যে ধরনের গবেষণা তারা করেছেন সেই সঙ্গে আমাদের পরিচয় ঘটানো এবং তাদের এই আলোচনার মাধ্যমে আমরা সবাই সমৃদ্ধ হব, এটা আমরা সবসময় আশা করে থাকি। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ভারতীয় সমাজে যারা উপজাতি এবং জনজাতি মানুষ তারা অনেক সময় ইতিহাসের মূল ধারা থেকে বাইরে চলে যান, তাদের সঙ্গে বা তাদের আন্দোলন, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের চাওয়া পাওয়া এই নিয়ে আমরা সবসময় যে খুব সচেতন তা নয়। যদিও আজকের দিনে আমাদের সচেতনতা অনেক বেড়েছে এবং স্বাধীন ভারতবর্ষে উপজাতি জনজাতির প্রভৃতির জন্যে সরকারি মহল থেকে অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে, সংরক্ষণ ইত্যাদি সবই আছে।
0: ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজে এই ধরনের আর কি কি অনুষ্ঠান হয় সে সম্পর্কেও কথা হলো তার সঙ্গে।
1: আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তার শতবর্ষ পালন করেছে। বিভূতিভূষণের ওপর আমাদের সারাদিনব্যাপী আলোচনা চক্র হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর সারাদিনব্যাপী আলোচনা চক্র হয়েছে। এবং আমাদের সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছর পূর্তি আছে। আমরা আশা করছি যে সেই অনুষ্ঠানটাও আমরা করতে পারব। সবটা মিলিয়ে মানে মার্জিনাল পিপল, ভদ্রলোক সব কিছু মিলিয়েই আমরা এই আয়োজনগুলো করছি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে।
0: এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথি বক্তা অধ্যাপক উদয়শঙ্কর সরকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিরসা মুন্ডার অবদান সম্পর্কে বিস্তারিত জানালেন।
2: বিরসা মুন্ডা মুন্ডা সমাজকে সংগঠিত করেছিলেন এবং বিশেষ করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং তার পাশাপাশি স্থানীয় যে জমিদার মহাজন এবং তার পাশাপাশি খ্রিস্টান মিশনারিদের যে ভূমিকা, এই সমস্ত কিছুই আমরা দেখতে পাই যে ঔপনিবেশিক পর্বে বিশেষ করে ছোটনাগপুর অঞ্চলে পূর্ব ভারতে আদিবাসী অঞ্চলগুলোতে তাদের মারাত্মক একটা প্রভাব বিস্তার শুরু হয়েছিল এবং এটা মোটামুটি 80-এর দশক থেকেই এই ব্যাপারগুলো শুরু হয়ে যাচ্ছে। আমরা জানি যে 80-এর দশকে তিলকামাছির বিদ্রোহ দিয়ে আদিবাসীদের একটা আন্দোলন শুরু হয় এবং সেটা এই আদিবাসীদের আন্দোলনগুলো নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে এবং 1895 থেকে 1900 সাল পর্যন্ত বিরসা মুন্ডার যে আন্দোলন সেই আন্দোলনটা কিন্তু এই সমস্ত আদিবাসী আন্দোলনেরই একটা ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে বিরসা মুন্ডার আন্দোলনের মধ্যে আমরা যেটা দেখতে পাই, মানে তার মনে হয়েছিল যে মুন্ডা সমাজকে অন্যভাবে সংগঠিত করতে হবে এবং সেই ভাবনা থেকেই মুন্ডা সমাজকে এই যে তার বাণী তিনি কিন্তু প্রচার করছেন, যেটা নাম দেওয়া হচ্ছে বিরসাই ধর্ম এবং ধরতি আবা তিনি নিজেকে বলছেন এবং তিনি এইগুলোর মধ্য দিয়ে তার একটা সম্প্রদায় গড়ে উঠলো যেটা আমরা বিশ্বাস

0: কাল্ট বলতে পারি বা বিশ্বাস সম্প্রদায় বলতে পারি, এদের মূল লক্ষ্যই ছিল সামাজিক সংস্কারের মধ্য দিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন, স্থানীয় জমিদার, মহাজন এবং তার পাশাপাশি খ্রিস্টান মিশনারি, তাদের বিরুদ্ধে এক আন্দোলন সংগঠিত করা। বিরসা মুন্ডা কিন্তু বারবার অহিংস আন্দোলনের কথাই বলছেন, কিন্তু পরবর্তীকালে বিরসা মুন্ডা অহিংস মতবাদ থেকে সশস্ত্র সংগ্রামের পথে এগোন। তার কারণ হচ্ছে মুন্ডা সর্দার যারা ছিলেন তারা কিন্তু চেয়েছিলেন যে আন্দোলনটা সশস্ত্রভাবেই হোক। তার কারণ হচ্ছে মুন্ডা সর্দাররা অনেকদিন ধরেই আন্দোলন করছিলেন এবং এটা তো ঘটনা যে মুন্ডারা নিষ্পেষিত হয়েছিলেন। আলটিমেটলি বিরসা মুন্ডা কিন্তু উলগালান, মুন্ডারি ভাষায় উলগালান কথার অর্থ হচ্ছে যেটাকে আমরা বলি মহাসংগ্রাম, সেই মহাসংগ্রামের ডাক দিলেন এবং অবশেষে তিনি ধরা পড়লেন। এবং আমরা জানি যে রাঁচি জেলে ব্রিটিশ অফিসিয়াল রিপোর্টে বলা হয় যে তিনি কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মহেশ্বতা দেবী তার অরণ্যের অধিকার গ্রন্থে বিরসা মুন্ডাকে কিন্তু মডার্ন ম্যান হিসাবে উল্লেখ করেছেন।
1: এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বক্তা অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় জানালেন বিরসা মুন্ডা ও তাঁর সংগ্রামের সমকালীন প্রাসঙ্গিকতা।
2: আদিবাসীদের মধ্যে বিরসা মুন্ডা হলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং তাঁর অবদান, যেভাবে তিনি মুন্ডা, ওরাও এবং সমগ্র আদিবাসী সমাজকে পুনরুজ্জীবিত করেছিলেন, তাদের উন্নয়ন এনেছিলেন, তা এক কথায় অনন্য। আজকের দিনে যখন আমরা তাঁর অবদানের কথা ভাবি, যেভাবে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তৎকালীন সময়ের জমিদার, মহাজন, ঠিকাদার এবং দিকু বা আউটসাইডার্সদের বিরুদ্ধে লড়াই আন্দোলনে সামিল হয়েছিলেন, তা এক অনন্য নজির তৈরি করেছে। সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে তখনকার দিনে এই আন্দোলন আমরা প্রথম দেখতে পাই আদিবাসীদের মধ্যে গড়ে উঠেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, যে আন্দোলনকে বলা যায় প্রথম সশস্ত্র বিদ্রোহ, যেটা আদিবাসীরা করেছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। অর্থাৎ আমরা বলতে পারি যে পরবর্তীকালে আমরা যে স্বাধীনতা সংগ্রামীদের দেখতে পাই বিংশ শতকের প্রথমার্ধে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলনে সামিল হয়েছিলেন গান্ধীজির নেতৃত্বে, আরও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্বে, তারা কিন্তু প্রত্যেকেই বিরসা মুন্ডার এই আন্দোলনের দ্বারা উজ্জীবিত হয়েছিলেন, তারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন। কারণ বিরসা মুন্ডার এই আন্দোলন প্রথম প্রমাণ করেছিল যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়া যায়। পরবর্তীকালে যখন বিংশ শতক শুরু হলো এবং স্বদেশী বয়কট আন্দোলন গড়ে উঠল, গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ, তারপর আইন অমান্য আন্দোলন গড়ে উঠল, তখন আমরা দেখতে পাই সেই ঐতিহ্যই কিন্তু তারা বহন করে নিয়ে গেছেন, যেটা প্রথম স্থাপন করেছিলেন এই আদিবাসী নেতাগণ, ইনক্লুডিং বিরসা মুন্ডা। আজকের দিনে যখন আমরা এই মুন্ডা বিদ্রোহের প্রাসঙ্গিকতা লক্ষ্য করি, তখন আমাদের খুব ভালো লাগে এটা বলতে, এটা জানাতে বর্তমান প্রজন্মকে, যে মানুষের অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম করার ক্ষমতা এবং একটা যে কোনো প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার যে মানসিকতা, এগুলো হচ্ছে আসল জিনিস। তার দ্বারা কিন্তু মানুষ তার নিজের ভাগ্যকে, তার নিজের পৃথিবীকে পরিবর্তন করতে পারে। এবং এটা আমরা আদিবাসীদের এই সংগ্রাম, এই ঐতিহ্য, তাদের এই সংস্কৃতি, সমস্ত কিছুকে দেখে তার শিক্ষা পাই। যেভাবে মুন্ডা সর্দার এবং মুন্ডা সাঁওতাল, ওরাও, তানা ভগত এবং অন্যান্য আদিবাসীরা এই সময় জল, জঙ্গল এবং জমির জন্য লড়াই আন্দোলন চালিয়েছিলেন, তা ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে। সবচেয়ে যেটা বড় ব্যাপার যে এই সমস্ত লড়াই আন্দোলনগুলো কিন্তু তাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী, তাদের নিজেদের চিন্তাভাবনা অনুযায়ী গড়ে উঠেছিল। সেখানে সবসময় আউটসাইডার্সদের বা বহিরাগতদের যে বিরাট কিছু ভূমিকা ছিল তা কিন্তু নয়, এবং পৃথিবী সম্পর্কে তাদের যে ধারণা, লড়াই আন্দোলনগুলো পরিচালনা সংক্রান্ত তাদের যে ধারণা, সেগুলিরই বাস্তব রূপায়ণ আমরা দেখতে পাই। অনেকে বলে থাকেন যে তাদের মধ্যে প্রপার সেই সময় সংগ্রামী চেতনার অভাব ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই কথাগুলো ঠিক নয়। আমরা বরং উল্টোটাই দেখতে পাই, যে সময় আধুনিক সমাজ, সেই সময়কার কাস্ট সোসাইটি যখন এই পলিটিক্যাল মেন্ডিকেন্সি, সেই ধরনের নীতি অবলম্বন করছিল, সেই সময় কিন্তু আদিবাসীরা এগিয়ে এসেছিলেন এবং তারা ব্রিটিশ রাজের বিরুদ্ধে সংগ্রাম করার সাহস দেখিয়েছিলেন।

0: এবং যে সংস্কৃতির তারা ধারক এবং বাহক সেগুলোকে তারা আবার পুনরায় প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন, ফিরিয়ে আনতে চেয়েছিলেন। এবং এইখানেই আজকের দিনে এই আদিবাসীদের স্বাধীনতা সংগ্রামের কাহিনীকে স্মরণ করার উপযোগিতা, প্রাসঙ্গিকতা, যে আমরা যদি তাদের দ্বারা সত্যি অনুপ্রাণিত হই তাহলে আমাদের বর্তমান জীবনের যে সমস্ত সমস্যাগুলো, যেগুলো আমাদের মানসিক এবং শারীরিক নানাভাবে সমস্যা তৈরি করে, সেগুলোর কিন্তু সমাধানের পথ আমরা খুঁজে পাব। কারণ এই যে অদম্য ইচ্ছাশক্তি, সংগ্রামের মানসিকতা এবং পাশাপাশি নিজেদের সংস্কৃতি এবং সমাজের প্রতি শ্রদ্ধা, এইগুলোই হচ্ছে মানুষের আসল জিনিস। এগুলোই সমাজকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং এগুলো আমরা সরাসরি শিখতে পারি এই মহান আদিবাসী বিপ্লবী সংগ্রামীদের কাছে, যারা তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন এই স্বাধীনতা আনার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাদের কাছ থেকে এই সমস্ত বিষয়গুলো আমরা শিখতে পারি, আমরা অনুপ্রাণিত হতে পারি।
1: সবশেষে কথা হলো অনুষ্ঠানে উপস্থিত গবেষক সময়িতা মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি এই ধরনের সেমিনারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানালেন।
2: এই সেমিনারগুলো গুরুত্ব আমি দুটো কারণে এক্ষুনি বলতে পারি। একটা হচ্ছে যে মানুষকে অ্যাওয়্যার করার জন্য এই সেমিনারগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আছেন যারা ধরুন বিরসা মুন্ডার নাম শুনেছেন, কিংবা যখন সারা বছরে একবার আমরা বিরসা মুন্ডার জন্মদিন পালন করি, যেটা জনজাতীয় গৌরব দিবস হিসেবে এখানে পালিত হয়, সেইটার সময় অনেকেই বিরসা মুন্ডার নাম শুনে, কিন্তু সেটি কি করেছে সেটা সম্পর্কে অ্যাওয়্যারনেসটা কালটিভেট করা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি অ্যাওয়্যার না হই তাহলে আমরা কোনোদিনই আমাদের অধিকার রক্ষা করতে পারবো না। ফলত একটা দিকে হচ্ছে অ্যাওয়্যারনেস, এবং সেকেন্ড অফ অল ওই যে ভাবনার গ্রন্থিগুলোকে খুলে দেওয়া, ভাবনার জালটাকে ব্যাপ্ত করে দেওয়া, যে আমি ইতিহাসটা জেনে সেটাকে কিভাবে এখনকার দিনে আমাদের যে সমকালীন রাজনৈতিক লড়াই সেটার সঙ্গে সেই ইতিহাসের একটা কথোপকথন ঘটিয়ে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব, এই এগিয়ে নিয়ে যাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ।

কলকাতা কলতান অনুষ্ঠানে শুনলেন বিরসা মুন্ডার জন্ম শতবার্ষিকী উপলক্ষে একদিনব্যাপী আলোচনা সভা বিষয়ে অঙ্কিতা দাসের বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা করেছেন অঙ্কিতা দাস, প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী।

শুনলেন কলকাতা কলতান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 590 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। বন্ধুরা, জানিয়ে দেব আজ হারানো দিনের গানের বিষয়বস্তু। হারানো দিনের গান আজ শুনবেন কেয়া মুখোপাধ্যায়ের সঙ্গে। গানকে যদি জিজ্ঞেস করা হয় গান তুমি কার, সে বলবে যার বাণী তার, যার সুর তার, নাকি নাকি কণ্ঠ দিলেন যিনি, নাকি এই তিনজনেরই। সেই যে কবির কথা, একাকি গায়কের নহে তো গান, কিন্তু একই সঙ্গে সেই গান কি নয় আমাদেরও। সৃষ্টি সুখের সুরেলা উল্লাসে কেউ কেউ হয়ে যান আইকনিক, তার সিগনেচার অনুভব করা যায় বিপুলভাবে, যেন এক আশ্চর্য রূপকথার রূপকার। তার আমরা গান শুনতে শিখেছি, বুঝতে শিখেছি, সেই গানে গানে প্রেম করতে শিখেছি আমরা। বৃষ্টিতে ভিজতে শিখেছি, রোদে পড়তে চেয়েছি, ভেসে যেতে চেয়েছি ডানা মেলে তার সুরেলা সৃষ্টির আকাশে। কৈশোর যৌবন ছাড়িয়ে জীবনের অনেকটা

পথ পেরিয়ে এসেও মনে হয় এই সুরেলা সৃষ্টির যিনি রূপকার তার কাছে রয়ে গেছে অনেক ঋণ। আর্টি বর্মন, যার জন্মমাস এই জুন, তারই সুর গুনগুন করতে করতে সৃষ্টির রূপ কথার সঙ্গে পথ চলা। আজ হারানো দিনের গানে সফর সঙ্গী কেয়া মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী। সময় হয়েছে লালন গাথার। লালন গাথা নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। আজ লালনের মানব ধর্ম নিয়ে কথা বলবো, যে মানব ধর্ম ছুঁয়েছিল সব জাত পাতের ঊর্ধ্বে, মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল যুগ যুগ ধরে নানাবিধ সংগ্রাম, হতাশা, যন্ত্রণা, শোষণ আর শাসনের বিপরীতে এক মানবতার স্থান। আজ হবে লালন গাথায় সে নিয়েই কথা আর লালনের গান।

শুনছিলেন পূর্ণ দাস পাউলের কণ্ঠে খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়। সত্যি এই খোঁজ করে চলেছেন লালন জীবনভর। যেমন হৃদয়ে মানুষকে খোঁজার কথা তিনি বলেছেন, বাহ্যিক আচার অনুষ্ঠানের চেয়ে গুরুত্ব দিয়েছেন অন্তরের পবিত্রতাকে। তাঁর দর্শনে মসজিদ মন্দির গির্জা বা প্যাগোটার চেয়েও বড় মানুষের হৃদয়। সেই

আলুনের মানব ধর্মের মূল কথাই তো ছিল, অন্তরকে জানো, মানুষকে জানো, মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে মানুষের মিল খুঁজে নাও। এই মানুষ জন্মের সময় যে কোনো জাত নিয়ে আসেনি, মৃত্যুর পরেও সে জাতের কোনো চিহ্ন থাকে না, তাই জাত গেল বলে কিসের এত অহংকার, একথাই তিনি খুঁজে চলেছেন চিরকাল।

শাহনা বাজপেয়ীর কণ্ঠে শুনলাম জাত গেল বলে, এ কি আজব কারখানা। সত্যি লালুন ফকির যা ভেবেছেন, যে প্রশ্নের অনুসন্ধান করে গেছেন তার অন্তরে, তার কথায়, তার বিশ্বাসে, সেগুলি তার গান হয়ে পৌঁছে গেছে শিষ্যদের মাঝে। আর সেই গান সেই মানবের মাঝে ঐক্য, সেই মানবতা বোধ যা সমস্ত ভিন্নতা সমস্ত বিভেদের ঊর্ধ্বে নতুন করে চেনায় পৃথিবীর বুকে, যুগে যুগে আজও সেই মানব ধর্ম স্থাপনার যে অভিপ্রায়, সেখানে লালন পথ দেখায় একইভাবে। লালন গাথা আজ এ পর্যন্তই।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? আমি জানি না এই মুহূর্তে বাইরের আবহাওয়া আপনার ঠিক আপনার জায়গায় আপনি যেখানে রয়েছেন সেখানে কেমন, মেঘলা নাকি ঝড় উঠেছে না বৃষ্টি হচ্ছে। তবে স্টুডিওর ঘরে বসে আপনাদের জন্য আজ যে খবরগুলো সাজিয়ে নিয়ে এসেছি সেগুলো যখন গল্প করতে করতে আর গান শোনাতে শোনাতে আপনাদের কাছে নিয়ে পৌঁছব, তখন কিন্তু আমার কাছে এ বিকেল দারুণ বর্ণময়। আজ তো কত কিছুই রয়েছে। যদি বলি আজকের দিনটি ফ্র্যাঞ্চাইজি ডে, কি একটু ধাক্কা লাগলো কিংবা অনেকেই জানেন, কথা বলবো অবশ্যই তা নিয়ে। কেমন করে এমন একটি দিনের উদ্ভাবনা এবং কি হয় মূলত, কি তার উদ্দেশ্য, কথা বলবো সুন্দর পিচাইকে নিয়ে, আজ তাঁর জন্মদিন। আর শোনাব দেশ বিদেশের কিছু অদ্ভুত বিজ্ঞানের আবিষ্কারের কথা। এবং শোনাব এই মুহূর্তে ভারতে কৃষিক্ষেত্রে এক অভাবনীয় সাফল্যের গল্প। আর এই যে ঝড় বৃষ্টি বাদলের মধ্যে আপনি রয়েছেন, এই যে বর্ষাকাল আসছে সামনে, এই তপ্ত গরমের পর বর্ষার আনন্দে আপনি ঝমঝম বৃষ্টিতে আনন্দে মাতবেন নাকি সর্দি কাশি এবং বিভিন্ন ঋতুকালীন রোগ নিয়ে ঘরে বন্দী হবেন, সেটা তো নির্ভর করবে কেমন করে আপনি বর্ষাকে বরণ করছেন। শোনাব বিশেষজ্ঞরা এই বর্ষায় সুস্থ থাকতে কী পরামর্শ দিচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে জমিয়ে কথা হবে আপনাদের সঙ্গে। আর থাকবে মন মাতানো গান, এই মুহূর্তে যেমন শোনাব শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

ধরুন একটি ছোট্ট শহরের এক তরুণ উদ্যোক্তার কথা। বহুদিন ধরেই তার স্বপ্ন ছিল নিজে একটি ব্যবসা শুরু করবে, কিন্তু নতুন ব্র্যান্ড গড়ে তোলা, গ্রাহকের আস্থা অর্জন করা কিংবা বাজারে প্রতিষ্ঠা পাওয়া সবই বড্ড কঠিন চ্যালেঞ্জ, তাই না? ঠিক তখনই তিনি এক সুপরিচিত ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করলেন। কয়েক বছরের মধ্যেই তার ছোট্ট উদ্যোগ স্থানীয় মানুষের কাছে পরিচিতি পেতে লাগলো এবং বিশ্বাসযোগ্য ব্যবসায় পরিণত হলো। এই গল্প কি শুধুই একজনের? বিশ্বের লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীর গল্প। তাদের অবদানকে স্বীকৃতি দিতেই পালিত হয় বিশ্ব ফ্র্যাঞ্চাইজি দিবস বা ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজিস ডে। 2025 সালে বিশ্ব ফ্র্যাঞ্চাইজি কাউন্সিলরের উদ্যোগে আজকের দিনে অর্থাৎ 10ই জুন প্রথমবারের মতন এটি আন্তর্জাতিক দিবস হিসাবে পালিত হয়। এর উদ্দেশ্যই হল ফ্র্যাঞ্চাইজি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সামাজিক এবং অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা এবং স্থানীয় উদ্যোক্তাদের অবদানকে সম্মান জানানো। ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা এমন একটি ব্যবসায়িক মডেল যেখানে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং পরিচিতির সহায়তায় নতুন উদ্যোক্তারা ব্যবসা পরিচালনার সুযোগ পান। এর ফলে যেমন কর্মসংস্থানের পথ তৈরি হলো, স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হয় কিছুটা এবং নতুন ব্যবসা গড়ে তোলার পথ সহজ হয়ে ওঠে। আজ বিশ্বের 40টিরও বেশি দেশের ফ্র্যাঞ্চাইজি সংগঠন এই দিবস উদযাপনে অংশগ্রহণ করছে। এমন উদযাপন আমাদের মনে করিয়ে দেয় যে বড় বড় প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে রয়েছে অসংখ্য স্থানীয় ব্যবসায়ী, কর্মী, স্বপ্নবাজ মানুষের শ্রম। তাই আজ বিশ্ব ফ্র্যাঞ্চাইজি দিবসে আমরা সেই সব উদ্যোক্তাদের সম্মান জানাই যারা কর্মসংস্থানের পথ করে অন্যকেও কাজের সুযোগ করে সমাজ এবং অর্থনীতিকে এগিয়ে নিয়ে চলেছেন প্রতি মুহূর্তে। আর শোনাবো এবার একটি মিষ্টি গান।

আরেক উড়ানের গল্প বলবো। চেন্নাইয়ের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছোট্ট ছেলেটির নাম ছিল সুন্দর। বাড়িতে ছিল না কোনোই বিলাসিতা। বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার আর মা কাজ করতেন স্টেনোগ্রাফার হিসাবে। দুই ভাইকে নিয়ে ছোট্ট একটি বাড়িতেই কেটেছে তাঁর শৈশব। কিন্তু ছোটবেলা থেকেই সুন্দরের এক আশ্চর্য ক্ষমতা ছিল। একবার কোনো সংখ্যা যেমন ধরুন টেলিফোন নাম্বার শুনলেই তা মনে রাখতে পারতেন। প্রযুক্তির প্রতি তার আগ্রহ প্রবল। স্কুল জীবনে তো ছিলেন মেধাবী ছাত্র বটেই, কিন্তু কেন তাকে নিয়ে আজ এত গল্প? আজ যে 10ই জুন তার জন্মদিন। কঠোর পরিশ্রম করে সুন্দর ভর্তি হন IIT খড়গপুরে এবং ধাতুবিদ্যায় রৌপ্য পদক সহ ডিগ্রি অর্জন করলেন। এরপর প্রথমে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি পান আর তারপর তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করে সিভিল স্কলার এবং পামার স্কলারের মতন সম্মানও পান। 2004 সালে তিনি যোগ দেন গুগলে। সেখানে তিনি গুগল টুলবার, গুগল ক্রোম এবং আরও অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টের নেতৃত্ব দেন। তার দূরদর্শিতা, শান্ত স্বভাব এবং কর্মদক্ষতা ধীরে ধীরে তাকে সংস্থার অন্যতম প্রধান নেতৃত্বে পরিণত করল। অবশেষে 2015 সালে তিনি গুগলের CEO পদে অধিষ্ঠিত হলেন। পরে 2019 সালে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের CEO হন। সুন্দর পিচার জীবনের গল্প আজ অনেকের প্রেরণা আর ঠেউ তোলে তাদের বুকে, যারা জানে বড় স্বপ্ন দেখতে গেলে কেবল চাহিদা নয়, কেবল স্বপ্ন নয়, দরকার ইচ্ছাশক্তি, অদম্য শ্রম, অধ্যবসায় এবং নতুন কিছু শেখার প্রতি অটল নিষ্ঠা।

কখনো কখনো আপাতদৃষ্টিতে কোনো অঘটন থেকে এক নতুন উদ্ভাবনের জন্ম হয়। এমন ঘটনা আমাদের ব্যক্তি জীবনেও খুব কম নয়, আর বিজ্ঞানীদের ক্ষেত্রে এমন ঘটনা নিয়ে আসে যুগান্তকারী কোনো সাফল্যের ইঙ্গিত। ভাবুন তো, জাপানের একদল বিজ্ঞানী যেন কালের সিন্ধুকে রাখা একটি বহু পুরনো চাবি খুঁজে পেয়েছেন। সে চাবি দিয়ে তারা খুলতে চাইছেন অতীতের এক বিস্ময়কর দরজা। শুরুটা একটি হিমায়িত ইঁদুরকে নিয়ে। দীর্ঘদিন ধরে বরফে

সংরক্ষিত ছিল সেই ইঁদুরের দেহ। সাধারণভাবে মনে হচ্ছিল এমন অবস্থায় জীবন্ত কোষ আর কাজ করার ক্ষমতা ফিরে পাবে না। কিন্তু বিজ্ঞানীরা তো হাল ছাড়ার পাত্র নন। তারা সেই হিমায়িত ইঁদুরের একটি ক্রোমোজোম আলাদা করে একটি জীবন্ত ইঁদুরের ভ্রূণের মধ্যে স্থানান্তরিত করলেন। আশ্চর্যের বিষয়, সেই ক্রোমোজোম আবার সক্রিয় হয়ে ওঠে এবং তার জিনগুলি কাজ করতে শুরু করল। এ গবেষণার তাৎপর্য কিন্তু অত্যন্ত গভীর, কারণ এটি দেখিয়ে দিল সম্পূর্ণ জীবন্ত কোষ না থাকলেও সংরক্ষিত ক্রোমোজোম থেকে জিনগত তথ্য পুনরুজ্জীবিত করা সম্ভব হতে পারে। তাই বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে বিলুপ্ত প্রাণীদের সংরক্ষিত ডিএনএ বা ক্রোমোজোম ব্যবহার করে তাদের জিনগত বৈশিষ্ট্য আরও ভালোভাবে বোঝা যাবে। এমনকি একদিন হয়তো বিলুপ্ত প্রাণী পুনরুদ্ধারের প্রযুক্তিতেও এই গবেষণা এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই বিজ্ঞানীরা সতর্কও করছেন, এটি কখনো প্রাথমিক পর্যায়ের গবেষণা, কিন্তু বিলুপ্ত প্রাণীকে ফিরিয়ে আনার প্রযুক্তি এখনো অনেক অনেক দূরের পথ। প্রতিটি বড় আবিষ্কারের শুরু একটি না একটি ছোট্ট পদক্ষেপ থেকেই। আজকের এই সাফল্য, তাই বিজ্ঞান আজকে শুধু নয়, অতীতকেও যেন নতুন করে পড়তে শেখায়। হয়তো একদিন বরফে ঘুমিয়ে থাকা বহু প্রাচীন ও বিলুপ্ত জীবের রহস্য মানুষের কাছে উন্মোচিত হবে, বাস্তবায়িত হবে ঠিক এইভাবে।

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
1: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
3: আজ সন্ধ্যায় বন্ধুরা, রয়েছে আপনাদের সঙ্গে তন্ময়ী, আর রয়েছে না রং বেরঙের খবর। তবে এই মুহূর্তে পরপর দুটি গান আপনাদের জন্য।

এই সাজ যখন ফসলের মাঠ জুড়ে সবুজ হলুদ ফসলের জোয়ার বয়ে যায়, সে সাজ দেখতে কৃষকের কেমন লাগে? আমরা যারা সেই ফসলের মাঠ থেকে বহু দূরে থাকি, আজ সন্ধ্যায় এই রেডিও সম্প্রচারের মধ্যে দিয়ে চলুন আপনাকে নিয়ে যাই সেই মাঠের প্রান্তে, এক নতুন কৃষি ভারতের গল্পে, যেখানে মাঠের ধান ক্ষেত, গমের সোনালি শীষ আর প্রযুক্তির অদৃশ্য হাত মিলেমিশে গড়ে তুলেছে এক নতুন ইতিহাস। সাম্প্রতিক সরকারি কৃষি প্রতিবেদনে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির তথ্য অনুযায়ী ভারত 2025-26 শস্য বছরে খাদ্যশস্য উৎপাদনে এক অভাবনীয় রেকর্ড করেছে। মোট প্রায় 376.56 মিলিয়ন টন। এই সাফল্যের পেছনে রয়েছে ধান ও গমের অভূতপূর্ব উৎপাদন বৃদ্ধি। একদিকে যেমন ধান চাষিরা সময় মতো বৃষ্টি ও উন্নত বীজের সহায়তায় রেকর্ড ফলন পাচ্ছেন, অন্যদিকে গম চাষেও আধুনিক কৃষি প্রযুক্তি ফল দিচ্ছে। একটা ছোট্ট গল্পের মতো কল্পনা করুন, উত্তরপ্রদেশের এক কৃষক তার মোবাইল অ্যাপ খুললেন। আগের মতো আর মাঠে ঘুরে ঘুরে রোগ চেনার অপেক্ষা নেই, এখন সেখানে আছে এআই ক্রপ ডক্টর, একটি ডিজিটাল ব্যবস্থা যা পাতার ছবি বিশ্লেষণ করেই জানিয়ে দিচ্ছে ফসলের রোগ, কী সার প্রয়োজন আর কতটাই বা জল দিতে হবে। একইভাবে পাঞ্জাব, বিহার, পশ্চিমবঙ্গের বহু অঞ্চলে এই ডিজিটাল কৃষি সহায়তা এই ব্যবস্থা দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে আসলে ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন রাজ্য সরকারের সম্মিলিত উদ্যোগ, যেখানে প্রযুক্তি এবং কৃষকের জ্ঞানকে একসাথে আনা হচ্ছে। কৃষি তাই এখন শুধু আর শারীরিক শ্রমের ক্ষেত্র নয়, এটি হয়ে উঠেছে তথ্য এবং প্রযুক্তি নির্ভর এক স্মার্ট ব্যবস্থা। এ পরিবর্তন শুধু উৎপাদন বাড়াচ্ছেই না, কৃষকের ঝুঁকিও কমাচ্ছে, তাই নিশ্চিত ফসলের সুখ ভেসে বেড়াক সব কৃষকের চোখে। থাকুক স্বপ্ন, থাকুক সন্তানের পেটের ভাতের নিশ্চিত যোগান, এর চেয়ে ভালো খবর, এর চেয়ে ভালো কথা, সুখের কথা আর কী বা হতে পারে।

একেবারেই যাওয়ার সময় হলো, তবে যেতে যেতে জানিয়ে যাই এই যে আসন্ন বর্ষা, আকাশ কালো মেঘ, সেই বৃষ্টি ভেজা মাটির গন্ধকে উপভোগ করতে গেলে কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ কিছু মেনে চলতে হবে। অতি ভারী বা ভারী বৃষ্টিপাতের সময় অবশ্যই বাইরে থাকবেন না, এবং খেয়াল রাখবেন যাতে ঘরের ছাদ, নিকাশি, ড্রেন পরিষ্কার থাকে। জল জমতে দেওয়া যাবে না একেবারেই, আর জানিনি তো জমা জলে ডেঙ্গু ম্যালেরিয়ার মতন রোগ ছড়ায় কত দ্রুত। রান্নার জল অবশ্যই পানীয় জল ফুটিয়ে খাবেন, ফিল্টার করে খাবেন। বাইরে ছাতা, রেইনকোট অবশ্যই নিতে হবে। আরেকটি বিষয়, চলাফেরার সময় বিদ্যুতের খোলা তার বা জল জমে থাকা রাস্তা এড়িয়ে চলতে হবে। আর কী কী একেবারেই করা যাবে না, নোংরা জলে হাঁটবেন না, বাচ্চাদের খেলাধুলো যতটা পারবেন এগিয়ে চলুন। যদি একান্তই তারা খেলাধুলো করে অবশ্যই স্নান করিয়ে পরিষ্কারভাবে সাবান দিয়ে হাত পা ধুয়ে ঘরে আসতে হবে। অতি সাধারণ কিছু নির্দেশ, কিন্তু সেগুলো মেনে চলাটা অত্যন্ত জরুরি। কাঁচা খাবার, খোলা খাবার একেবারেই খাওয়া যাবে না, আর অসুস্থতা হলে একদম দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে দ্রুত। এরকমই জানাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং স্থানীয় প্রশাসন। বারবার বলছেন বর্ষা মানেই আনন্দ, কিন্তু সঙ্গে চাই সচেতনতা। সতর্ক থাকুন, ভালো থাকুন। আর আজ সন্ধ্যা থেকে আমি বিদায় নেব আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। সবাই ভালো থাকুন।

0: এক নজরে।
1: এক নজরে দেখে নেব এই মুহূর্তে খেলার দুনিয়া। আগামীকাল থেকে শুরু ফিফা বিশ্বকাপ 2026। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় এ দল 8 রানে হারাল শ্রীলঙ্কা এ দলকে। প্রীতি ফুটবলে ভারত তাজিকিস্তান ম্যাচ 1-1 ড্র। নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। খেলার দুনিয়ার নানান খবরাখবর আজকের মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে তো রয়েইছে, তার সঙ্গে সঙ্গে আগামীকাল থেকে যে ফিফা বিশ্বকাপ, সেই বিশ্বকাপ নিয়েই আমাদের একটি বিশেষ কথিকা আমরা আজকে শোনাব এই অনুষ্ঠানে। আর তাছাড়া তো রয়েইছে আজকের দিনের কথা। কেমন লাগছে আমাদের ক্রীড়াঙ্গন অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি eirkolkatasports@gmail.com। আসুন যাওয়া যাক আতশ কাঁচের তলায়।
2: ফুটবলের মহাযজ্ঞ
1: আতশ কাঁচের তলায়, ফুটবলের মহাযজ্ঞ। ফুটবল বিশ্বকাপের 23তম সংস্করণ ফিফা বিশ্বকাপ 2026 এবার একেবারে দোরগোড়ায়। আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে বিশ্ব ক্রীড়া মঞ্চের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া অনুষ্ঠান বিশ্বকাপ ফুটবল। ধারে ভারে এবারের বিশ্বকাপ সবচেয়ে বৃহৎ, অনেক কিছুই এবার প্রথম। 48টি দল, 104টি ম্যাচ, 39 দিন, 16টি মাঠ এবং 3টি আয়োজক দেশ, সব বিষয়ই গত বিশ্বকাপগুলিকে টেক্কা দিয়েছে 2026 বিশ্বকাপ ফুটবল। 1998 থেকে 2022 প্রতিটি বিশ্বকাপেই 64টি ম্যাচ খেলা হয়েছে। এবার শুধুমাত্র প্রথম নকআউট পর্ব অর্থাৎ রাউন্ড অফ 32তে পৌঁছতে 72টি ম্যাচ খেলতে হবে। 32 দলের পুরো বিশ্বকাপের থেকে যা 8টি ম্যাচ বেশি। 48টি দলকে মোট 12টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে 4টি করে দল, প্রতি গ্রুপের প্রথম 2টি দল এবং সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দলকে নিয়ে হবে রাউন্ড অফ 32 লড়াই। এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে 7-এর পরিবর্তে 8টি ম্যাচ খেলতে হবে। মোট 1,248 জন ফুটবলার এবারের বিশ্বকাপে বিভিন্ন দলে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা, 3টি দেশে এবারের 23তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। প্রথমবার বিশ্বকাপে অংশ নিতে চলেছেন 891 জন ফুটবলার। উয়েফা থেকে 35টি, ওএফসি থেকে 1টি, কনমেবল থেকে 8টি, কনকাকাফ থেকে 7টি, ক্যাপ থেকে 6টি ও এএফসি থেকে 14টি দল। এই নিয়ে মোট 48টি দল এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবারের বিশ্বকাপে খেলবে এমন 4টি দেশ যারা এই প্রথমবার বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল। যেমন গ্রুপ ইতে রয়েছে কুরাসাও। কুরাসাও দলটি প্রথমবার বিশ্বকাপ খেলবে। গ্রুপ এইচে প্রথমবার সুযোগ নেওয়া কেপ ভার্ডে রয়েছে। এছাড়া গ্রুপ জেতে রয়েছে জর্ডান, যারা প্রথমবার বিশ্বকাপ খেলবে। আর গ্রুপ কেতে রয়েছে কঙ্গো, তারাও প্রথমবার। গ্রুপ কেতে রয়েছে উজবেকিস্তান, যারা প্রথমবার সুযোগ পেয়েছে বিশ্বকাপের মূল পর্বে খেলার। আগামীকাল 11 জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়েই শুরু হবে 2026 ফিফা বিশ্বকাপ। ব্রাজিলের প্রথম ম্যাচ 13 জুন মরক্কোর বিরুদ্ধে ইস্ট রাদারফোর্ডে। জার্মানির প্রথম ম্যাচ 14 জুন কুরাসাওয়ের বিরুদ্ধে হিউস্টনে। ওই দিন আর্লিংটনে নেদারল্যান্ডস প্রথমবার মাঠে নামবে বিশ্বকাপে জাপানের বিরুদ্ধে। 15 জুন বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচ কেপ ভার্দের বিরুদ্ধে আটলান্টায়। ওই দিন সিয়াটেলে বেলজিয়ামের প্রথম ম্যাচ মিশরের বিরুদ্ধে। গতবারের রানার্স ফ্রান্স, তারা প্রথম ম্যাচ খেলবে সেনেগালে, প্রথম ম্যাচ খেলবে সেনেগালের বিরুদ্ধে। সেই ম্যাচটি 16 জুন ইস্ট রাদারফোর্ডে। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে 17 জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে। হিউস্টনে ওই দিন পর্তুগালের প্রথম ম্যাচ কঙ্গোর বিরুদ্ধে। আর্লিংটনে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে 17 জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। আগামীকাল বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি পরিচালনা করবেন ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও। 2 সহযোগী রেফারিও ব্রাজিলের ব্রুনো পিরেস ও ব্রুনো ব্রসচেলিয়া। এবারের বিশ্বকাপে 52 জন রেফারি ও 88 জন সহযোগী রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শেষ প্রস্তুতি ম্যাচে স্পেন 3-1 গোলে হারিয়েছে পেরুকে। অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমার ভালোভাবেই পেশির চোট থেকে সুস্থ হয়ে উঠছেন বলে জানা যাচ্ছে। গতকাল প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। চোট কাটিয়ে মাঠে ফেরার কয়েক মিনিটের মধ্যেই গোল করেছেন লিওনেল মেসি। আলবামার আউবার্নে শেষ প্রস্তুতি ম্যাচে প্রথমে মাঠে নামেননি 8 বারের ব্যালেন্ডিয়ার জয়ী মেসি। 88,000 দর্শকের সামনে এই ম্যাচে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি পরীক্ষামূলক দল নামিয়েছিলেন প্রথমে। মেসি ছাড়াও মাঠের বাইরে ছিলেন জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্ডেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধের শুরুর দিকে ভ্যালেন্টিন বর্কো গোল করেন। শেষ 15 মিনিটের সময় মাঠে নামেন মেসি। দলের হয়ে দ্বিতীয় এবং নিজের 117তম আন্তর্জাতিক গোলটি করেন মেসি। আর্জেন্টিনার তৃতীয় গোলটির ক্ষেত্রেও তার অবদান রয়েছে। মেসির পাস থেকে রড্রিগো ডি পল স্কোয়ার পাস দেন সিয়াগো আলমাদাকে। তিনি গোল করতে কোনো ভুল করেননি। আতশ কাছের তলায় আজ ছিল ফুটবলের মহাযজ্ঞ।

0: আগামীকাল থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ 2026, আর এই নিয়েই এখন শুনুন একটি বিশেষ কথিকা।
1: বিশ্বমঞ্চে নতুন মহাযুদ্ধ, লিখেছেন শম্ভুনাথ ভৌমিক।
2: The trophy is passed into the hands of genius. And in 2022, the world champions are Argentina.
1: লুসাইল স্টেডিয়ামের সেই রূপকথার রাত এখন ইতিহাস। লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি ওঠার মুহূর্তটি যেন এখনও ফুটবল প্রেমীদের স্মৃতিতে জীবন্ত। কিন্তু

ফুটবলের সৌন্দর্যই হলো সে কখনো থেমে থাকে না, চার বছর ঘুরে আবার এসেছে বিশ্বকাপের ডাক। এবার আরো বড়, আরো বিস্তৃত, আরো বৈচিত্র্যময় এক বিশ্বকাপ। 48 দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে বসতে চলেছে ফুটবলের সর্ববৃহৎ উৎসব। শুধু ট্রফির লড়াই নয়, এই বিশ্বকাপ যেন একাধিক গল্পের সমাহার। কারো কাছে লাস্ট ডান্স, কারো কাছে নতুন সূর্যোদয়, কারো কাছে হারানো গৌরব ফিরে পাওয়ার মঞ্চ। সবচেয়ে বেশি আলো স্বাভাবিকভাবেই থাকবে আর্জেন্টিনার উপর। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নামছে লিওনেল স্কালোনির দল। কাতারের বিশ্বজয়ী স্কোয়াডের বড় অংশ এখনো দলের সঙ্গে রয়েছে। সেই ধারাবাহিকতাই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। তবে সব নজর ঘুরে ফিরে গিয়ে থামবে একজনের কাছে, লিওনেল মেসি। ষষ্ঠ এবং সম্ভবত শেষ বিশ্বকাপে নামতে চলেছেন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা। বয়স 39 ছুলেও তাঁর পায়ের জাদু এখনো ফিকে হয়নি। আর্জেন্টিনার সামনে তাই শুধু ট্রফি জয়ের নয়, ট্রফি ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ। মেসির মতোই আরেক কিংবদন্তির শেষ বিশ্বকাপ হতে পারে এটাই। 41 বছর বয়সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবারও পর্তুগালের আক্রমণের মুখ। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো গোল করে চলেছেন তিনি। তবে পর্তুগালের শক্তি এখন শুধু রোনাল্ডো নন, ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াও, ভিটিনিয়া, জোয়াও নেভেসদের নিয়ে সম্ভবত দেশের ইতিহাসের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল পেয়েছেন কোচ রবার্টো মার্টিনেস। তাই রোনাল্ডোর শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে তোলার স্বপ্ন দেখতেই পারে পর্তুগাল। রোনাল্ডো মুখিয়ে অধরা ট্রফি একবার হলেও ছুঁতে। তবে আর্জেন্টিনা বা পর্তুগালই শুধু নয়, এই বিশ্বকাপ ঘরে তুলতে মরিয়া হবে অংশ নেওয়া প্রতিটা দেশই। কেউ হয়তো একটু কমজোরি দল, কেউ হয়তো বেশি শক্তিশালী, তবু মনে প্রাণে লড়াইয়ে সবাই সমান। মনে রাখতে হবে 2022 বিশ্বকাপে ফ্রান্স আবার ফাইনালে পৌঁছে গিয়েছিল। গতবার হাতছাড়া হলেও এবার তা করতে নারাজ থাকবে, সেটাই স্বাভাবিক। আগেরবার আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরে রানার্স আপ হয়। এমবাপ্পে ওই ম্যাচে হ্যাট্রিক করে ইতিহাস গড়েন। বিশ্বকাপে ফ্রান্সের ইতিহাসও কিন্তু বেশ সমৃদ্ধ। 1998 সালে নিজেদের মাটিতে প্রথম ট্রফি জয়ের পর 2018 সালে রাশিয়ায় দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারা। এছাড়া 2006 এবং 2022 সালে রানার্স আপ হয়ে প্রমাণ করেছে বড় মঞ্চে ফ্রান্স সবসময়ই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তাই দিদিয়ার দেশর তৈরি অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেলে গড়া এই ফ্রান্স দল আবারও বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট। দলের আক্রমণ ভাগের মূল ভরসা কিলিয়ান এমবাপ্পে, যিনি গত কয়েক বছরে বিশ্বের অন্যতম সেরা ফরওয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এমবাপ্পের গতি, গোল করার ক্ষমতা যে কোনো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তার সঙ্গে আছেন ভ্যালেন্ডিয়ার জয়ী উইঙ্গার উসমান দেমবেলে, দারুণ ছন্দে থাকা বায়ার্ন তারকা মাইকেল ওলিসে, এছাড়া তরুণ প্রতিভা এদুয়ার্দো কামাভিঙ্গা এবং ওরে

লিয়া চুয়ামেনি দলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আরেক বড় দাবিদার স্পেন কাতারে মরক্কোর কাছে বিদায়ের পর অনেকেই ভেবেছিলেন স্প্যানিশ ফুটবলের সোনালী অধ্যায়ের শেষ দেখা যাচ্ছে, কিন্তু সময় বদলেছে। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন এখন আধুনিক ফুটবলের অন্যতম সেরা দল। লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি, গাভি, পাউ কুবার্সিদের তরুণ শক্তি এবং অভিজ্ঞতার মিশেলে স্পেন আবারও বিশ্ব সেরার আসনে বসার স্বপ্ন দেখছে। গতির সঙ্গে মল দখলের মিশেল তাদের অন্যতম প্রধান অস্ত্র।

0: ব্রাজিলকে ঘিরে ছবিটা আবার অন্য। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নাম শুনলেই এখনো বিশ্বকাপের ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু দীর্ঘ দিন ধরে ট্রফির নাগাল পাচ্ছে না সেলেকাওরা। 2014 সালের সেই 7-1 হারের ক্ষত যেন এখনো পুরোপুরি শুকোয়নি। এবার দায়িত্বে কার্লো অ্যানসেলোত্তি, ইউরোপের সফলতম কোচদের একজনকে এনে ব্রাজিল নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এন্দ্রিকদের তারুণ্যের সঙ্গে নেইমারের অভিজ্ঞতা কতটা সফল সমন্বয় গড়ে তুলতে পারে সেটাই দেখার। নেইমার তো বলেই দিয়েছেন এটাই শেষ, তাই ব্রাজিলের অন্যতম সেরা তারকা নিজের কেরিয়ারে শেষবারের জন্য মরণ কামড় দিতে তৈরি। ছয় দশক ধরে দীর্ঘ এক হাহাকার বই নিয়ে চলতে হচ্ছে ইংল্যান্ডকে। 1966 সালে ঘরের মাঠে এক মহাকাব্যিক আসর কাটিয়ে সোনালী ট্রফি উঁচিয়ে তোলার পর ইংল্যান্ডের ফুটবল আকাশে আর সূর্য ওঠেনি। টমাস টুখেলের কাঁধে ভর করে উত্তর আমেরিকার মাটিতে ইতিহাস নতুন করে লেখার স্বপ্ন দেখছে থ্রি লায়ন্সরা। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন বিশ্বকাপে নামবেন 60 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফি জেতার লক্ষ্য নিয়ে। জার্মানিও এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের গত 2 বিশ্বকাপের স্মৃতি সুখকর নয়। টানা 2 বার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। তবে ইউলিয়ান নাগলসমানের নেতৃত্বে নতুন প্রজন্মের জার্মানি আবারও নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। ফ্লোরিয়ান ভাইটস, জামাল মুশিয়ালা, কাই হাভার্টসদের ঘিরে নতুন স্বপ্ন দেখছে ডাই মানসাপ্ট। তবে বিশ্বকাপ শুধু ফেভারিটদের গল্প নয়, এখানে থাকে চমকের সম্ভাবনাও। মরক্কো, সেনেগাল, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, কলম্বিয়া কিংবা নরওয়ের মতো দলগুলো এর মধ্যেই প্রমাণ করেছে বড় দলকে হারানো তাদের কাছে অসম্ভব কিছু নয়। বিশেষ করে আর্লিং হালান্ডকে নিয়ে 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে অনেকেরই ডার্ক হর্স। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বেও রয়েছে একাধিক আকর্ষণীয় লড়াই। ফ্রান্স বনাম নরওয়ে ম্যাচে মুখোমুখি হবেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড, এই সময়ের 2 সেরা গোল মেশিন। স্পেন বনাম উরুগুয়ে ম্যাচে দেখা যাবে 2 আলাদা ফুটবল দর্শনের সংঘর্ষ। আবার পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচে রোনাল্ডো ও হামেস রড্রিগেজের শেষ বিশ্বকাপের আবেগও জড়িয়ে থাকবে। ব্রাজিলের জন্য শুরুটাই কঠিন, মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচেই তাদের পরীক্ষা দিতে হবে। একইভাবে ইংল্যান্ডের গ্রুপে রয়েছে ক্রোয়েশিয়া, যারা সাম্প্রতিক 2 বিশ্বকাপে ফাইনাল ও তৃতীয় স্থান অর্জন করেছে। ফলে টমাস টুখেলের দলের পথ মোটেই মসৃণ নয়। 48 দলের বিশ্বকাপের গ্রুপগুলির চিত্র যথেষ্ট আকর্ষণীয়। এই গ্রুপে মেক্সিকো ঘরের মাঠের সুবিধা নিয়ে এগিয়ে থাকলেও দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র যে কাউকে বিপদে ফেলতে পারে। সি গ্রুপে ব্রাজিল ও মরক্কোর দ্বৈরথ নজর কাড়বে। এইচ গ্রুপে স্পেন ও উরুগুয়ের লড়াই গ্রুপ সেরার ভাগ্য নির্ধারণ করতে পারে। আই গ্রুপে ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের ত্রিমুখী লড়াই সম্ভবত সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। যে গ্রুপে আর্জেন্টিনা পরিষ্কার ফেভারিট হলেও আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আর কে গ্রুপে পর্তুগাল কলম্বিয়া ম্যাচ নিঃসন্দেহে অন্যতম আকর্ষণ। এবারের বিশ্বকাপে শুধু দল নয়, প্রযুক্তিও বড় ভূমিকা নেবে। ফিফা রেফারিং ব্যবস্থায় এনেছে একাধিক পরিবর্তন, ভিআরের ক্ষমতা বাড়ানো হয়েছে আরও, কর্নার বা ফ্রিকিকের আগে হওয়া ফাউলও এখন গোল বাতিলের কারণ হতে পারে। ভুল দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত পর্যালোচনার আওতায় আসছে, খেলোয়াড়দের আচরণ নিয়েও কড়া নজর থাকবে। ফলে মাঠের ভেতরে যেমন ফুটবল, তেমনই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে নিয়মের প্রয়োগ। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটা যেন এক যুগ সন্ধিক্ষণ। মেসি ও রোনাল্ডোর শেষ বিশ্বকাপ, ইয়ামাল ও এন্দ্রিকদের নতুন অধ্যায়, ব্রাজিলের হারানো গৌরব ফিরে পাওয়ার চেষ্টা, আর্জেন্টিনার মুকুট রক্ষার লড়াই, ফ্রান্সের আধিপত্য বিস্তারের স্বপ্ন এবং অসংখ্য অঘটনের সম্ভাবনা, সব কিছু মিলিয়েই ফুটবল বিশ্ব অপেক্ষা করছে এক মহাযুদ্ধের জন্য। শুনলাম বিশ্বমঞ্চে নতুন মহাযুদ্ধ, লিখেছেন শম্ভুনাথ ভৌমিক।
1: বিশ্বকাপ ফুটবল নিয়ে এই বিশেষ কথিকাটি শুনলাম, চলে যাব আজকের দিনের কথায়। আজকের দিন 10ই জুন, আর 10ই জুনের প্রথম যার কথা বলবো, যার কথা একটু আগেই আমরা শুনলাম সেই কথিকাটিতে, ইতালিয়ান ফুটবলার ম্যানেজার কার্লো অ্যানসেলোত্তি। হ্যাঁ, এবারের বিশ্বকাপে ব্রাজিলের মুখ্য প্রশিক্ষক কার্লো অ্যানসেলোত্তির জন্ম হয়েছিল 1959 সালের 10ই জুন তারিখে। ফুটবল ম্যানেজার হিসেবে সারা বিশ্বে সমাদৃত কার্লো অ্যানসেলোত্তি, খেলোয়াড় হিসেবে ইতালির হয়ে 26টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার, ইতালি অলিম্পিক দলের হয়ে 11টি এবং ইতালি অনূর্ধ্ব-21 দলের হয়ে 3টি ম্যাচ খেলেছেন, ইউরোপিয়ান ক্লাব ফুটবল খেলেছেন পারমা, রোমা ও এসি মিলানের হয়ে। 1990 ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থানাধিকারী ইতালি দলে ছিলেন কার্লো অ্যানসেলোত্তি। তবে খেলোয়াড়ের থেকেও ম্যানেজার হিসেবে তার সাফল্য নজর কাড়া। 5-5 বার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের রেকর্ড তার দখলে, একমাত্র ম্যানেজার যিনি 6 বার তার দলকে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে তুলেছেন, একমাত্র ম্যানেজার যিনি ইউরোপের সেরা 5টি লীগ জয়ের কৃতিত্বের অধিকারী, 3 বার তার দলকে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং 5 বার উয়েফা সুপার কাপ দিয়েছেন, যা ম্যানেজার হিসেবে কার্লো অ্যানসেলোত্তির আরও একটি রেকর্ড। খেলোয়াড় হিসেবে 2 বার এসি মিলানের হয়ে ইউরোপিয়ান কাপ জিতেছেন, রোমার হয়ে জিতেছেন 1 বার সিরিয়ে লীগ খেতাব ও 4 বার কোপা ইতালিয়া, 2টি ফিফা বিশ্বকাপ এবং 1 বার ইউরোকাপ খেলেছেন। কোচ হিসেবে 2 বার বর্ষসেরা সিরিয়ে কোচ হয়েছেন, 2 বার এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লীগ দিয়েছেন।

চেলসিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়ন করেছেন। প্যারিস সাঁজাকে 19 বছর পর প্রথম লিগ ওয়ান খেতাব এনে দিয়েছেন। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী করেছেন 3 বার। লালিগার সেরা ম্যানেজার হয়েছেন। 2 বার রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ এবং লালিগা দ্বিমুকুট এনে দিয়েছেন। বায়ার্ন মিউনিখকে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন করেছেন। 2025-এ তিনি প্রথমবার কোনো জাতীয় দলের দায়িত্ব নেন যখন তিনি ব্রাজিলের মুখ্য কোচ নিযুক্ত হন। কার্লো আনসেলোত্তির জন্ম 1959 সালের 10ই জুন তারিখে। তার জন্য রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সেন্ট লুসের স্প্রিন্টার জুলিয়ান অ্যালফ্রেড, যিনি 2024 অলিম্পিক্সে মহিলাদের 100 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছিলেন, তার জন্ম 2001 সালের 10ই জুন তারিখে। এটি অলিম্পিক ইতিহাসে সেন্ট লুসিয়ার প্রথম অলিম্পিক পদক। এরপর 200 মিটার দৌড়ে জেতেন রৌপ্য পদক। জুলিয়ান অ্যালফ্রেডের জন্ম হয় 2001 সালের আজকের দিনে। পর্তুগালের ফুটবলার রাফায়েল লিয়াও 1999 সালের আজকের দিনেই জন্মেছিলেন। সেরিয়ে ক্লাব এসি মিলানের ফুটবলার রাফায়েল লিয়াও পর্তুগালের হয়ে 43টি ম্যাচে 5টি গোল করেছেন। এসি মিলানের হয়ে 227টি ম্যাচে 64টি গোল করেছেন। হংকংয়ের ফেন্সার 2020 এবং 2024 অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ী চিয়ং কা লং, তার জন্ম হয়েছিল 1997 সালের আজকের দিনে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভিড মিলার, বাঁহাতি মিডল অর্ডার আক্রমণাত্মক ব্যাটসম্যান, তার জন্ম 1989 সালের আজকের দিনে। টি টোয়েন্টি আন্তর্জাতিকে দ্বিতীয় দ্রুততম শতরানকারী, 35 বলে করা সেই রেকর্ডটি রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে রয়েছে ডেভিড মিলারের। তার জন্ম আজকের দিন অর্থাৎ 10ই জুনে। দক্ষিণ আফ্রিকার আরেক ক্রিকেটার অ্যালবি মর্কেলের জন্ম হয় 1981 সালের আজকের দিনে। অলরাউন্ডার অ্যালবি মর্কেল, তিনি ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার ও বাঁহাতি ব্যাটসম্যান, ছক্কা মারার দক্ষতায় বিখ্যাত। ইংল্যান্ডের ফুটবলার, বিশ্বকাপ এবং ইউরোকাপ খেলা ডেভিড প্লাট, তার জন্ম হয় 1966 সালের আজকের দিনে। ইংল্যান্ডের হয়ে 62টি ম্যাচে 27টি গোল করেছেন ডেভিড প্লাট। লাজলো কুবালা, ফুটবলার লাজলো কুবালা হচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম মহান ফুটবলার। তার জন্মভূমি হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্র ও স্পেনের নাগরিকত্ব নিয়ে তিনি 3টি জাতীয় দলের হয়েই খেলেছেন। 28টি ম্যাচে 15টি আন্তর্জাতিক গোল করেছেন। বার্সেলোনার হয়ে প্রচুর গোল করেছেন এই স্ট্রাইকার। 1927 সালের আজকের দিনেই তার জন্ম। ভারতীয় ব্যাডমিন্টন তারকা, 1980-তে তিনি ছিলেন বিশ্বের 1 নম্বর এবং সেই বছরই প্রথম ভারতীয় হিসাবে অল ইংল্যান্ড খেতাব জেতেন প্রকাশ পাড়ুকন, তার জন্ম হয় 1955 সালের আজকের দিনে। ভারতীয় ফুটবলার গোলকিপার শিলটন পাল মোহনবাগানের হয়ে অধিনায়কত্ব করেছেন। 257টি ম্যাচ খেলেছেন তিনি মোহনবাগানের হয়ে। একসময় সবুজ মেরুন দলের অপরিহার্য অঙ্গ হয়ে ওঠেন। তার অধিনায়কত্বে 2014-15 আই লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। তার জন্ম 1988 সালের 10ই জুন তারিখে। ভারতীয় ফুটবলার ও প্রশাসক অভিষেক যাদবের জন্ম 1980-র আজকের দিনে। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ হরমিক সিংয়ের জন্ম হয় 1945 সালের আজকের দিনে। আজকের দিনের কথা শুনতে শুনতেই ক্রীড়াঙ্গনের সময় কিন্তু একেবারে শেষ। আগামীকাল আবার ঠিক এই সময় কান পাতুন মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আর হ্যাঁ, ভালো আমাদের সব সময় থাকতেই হবে, অন্তত থাকার চেষ্টা তো করতেই হবে। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি মানে এই সময়ে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, আমাদের কিন্তু দিন দিন জনসংখ্যার হার বেড়ে যাচ্ছে, সেই অনুপাতে কৃষি জমি কমে আসছে, এবং তার সঙ্গে আরো একটি বিষয় যোগ হয়েছে, সেটা হচ্ছে পরিবর্তিত জলবায়ু। এই সমস্ত কিছু কিন্তু হয়তো আমাদের কিছুটা হলেও খাদ্য সংকটের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই খাদ্য সংকট কি করে আমরা কাটিয়ে উঠতে পারি, কি করে আমাদের ভবিষ্যৎকে খাদ্যের সম্পদে সুনিশ্চিত করতে পারি, সেই নিয়ে আজকে কথা বলবো। আর এই সবকিছুর সঙ্গে যেটা জড়িত সেটা হচ্ছে উন্নত মানের বীজ। আজ তাই আমরা কথা বলবো কৃষির স্থায়িত্ব বৃদ্ধিতে উন্নত বীজ উৎপাদন এবং সংরক্ষণ। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ প্রজনন বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুদেষ্ণা পাঁজা, আর সঙ্গে রয়েছি অবশ্যই আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আমরা প্রথমেই আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই ডক্টর সুদেষ্ণা পাঁজাকে।
2: ধন্যবাদ
1: ডক্টর পাঁজা। আমার যে যখন এই অনুষ্ঠানটি নিয়ে আজকে কথা বলবো ভাবছিলাম, তখন ঠিক এই এই কথাগুলোই মনে হচ্ছিল যেগুলো আমি বললাম, যে ক্রমশ আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, চাষের জমি কমে যাচ্ছে, তো এই যে সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলোর নিরিখে বীজ উৎপাদন, এই বীজ উৎপাদন কতটা গুরুত্বপূর্ণ, বা বীজ উৎপাদন বলতে আমরা আলাদা করে মানে শস্যের উৎপাদন তো একটা বড় ব্যাপার, কিন্তু তার পাশাপাশি বীজ উৎপাদন এইটাকে আমরা আলাদা করে ঠিক কি বুঝছি, সেটা যদি একটু সহজ করে আমার বন্ধুদের বুঝিয়ে বলেন।
2: যে কোনো ফসলের মূল ভিত্তি হচ্ছে বীজ। বীজ যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ফসল কোনোভাবেই ভালো হবে না। এবার আপনি যে কথাটা বললেন পরিবর্তিত জলবায়ু, আমরা এটা এখন ভীষণ ভাবে মানে অনুভব করছি। যখন আমরা দেখছি যে গ্রীষ্মকালে আমরা দেখছি আমাদের তাপমাত্রা 40 ডিগ্রির বেশি পেরিয়ে যাচ্ছে, 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। আবার আমরা ঠিক গ্রীষ্মকালের আগে এই রবি মরশুমটা শেষ হওয়ার মুহূর্তে যেটা আমরা বলি গরম, ওই সময়টা আমরা দেখছি মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আবার আমরা শীতকালে দেখছি হঠাৎ করে কিছুদিন প্রচন্ড শীত পড়ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে শীতের পরিমাণটা কম হচ্ছে, বা শীতের যে দিনটা বা সময়টা সেটা কম হচ্ছে। এই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে ঠিক এই পরিবর্তিত জলবায়ুতে যে সব ফসলের জাত সেগুলো হচ্ছে এই পরিবর্তিত জলবায়ুতে ঠিক নিজেদেরকে মানিয়ে নিতে পারবে সেই রকম জাতকেই কিন্তু আমাদের হচ্ছে চাষ করা উচিত। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, রবির পরেই গরমের সময় যখন মুগ, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনাতে এই বছর করা হয়েছিল মুগ চাষ, মেনলি ওটা মূলত ওটা করা হয়েছিল বীজ উৎপাদনের জন্যই। মুগ যখন করা হয়েছে তখন দেখা যাচ্ছে বীজ বপন করার কিছুদিন পর থেকেই বৃষ্টি শুরু হয়ে যায়। তো কিছু কিছু এলাকা আছে যেমন মথুরাপুর 1-2 বা হচ্ছে আপনার পাথর প্রতিমার এই যে কিছু জায়গা রয়েছে, এইগুলোতে এত জল জমে যাওয়ার জন্য কি হয়েছে, বীজ তো নষ্ট হয়েছে, সাথে সাথে ফসল যারা করেছিলেন সেটাও নষ্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যদি এমন একটা জাত, যেমন আমরা এবছর করেছি হীরা বলে একটি জাত, সেই জাতটি হচ্ছে মোটামুটি 60-65 দিনের জাত, সেই জাতটি যদি আমরা একটু জানুয়ারির দিকে একদম প্রথম যদি বপন করতে পারতাম, তাহলে মোটামুটি মার্চ এই বৃষ্টিটা যখন থেকে ভীষণ ভাবে শুরু হয়েছে তার আগেই কিন্তু আমরা ফসলটা ঠিক কেটে নিতে পারতাম। এইটি হচ্ছে জাত নির্ধারণ। তারপর আমাকে দেখতে হবে যে এই জাতের সঠিক বীজ, গুণগত বীজ আমি কোথায় পাচ্ছি, তার জন্য কি করতে হবে, তার জন্য যে নিকটবর্তী আমাদের এডিএ যে অফিস রয়েছে, তারপর যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে, কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে এই বীজ পাওয়ার জন্য। আরেকটা হচ্ছে চাষিরা নিজেরাও কিন্তু গুণগত বীজ উৎপাদন নিজেরা করতে পারেন, তার জন্য কি কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আছে। কারণ বীজ যদি ভালো না হয়, বীজের গুণগত মান যদি ভালো না হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে অঙ্কুরোদ্গমের হার কমে যায়। সেক্ষেত্রে কি যতগুলো গাছ পাওয়ার কথা ছিল আমরা ঠিক ততগুলো গাছ পাবো না। আবার অনেক সময় কি হয় চারার

0: গাছে পুষ্টতা ভালো হয় না, তো সেক্ষেত্রে কি হবে, কিছু গাছ মরে যেতে পারে পরবর্তীকালে, তো তখনও কি হয় এর পরিমাণটা, ফসলের পরিমাণ বা বীজের পরিমাণটাও কম হয়ে যেতে পারে। তো এই যে দিকগুলো রয়েছে, আবার বিশুদ্ধতা, গুণগত মানের মধ্যে একটা পড়ে বিশুদ্ধতা, যেটা বাহ্যিক বিশুদ্ধতা, ধরুন দশটা বীজের মধ্যে পাঁচটা বীজ দেখা গেল আগাছার বীজ রয়েছে, সেক্ষেত্রে কি চাষির একটা ক্ষতি হয়ে গেল, পাঁচটা বীজ হচ্ছে সে যে মেন যে গাছ আছে তার পেলো, যে জাতটি রয়েছে বাকি পাঁচটি বীজ হচ্ছে আগাছার, তো সেক্ষেত্রে কি হয় ফসলের পরিমাণটা অনেকটা কমে যায়, ক্ষতি হয় চাষিদের ক্ষেত্রে। তাই গুণগত বীজ হচ্ছে মূল, যে কোনো ফসলের মূল হচ্ছে গুণগত বীজ।
1: অর্থাৎ বীজ উৎপাদন বলতে আমরা এটা বুঝছি যে একটা ভালো স্বাস্থ্যকর বীজ তৈরি করা, এবং সেটা তৈরি করার সময় আমাকে এটাও মাথায় রাখা যে আমি কোন জলবায়ুর অধ্যুষিত এলাকাতে রয়েছি, সেই এলাকা অনুযায়ী আমার সেই বীজ নির্বাচন করে সেইটিকে উৎপাদনের দিকে বিশেষ দৃষ্টিভঙ্গি দিতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমাদের জানতে হবে, তাই তো? এবং আসবো আমি এগুলো পরপর প্রত্যেকটার মধ্যেই প্রবেশ করার চেষ্টা করব। কিন্তু তার আগে যেটা আমি জানতে চাইবো যে এই সাধারণ শস্য উৎপাদন, মানে ধরুন আমরা রোজকার দৈনন্দিন যে শস্য উৎপাদন করছি বা প্রথাগত চাষ যেটা করছি, সেইটার সঙ্গে বীজ উৎপাদনের পার্থক্যটা কোথায়?
0: সাধারণভাবে আমরা যে শস্য উৎপাদন করছি সেটা কিন্তু আমরা কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে করছি না, বীজ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু কিছু বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে যেটা আমরা সাধারণ শস্যের ক্ষেত্রে কিন্তু করি না। সাধারণ শস্যের ক্ষেত্রে কি, আমরা বীজ নিই, একটা বীজের হার আছে, যেমন ধরুন যদি আমি ধান ধরি, 4-5 কেজি ধান আমরা, ধানের বীজ আমরা 1 বিঘে জমিতে বপন করলাম। এবার কখনো চাষিদেরকে দেখা যায় 3 কেজিও করছেন, কখনো দেখা যায় 6 কেজি করছেন, কিন্তু বীজ উৎপাদনের ক্ষেত্রে ওই হারটা কিন্তু 4 কেজি হবে যদি আমরা খারিফ মরশুমের জন্য করি, আবার যদি বোরো মরশুমের জন্য করি তখন কিন্তু 5 কেজি 1 বিঘে জমির জন্য, এর বাইরে কিন্তু নড়চড় হবে না, এইটি একটি হলো। দ্বিতীয়ত বীজ শোধন, যেটা আমরা যখন সাধারণভাবে ফসল উৎপাদন করি তখন কিন্তু আমরা এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখি না।
1: না, কিন্তু সাধারণভাবে ফসল উৎপাদনের ক্ষেত্রেও তো আমরা বারবারই, মানে আমাদের যে চাষি ভাই বা কৃষক ভাইরা রয়েছেন তাদেরকে পরামর্শ দেওয়া হয় যে ভালো ফসল পেতে গেলে বীজ শোধন করাটা খুব প্রয়োজন।
0: হ্যাঁ, সেটা তো দরকারই, কিন্তু বীজ উৎপাদন অনেক সময় ফসল উৎপাদনের ক্ষেত্রে চাষি ভাইরা করেন, আবার অনেক সময় করেন না, কিন্তু বীজ উৎপাদনের ক্ষেত্রে এটা করতেই হবে।
1: আচ্ছা,
0: দ্বিতীয়ত হচ্ছে মাঠ নির্বাচনের ক্ষেত্রে, কিরকম জমিতে আমরা বীজ উৎপাদন করব, তার সেচ ব্যবস্থা ভালো আছে কিনা সেইগুলো দেখা, আশেপাশে আগাছা আছে কিনা এই জিনিসগুলো। দ্বিতীয়ত হচ্ছে একটা দূরত্ব দেওয়া, ধরুন আমি ধানের 2টো জাত করছি, এবার 2টো জাত আমি মাঠে পাশাপাশি 2 জায়গায় লাগাতে পারবো না, তার মধ্যে মোটামুটি 3 মিটার করে চারিদিক থেকে আমাকে একটা দূরত্ব বজায় রাখতে হবে, এইটা করা। দ্বিতীয়ত হচ্ছে যেটাকে আমরা বলি রোগিং, আগাছা কোনো রকম যদি আগাছা হয় বা অন্য কোনো জাতের যদি গাছ থেকে থাকে বা কোনো রোগাক্রান্ত যদি গাছ থেকে থাকে সেগুলোকে ঠিকঠাক সময় উপড়ে ফেলে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু ফসল আমরা যে সাধারণভাবে উৎপাদন করি এগুলো কিন্তু আমরা লক্ষ্য নজর করা হয় না, কিন্তু বীজ উৎপাদনের ক্ষেত্রে এই যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলি আছে এগুলো কিন্তু ভীষণভাবে লক্ষ্য নজর করা দরকার।
1: হ্যাঁ ডক্টর পাজে, আমার আপনার কথা শুনে যেটা মনে হলো যে মানে মা যখন অন্তঃসত্ত্বা হন তখন যেমন তার সেই গর্ভস্থ সন্তানটিকে একটি বিশেষ নজর দেওয়ার কথা আমরা ভাবি, তাকে ঠিক ঠিক সময় প্রতিষেধক দেওয়া বা মায়ের বেশি করে যত্ন করা যাতে তার গর্ভস্থ সন্তানটি সুস্থ জন্মায়, ঠিক তেমনভাবেই যখন আমরা কোনো বীজ উৎপাদনের কথা ভাববো, শস্য উৎপাদনের ক্ষেত্রেও যত্ন করতেই হয়, নানান রকম যত্নের কথা বিশেষজ্ঞরা বলেন, কিন্তু যখন আমার লক্ষ্য থাকবে যে আমি বীজ উৎপাদন করব সেই ক্ষেত্রে কিন্তু আরও একটু বেশি নজরদারি, বেশি বৈজ্ঞানিকভাবে সেটাকে মেনে চলতে হবে।
0: হ্যাঁ একদমই, কারণ একদম ছোট্ট শিশুর মতো আপনি ঠিকই বলেছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের এই সমস্ত জিনিসগুলি মেনে চলতে হবে। আর দ্বিতীয়ত আরেকটি খুব মূল বিষয় সেটা হচ্ছে সংরক্ষণ, ঠিক সময়ে আমি ফসলটা কাটছি কিনা। ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখে থাকি 90% বা 95% যখন ফসল পাকবে তখন গিয়ে চাষিরা একদম দেখেন যে ধানের শেষ শীষ অবধি যদি পাকে তখন গিয়ে ওনারা হচ্ছে ফসলটা কাটতে যান, কিন্তু বীজ উৎপাদনের ক্ষেত্রে ওই একদম শীষের শেষ ভাগের যে দানাটা আছে ওই দানাটা অবধি, মানে দানাটা পুষ্ট হওয়া অবধি কিন্তু অপেক্ষা করলে চলবে না, মোটামুটি যখন 85% ফসল মোটামুটি পেকে যাবে তখনই কিন্তু কেটে নিতে হবে, অতদিন অবধি অপেক্ষা করা যাবে না, কারণ তার মাঝেই যদি একবার বৃষ্টি চলে আসে, হঠাৎ করে বৃষ্টি আসলে

0: যেটা কি হবে, ওখানে অঙ্কুরোদ্গম হয়ে যায়। অনেক ক্ষেত্রে হয়েছে, আমাদের কাছে এসেওছে গোসাবা থেকে, মথুরাপুর থেকে আমাদের কাছে অনেক কমপ্লেন এসেছে যে এইভাবে অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে। তো সেটা কি অতিরিক্ত পরিপক্ক হয়ে যাওয়ার জন্য যখনই জল পড়েছে তো ওটি অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে মাঠেতেই, একদম গাছের মধ্যে। তো তখন কি হলো, সেই বীজের গুণগত মান আর থাকলো না। আবার অনেক সময় যেটা হয়, বীজের রং নষ্ট হয়ে যায়। যখন অতিরিক্ত পরিপক্ক হয়ে গেলে, ওই সময় যদি একটা বৃষ্টি হয়ে যায়, বীজের রং নষ্ট হয়ে গেল। এই জন্য বলা হয় 85% যখন মোটামুটি ফসল পেকে গিয়েছে তখনই বীজ কেটে নেওয়া, ভালো করে হচ্ছে শুকোনো। বীজকে শুকোতে হবে যাতে তাতে কোনো রকম আর্দ্রতা না থাকে। প্রত্যেকটা ফসলের বীজের জন্য কিন্তু আর্দ্রতার একটা পরিমাপ আছে। যেমন ধানের ক্ষেত্রে মোটামুটি বলা হয় 12%। কিভাবে বুঝবো? যখন আমরা দানাটাকে দাঁতে নিয়ে ভাঙবো, একটা কট করে আওয়াজ হবে, যাতে দাঁতে দু দাঁতে চেপে না যায় দানাটা, তখন আমরা মোটামুটি বুঝবো যে হ্যাঁ, এটা আর্দ্রতা ঠিকঠাক আর্দ্রতা আছে। এইবার আমরা এটাকে কি করি, বস্তাবন্দি করে আমরা সংরক্ষণ করতে পারি।
1: তো বারবারই যে কথাটা উঠে আসে সেটা হচ্ছে যে বীজের গুণগত মান এবং তার বিশুদ্ধতা। এই গুণগত মান কিভাবে বজায় রাখা যাবে এবং বিশুদ্ধতা, সেটাই বা আমরা কি করে বুঝবো যে কতটা বিশুদ্ধ বীজটা, বা বিশুদ্ধতা বজায় রাখবো কি করে?
0: বীজের গুণগত মান বজায় রাখার জন্য প্রথমেই আমি যেটা আগেই বললাম যে ফসল ঠিক সময় কেটে নিতে হবে। ঠিক 85% ফসল পেকে যাবে তখনই কিন্তু ফসলটিকে কেটে নিতে হবে। কেটে যেটা করতে হবে, খুব ভালো করে শুকোতে হবে, রোদে শুকিয়ে দেখতে হবে যে আর্দ্রতার পরিমাণ কতটা আছে। যেমন ধানের ক্ষেত্রে মোটামুটি 12% আমাদের বলা হয় আর্দ্রতা থাকতে হবে। আবার যদি আমরা ডাল শস্য ক্ষেত্রে দেখি, তখন কিন্তু 9% বলা হয় আর্দ্রতা থাকতে হবে। তো সেটা কিভাবে বুঝবো? দাঁতে আমরা যখন ভাঙবো একটা কি দুটো বীজকে নিয়ে, তখনই বোঝা যাবে। যদি একটা আওয়াজ হয়, খট করে একটা আওয়াজ হবে, দাঁতে ভাঙলেই বোঝা যায় ওটা। তো তখনই আমাদেরকে বুঝে নিতে হবে যে ঠিক আছে। তারপর আমাদেরকে কিন্তু জুটের বস্তা, যেটা পাটের বস্তা আমরা বলি, কোন রকমই পলিমারের বা পলিথিনের বস্তা নয়, পাটের বস্তাতে কোনো ঠান্ডা জায়গাতে আমাদেরকে কিন্তু সংরক্ষণ করতে হবে বীজকে। তাহলে কিন্তু বীজ অনেক দিন থাকবে। বাইরের বাতাস যেন কোনো রকম ভাবে বীজে না লাগে। যেখান থেকে বীজ নষ্ট হয় সেটা হচ্ছে আর্দ্রতা থেকে। এই আর্দ্রতা থাকলে কিন্তু বিভিন্ন ছত্রাক ওখানে আক্রমণ করে, বিভিন্ন পোকার আক্রমণ হয়। এই জন্য আর্দ্রতা আমাদেরকে কিন্তু সবসময় কম রাখতে হবে। এবার বেশিরভাগ বীজ যখন উৎপাদন করে চাষিরা, উৎপাদন করে মোটামুটি বিক্রি হয়ে যায় তারপরে। এবার কেউ যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে পারেন, মাঝে 2 মাস অন্তর বা 3 মাস অন্তর কিন্তু একটু রোদে শুকিয়ে নিতে হবে।
1: আচ্ছা, আর বিশুদ্ধতার কথা বলছিলেন আপনি।
0: হ্যাঁ, বিশুদ্ধতা হচ্ছে, বীজের দু রকম বিশুদ্ধতা হয়। এক রকম হচ্ছে জিনগত বিশুদ্ধতা, আরেক রকম হচ্ছে বাহ্যিক বিশুদ্ধতা। এবার জিনগত বিশুদ্ধতা আমরা কিভাবে বজায় রাখবো, তার জন্যই হচ্ছে যখন মাঠ পর্যায়ে আমরা বীজ উৎপাদন করি, সেখানে ওই যে দূরত্ব বললাম, ধরুন আমি 2 থেকে 3 রকম জাত আমি চাষ করছি, পাশাপাশি কিন্তু আমি করতে পারবো না। যদি পাশাপাশি করিও, তখন কি করতে হবে, প্রত্যেক ফসলের জন্য কিন্তু তার ওই দূরত্বর একটা পরিমাপ আছে। যেমন ধানের ক্ষেত্রে 3 মিটার করে পরিমাপ রয়েছে। তো চারিদিক থেকে 3 মিটার আমাকে ছেড়ে তারপর আরেকটি জাত আমাকে কিন্তু মাঠে লাগাতে হবে। আবার যদি আমি ডাল শস্য ধরি, ডাল শস্যের ক্ষেত্রে আবার 9 মিটারের আমাদেরকে একটা দূরত্ব দিতে হয়। তো এই দূরত্বটা বজায় রাখতে হবে, যাতে কি হয়, ফুলের যে পরাগ রেণু আছে, এই রেণুটা একটা জাতের থেকে অন্য জাতে গিয়ে যাতে মিশে না যায়, এইটা দেখতে হবে। এখান থেকে কিন্তু জিনগত বিশুদ্ধতা নষ্ট হয়। দ্বিতীয় আরেকটাও হয়, সেটা যদি আমরা ধুইঞ্চে লাগাতে পারি চারিদিকে, তাহলে ধুইঞ্চিতে কি হবে, আমার যে সবুজ সার এটাও পেয়ে যাব। আবার কি, এই যে মাঝখানের যে দূরত্বটা, ওতে কি হবে, বাতাসে কি ধুইঞ্চেটা একটা গার্ডের মতো দাঁড়িয়ে থাকে, একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে। তো কি হবে, সেক্ষেত্রে রেণু কিন্তু এদিক ওদিক হতে পারে না। দ্বিতীয় এটা একটা। আর তৃতীয় হচ্ছে, আমাদেরকে সময়ের একটা ব্যবধান যদি আমরা দিতে পারি, ধরুন দুটোই 120 দিনের জাত, সেক্ষেত্রে একটা জাতকে যদি আমি 15 দিন আগে লাগাই, আরেকটা জাতকে যদি 15 দিন পরে লাগাই, তাহলে দুটো ফুল কিন্তু একসময় দুটো জাতের আসবে না। সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই হচ্ছে ওই পরাগ মিলন, এর পরাগ গিয়ে ওই জাতে বা ওই জাতের পরাগ এই জাতে কিন্তু মিশে যাবে না। তো এইখান থেকে কিন্তু জিনগত বিশুদ্ধতা বজায় রাখা। আর বাহ্যিক বিশুদ্ধতা বজায় রাখার হচ্ছে, যেটা আগাছা একদম মাঠ থেকে পরিষ্কার রাখতে হবে, আগাছার বীজ যাতে ওতে না মেশে। দ্বিতীয়ত, কখনো দেখা যায় অন্য জাতের গাছ হয়তো চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু ওই গাছগুলিকে কেটে দিতে হবে, চিহ্নিত করতে হবে আর কেটে দিতে হবে। প্রত্যেক জাতের গাছেরই কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য।

0: থাকে, সেই বৈশিষ্ট্যগুলোর বাইরে যদি কোনো গাছ থাকে সেগুলোকে কেটে ফেলতে হবে। কখন কাটতে হবে? ধরুন যখন তার হচ্ছে ডালপালা যখন হচ্ছে, বা ধানের ক্ষেত্রে যখন পাশ কাঠি ছাড়ছে
1: চারদিক থেকে, চারিদিক থেকে ডালপালা বেরিয়ে আসছে,
0: তখন কিন্তু ওই গাছটিকে কেটে ফেলতে হবে। বা ফুলের সময় যদি দেখা যায় কোনো গাছের উচ্চতা বেশি হয়ে গিয়েছে, একটা পুরো গাছের ধরুন 100-200টা গাছের মধ্যে হঠাৎ করে দেখা গেল একটা গাছের উচ্চতা বেশি, তখন সেই গাছটিকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। তো এইভাবে চিহ্নিতকরণ করে কিন্তু এই গাছগুলোকে যদি ফেলে দিতে পারি, তাহলে কিন্তু বাহ্যিক বিশুদ্ধতা ওই মাঠ থেকে কিন্তু বজায় থাকবে। আর আরেকটা হচ্ছে ফসল যখন কাটা হবে, ফসল কাটার সময় খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, আগে একটি জাতকে কেটে তারপর আমি আরেকটা জাত কাটবো, সেখানে কিন্তু মেশানো যাবে না দুটো জাতকে এখান থেকে। বা যখন আমরা ফসল ঝাড়বো, ঝাড়ার সময় কিন্তু যখন যেই আমরা মেশিনে ঝাড়ছি সেই মেশিনটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রকমভাবে কোনো বীজ অন্য জাতের সাথে মিশে না যায়।
1: পুরো বিষয়টাই হচ্ছে ভীষণভাবে নজরে রাখানো
0: একদম।
1: এবং মাঠ থেকে যখন শস্যটা উঠে আসছে, যখন তাকে গোলা যতন করা হচ্ছে, ঝাড়াই মারাই করা হচ্ছে, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের খুব ভালোভাবে নজর দিতে হবে যেন একটা জাতের সঙ্গে আর একটা জাত কোনোভাবেই যেন মিলে না যায়।
0: হ্যাঁ,
1: এরপরে যে প্রশ্নটায় আসবো সেটা হচ্ছে যে বীজের তো বিভিন্ন শ্রেণী বিভাগ থাকে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: সেই শ্রেণী বিভাগটা কি করে বোঝা যাবে এবং তার মধ্যে কি কি পার্থক্য থাকে সেটা একটু যদি বলেন।
0: বীজের মূলত পাঁচ রকম শ্রেণী থাকে। এক হচ্ছে যেটাকে বলা হয় নিউক্লিয়ার সিড বা মাতৃবীজ, যেটি হচ্ছে মূল বীজ। এই যে বীজের শ্রেণী যেগুলি রয়েছে এইগুলো মোটামুটি ঠিক করা হয় যে ধাপ, ঠিক আছে, বীজ উৎপাদনের ধাপ হচ্ছে এই বীজের শ্রেণী। কারণ আমি যখন একজন বাজারজাতকরণ যখন আমি করব, তখন তো আর আমি 500 গ্রাম বা 1 কেজি বাজারজাতকরণ করব না, তখন আমরা টন আমরা হচ্ছে বাজারজাতকরণ করি। তো সেখানে যদি নিউক্লিয়াস যে বীজ একদম যে মাতৃবীজ তার পরিমাণ ধরুন 500 গ্রাম আছে, সেই 500 গ্রাম থেকে তো হুট করে আমি 5000 গ্রাম পাবো, 5000 টন তো পাবো না। তো এই যে 5000 টন করতে গিয়ে এই যে বীজের পরিমাণটাকে বাড়ানো, তার যে বিভিন্ন ধাপ, তার বিভিন্ন ধাপ হচ্ছে এক একটি শ্রেণী। তো তার প্রথম শ্রেণী হচ্ছে নিউক্লিয়ার সিড বা যেটা মাতৃবীজ, এইটা কিন্তু সবাই করতে পারবে না। বীজ উৎপাদন নিউক্লিয়ার সিড একমাত্র তারাই করতে পারবে যেই সংস্থা থেকে এই জাতটি তৈরি হয়েছে, সেই সংস্থাই কিন্তু করতে পারবে। যেমন ধরুন শতাব্দী, শতাব্দী তৈরি হয়েছে এই জাতটি ধানের, চুচুড়া রাইস রিসার্চ যে স্টেশন আছে, ধান্য গবেষণা কেন্দ্র, ওখান থেকে হয়েছে। তো তারাই কিন্তু, তাদের কাছেই এই নিউক্লিয়াস বীজ থাকবে, তারাই কিন্তু এই নিউক্লিয়াস বীজের উৎপাদন করতে পারবে, বাকি কিন্তু কেউ করতে পারবে না। এই নিউক্লিয়াস বীজের বিশুদ্ধতাও হচ্ছে কিন্তু জিনগত আর বাহ্যিক 100% হয়। এই নিউক্লিয়াস বীজ থেকে তৈরি হয় ব্রিডার সিড, দ্বিতীয় ধাপ হচ্ছে ব্রিডার সিড বা প্রজনন বীজ। এই প্রজনন বীজও কিন্তু তৈরি করবে যে সংস্থা বা যে গবেষণাগার থেকে এই জাতটি তৈরি হয়েছে, আর যে প্রজননবিদের থেকে এই জাতটি তৈরি হয়েছে তার তত্ত্বাবধানে কিন্তু এই প্রজনন যে বীজ রয়েছে এই বীজ কিন্তু বা ব্রিডার সিড তারাই কিন্তু উৎপাদন করতে পারবে, এর বিশুদ্ধতাও কিন্তু 100%। এইবার এই ব্রিডার সিড বা প্রজনন যে বীজ রয়েছে এখান থেকে আসবে ফাউন্ডেশন সিড, তৃতীয় ধাপ, বা যেটাকে বলা হয় ভিত্তিবীজ। ভিত্তিবীজ কিন্তু আবার যে কোনো সরকারি সংস্থান কিন্তু করতে পারবে, এরকম নয় যে যে গবেষণাগার যারা জাতটি তৈরি করেছে তারা তো করতেই পারবে, উপরন্তু বাকি যেসব যেমন কৃষি বিজ্ঞান কেন্দ্র বলুন বা বিভিন্ন কৃষি সংস্থা বলুন বা ধরুন কোনো হচ্ছে প্রাইভেট যে সংস্থা আছে তারাও কিন্তু করতে পারে ফাউন্ডেশন সিড। তাদেরকে কি করতে হয়, একটা ইন্ডেন্ট দিতে হয় ব্রিডার সিডের জন্য এই গবেষণাগারগুলিতে। তো সেখান থেকে ওই ব্রিডার সিড তারা নিয়ে আসেন, কিনে নেন, কিনে তারপর সেখান থেকে তারা ফাউন্ডেশন সিড তৈরি করেন, যেটাকে বলা হয় হচ্ছে ভিত্তি বীজ। এর কিন্তু বিশুদ্ধতা মোটামুটি 99-100% অবধি বিশুদ্ধতা থাকতে হয়। এইবার সর্বশেষ আসছে সার্টিফাইড সিড বা যেটাকে আমরা বলি প্রত্যয়িত বীজ। এই সার্টিফাইড সিড কিন্তু সবাই তৈরি করতে পারে, আর হচ্ছে এই সার্টিফাইড সিডটাই কিন্তু বাজারজাত হয়। কৃষকরা কিন্তু,
1: কৃষক যে বীজটা নিয়ে আসছে সেটা হচ্ছে সার্টিফাইড বা সংশিত বীজ যাকে আমরা বলছি,
0: বা প্রত্যয়িত বীজ। কারণ এই সার্টিফাইড সিড হচ্ছে আমাদের যে বিভিন্ন প্রত্যয়ন সংস্থা আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট সিড সার্টিফিকেশন এজেন্সি, তারা কিন্তু প্রত্যয়ন করেন, তারা একটা

0: পত্র দেন তার বিভিন্ন গুণগত মান দেখে, তবে গিয়েই কিন্তু সেটা আমরা বাজারে বিক্রি করতে পারবো। আরেকটি বীজ আছে, সেটা হচ্ছে ট্রুথফুলি লেবেলড সিড, যেটার জন্য কিন্তু কোনো রকম শংসাপত্র কিছু লাগে না। এটা হচ্ছে স্বঘোষিত, মানে যে কোনো কোম্পানি, অনেক কোম্পানি আছে, অনেকে রয়েছে যারা কি করে নিজেরাই শুধু রেজিস্ট্রেশনটুকু করে এই বীজ উৎপাদনের জন্য, কিন্তু পরবর্তীকালে এই বাইরের কোনো সংস্থা দ্বারা, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট সিড সার্টিফিকেশন এজেন্সি, এদের দ্বারা কিন্তু কোনো রকম শংসাপত্রের দরকার পড়ে না। এটা হচ্ছে স্বঘোষিত বীজ, ট্রুথফুলি লেবেল সিড। এইরকম সিডও কিন্তু, বীজও কিন্তু বাজারে বিক্রি হয়।
1: আচ্ছা, এবারে যদি আমি আসি একজন কৃষক, সে তো সংশোধিত বীজটা নিয়ে আসছে এবং সেটা নিয়ে চাষ করছে, কিন্তু সে যে সংশোধিত বীজটা নিয়ে আসলেন তার যে মান, সেই মানটা যে কতটা ঠিক আছে কি ঠিক নেই, সেইটা সে চিনবেন কি করে?
0: প্রত্যেকটা এই যে সংশোধিত বীজ, তারপর ভিত্তি বীজ বা হচ্ছে আমাদের প্রজনন বীজ, এইগুলোর এক একটা না ট্যাগ থাকে, প্রত্যেকটা বীজের ব্যাগে এক এক রকম ট্যাগ থাকে। যেমন প্রজনন বীজের ক্ষেত্রে ট্যাগের রংটা হয় হলুদ, আবার ভিত্তি বীজের ক্ষেত্রে ট্যাগের রং হয় সাদা, আবার এই প্রত্যয়িত বীজ বা সংশিত বীজ এর ক্ষেত্রে ট্যাগের রং হয় কিন্তু নীল। তো সবার প্রথম চাষিদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওই যে প্যাকেটের গায়ে ট্যাগ রয়েছে কিনা। আবার এই ট্রুথফুলি লেবেল যে আমরা বীজটা বলছি এর ক্ষেত্রে কিন্তু ট্যাগের রংটা হয় ওপাল গ্রিন বা একটু সবুজ।
1: আচ্ছা,
0: কোন রঙের ট্যাগ রয়েছে, নীল রঙের ট্যাগ রয়েছে না সবুজ রঙের ট্যাগ রয়েছে? যদি দেখা যায় নীল রঙের ট্যাগ রয়েছে, তাহলে সেখানে দেখতে হবে যে কোন সালে এই বীজটা উৎপাদন করা হয়েছে, কখন এই বীজ, মানে ফসল যদি আমরা ধরি তাহলে কখন কাটা হয়েছে, তারপর তার হচ্ছে এক্সপায়ারি ডেট দেখতে হবে, অঙ্কুরোদ্গমের হার সব ওই ট্যাগে লেখা থাকে, বিশুদ্ধতার কতটা পার্সেন্ট বিশুদ্ধতা রয়েছে সেটাও কিন্তু ওই ট্যাগে লেখা থাকে। এইগুলো সব কিন্তু দেখতে হবে, সেটা সংশোধিত বীজের ক্ষেত্রেই হোক বা ট্রুথফুলি লেবেল বীজের ক্ষেত্রেই হোক।
1: তাহলে এবারে আমরা একটুখানি জেনে নেব যে এই বীজের গুণগত মান বা বীজটা কত রকমের হয়, এসব তো আমরা মোটামুটি বুঝলাম, কিন্তু ভালো একটা বীজ সেটাকে আমরা কিভাবে সংরক্ষণ করব, সেটা কি করে নষ্ট হবে না, সেটা কি করে করা যাবে, সেটা একটু বলুন।
0: বীজ সংরক্ষণ করার মূল বা মূল চাবিকাঠি হলো তার আর্দ্রতাটাকে বজায় রাখা, মেইন হচ্ছে আর্দ্রতা। বীজের আর্দ্রতা ভালো করে বীজকে শুকোতে হবে, খুব ভালো করে শুকিয়ে, যেটা আগেও আমি বললাম যে আর্দ্রতা হচ্ছে ওই দাঁতে দিয়ে দেখতে হবে যে আর্দ্রতা ওই 12% বা 9% বা 8% এইরকম রয়েছে কিনা, এই আর্দ্রতাটা কিন্তু বজায় রাখতে হবে। বীজকে কোনোভাবেই খোলা বাতাসে এমনি রেখে দিলাম এইরকম রাখলে কিন্তু হবে না, ভালো করে আগে শুকিয়ে বীজকে, তার সাথে আমরা যদি কিছু কীটনাশক বা ছত্রাকনাশক মিশিয়ে বীজকে যদি আমরা রাখতে পারি তাহলে আরো ভালো হয়। মূলত হচ্ছে ওই পাটের যে বস্তা রয়েছে, পাটের বস্তায় ভালো করে এই বীজ, কোনো কীটনাশক বা ছত্রাকনাশক মিশিয়ে আমরা যদি পাটের বস্তার মধ্যে ভালো করে মুখ বন্ধ করে কোনো ঠান্ডা জায়গায় যদি রেখে দিই বীজ,
1: সেক্ষেত্রে কি কোনো টেম্পারেচার নির্দিষ্ট করা আছে?
0: টেম্পারেচার সাধারণত বলা হয় যে মোটামুটি 20-25 degrees এরকম বলা হয়, কোনো দরকার হয় না, একদম ঠান্ডা, যেরকম মাটির ঘর হয় ওই রকম ঠান্ডা খড়ের চাল দেওয়া মাটির ঘরে আপনি রেখে দেবেন, কোনো অসুবিধা হবে না, অনেক দিন বীজ থাকবে। শুধু মাঝে মাঝে বের করে একটু বীজকে রোদ দিয়ে দিতে হবে, কিন্তু বীজ কি হচ্ছে, বীজ তো বিক্রি হয়েই যায়, বেশি দিন রাখতেও লাগে না, বীজ কিন্তু বিক্রি হয়ে যায়। ধরুন আপনি বীজ কেটে নিয়ে এলেন, আপনি কোনো যদি সরকারি সংস্থা থাকে তারা বীজ কিনে নেয়, অনেক সময় যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে তারা বীজ কিনে নেয়, বা যে প্রাইভেট সংস্থা আছে তাদের সাথে যদি কোনো রকম কন্ট্রাক্টিং যদি করা হয় তারাও কিন্তু সঙ্গে সঙ্গে বীজ কিনে নেন।
1: আচ্ছা, এখান থেকে আমি জানতে চাইবো যে শস্য চাষ, সাধারণ শস্য চাষ, তার তুলনায় বীজ উৎপাদনের ক্ষেত্রে কি কৃষকের আয় বৃদ্ধি পায়?
0: ভীষণভাবে।
1: কিভাবে?
0: ভীষণভাবে কৃষকের আয় বৃদ্ধি পায়, তার কারণ আমরা যখন শস্য চাষ করছি, আমি ধরুন উদাহরণ দিচ্ছি ধান, ধানের মিনিমাম সাপোর্ট প্রাইস MSP হচ্ছে 2300 প্রতি কুইন্টাল, আমি যদি এমনিও বিক্রি করি বাজারে 30-32 প্রতি কেজি, 2300 প্রতি কুইন্টাল মানে 30 প্রতি কেজি, 30-32 প্রতি কেজির বেশি কিন্তু বীজ বিক্রি করা যায় না, বীজের দাম, ঠিক আছে, কিন্তু এটা ফসলের ক্ষেত্রে আমি বলছি, কিন্তু যখনই আমি বীজ উৎপাদন করছি তখন কিন্তু 50-100 প্রতি কেজি বিক্রি হয়, যেমন আমরাই কৃষি বিজ্ঞান কেন্দ্র শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমরাই বীজ উৎপাদন করি, আমরা যখন ধানের বীজ বিক্রি করছি তখন কিন্তু আমরা 50 টাকা প্রতি কেজিতে

0: বিক্রি করি। আবার যখন ধরুন এই মসুর ডালের ক্ষেত্রে, মসুর ডালের ক্ষেত্রে 67 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে, মানে ফসল যদি হয় 67 টাকার বেশি হয় না, 67 থেকে কখনো কখনো 70। কিন্তু আপনি যখন বীজ হিসেবে বিক্রি করবেন সেটা 80 টাকা 100 টাকা অবধিও কিন্তু হয়। তো এই জন্য লাভের পরিমাণটা অনেক বেশি থাকে।
1: তাহলে একজন প্রান্তিক বা একজন ছোট কৃষক এই বীজ উৎপাদনের সঙ্গে যদি তারা যুক্ত হন, তারা কিভাবে লাভবান হতে পারেন?
0: দেখুন, বীজ উৎপাদন কিন্তু এককভাবে হবে না, বীজ উৎপাদন সমষ্টিগতভাবে আপনাকে করতে হবে। তার জন্য যেটা করতে হবে, আপনাকে পার্শ্ববর্তী যে কৃষি আধিকারিক রয়েছে ব্লকে, বিশ্ববিদ্যালয় রয়েছে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের সাথে যোগাযোগ করে প্রশিক্ষণ নিতে হবে বীজ উৎপাদনের। প্লাস হচ্ছে বীজ, তার সোর্স কোথা থেকে বীজ পাবো, একটা শুধু তো বীজ উৎপাদন করব বললেই হবে না, তার লাইসেন্স দরকার বীজের, এইসবগুলো কিন্তু তাদেরকে আগে এই কৃষি আধিকারিক বা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এদের সাথে কিন্তু যোগাযোগ করে প্রশিক্ষণ নিয়ে কথা বলে কিন্তু তাদেরকে এগোতে হবে। আর সমষ্টিগতভাবে করলে ফসল উৎপাদনের থেকে কিন্তু বীজ উৎপাদন অনেক অনেক বেশি লাভজনক।
1: বেশ, আজকে আমাদের সময় প্রায় একদমই শেষ হয়ে এসেছে এবং ইচ্ছে থাকলেও অনেকগুলো বিষয় আজকে আমাদের অধরা রয়ে গেল। বন্ধুরা, আজ আমরা কথা বললাম কৃষির স্থায়িত্ব বৃদ্ধিতে উন্নত বীজ উৎপাদন এবং সংরক্ষণ, এবং এই বিষয় নিয়ে আমার সঙ্গে স্টুডিওতে এতক্ষণ ধরে যিনি এত সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে বললেন, তিনি হলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ প্রজনন বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুদেষ্ণা পাঁজা। ডক্টর পাঁজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে পুরো বিষয়টা আমাদের কাছে তুলে ধরার জন্য।
0: ধন্যবাদ আপনাকেও।
1: এই বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমিও বিদায় নিচ্ছি, আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় ঘাম ও ঘামাচি। এ বিষয়ে একটি কথিকা বলছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।
3: ঘাম এবং ঘামাচি গ্রীষ্মকালের একটি বিশেষ সমস্যা। ঘামের জন্য তো সবাই আমরা এই গ্রীষ্মপ্রধান দেশে কম বেশি ভুগে থাকি। ঘামাচির সমস্যাটা কিন্তু মূলত দেখা যায় যে ছোটদের হচ্ছে, ছোট বাচ্চাদের। কেন? কারণ তাদের এই যে ঘর্ম নালীটা, অর্থাৎ ঘাম যেখান থেকে তৈরি হয়, ঘর্মগ্রন্থি, সেই ঘর্মগ্রন্থি থেকে ঘাম তৈরি হয়ে যে চামড়ার বাইরে আসে ঘর্ম নালী দিয়ে, সেই ঘর্ম নালীটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় পুরোপুরি তৈরি হয় না। সেই জন্য তাদের ত্বকের বিভিন্ন স্তরে ঘাম জমতে শুরু করে এবং সেটা ঘামাচি হিসেবে প্রকাশ পায়। ঘামাচি মূলত তিন প্রকার আমাদের ডাক্তারি পরিভাষায়। একটা হচ্ছে মিলিয়ারিয়া ক্রিস্টালিনা, একটা হচ্ছে মিলিয়ারিয়া রুব্রা, আরেকটা হচ্ছে মিলিয়ারিয়া প্রোফান্ডা। মিলিয়ারিয়া ক্রিস্টালিনা হচ্ছে একদম সবচেয়ে ত্বকের উপরিস্তরে যে ঘামাচিটা তৈরি হয়, তাতে দেখা যায় খুব ছোট্ট ছোট্ট জলের দানার মতো কিছু ফোসকা তৈরি হয়েছে, একদম ছোট্ট ছোট্ট, আর সেটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় এবং তখন সেখান থেকে চামড়া উঠতে শুরু করে। এর পরের স্তরে, অর্থাৎ ত্বকের আরও ভিতরের ভাগে যখন আপনার ঘর্ম নালী থেকে ঘামটা ছড়িয়ে পড়ে, তখন সেটাকে বলা হয় মিলিয়ারিয়া রুব্রা, বা যেটাকে আমরা ইংরেজি, এটাতে আরও একটা নাম আছে, যেটাকে বলা হয় প্রিকলি হিট। এটা দেখা যায় কিছু লাল লাল দানা দানা তৈরি হচ্ছে, বাচ্চাদের এটাই প্রধানত হয় এবং এক্ষেত্রে চুলকুনির থেকেও ছুঁচ ফোটার মতো

0: বা কাঁটা বিঁধার মতো আপনার সেন্সেশনটা বেশি হয়, সেখান থেকে নাম এসছে প্রিকলি হিট। আরেকটা হচ্ছে ত্বকের একদম গভীর স্তরে গিয়ে যে ঘামাচিটা তৈরি হচ্ছে, অর্থাৎ যেখানে ঘর্ম গ্রন্থিগুলো আছে তার থেকে একটু ওপরেই যখন ঘর্ম নালীটা ফেটে যায় বা সেখানে যখন ঘাম জমা হয় তখন সেটাকে বলা হয় মিলিয়ারিয়া প্রোফান্ডা। মূলত এর থেকে রক্ষা পাওয়ার বা এই সমস্যা কমানোর উপায় হচ্ছে আপনার ঠান্ডায় থাকা। একদম নিয়মিতভাবে আপনি যাদের পক্ষে, যারা এসিতে থাকেন, তারা দেখবেন তাদের ঘামাচির সমস্যাটা হয় না। এবার সেটা তো সবাইকার পক্ষে সম্ভব হয় না বিভিন্ন কারণে। আপনি যদি দিনের মধ্যে কিছুটা সময়ও ঠান্ডায় থাকতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার ঘামাচির প্রকোপটা কমছে। যাদের পক্ষে একেবারেই এসিতে থাকা সম্ভব হয় না তারা দিনের মধ্যে 2-3 বার স্নান করবেন, বরফের টুকরো নিয়ে কিছুটা গায়ে ঘষতে পারেন বা বরফ ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে গাটা বারে বারে মুছতে পারেন, যতটা সম্ভব ঢিলে ঢালা পোশাক আশাক পরে থাকতে পারেন। এটা বেশ কিছুদিন করলেই দেখবেন ঘামাচির কষ্টটা থেকে আপনারা কিছুটা আরাম পেতে শুরু করেছেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা কিছু বয়স্ক মানুষদের ক্ষেত্রে আরও একটা জিনিস, যারা মোটামুটি উঠতে পারেন না, যাদের আমরা যেভাবে অয়েল ক্লথ বিছানাতে, ধরুন বয়স্ক মানুষদের বিশেষ করে তাদের বিছানা নষ্ট হয়ে যায় বলে বারবার বিছানাতে অয়েল ক্লথ পাতা আছে, অর্থাৎ সেখান দিয়ে কোনো রকম এয়ার পাস করছে না, সেক্ষেত্রে কিন্তু তাদের দেখবেন পিঠের দিকেও তাদের ঘামাচি হয়ে থাকে। সেক্ষেত্রে বারবার পাশ ফিরিয়ে দেওয়া বা অয়েল ক্লথটা একটু চেঞ্জ করিয়ে দেওয়া বা হাওয়া পাস করে এরকম কিছু আপনার কাপড় দিয়ে রাখা বা কোনো ভিজে কাপড় দিয়ে পিঠটা একটু মুছিয়ে দেওয়া, এই জিনিসগুলো করতে পারলে তারাও ঘামাচির কষ্ট থেকে রক্ষা পান। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে পাউডারের ব্যবহার। ছোট বাচ্চাদের পাউডার মাখানোর যে প্রবণতাটা আমাদের মধ্যে কাজ করে, এক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি যে পাউডারটা কিন্তু ঘামাচির পক্ষে ভীষণ ক্ষতিকর। অর্থাৎ ঘামাচি থাকলে কিন্তু পাউডার একেবারেই মাখাবেন না, কারণ পাউডার মাখালে পাউডারের ওই গুঁড়োগুলো ঘর্মগ্রন্থিটাকে একদম তার মুখটা বন্ধ করে দেয়, ঘর্মনালীর মুখটা একদম বন্ধ করে দেয়, যার ফলে ঘাম স্বাভাবিকভাবে নিঃসৃত হতে পারে না এবং সেক্ষেত্রে আপনার একদম উল্টো এফেক্ট হয়, অর্থাৎ ঘামাচি কমার পরিবর্তে ঘামাচি বেড়ে যায়। সুতরাং আপনার যে যে জিনিসগুলো আমি বললাম এর আগেই, অর্থাৎ ঠান্ডা থাকা, অর্থাৎ ঘাম নিঃসরণটাই যাতে কম হয় সেই ব্যবস্থা করা ছাড়া ঘামাচি কমানোর অন্য কোনো উপায় নেই, পাউডার তো একেবারেই না। এসব সত্ত্বেও যদি আপনারা ঘামাচিতে কষ্ট পেতে থাকেন তখন কিন্তু ত্বক বিশেষজ্ঞ ডাক্তারবাবুর শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। অনেক সময় ওই নখের চুলকুনির জন্য ঘামাচি থেকে ইনফেকশন হয়ে গিয়ে থাকে, এইসব কিছু আপনার বিশেষ কমপ্লিকেশনস হলে তখন কিন্তু ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেতে হবে এবং লাগাতে হবে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল ঘাম ও ঘামাচি। কথিকাটি বললেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই। শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

স্টুডিওর ঘড়িতে 6:56। জানিয়ে দেব আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। একটু পরেই অর্থাৎ 7টায় নাটক, দ্বিতীয় মরণ নাটকটি পুনঃপ্রচারিত হবে। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9টায় কথায় গানে উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ। বিষয়, ছবি দেখব কিভাবে, বলবেন অতনু ঘোষ, শুনবেন চতুর্থ পর্ব। 10:15 শাস্ত্রীয়

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি। তাঁকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। ভারতীয় সময় রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির কথা।

এবারে জানিয়ে দেব আজ হারানো দিনের গানের বিষয় নিয়ে কথা। গানকে যদি জিজ্ঞেস করা হয়, গান তুমি কার, সে বলবে যার বাণী তার, যার সুর তার, নাকি কণ্ঠ দিলেন যিনি তার, নাকি তিনজনেরই। সেই যে কবির কথা, একাকী গায়কের নহে তো গান, কিন্তু এই একই সঙ্গে সেই গান কি নয় আমাদেরও? সৃষ্টি সুখের সুরেলা উল্লাসে কেউ কেউ হয়ে যান আইকনিক, তার সিগনেচার অনুভব করা যায় বিপুলভাবে, যেন এক আশ্চর্য রূপকথার রূপকার তার। আমরা গান শুনতে শিখেছি, বুঝতে শিখেছি, সেই গানে গানে প্রেম করতে শিখেছি আমরা, বৃষ্টিতে ভিজতে শিখেছি, রোদে পড়তে চেয়েছি, ভেসে যেতে চেয়েছি ডানা মেলে তার সুরেলা সৃষ্টির আকাশে। কৈশোর যৌবন ছাড়িয়ে জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেও মনে হয় এই সুরেলা সৃষ্টির যিনি রূপকার তার কাছে রয়ে যায় অনেক ঋণ। আর টি বর্মন, তার জন্মমাস এই জুন, তারই সুর গুনগুন করতে করতে সৃষ্টির রূপকথার সঙ্গে পথ চলা। আজ হারানো দিনের গানে সফর সঙ্গে কেয়া মুখোপাধ্যায়। শুনতে ভুলবেন না ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নাটক। আজকের নাটক দ্বিতীয় মরণ পুনঃপ্রচারিত হচ্ছে।

আজকের নাটক দ্বিতীয় মরণ, কাহিনী জয়কৃষ্ণ কয়াল, বেতার নাটক শামস উন নাহার, প্রযোজনা আশিস গিরি। নাটক দ্বিতীয় মরণ।

0: Bebe dagre, mani. তুই তিনটে দিন তুই তোর বাপের বাড়ি কাইটে আসতে পারিস, মন সেরে ফিরতে অন্তত তিন দিন লেগে যাবে।
1: বাজে বকু নেই তো, হাঁস মুরগি ছাগল আছে ঘরে, ওগুলান্ডে সঙ্গে নিয়ে যাব নাকি?
0: তা ঠিক। খাওয়া দাওয়ার গুছিয়ে দিছিস?
1: শোনো, সাবধানে থাকবা, দিনু কাকারে মেনি চলবা, আর সময় মতন খাবা।

0: মলে গেলি তোর কি চিনতে হয়, তাই না?
1: কিছু তুমি বুঝো না, তোমারে সেরি থাকতে আমার কষ্ট হয় না বুঝি?
0: বুঝি বুঝি বুঝি রে বুঝি, তুই বুঝিস আমার কিরম কষ্ট হয়। আমার বউ, আমার বউ হিমানি,
1: তাড়াতাড়ি ফেরবা,
0: সাবধানে থাকিস। তোরা দুজনা আর সব
2: সব বলতে তো কৈলাস আর নিরঞ্জন, তারা রয়েছে লৌকই, তো তোর দেরি থেকে তো ডাকতে আইছি আমি।
0: হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো কাকা, চলো চলো
3: চল চল।
0: রক্ষে করো মা, চল।

0: ਅਗੰਗਰ ਪਾਣੀ ਦੇਖੋ, ਅਗੰਗਰ ਪਾਣੀ ਦੇਖੋ, ਸੋਲਤ ਸੋਲਤ ਕੋਰੇ ਅਮਰ ਮੁੰਡਾ ਉਦੋਂ ਸੋਲਤ ਸੋਲਤ ਕੋਰੇ।
1: ਦਿਨੂਦਾ, ਓ ਦਿਨੂਦਾ, ਕੋਈ ਗੋ ਦਿਨੂਦਾ, ਉਹਟਾ ਇੱਕ ਤੂੰ ਦੇ
2: খুব ফুর্তি আছে বুঝতে পারছি।
3: তা একটু আছে কাকা, কাল দেখছিলাম স্যাংরার দোকানি কথা কইছিল, এবার মহল থেকে ফিরে বোধ হয় গয়না করার কি দেবে।
2: ঠাট্টা করুনি তো মা বন্ধুদেবী, দয়া হলি গয়না হতি কতক্ষণ। আর তাছাড়া ঘরের বউরে যত্নার্থী করতে হয় নিরঞ্জন,
1: জানবি তো ধর।
0: আরে চল
1: বলাটা খুব খেপেছে রে, একটু দেখে শুনে দাঁড় টানে করলে ওরে জীবাস। আরে গানটা একটু থামা না রে বাপ। মহল করতে হবে, একটু কি ভয় তরাস লাগে না তো?
0: ভয় কেন, এ মহেন্দ্র যোগে যাত্রা করেছি মঙ্গলের উষা বুদে পা, তারপরে সঙ্গে আছে দিনু কাকার মতো গুণীর বাউলে, নিজের হাতে নৌকর গেরাবি তুলেছে।
2: আমারে দেয়াসি মানো তোমরা, এতকাল শুধু হেকাল কাটেই সন্তুষ্ট থাকতে হয়েছে, এবার যাচ্ছি গরানের জোগাড়ে, বুঝলে গরানের জোগাড়ে। বড়মিয়ার খাট মুলুকে যাত্রার জন্য দেখতেই হবে শিবাস।
0: দেখো মা বোন বিবি যদি আঙার দিকে মুখ তুলে চায় কাকা, যে তোমার ওই পুজো মন্তরের গুণ। আর বছর আর বছর ওই লক্ষণ মৌলিরে তুমি নিষেধ করলে এই মধুর কাছে যেতি, লক্ষণ শুনলো না। কি হলো,
4: দলের সব মৌলে ফিরে এলো, লক্ষণ রে নিয়ে গেল বড় মিয়া।
0: তুমি আসো বলি তো।
2: আমি কি জানেছি বাস, সব মা বন্ধিরই দিচ্ছে, তারে স্মরণ কর নিরঞ্জন। কৈলাস রে এবার একটু বিচ্ছান দে, হালটা এবারে তুই ধর, বেগে চল বেগে চল।
3: হ্যাঁ হ্যাঁ ধরতিছি,
2: হ্যাঁ চল।

0: ভিতরে অনেক দূর তো এসে পড়লাম, বলো কিছু।
1: ভাবতেছি আর এগুলো কাজ নাই, লৌকো কিনারে লাগা, মাটি গরম কিনা দেখি।
2: লেমি পড়ো
1: মাটি সেতল আছে, রোজ গাছ পরে এলাম। আমি পয়নার জলে মাটি নিচ্ছে পুজোটা সেরে ফেলি।
3: যার যার কুরুল কাঠারি নিয়ে তো লাইফে পড়েছ, বলি দড়ি দ্বারা নামাতি হবে না?
4: নিচ্ছি বাবা নিচ্ছি। অ কৈলাস, লৌকোটা বেঁধে ফেলতে কি?
1: মা মারো মা, তোমার অদম সন্তানরা যাচ্ছে তোমার কাছে, তুমি তাদের রক্ষে করো মা, রক্ষে করে মা গো।
3: জয় মা বনবিবি, জয় মা বনবিবি, জয় বনবিবি, জয়
1: পাড়াও পাড়াও সব বেদ মোগরা ধূপ টপ দেখে শুনে চলো, কষার গজরা আছে, সাবধান। এইদিকে বেলা যেটুকু আছে সামনে এগো,
0: এগো রে শিবাস,
3: সামনে আয়,
5: চল চল চল চল
1: না এগো।
3: ও কাকা, এই দিকটায় তো কোনোদিন আসেনি আমরা, এসে কার্বনে ঢুকে পড়েছি গো।
5: পড়েছি তো পড়েছি, এবার গরানের খোঁজে বেরিয়েছি, যখন গরান খুঁজেই ছাড়বো।
1: খাটের কথা বলে যাচ্ছি বাস, বল যে মা বন্দেবী যদি দয়া করে দেন দিনার কৃপা ছাড়া।
6: দিনুদা, ও দিনুদা দেখিস গো,
0: ও কাকা চাচা, ওই তো সামনে,
3: হুড়ি ফাস, এত গড়া, দশ বিশ বছরেও দা কুরুল নিয়ে কেউ এখানে আসেনি গো।
0: জয় মা, জয় মা, জয় মা।
1: থামো থামো সব থামো, ওরকম হুল্লোড় করোনি, তেনার দয়া হয়েছে তাই বলছি, না বলতি চোখের সামনে যা শেষ তাই পেয়ে গেছো, তেনারে স্মরণ করো, তেনারে স্মরণ করো।
0: কি বলছো গো কাকা, এত গরান। ও কাকা, কব ধরবো?
1: ভাবছিলাম আমারে ভাবছিলাম, সত্যি সত্যি এই কাঠ সম্পদ মা বন্ধুজি আঙ্গার জন্য রেখেছেন কিনা বুঝতে দাও, সবুর করো।
6: ধরো দিনুদা, কাল রাত্রি তো আমরা বলতে গেলি এ বনের পাশে কাটালুম, তেমন হলি মা তো খোয়াব দিয়ে জানান দিত নাকি?
1: তা অবশ্য ঠিক, কাল আসার পথে সব কিছু তো ঠিকঠাকই আছে, বন ও বেশ ঠান্ডা আছে।
3: তাহলে হুকুম দাও।
0: বলি শুরু করি, সন্ধ্যের আগে যতটা পারি নৌকো নিয়ে তুলতে হবে তো, শুধু শুধু দেরি করিয়ে।
6: ও দাম না তোরা, দিনুদা আমাদের দেয়া আসি, উনি তো ভাবতেছে নাকি?
1: ভালো হয়ে গেছে আমার, লাগা নাগা কোপ নাগা তোরা।

0: তাড়াতাড়ি বনে ঢুকতে হবে।
1: আজকাল ডালপালা ডোলাডুলি করা হলো না, কাল আবার ওই সব করতে হবে। দিনের মধ্যে নৌকো ভরে ফেলতে হবে। তোর এখন সব বলছি শুয়ে পড়, আমি আর সনাতন দুপোষ থেকে থাকতেছি।
0: কাল দিনটা কাটলি নৌকো বোঝাই হয়ে যাবে আঙ্গার। তারপর দিনুদা যা বলে, রাত্রি হোক বা পরশু সকালে হোক,
2: আমরা ঘরমুখ হইতে পারতেছি।
1: মা বন দিদি দয়া করলে নিশ্চয় পারতেছি। ঘুমো ঘুমো, তোরা এখন ঘুমো।
2: ঘুমোছি। বুঝলি কাকা, এবার সত্যি সত্যি তোমার বৌমারে
1: মহালে এসে ঘরের মেয়ে মানুষের চিন্তা করতেছ?
2: একদম ভুলে গেছে কাকা, একদম ভুলে গেছে। ক্ষমা দাও, ক্ষমা দাও মা বোন বিবি। মা মা গো, অদমের অপরাধ নিও না মা, বাড়ি ফিরে পুজো দেবো তোমার।
0: যা যা যা, শুই পর, তিন পহরে ডেকে দেবো তোদের। যা শুই পর।
2: হিমানি,
3: ও মা ফিরিসো? তা এমন চুপি সারে এলে যে, মহলে পাওনি কিছু?
2: সমেজা পাইনি, এবার পেয়েছি। নৌকো সিঁধে ঢুকিয়ে দিছি জামতলার হাটে মারোয়ারির কাঠগোলায়। তারপর করকরের নোট, তারপর
3: কি কাঠ পেয়েছো গো? কত টাকা ভাগ পেয়েছো?
2: ও আর শুনতে হবে না তোরে। এই আয় আয়, চল চল গাড়ি চল গাড়ি চল গাড়ি চল গাড়ি চল চল।
3: সারো সারো, এমন টানাটানি করতেছো, লোকে দেখতে পেলি?
2: লোকে দেখতে পেলি ভারি আমি ভয় করি লোকে রে। আমার অমন নিজের বউ।
3: নিজের বউ মনে থাকে তোমার? ঘরের থেকে বেরোলেই তো আমার কথা ভুলে যাও। একটা বাচ্চা কাচ্চা থাকলে তবু
2: দেব দেব দেব দেব সব দেব সব দেব। এই এখন এখন হাতটা পা দিকি, হাত পা হাত পা, এই এই নে।
3: কি গো বেগনি কাগজে মোড়া,
2: দেখ না সচক্ষে দেখ।
3: ও মা ন, একেবারে হাতে করে নে তবে বাড়িয়েছো।
2: কবে থেকে তুই বলতেছিস মেয়ে মানুষের খালি নাকে থাকতে নি, হানি দেখে। তা মোটে টাকার জোগাড়ি করতে পারি নে, তাই একদম রসময় শেখরার দোকান হইয়ে ফেললাম। এই এই মানি, পছন্দ হয়েছে তো?
3: খুব সুন্দর। কত দাম গো?
2: দাম দামের কথা শুনতে হবে না। পর পর পর এর পরে ফেল দি।
3: তুমি পইরে দাও।
2: আমি ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দিছি দিছি দিছি। আয় আয় আয় কাছে আয়, কাছে আয় না, আরো আরো কাছে আয়। এই
0: ভাবতিছি
2: মানে ওই কাঠ গুলো নে জামতলা হাটি না নামানো
1: স্তর তোর সরতেছে না পাগল কুটাকা। নন্দন কইলা সেরা ঘুরিয়ে গেল, আর তুমি এখনো নেই। ঘুমো ঘুমো ঘুমো, অনেক খাটাখাটনি আছে, ঘুমনে বড়।

0: খাওয়া তো সবার হয়ে গেল কাকা, নৌকো ছাড়বো?
1: তার আগে একটা কথা বলি, তোরা কেউ স্বপ্ন টপ্ন পাস নি তোরে?
2: মোটে ঘুমুতি পারলাম না, স্বপ্ন আর পাবো কখন?
1: তাহলে মদ্দেরা ভয়ের কিচ্ছু নেই, এই কাঠ মা আঙ্গার শুনেই লেগেছিল।

0: কালকের কাঠগুলো গোজ গাছ করিয়ে আগে নৌকোয় তুলে নেবো তো, নাকি?
1: সেইটি ভালো, সেইটি ভালো। নৌকো সাজায়ে তারপর নতুন কাঠ কেটে গোজ গাছ করে নৌকোয় তুলে।
2: একটা কথা বলি কাকা, ফিরিগে কেউ যেন এই এলাকার হদিশ কারুরে না বলে।
3: অবশ্যই না,
1: মোটেই না,
3: অবশ্যই না।
0: পরের বারও মহল করতে এইখানে আমরা আসবো।
2: হ্যাঁ, সবার যেন মনেই থাকে। দিনু কাকা, তুমি একটু বলি দাও।
1: শুনলে তো মদ্দের আর শুনলে তো মুখে কুলু পেটে দেবা, সব কুলু পেটে দেবা। বেলা বেরিয়ে যাচ্ছে, তুই বেগে টান, বেগে টান নৌকো, বেগে টান। হ্যাঁ,

0: এ পর্যন্ত থাক রে শিবার, তাড়াতাড়ি কাঠ ছাট কর। কৈলেশ আর নিরঞ্জন তো নৌকো ধারে কাঠ সব জড়ো করে এসে, আর গাছ কাটতে হবে না।
1: শেষ গো সনাতন দা, তুমি তুমি ডালপালাগুলো ছাটো।
0: হ্যাঁ এই এখন বিড়ি খেয়েই উঠতেছি। ওই তো ওরাও ফিরেছে, ওই তো।
1: নাও নাও নাও নাও, আরে আরে সবাই হাত লাগাও।
2: উরে উরে বড় মিয়া,
3: কই
2: অশ্বনি
4: পাইলেছে রে, শিবাসে ফেলে পাইলেছে, শিগগির শিবাসে তুলে আন।
0: বড় মিয়ার মুখের মধ্যে শিবাসের দা ঢুকেছিল গো।
2: শিবাসের জ্ঞান নেই গো দিনু কাকা, যে অজ্ঞান হয়ে গেছে।
4: নাড়ি বলি নাড়ি আছে তো শিবাকে?
2: হ্যাঁ বেশ আছে, জোর থাপা মেরিছে।
4: দা কুড়ো সব আমি দিচ্ছি রে, তোরা কাজ কর, শিবাসকে ধরাধরি করি, আগে লৌ করলে যা জ্ঞান ফেরা। ওরে ওরে বড় মিয়া আবার আসতে পারে,
0: তাই কাঠ গুলান
4: বুঝলাম। আগে শিবাসকে নে লৌ কই, শট শট লৌ কই, এক্ষুনি লৌ কো ছাড় দিয়ে হবে। হ্যাঁ এক্ষুনি।

0: মন্ডুজাটা তখন তা কাঁপতেছিলি তুই।
1: ও তো একটু হবেই কাকা, অবস্থাটা ভাবো, দেখলি না জিগাসের মুটোতে তা কিছুতেই সারানো যায় না, মুঠো মরে গিয়েছিল তাকে এমনি এমনি বলো।
0: ও জিবাসটা হতভম্ব হয়ে গেছে, একটু তুলে বসা ওরে, ওরে কথা বলা রে, কথা বলা।
2: থাক না।

0: চিবার শুনতেছিস? ওরকম করে তাই কে আসিস কেন? ওরে আমরা ঘরে ফিরতেছি রে শিবার। হ্যাঁ ঘরে ফিরতেছি। তোর কিছু হয়নি রে? তোর কিছু হয়নি? কথা বলবি তো ও শিবার, কথা বলবি তো?
1: সাউনিটা ভালো লাগতেছি না কাকা, পাগল টাগল হয়ে গেল নি তো?
0: এখন ঘোর কাটেনি, সময় লাগবে। শোন শোন, তুই এর কাছে বসে উড়ুম দুড়ুম বকিস নে, হাল ধরতে ভালো করে হাল ধর তো। মাতলায় উল্টো টান শুরু হয়েছে, এদিকে বেলাও তো পড়ে এলো। ওরে দাঁড় টান, দাঁড় টান, দাঁড়।

0: ফেলুদা, ফেলুদা, ও সামনে দেখতিস?
1: কে কি কি
0: ওই যে গো সামনে, ও সাদা বোটকান ব্যাটল নয় তো?
1: দেখতে পাচ্ছি, পাচ্ছি তো, এদিকে আসতে চাই, জয় ব্যাটল।
0: তাহলে ফেলুদা কি হলো? আরে কি হল, আরে এই ব্যাপারটা কি?
1: অভিনন্দন রূপ খোলা বাঁদিকে শুকিয়ে ভেতর ঢোক তাড়াতাড়ি।
2: সর্বনাশ তাই দেখতে পেয়েছে নৌকো খোড়া কইলার এক্ষুনি। চুপচাপ বসে থাকো কাকা, সি মাস্টারি দেখো।
1: ওরে ওরে কাছাকাছি এসে পড়লো রে, সিকির কোন সরু সুতিতে ঢোকা, সরু সুতিতে ঢোকা রে ঢোকা, ও নিশ্চয়ই ব্যাটল বো।
0: ও তো সুটি আসতেছে গো দিদুদা।
1: এত সতর্ক হয়ে এসেও সেটি কিনা কি এসে তরি ডোবে, টানি টান আরো জোরে আরো জোরে টান।
3: দেখি আগে কাঠের পাশ দেখি পাশ কই
0: পাশ পাশ মানে
1: আঙ্গার আঙ্গার পাশ নি বাবু বড্ড গরি বাংলা বড্ড গরি
2: মানে আসে আসে আঙ্গার হেতালের পাশ আছে
3: তারা কি জায়গা পাওনি না এসব কি হেতাল কাট
0: হেতাল পাইনি বাবু তাই
4: সবকটাকে সবকটাকে বটে তোর
0: কোনোদিন
2: করবনি বাবু।
3: চুপ, একদম চুপ। এসব কথা শুনে কান পচে গেছে। ওঠো ওঠো ওঠো,
1: দাঁড়ালো হাতে কুড়ুল
2: জীবাশ্রী।

别爱上我女流落。Yeah.

0: দ্বিতীয় মরণ নাটকটি শেষ হল। কাহিনী জয়কৃষ্ণ কয়াল, বেতার নাটক শামস উন নাহার, অভিনয় করেছেন দিনতারণ, নিমাই লাহিড়ি, সনাতন, ভবতোষ দাস, নিরঞ্জন, শৈলেন নাথ, হিমানী, শিখা পাল, বনরক্ষী সোমনাথ চট্টোপাধ্যায় এবং শিবাস ধীমান চক্রবর্তী। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: শুনলেন নাটক দ্বিতীয় মরণ। নাটকটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkathaj@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা।

প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্ব নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। ভারতীয় নৌবাহিনীর জন্য উন্নত ক্ষমতাসম্পন্ন GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। আফগানিস্তানের সাধারণ নাগরিকদের হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়েছে সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। আসছি বিস্তারিত খবরে। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে টানা 4399 দিন দায়িত্ব পালনের মাধ্যমে শ্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। শ্রী নেহরু টানা 4398 দিন এই পদে আসীন ছিলেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডঃ এস জয়শঙ্কর, পীয়ূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। সমাজ মাধ্যমে উপরাষ্ট্রপতি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দফতরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশযাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দেশানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরায়, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি

0: লবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইল ফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে তাঁদের উষ্ণ শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুর্মুকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত বছরগুলিতে যা কিছু অর্জিত হয়েছে তা ভারতের জনগণের সম্মিলিত প্রচেষ্টা ও আকাঙ্ক্ষারই ফল। 140 কোটি ভারতবাসীর স্নেহ ও আশীর্বাদই তাঁর শক্তি ও অনুপ্রেরণার প্রধান উৎস বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে অন্য এক বার্তায় প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতিকেও তাঁর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। এই উপলক্ষে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই উপলক্ষে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত NDA-র এক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে একটি বিশেষ রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়। NDA সরকারের 12 বছর পূর্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী N চন্দ্রবাবু নাইডু বলেন, নিরবিচ্ছিন্নভাবে সব থেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় নরেন্দ্র মোদীর প্রতি এটি এক ঐতিহাসিক সম্মান। এই মহান জাতির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত একজন সুদক্ষ নেতা।
1: A historic tribute to India's longest serving continuously elected Prime Minister Sri Narendra Modi ji. The right leader at the right time at the right place, Narendra Modi ji as Prime Minister of this great nation. That is his strength. He is both our anchor and our innovator. Working with a single agenda, that is nation first.
0: বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি নীতিন নবীন, JDU নেতা সঞ্জয় ঝা, শিবসেনা প্রধান একনাথ শিন্ডে, LJP আর নেতা চিরাগ পাসওয়ান, NCP নেতা সুনেত্রা পাওয়ার, JSP নেতা পবন কল্যাণ, HAM নেতা জিতনরাম মাঝি, JDS নেতা HD কুমারস্বামী এবং RLD নেতা জয়ন্ত চৌধুরী। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবটি জাতির সেবায় শ্রী মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে। তাঁর বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলিও এতে তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে।
2: केंद्रीय मंत्रिमंडल ने 7 संकल्प लिए। मंत्रिमंडल माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को इस ऐतिहासिक उपलब्धि पर हार्दिक बधाई एवं शुभकामनाएं प्रेषित करता है। उनके नेतृत्व में भारत के 25 करोड़ से अधिक गरीबों ने गरीबी को परास्त किया है। राष्ट्र सेवा के प्रति माननीय प्रधानमंत्री जी के अद्वितीय समर्पण एवं अथक परिश्रम के लिए राष्ट्रीय सुरक्षा को सुदृढ़ बनाने एवं भारत के हितों की रक्षा हेतु और समावेशी विकास एवं सामाजिक न्याय की दिशा में किए गए उनके प्रयासों की सराहना करता है और विकसित भारत के निर्माण के उनके दूरदर्शी संकल्प और नेतृत्व के प्रति अपना पूर्ण समर्थन व्यक्त करता है।
0: এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। কোটেশ্বর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত রেলপথ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এই প্রকল্পের আওতায় 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি মেট্রো করিডোর এবং 5টি স্টেশন থাকবে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, প্রকল্পটি সম্পন্ন হলে আহমেদাবাদ গান্ধীনগর মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য বেড়ে প্রায় 78 কিলোমিটার হবে। এছাড়াও মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের 2টি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের ও সাধারণ আবাসন নির্মাণ।
2: आज कैबिनेट में 3 फैसले लिए गए। एक फैसला अहमदाबाद में मेट्रो के विस्तार का है और 2 फैसले अमरावती, जो कि आंध्र प्रदेश का नया कैपिटल निर्मित हो रहा है, बन रहा है, डेवलप हो रहा है, उसके 2 फैसले लिए गए। अहमदाबाद मेट्रो का फेज 2A कोटेश्वर रोड से एयरपोर्ट का कॉरिडोर आज अप्रूव हुआ है कैबिनेट में।
0: केंद्रीय NDA সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে বাই ইন্ডিয়ান ইন্ডিজেনাসলি ডিজাইন্ড ডেভেলপ

0: অ্যান্ড ম্যানুফ্যাকচার বিভাগের আওতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বুলগেরিয়ার সোফিয়ায় অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, তিনি সেখানে হাজার বছরের পুরনো সব নিদর্শন ঘুরে দেখেছেন এবং বুলগেরিয়া কীভাবে তাদের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক সংরক্ষণ করেছে সে সম্পর্কে গভীর ধারণা লাভ করেছেন। বিদেশমন্ত্রী বুলগেরিয়ার শীর্ষ নেতৃত্ব এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তিনি আগামীকাল ফিনল্যান্ড সফর করবেন এবং কুলতারান্তা টক্সের 14তম আসরে যোগ দেবেন। পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট শীর্ষক বিষয়ের ওপর আলোচনাটি হবে। এছাড়া ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন এবং কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলায় নারী ও শিশুসহ কয়েকজন সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই অঞ্চলে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা ইসলামাবাদকে স্বীকার করতে হবে এবং এই যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের নীতি পরিহার করতে হবে। তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কুনার, খোস্ত ও পাকতিকায় পাকিস্তানের সামরিক বিমান হামলায় শিশুসহ অন্তত 13 জন সাধারণ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর কারজাই এই মন্তব্য করেন। পাকিস্তানি বাহিনীর নিন্দা জানিয়ে মুজাহিদ বলেন, গতরাতে সাধারণ বাড়িঘর লক্ষ্য করে চালানো ওই হামলায় 11 জন শিশু, 1 জন নারী ও 1 জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও 14 জন নারী ও শিশু আহত। বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান ডক্টর আল্লাহ নাজর বালোচ অধিকৃত জম্মু কাশ্মীরে পাকিস্তানের নীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওই অঞ্চলে ক্রমবর্ধমান জনপ্রতিরোধ মৌলিক অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার দাবির প্রতিফলন। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 30 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্ব নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে 2টি বড় সরকারি পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের বৃষ্টি ভেজা সন্ধ্যের প্রথম গান শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে শ্রোতা বন্ধুরা, এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। গত শতকের 90-এর দশকে এপার বাংলা ওপার বাংলায় ব্যান্ডের গানের যে জোয়ার এসেছিল, সেই জোয়ারে ভেসেছিলাম আমরা সকলে। তরুণ প্রজন্মকে প্রথমে মুগ্ধ করলেও ক্রমশ সেই ভালো লাগা চারিয়ে গেছিল সমস্ত শ্রোতার মধ্যে। আজ বাংলা ব্যান্ডের গানে আমরা বেছে নিতে চেয়েছি সেই সব গানকে যেখানে কখনো মেঘ কখনো বৃষ্টি, প্রচণ্ড দ্রাবদাহে যখন আমরা জেরপার, সেই সময় আমরা আকুল আহ্বান করি মেঘের, আর তারপর ঝরঝরিয়ে ঝর্ণার মতো বৃষ্টির জলধারা নেমে আসে। পরপর দুটি গান, প্রথমে ক্রসউইন্ডস আর তারপর কায়া ব্যান্ড থেকে।

শ্রোতা বন্ধুরা, ক্রসউইন্ডস এবং কায়া ব্যান্ডের পরপর দুটি গানের পর চলে আসি মাদুল ব্যান্ডের পরের গানটিতে। সেখানেও বৃষ্টি ঝরে পড়ে অমৃতধারায়।

নানা ধরনের যন্ত্রাণু সঙ্গে নানা ধাঁচের গানে বৃষ্টি ঝরে পড়ছে আজ স্টুডিওতে আপনাদের অনলাইনে কিংবা রেডিও সেটের ওপারেও। এরপর বৃষ্টিধারায় ভেজাতে পরের ব্যান্ড দ্য ইস্টার্ন ব্লুজ।

বাড়িতে সাংগীতিক পরিবেশ, চমৎকার কালী কীর্তন গাইতে পারেন বাবা। 5-6 হাজার মানুষের অনুষ্ঠানেও অনায়াসে খালি গলায় উদাত্ত কণ্ঠে গেয়ে সবাইকে মুগ্ধ করে রাখতেন। এহেন পরিবেশে জন্ম যে মেয়ের, সে যে ছোটবেলা থেকেই গানের ভক্ত হবে না তা তো বলাই বাহুল্য। প্রতিবেশী সঙ্গীত শিক্ষক নারায়ণচন্দ্র মুখোপাধ্যায় পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে খুললেন সঙ্গীত শিক্ষার ক্লাস। সেখানে 5 বছরের ছোট্ট মেয়েটি সারাদিনের ওইটুকু সময় সব ডান পিটেমি ছেড়ে একেবারে মুগ্ধ হয়ে ঠান্ডা হয়ে বসে থাকত। বাবার কাছে শুধু নয়, সঙ্গীত শিক্ষা তার শুরু হল প্রতিবেশী শিক্ষক নারায়ণবাবুর কাছে। আর তারপর 1966 সাল, উত্তর পুরুষ ছবির সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায় কীর্তনাঙ্গের একটি গানের জন্য বেছে নিলেন তাকে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো, তিনি মাধুরী চট্টোপাধ্যায়। আজ কথায় গানে নিবেদিত তাঁরই প্রতি। চলুন সেই গানটির সুরে আমরা স্নাত হই।

এই যে গানটি, এটি অসম্ভব জনপ্রিয় হয়েছিল। তার যে ছোটবেলার কীর্তন শেখা তা বৃথা যায়নি। আরেকটি গান, যে গানটিকে অনেকে বলে থাকেন তার সিগনেচার গান, এবার সেই গানটি শুনব সলিল চৌধুরীর কথায় এবং সলিল চৌধুরীর সুরে। আসলে সলিল চৌধুরীর কথায় সুরে গান গাওয়া থেকে বাংলার খুব কম শিল্পী বোধহয় বঞ্চিত হয়েছেন। অনেকেই 8-10টি গান গেয়েছেন তার সুরে। সলিল চৌধুরীর কাছ থেকে 6টা গান পেয়েছিলেন মাধুরী চট্টোপাধ্যায় 1961 থেকে 1966 সালের মধ্যে। আর প্রথম গানটি তাকে অসামান্য জনপ্রিয়তা এনে দিয়েছিল, শ্রোতাদের মনের মণিকোঠায় বিশেষ স্থান পেয়েছিল গানটি।

শ্রোতা বন্ধুরা, গত শতকের 4-5-6 দশকে হ্যান্ডেলে দম দেওয়া সেই যে চোঙাওয়ালা গ্রামোফোন, তাতে 4-5টা ফুটো দিয়ে সিনেমার রঙিন ছবি দেখানো ম্যাজিক বাক্স মাথায় নিয়ে অনেকেই ঘুরে বেড়াতেন পথে পথে। তাদের জীবিকা ছিল এটি। বিকেল হলেই পাড়ায় পাড়ায় সেই ম্যাজিক বাক্সের রঙিন ছবি আর চোঙাওয়ালা গ্রামোফোনের গান ছোটদের কাছে ছিল দারুণ আকর্ষণ। মাধুরীর কাছেও আকর্ষণ ছিল ওই চোঙাওয়ালা গ্রামোফোনের গান। যে গানটি ভালো লাগত, বাড়িতে এসে দাদা দিদির কাছে শিখে নিয়ে গাইতেন। পরিবারের সবাই সঙ্গীতানুরাগী বলে গান শিখতে কোনো দিন বাধা পেতে হয়নি তাকে। আর 1959 সাল, নচিকেতা ঘোষের সুর, বিখ্যাত সেই গানটি, তারপরে একের পর এক গান, এবং না, নিজেকে হারিয়ে খুঁজতে হয়নি, সঙ্গীতপ্রেমীরাই খুঁজে নিয়েছিলেন মাধুরীকে। তাহলে শুনুন 1959-এর সেই বিখ্যাত গান নচিকেতা ঘোষের সুরে।

এই সেই গান যে গানের পর শ্রোতারা আকুল হয়ে খুঁজে নিয়েছেন নতুন নতুন গান মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণীর সঙ্গেও তাঁর ছিল নিবিড় সম্পর্ক। আধুনিক গীত, ভজন, রাগ প্রধান এবং রবীন্দ্রসঙ্গীত প্রতিটি অডিশনেই অত্যন্ত সাফল্যের সঙ্গে পাশ করেছিলেন। আজ কথায় গানে আমরা স্মরণ করলাম মাধুরী চট্টোপাধ্যায়কে। আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রচূড় সরকার, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ভারতের জনগণ স্থিতিশীল সরকারের গুরুত্ব বুঝেছে।
1: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দীর্ঘতম মেয়াদের ভূয়সী প্রশংসা করে প্রস্তাব পাশ এনডিএর।
0: দীর্ঘতম মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা সারা বিশ্বের নেতাদের।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো টু এ পর্যায়ে সম্প্রসারণে অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দপ্তর এবং আবাসিক পরিসর নির্মাণে অনুমোদন।
0: বস্ত্রখাতে উৎপাদন ভিত্তিক উৎসাহ দান, PLI প্রকল্পের তৃতীয় পর্যায়ে 96টি নতুন কোম্পানিকে বেছে নিয়েছে সরকার।
1: নৌসেনার পরিচালনগত নিরাপত্তা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্র 20টি GMSS জ্যামার ক্রয় করছে।
0: পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বন্টন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি দপ্তর নিজের হাতে রেখেছেন। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত।
1: পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ল পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার, হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত।
0: আফগানিস্তানের কোনার, খোস্ত এবং প্রান্তিকা প্রদেশের পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 13 জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। ঘটনার তীব্র নিন্দা আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের।
1: ভারতের পিভি সিন্ধু, ঈশারানি বড়ুয়া, তানভি শর্মা, মালবিকা বানসোর, তানিয়া হেমন্ত অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
0: আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রতি আস্থা রাখার জন্য এবং তাঁকে জাতির সেবা করার সুযোগ দেওয়ার জন্য আজ দেশবাসীকে ধন্যবাদ জানান। নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এত দীর্ঘ সময় ধরে ভারতকে ভারত মাতৃকার সেবা করার সুযোগ পাওয়া কেবল ঈশ্বরের অশেষ কৃপায় সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, তাঁর কাছে জনগণই ঈশ্বরের প্রতিমূর্তি এবং এই সেবাকে তিনি সর্বদা আধ্যাত্মিক সাধনা হিসেবে দেখেছেন। তিনি আরও বলেন, ভারতের জনগণ স্থিতিশীল শাসনের গুরুত্ব বুঝতে পেরেছেন।
2: জনার্দন কি পরিপক্বতা হি হ্যায় কি উসনে লম্বে সময় তক মুঝে ইস তরহ জনতা কি সেবা কা অবসর দিয়া। 2014 কে পহলে কে কই দশক বহুত অস্থিরতা আর উথল।

0: उथल से भरे हुए, इसका देश को बहुत नुकसान भी उठाना पड़ा। लेकिन अब देश की जनता एक स्थिर सरकार का काम भी देख रही है और उसकी निर्णायक क्षमताओं की प्रशंसक भी है। मैं आज देश की महान जनता को भी नमन करता हूं, जनता जनार्दन का आभार व्यक्त करता हूं।
1: এর আগে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ আজ একটি প্রস্তাব গ্রহণ করে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটানা সর্বাধিক সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার কৃতিত্ব অর্জনের জন্য অভিনন্দন জানানো হয়। সম্মেলনের বিশেষ প্রস্তাবে শ্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, এটি ভারতের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এক ঐতিহাসিক শ্রদ্ধাঞ্জলি। তিনি সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক নেতা হিসেবে এই মহান জাতির প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী এনডিএ এর মুখ্যমন্ত্রী ও নেতাদের উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এনডিএ এর যাত্রা জাতীয় স্বার্থ ও আঞ্চলিক আকাঙ্ক্ষা পূরণের যৌথ সংকল্পের দ্বারা নিয়ন্ত্রিত। এই চেতনা গণতন্ত্রকে শক্তিশালী করেছে, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সুস্থিত এবং উন্নয়নকে ত্বরান্বিত করেছে। প্রধানমন্ত্রী বলেন, গত ১২ বছরে এনডিএ একটি স্থিতিশীল সরকার প্রদান করেছে যা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির পথে এগিয়ে চলেছে এবং নতুন উদ্যমে জাতির সেবা ও বিকশিত ভারতের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে। এই বৈঠকে শ্রী মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং এনডিএ সব সহযোগী দলের নেতারা উপস্থিত ছিলেন। এনডিএ শাসিত ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও অংশ নেন। উপস্থিতদের মধ্যে ছিলেন বিজেপির সভাপতি নীতিন নবীন, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, শিবসেনা প্রধান একনাথ শিন্ডে, এলজেপি আর নেতা চিরাগ পাসওয়ান, এনসিপি নেত্রী সুনেত্রা পাওয়ার, জেএসপি নেতা পবন কল্যাণ, এইচএএম নেতা জিতেন রাম মাঞ্জি, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী এবং আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী। বৈঠকে জাতীয় উন্নয়ন কর্মসূচি, পরিকাঠামো প্রকল্প এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে রূপান্তর করার মোদী সরকারের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করা হয়।
2: নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। জাতীয় রাজধানীতে আজ মন্ত্রিসভার বৈঠকে সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। শ্রী মোদীর কার্যকালে সামাজিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুপ্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের গৃহীত কল্যাণমূলক প্রকল্পে সমাজের সর্বস্তরের অন্তর্ভুক্তি সুনিশ্চিত হয়েছে, উপকৃত হয়েছেন সমাজের তৃণমূল স্তরের মানুষ। শ্রী মোদীর নেতৃত্বে গৃহীত পিএম জনমন এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান তার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই সময়কালে অর্থনীতি, বিকাশ এবং পরিকাঠামো ক্ষেত্রে দেশ একাধিক উন্নয়নের সাক্ষী হয়েছে, প্রত্যক্ষ করেছে প্রযুক্তিগত অগ্রগতিও। দেশের ঐতিহ্য বিস্তৃত হয়ে যাওয়া বীর সেনানীসহ সাংস্কৃতিক রীতিনীতিকে শ্রী মোদী মানুষের মনে আলাদা স্থান করে দিয়েছেন বলে উপরাষ্ট্রপতি উল্লেখ করেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা দেশের দীর্ঘতম সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করেন। ২০১৪ সালের ২৬ মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু ১৯৫২ সালের ১৩ মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল ৪৩৯৮ দিন। ২০১৪ সালের ২৬ মে থেকে আজ ১০ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল ৪৩৯৯ দিনে পড়ল, ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন।
2: ভারতে দীর্ঘতম সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এবং ত্রিনিদাদ এবং টোবাকোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্ব বা গ্লোবাল সাউথের পক্ষে তার বলিষ্ঠ অবস্থান এবং অন্তর্ভুক্তিমূলক এবং অর্থনৈতিকভাবে বিকাশশীল ভারতের পথ চলার ভূয়সী প্রশংসা করেছেন। সমাজ মাধ্যমে বার্তায় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশা

পটনায়কে বলেন, শ্রীলঙ্কা ভারতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি আশা প্রকাশ করেন। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার উপর গুরুত্ব আরোপ করেছেন দিশা নায়কে। উল্লেখ্য, গত বছর সেদেশে সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ সম্মাননা মিত্র বিভূষণ সম্মানে ভূষিত করেছিল শ্রীলঙ্কা। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপ একটি ব্যক্তিগত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র

0: As continuous Prime Minister of the great country of India, you have now surpassed the record as the longest serving Prime Minister of India. India remains a friend of Papua New Guinea. You personally have come here. I give respect to you as a senior leader of the Global South, and I am happy that you have now a whole record as the longest serving Prime Minister of India.
1: ত্রিনিদাদ এবং টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার একজন সাধারণ পরিবার থেকে উঠে এসে পরপর তিনবার ভারতের 140 কোটি নাগরিকের সুযোগ্য নেতা হিসেবে উঠে আসার জন্য শ্রীমোদীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, তাঁর আমলে দেশের বিদেশ নীতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, পরিকাঠামো এবং আর্থসামাজিক ক্ষেত্র ভারত শ্রী মোদীর সময়ে অভূতপূর্ব উন্নতি করেছে বলেও মতব্যক্ত করেন তিনি। ভারতের দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, রেল তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ কেন্দ্রীয় মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটানা সর্বাধিক সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার কৃতিত্ব অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি প্রস্তাব গ্রহণ করেছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রস্তাবে প্রধানমন্ত্রী মোদীর ধারাবাহিক সেবার ঐতিহাসিক মাইলফলক নিয়ে আলোচনা করা হয়েছে এবং এতে বেশ কয়েকটি অঙ্গীকার ও প্রস্তাবনা অন্তর্ভুক্ত রয়েছে।
3: उनके नेतृत्व में भारत के 25 करोड़ से अधिक गरीबों ने गरीबी को परास्त किया है। राष्ट्र सेवा के प्रति माननीय प्रधानमंत्री जी के अद्वितीय समर्पण एवं अथक परिश्रम के लिए राष्ट्रीय सुरक्षा को सुदृढ़ बनाने एवं भारत के हितों की रक्षा हेतु और समावेशी विकास एवं सामाजिक न्याय की दिशा में किए गए उनके प्रयासों की सराहना करता है और विकसित भारत के निर्माण के उनके दूरदर्शी संकल्प और नेतृत्व के प्रति अपना पूर्ण समर्थन व्यक्त करता है।
1: তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 2,169 কোটি টাকা ব্যয় আহমেদাবাদ মেট্রো 2A পর্যায়ের সম্প্রসারণে অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় 6 কিলোমিটার দীর্ঘ একটি মেট্রো করিডর এবং 5টি স্টেশন থাকবে। মন্ত্রী উল্লেখ করেছেন, 2A পর্যায়ে চালু হলে আহমেদাবাদ এবং গান্ধীনগর জুড়ে মেট্রো রেল নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য 77 কিলোমিটারেরও বেশি হবে। তিনি আরও বলেছেন, মন্ত্রিসভা অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারি দপ্তর এবং আবাসিক পরিসর নির্মাণেরও অনুমোদন দিয়েছে।
2: বস্ত্রখাতের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ PLI অর্থাৎ উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রদান প্রকল্পের তৃতীয় পর্যায়ে সরকার 22 জন নতুন আবেদনকারীকে অনুমোদন দিয়েছে। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে মোট 96টি কোম্পানিকে নির্বাচন করা হয়েছে। এইসব কোম্পানির ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ 12,822 কোটি টাকারও বেশি এবং সম্ভাব্য লেনদেনের পরিমাণ 58,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
1: ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন 2.0 মেয়াদ বৃদ্ধির জন্য সরকার অনুমোদন দিয়েছে। 31 আগস্ট পর্যন্ত বা 20,000 কোটি টাকার পরিনির্মাণ গ্যারান্টি অর্থ সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্কিম চলবে। অর্থমন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত এই পরিকল্পনার আওতায় মোট 770 কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়েছে। এই পরিকল্পনাটির লক্ষ্য হল ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেডের মাধ্যমে ঋণ সহায়তা প্রদান সুনিশ্চিত করা, যাতে মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলিকে ঋণ প্রদানের মাধ্যমে মজবুত করা যায়। এর মাধ্যমে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনস, NBFC, MFIগুলির পক্ষে সর্বোচ্চ 20,000 কোটি টাকা পর্যন্ত ঋণ সম্ভব হবে।
2: 2014-15 থেকে 2025-26 সালের মধ্যে ভারতে 843 বিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে। এটি বিগত 12 বছরের তুলনায় 169% বেশি। শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ DPIIT জানিয়েছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও ভারতে 2025-26 সালে 94 বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঐতিহাসিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে। সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে DPIIT-র যুগ্ম সচিব সুমিত জারাঙ্গল বলেন যে, মেক ইন ইন্ডিয়া এবং উৎপাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্পের মতো উদ্যোগগুলি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করেছে। তিনি বলেন যে, বর্তমানে 99.2% মোবাইল ফোন ভারতেই তৈরি হয়। তিনি আরও বলেন, 32টি কেন্দ্রীয় মন্ত্রক এবং 34টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল একটি কেন্দ্র থেকেই 13 লক্ষেরও বেশি আবেদনের উপর কাজ করেছে এবং 8 লক্ষেরও বেশি অনুমোদন দিয়েছে। এর ফলে ব্যবসা করা আরও সহজ হয়েছে। ভারতে 2,35,000 বেশি DPIIT স্বীকৃত স্টার্ট আপ রয়েছে। এর মাধ্যমে প্রায় 24 লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
1: প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম GNSS জ্যামার কেনার জন্য 449 কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তিতে জ্যামার তৈরির সময় অন্তত 75% দেশীয় উপাদান ব্যবহার করার শর্ত রাখা হয়েছে। চুক্তিটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত পণ্য কেনা বিভাগে সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ নতুন দিল্লিতে এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রক এও জানিয়েছে, এই সিস্টেম শত্রুপক্ষের GNSS রিসিভারের কার্যক্ষমতা দুর্বল করতে সক্ষম এবং এটি স্যাটেলাইট সংকেত গ্রহণ এবং শত্রুপক্ষের ট্র্যাকিংয়ে বাধা দিতে পারে। এর পাশাপাশি বিভ্রান্ত করার জন্য পাঠানো

0: সংকেত এবং প্রতারণার উদ্দেশ্যে করা জ্যামিং নিষ্ক্রিয় করতেও এটি সক্ষম।
1: জাতীয় মহিলা কমিশন একটি জাতীয় কারাগার কমিশন গঠন করার জন্য কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করেছে। দেশের বিভিন্ন কারাগারের প্রশাসন পর্যবেক্ষণ করা এবং বিশেষ করে নারী বন্দীদের ক্ষেত্রে কারাগারগুলির দায়বদ্ধতা সুনিশ্চিত করা এই কমিশনের মূল উদ্দেশ্য। কমিশন ল রিভিউ 2025-26 জন্য এক প্রস্তাবনা ভিত্তিক প্রতিবেদনে একটি লিঙ্গ সংবেদনশীল, মানবিক ও অধিকার ভিত্তিক সংশোধন ব্যবস্থা সারা দেশে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে নারীদের জন্য কারাগার সম্পর্কিত আইনগুলির ব্যাপক সংস্কারের প্রস্তাব রেখেছে। প্রতিবেদনটি ইতিমধ্যে গৃহমন্ত্রক এবং নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের কাছে বিবেচনা ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে।
0: মধ্যপ্রদেশের ইন্দোরে গতকাল শুরু হওয়া ব্রিক্স কৃষি সম্মেলনে 21টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলন চলবে আগামী 13 জুন পর্যন্ত। বিভিন্ন দেশের প্রতিনিধিরা আজ গ্রামীণ হাট এবং বাজার পরিদর্শন করেন। সেখানে তারা কৃষিজাত পণ্য, হস্তশিল্প, প্রাকৃতিক কৃষি উৎপাদন এবং ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের আওতায় প্রদর্শিত সামগ্রী ঘুরে দেখেন। তারা বিশেষ প্রশংসিত রেওয়ার জিআই ট্যাগযুক্ত সুন্দরজা আম ছাড়াও বিভিন্ন প্রজাতির আম খেয়ে দেখেন। এছাড়া মাগুলার মিলেট কুইন, লহরিবাই, মৃগনয়নী, প্রকৃত সিল্ক এবং হেম্প পোশাকের স্টলে প্রদর্শিত পণ্যের বিষয়ে প্রতিনিধিদের আগ্রহ দেখা যায়। সম্মেলনের মূল আলোচ্য বিষয় খাদ্য নিরাপত্তা, কৃষি বাণিজ্য, জলবায়ু সহনশীল কৃষি, কৃষি উদ্ভাবন। 12 জুন অনুষ্ঠিত হবে ব্রিক্স সদস্য দেশগুলি কৃষিমন্ত্রীদের আলোচনার মূল বিষয় ডিজিটাল প্রযুক্তি এবং স্মার্ট ফার্মিং। এর পাশাপাশি ব্রিক্স কৃষিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে 13 জুন। সম্মেলন চলাকালীন ব্রিক্স বাটিকায় প্রতিনিধিরা বৃক্ষরোপণ কর্মসূচিতেও যোগ দেবেন।
1: পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। আজ নবান্নে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, কর্মীবর্গ, প্রশাসনিক সংস্কার দপ্তর নিজের হাতে রেখেছেন। নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। দিলীপ ঘোষকে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের পাশাপাশি কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। মোট 19 জন পূর্ণমন্ত্রী ছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে রয়েছেন মালতী রাভা রায়, রাজেশ মাহাতো এবং ডাক্তার ইন্দ্রনীল খা। একই সঙ্গে আনন্দময় বর্মন, অশোক দিন্দা, বিশাল লামা, উমেশ রায়, ভাস্কর ভট্টাচার্য, সুমনা সরকার সহ মোট 19 জনকে বিভিন্ন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিতে কলকাতা আসছেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। যোগ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা, শৃঙ্খলা, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে বার্তায় জানিয়েছেন তিনি।
1: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। তিনি আজ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন। পদত্যাগপত্র পেশের পর সুস্মিতা বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবেননি। তাঁকে রাজ্যসভায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান সুস্মিতা। এরপর তিনি নতুন দিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। মেয়াদ শেষ হওয়ার 4 বছর আগেই রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা। আগেই জানানো হয়েছে বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায়ও গত সোমবার রাজ্যসভার সাংসদ এবং দলীয় সদস্য পদে ইস্তফা দেন। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মোট 13 জন সাংসদ ছিলেন, 2 জন ইস্তফা দেওয়ায় তা কমে দাঁড়ালো 11-এ। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপির 3 জন সাংসদ রয়েছে। এখন বিদেশের খবর।
0: পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে আজ পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশন শাখার একটি MI-17 হেলিকপ্টার ভেঙে পড়েছে। হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত বলে জানা গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা হয়ে থাকতে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার এবং অনুসন্ধান কাজ পরিচালনার জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছে, তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও অস্পষ্ট।
1: আফগানিস্তানের কুনার খোস্ত পাকতিকা প্রদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 13 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানা গেছে। এক বিবৃতিতে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, গতরাতে পাকিস্তানি সেনাবাহিনী আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে নিরীহ নাগরিকদের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ঘটনাকে মানবিক অপরাধ ও আগ্রাসন হিসেবে অভিহিত করেন তিনি। গত কয়েক মাস ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তার মধ্যেই এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। অশান্তি সৃষ্টির জন্য অনেকদিন ধরেই একে অপরকে দায়ী করছে দুই দেশ। সমস্যা সমাধানে কূটনৈতিক ও স্থানীয় স্তরে মধ্যস্থতার সব প্রচেষ্টা এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করা এবং কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলার মাধ্যমে মহিলা ও শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এই অঞ্চলে ইসলামাবাদ শত্রুতা বাড়িয়েই চলেছে, তাদের অবিলম্বে যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের নীতি পরিহার করতে হবে। তালিবানের এক জেলা আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানের এই হামলায় দুটি স্কুল, একটি চিকিৎসা কেন্দ্র এবং দুটি মসজিদ ধ্বংস হয়েছে। ডানগাম এলাকায় তালিবান জেলা গভর্নর মোহাম্মদ উমর সাদিক বলেন, সম্মুখ সমরের ক্ষমতা না থাকায় পাকিস্তানি সেনাবাহিনী এখন অসামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করতে শুরু করেছে।
0: বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান ডক্টর আল্লাহ নজর বালুচ পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে পাকিস্তানের গৃহীত নীতির সমালোচনা করে বলেছেন, ওই অঞ্চলে ক্রমবর্ধমান জনরোষ আসলে মৌলিক অধিকার, আত্মসংকল্প এবং রাজনৈতিক স্বাধীনতার জন্য দীর্ঘদিনের দাবিরই প্রতিফলন। তিনি বলেন, ভিন্ন মত দমনে পাকিস্তান ক্রমশ নির্যাতনের পথ বেছে নিলেও রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারের দাবিকে স্তব্ধ করতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, ওই অঞ্চল সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে ইসলামাবাদ থেকে নেওয়া। বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান আরও অভিযোগ করেন, বিক্ষোভকারী এবং রাজনৈতিক কর্মীদের উপর বলপ্রয়োগের ঘটনা বৃহত্তর স্বায়ত্তশাসন এবং রাজনৈতিক অধিকারের ক্রমবর্ধমান দাবি মেটানোর ক্ষেত্রে পাকিস্তানের অক্ষমতাকে তুলে ধরে। আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীরের বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে 30 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছেন।
1: ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। মার্কিন আধিকারিকরা জানিয়েছেন, একটি ড্রোন ব্যবহার করে হেলিকপ্টারটিকে মাটিতে নামানো হয়। দুজন পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে জবাবি হামলা অত্যন্ত ভয়াবহ ও শক্তিশালী হতে চলেছে। ইরানের দক্ষিণ উপকূলে সিরিক বন্দর আব্বাস, কেশম, জাস্ক ও কুহি মোবারক এলাকায় একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। সেদেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিকের বামানি জেলায় দুটি জলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় এলাকায় পানীয় জলের সরবরাহ ব্যাহত হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান প্রতিটি হামলার জবাব দেবে। ইতিমধ্যেই আজ জর্ডনে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের আরও 21টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। জর্ডনের সশস্ত্র বাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইরান থেকে আল আজরাক অভিমুখে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত করা হয়েছে। জর্ডনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ভূখণ্ড থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে। এদিকে লেবানন সীমান্তে মাত্র কয়েকদিন আগে হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণে লেবাননের বন্দরনগরী টায়ারে হামলা চালিয়েছে। এর আগে শহরের বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই হামলায় অন্তত 8 জন প্রাণ হারিয়েছে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বালগিরিয়ার সোফিয়া অবস্থিত সেদেশের জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তিনি সেখানে হাজার হাজার বছরের পুরনো সব নিদর্শন ঘুরে দেখেছেন এবং বালগিরিয়া কিভাবে তাদের সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন নিশান সংরক্ষণ করেছে সে সম্পর্কে ধারণা লাভ করেছেন। উল্লেখ্য, বিদেশমন্ত্রী বর্তমানে দুদেশ সফরের প্রথম পর্যায়ে বালগিরিয়া রয়েছেন। সেখানে তিনি বালগিরিয়ার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেদেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন।
1: ফেসবুকের মূল কোম্পানি মেটা ঘোষণা করেছে যে তারা ভারতে তাদের প্রথম কৃত্রিম মেধাচালিত তথ্য প্রযুক্তি কেন্দ্র, ডেটা সেন্টার স্থাপন করবে। এর আওতায় মেটা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যৌথভাবে গুজরাটের জামনগরে 168 মেগাওয়াট ক্ষমতার একটি ডেটা সেন্টার গড়ে তুলবে। মেটা এই কেন্দ্রটি ইজারা নিয়ে ব্যবহার করবে এবং ভবিষ্যতে এর সক্ষমতা বাড়ানোর সুযোগও থাকবে। এর মাধ্যমে বিশ্বের অন্যতম গতিশীল ডিজিটাল বাজারের কাছাকাছি এমন বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে যা মেটার বিভিন্ন পণ্য ও এআই সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, ভারতের বিশাল ইউজার বেস এবং দ্রুত বিকাশশীল ডিজিটাল অর্থনীতি এই দেশকে বিনিয়োগের জন্য একটি আদর্শ স্থানে পরিণত করেছে।
0: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের পরবর্তী আর্টিমিস-3 মহাকাশ অভিযানের সদস্য হিসেবে 3 জন মার্কিন নভশ্চর এবং 1 জন ইতালীয় মহাকাশচারী নাম ঘোষণা করেছে। মার্কিন নভশ্চর আন্দ্রে ডগলাস, ফ্র্যাঙ্ক রুবিও এবং ইয়ান্ডি ব্রেসনিক এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার ইতালীয় মহাকাশচারী লুকা পারমিতানো আর্টিমিস-3 ক্রু সদস্য হিসেবে থাকবেন। 4 সদস্যের এই মিশন মহাকাশে এই প্রথম ইলন মাস্কের স্পেসএক্স এবং জেফ বেজোসের ব্লু অরিজিনের মুন ল্যান্ডার পরীক্ষা করবে এবং ডকিং প্রদর্শনের ব্যবস্থা করবে।
1: সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত 114তম আন্তর্জাতিক শ্রম আন্দোলনে সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে। এই অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক বিকাশ, লিঙ্গসাম্য এবং সামাজিক বার্তালাপের প্রতি ভারতের প্রতিশ্রুতিকে তুলে ধরে। বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ এবং গতকাল অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের ধারাবাহিক দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে তাঁর কার্যক্রম এক বলিষ্ঠ ও সুসংহত কূটনৈতিক কার্যনীতির প্রতিফলন। জেনেভায় সম্মেলনের পাশাপাশি তিনি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করেন। শোভা কারান্দলাজে জানান, তিনি নেপালের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রামজি যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিবেশী প্রথম নীতির আওতায় নেপাল ভারতের জন্য একটি অগ্রাধিকারপ্রাপ্ত সহযোগী দেশ হিসেবে উল্লেখ করেন তিনি।

0: পদক্ষেপকে নেপাল ভারতের ডিজিটাল পোর্টালগুলির ভূয়সী প্রশংসা করে। উভয় মন্ত্রী দক্ষতা উন্নয়ন, শ্রম সম্পদ চলাচল এবং ডিজিটাল প্রযুক্তি বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এখন খেলার খবর।
1: ভারতের পিভি সিন্ধু, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা, মালবিকা বানসো, তানিয়া হেমন্ত অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আজ প্রথম রাউন্ডের ম্যাচে সিন্ধু পেরুর ইনেস ক্যাস্তিলোকে 21-13, 21-11 গেমে হারিয়ে দেন। ঈশারানী চীনের হান কিয়ানজিকে 22-20, 21-21-14 গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। তানভি শর্মা তাইওয়ানের চিউ পিন চিয়ানকে 21-12, 22-20, মালবিকা বানসো থাইল্যান্ডের তনরুক সাইংকে 15-21, 21-7, 21-13 গেমে, তানিয়া হেমন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সওয়ালকে 21-17, 21-18 গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলারা সাফল্য পেল। পুরুষদের সিঙ্গলসে কিরণ জর্জ, সানি দয়ানন্দ, থারুন মানেপল্লি প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। মিক্সড ডাবলসে ধ্রুব রাওয়াত, ওকে মনীষা, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া জোনাডি এবং জেডেন লিমকে 21-21-14 গেমে হারে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন।
0: কার্ডিফে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড 5 রানে ভারতকে হারিয়ে দিয়েছে। ভারত টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড 20 ওভারে 6 উইকেটে 171 রান তোলে। ভারতের শ্রেয়াঙ্কা পাতিল 2 উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত 19 ওভার 5 বলে 166 রানে অল আউট হয়ে যায়। রিচা ঘোষ 68 রান করেন। আগামী শুক্রবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। এবারের আয়োজক ইংল্যান্ড 12টি দেশ টুর্নামেন্টে অংশ নিয়েছে। ভারত রবিবার প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে।
1: ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে।
0: এখন দৃষ্টিকোণ। অভিনেতা গিরিশ কর্নাডের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

তার প্রতি অনুরাগ কারো মান্থান দেখার পর কারো বা সুরসঙ্গম প্রত্যক্ষ করে। হতে পারে তার অনুরাগীদের কেউ মুগ্ধ আরো অন্য কোনো ছবি দেখে। গিরিশ কর্নাড।

0: জন্ম অধুনা মহারাষ্ট্রে ১৯৩৮ সালে, প্রায় চার দশকের নাট্যজীবন। এই কন্নড় অভিনেতা, লেখক, ভার্সেটাইল নাট্য ব্যক্তিত্বদের অন্যতম। সাড়া জাগানো নাটকের মধ্যে রয়েছে জজাতি, তুগলক, হেবদন, নাগমন্ডল।
1: এভরি প্লে রাইট হ্যাজ হিজ ওন মেথড অফ ডুইং ইট এন্ড ডিফারেন্ট প্লে রাইটস ডু ইট ডিফারেন্টলি। দিস ইজ ওয়াই ইভেন ইফ ইউ হ্যাভ দ্য সেম থিম, ডিফারেন্ট প্লে রাইটস treat it differently in different ways, and that's what I'm going to do. I'm going to take a theme very popular with playwrights and say how I dealt with it and how other people have dealt with it. You will know, because it's a very famous theme. It's the theme of Yayati in Mahabharata, and as you know, in Marathi, Khandekar wrote a novel on it, Yayati, a very beautiful novel for which he got a Jnanpith award. Then there is the play Yayati and Devyani. And there have been Kachadevyani, there is another play. I wrote Yayati. In Kannada, Sriranga, Adhyarangacharya wrote a play called Sanjeevani at the same time. And there are several plays in Hindi.
0: একদিকে তিনি উৎসবের মতো ছবি পরিচালনা করছেন, আবার পাশাপাশি ইউ আর অনন্তমূর্তির সংস্কারের মতো ছবিতে তার অভিনয় দর্শককে অভিভূত করছে। নাটকের প্রাচীন ফর্মের সঙ্গে আধুনিক নাট্যরীতির মিশেল ঘটিয়েছিলেন তিনি, হয়ে উঠেছিলেন নাটকের এক বিশেষ।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের জনগণ স্থিতিশীল সরকারের গুরুত্ব বুঝেছে।
1: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দীর্ঘতম মেয়াদের ভূষ

0: প্রশংসা করে প্রস্তাব পাস এনডিএর।
1: দীর্ঘতম মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা সারা বিশ্বের নেতাদের।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো 2A পর্যায়ে সম্প্রসারণে অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দপ্তর এবং আবাসিক পরিসর নির্মাণেও অনুমোদন।
1: বস্ত্র খাতে উৎপাদন ভিত্তিক উৎসাহদান PLI প্রকল্পের তৃতীয় পর্যায়ে 96টি নতুন কোম্পানিকে বেছে নিয়েছে সরকার।
0: নৌসেনার পরিচালনগত নিরাপত্তা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক 20টি GMSS জ্যামার ক্রয় করছে।
1: পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বন্টন করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি দপ্তর নিজের হাতে রেখেছেন। অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত।
0: পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ল পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার, হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত।
1: আফগানিস্তানের কোনার খোস্ত এবং প্রান্তিকা প্রদেশের পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 13 জন প্রাণ হারিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। ঘটনার তীব্র নিন্দা আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
0: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে। এখন সিনেমা জগৎ, বিষয় ছবি দেখব কিভাবে, আজ চতুর্থ পর্ব, বলবেন অতনু ঘোষ।
3: আকাশবাণী মৈত্রী সিনেমা জগৎ। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা শুরু করেছি এক নতুন ধারাবাহিক, ছবি দেখব কিভাবে।

0: আজ চতুর্থ পর্বে বিশিষ্ট চিত্র পরিচালক অতনু ঘোষ আমাদের শোনাচ্ছেন তার কথা।
1: অনেকেই মনে করেন কাহিনী ভিত্তিক ছবির হৃদয় বা আত্মা হল অভিনয়। সিনেমার পর্দায় অভিনেতা চরিত্রকে জীবন্ত করেন, আবেগ, গভীরতা ও সত্যের নিরিখে বিশ্বাসযোগ্য করে তোলেন। কিন্তু ফিল্ম অ্যাক্টিংয়ের এমন কিছু বিশেষত্ব আছে যা অভিনয়ের অন্যান্য মাধ্যম যেমন নাটকের থেকে অনেকটাই আলাদা। তার প্রধান কারণ ক্যামেরার উপস্থিতি। আমরা জানি সিনেমার প্রতি দৃশ্যে এক বা একাধিক শট থাকে। প্রত্যেক শটে ক্যামেরা সাবজেক্ট বা বিষয়বস্তুকে কাছ থেকে বা দূর থেকে দেখে। সেই হিসেবেই লং শট, মিড শট ও ক্লোজ আপের ব্যবহার। পরপর এই শটগুলোকে সম্পাদনার টেবিলে জোড়ার পর পুরো দৃশ্য তৈরি হয়। ধরা যাক পথের পাঁচালির সেই দৃশ্য যেখানে সর্বজয়া সিঁড়ি দিয়ে নামার সময় দেখতে পান অপু বাড়ির কর্তার জন্য কলকে সাজাচ্ছে। সর্বজয়া দাঁড়িয়ে পড়েন, হঠাৎ চোখে পড়ে এক ফাঁকে অপু কলকেতে টান দিয়ে স্বাদ পরক করে নিল। সর্বজয়া স্তব্ধ, হতবাক, মুখ জুড়ে কষ্ট, অসহায়তা। ওই শটের মধ্যেই ট্রেনের হুইসল শোনা যায়। পরের শট, ট্রেন চলছে। প্রায় খালি কামরায় তিনজন আলাদা আলাদা বসে, অপু, সর্বজয়া ও সর্বজয়ার জ্যাঠামশাই। সর্বজয়ের মুখে বিষাদের ছাপ স্পষ্ট। জানলার বাইরে সারি সারি খাপরার চাল, বিহারের রুক্ষ প্রান্তর। আবার ক্যামেরা ফেরে সর্বজয়ের মুখে। সে মুখ তখনও ম্লান, দৃষ্টি দূরে কোথাও। আবার আমাদের চোখ জানলার বাইরে। নতুন শটে দৃশ্য পাল্টে গেছে। সবুজ কলাগাছ, কুঁড়ে ঘর, ভরা পুকুর। ট্রেন বিহার ছাড়িয়ে বাংলায় ঢুকে পড়েছে। ক্যামেরা ফিরে আসে সর্বজয়ের ওপর। এখন সে মুখে হাসির আভাস। সাউন্ড ট্র্যাকে বেজে ওঠে পথের পাঁচালির থিম মিউজিক বা আবহ সঙ্গীত। বাংলার অতি পরিচিত গ্রামের দৃশ্য আমাদের আবেগ অনুভূতিকে কি ভীষণ নাড়া দিয়ে যায়। মুহূর্তের মধ্যে কত কথা বলা হয়ে যায়। এমন সিনেম্যাটিক ব্রিলিয়েন্স সৃষ্টির পেছনে কার কৃতিত্ব? পরিচালক, চিত্রগ্রাহক, সম্পাদক, সঙ্গীত পরিচালক নাকি অভিনেত্রীর? প্রথমেই বলতে হয় সর্বজয়ার ভূমিকায় অভিনেত্রী করুণা বন্দ্যোপাধ্যায়ের অভিব্যক্তি পরিমিত ও গভীরভাবে সংবেদী। ওই সময়ের এক গ্রামের

গৃহবধূর মনের আবেগ ও টানাপোড়েন এক নিমেষে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এবার আসা যাক দৃশ্যকল্প তৈরির সামগ্রিক ভাবনা ও পরিকল্পনা প্রসঙ্গে। এখানে পরিচালকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বজয়ের এক্সপ্রেশন ও দুটি ভিন্ন জায়গার প্রাকৃতিক বৈশিষ্ট্য পরপর এমনভাবে জোড়া হয়েছে যাতে চরিত্রের মনের ভাব ও তার পরিবর্তন অনায়াসে প্রকাশ পায়। অ্যাসেম্বলেজ অফ শটস বা শট সাজানোর মুনশিয়ানা সিনেমার ভাষা তৈরির ক্ষেত্রে কতটা অপরিহার্য এখানে তা পরিষ্কার। ট্রেনের কামরা, ফাঁকা মাঠ, গ্রামের বাড়ি, পুকুর ইত্যাদি টুকরো শটের মাধ্যমে করুণা বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের যথাযথ আধার বা পরিসর তৈরি হয়। কারণ মাঝের শটগুলো আগের অভিব্যক্তির সঙ্গে মিল ও অমিল দুটোই তৈরি করে। এই কানেকশন অ্যান্ড কন্ট্রাস্ট বিভিন্ন শটের মধ্যে অভিনয়ের ধারাবাহিকতা বজায় রাখে। এবার আসা যাক চিত্রগ্রহণ বিভাগে। নানান শটে ক্যামেরা লেন্সের ডাইমেনশন বা পরিমাপ, ক্যামেরা অ্যাঙ্গেল বা দেখার কোণ এবং সর্বোপরি ট্রেনের কামরার মধ্যে আলো আঁধারির ব্যবহার অভিনেতার অভিব্যক্তিকে আরও তীক্ষ্ণ, ধারালো করে তোলে। পরের ধাপ সম্পাদনা। সিনেমা তৈরির ক্ষেত্রে যে বিভাগের অবদান গুরুত্বপূর্ণ বললেও যেন কম বলা হয়, আসলে সিনেমার মূল স্বর, গতি, ছন্দ, ভারসাম্য সবই সম্পাদনার দৌলতে। নানান শটের মধ্যে থেকে সবচেয়ে কার্যকরী কোনটা, তার শুরু ও শেষ ফ্রেম সঠিকভাবে বেছে নেওয়ার ফলে এক স্বচ্ছন্দ, স্বতঃস্ফূর্ত প্রবাহ তৈরি হয়। এই সব কিছুর সঙ্গে এক নিবিড় মন কেমনের সুর বেজে ওঠে আবহ সঙ্গীতে। ওই বাঁশি ও সেতারের ধ্বনি যেন অভিনয়কে আরও মায়াময়, আরও মর্মস্পর্শী করে তোলে। সত্যজিৎ রায় যখন পথের পাঁচালীর কাজ শুরু করেছিলেন, বাংলা সবাক সিনেমার বয়স 20 পেরিয়েছে আর নির্বাক ধরলে 30। সিনেমার বিভিন্ন বিভাগের প্রয়োগ অন্য শিল্পমাধ্যমের থেকে আলাদা তা সত্যজিৎ প্রথমেই উপলব্ধি করেছিলেন। অর্থাৎ নানান বিভাগের মিলিত এক্সেলেন্সের মধ্যেই সার্থক সিনেমার সৃষ্টি। সিনেমার অভিনয় এই মাধ্যমের ভাষা ও প্রয়োগের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তাই ভারতীয় ছবিতে উন্নত ও আধুনিক ফিল্ম অ্যাক্টিংয়ের প্রবর্তনে পথের পাঁচালীকে মাইলফলক বলে মনে করা হয়। এবার দেখা যাক অভিনয়ের দৃষ্টিকোণ থেকে ক্যামেরার সামনে অভিনয় কেন আলাদা, কি তার প্রকৃত স্বরূপ। প্রথমত, নাটক টানা চলছে প্রথম থেকে শেষ অবধি বা অন্তত মধ্যান্তর অবধি। আগেই বলেছি সিনেমার দৃশ্য খণ্ড অংশ বা শটে ভাঙা, যার দৈর্ঘ্য সাধারণত 20-30 সেকেন্ড থেকে 1-2 মিনিট। অর্থাৎ মনঃসংযোগ করে টানা অবিচ্ছিন্ন ধারাবাহিকতায় অভিনয়ের সুযোগ নেই। দ্বিতীয়ত, ক্যামেরা নামক বস্তুটি অভিনেতার এত কাছে চলে আসে, তার মুখ বা শরীরের নানান অংশ এত বড় করে দেখায় যে মেকি বা কৃত্রিম অভিব্যক্তি ও অঙ্গভঙ্গি সহজেই ধরা পড়ে। আমেরিকার কিংবদন্তি পরিচালক এলিয়া কাজান নির্দেশক হিসেবে থিয়েটার, সিনেমা দুটি মাধ্যমেই অত্যন্ত সফল। সিনেমার অভিনয় প্রসঙ্গে বলেছেন, "Where as you can and many effective actors do get away with faking, posturing and indicating emotions on stage, it's difficult if not impossible to get away with anything false before the camera. That instrument penetrates the husk of the actor. It reveals what is truly happening. If anything, if nothing, a close-up demands absolute truth." অর্থাৎ ক্যামেরার সামনে সত্যি ছাড়া কোনো কিছুই ধোপে টেকে না। অভিনয়ের ক্ষেত্রে এই ট্রুথ বা সত্যি ব্যাপারটা কি? ধরা যাক একটা চরিত্র অস্থিরতায় ভোগে, মাঝে মধ্যেই মানসিক টানাপোড়েনের চিহ্ন চোখে, মুখে, শরীরে ফুটে ওঠে। অভিনেতা কিভাবে সেটা ফুটিয়ে তুলবেন? প্রথম উপায়, লক্ষণগুলোর ইমিটেশন বা অনুকরণ। অস্থির মানুষ স্থির বসতে পারে না, পা দোলায়, মাথা চুলকায়, অনেক সময় আঙুল মটকায় ইত্যাদি। অভিনেতা ঠিক করলেন অস্থিরতার এই চিহ্নগুলো অভিনয়ে ব্যবহার করবেন। ধরা যাক অঙ্গভঙ্গি নকল করায় তিনি দক্ষ, কাজেই সময় মতো পা দোলাচ্ছেন, মাথা চুলকোচ্ছেন, কিন্তু সবটাই শরীর চালনা, তার মনের সঙ্গে কোনো সংযোগ নেই।
অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রেও এই অভিনেতার একই পদ্ধতি। উচ্ছ্বাস প্রকাশ করতে মুখে কতটা হাসি লাগে বা দুঃখে যন্ত্রণায় মুখ কেমন বেজার হয়, সবটাই অনুশীলন করে রপ্ত করেছেন। সে বিচারে তিনি তুখোড় অভিনেতা। কিন্তু কনস্ট্যান্টিন স্তানিস্লাভস্কি নামে এক রুশ অভিনেতা ও নাট্য নির্দেশক প্রায় 125 বছর আগেই বলেছেন, শুধু বাইরে থেকে অনুকরণ করলে অভিনয়ে খামতি থেকে যাবে। অভিনেতাকে নিজস্ব আবেগ অনুভূতির সঙ্গে, নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে চরিত্রকে মিলিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে অভিনয়ের প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। স্তানিস্লাভস্কি আধুনিক অভিনয় ধারার প্রথম শিক্ষাগুরু। তাঁর পদ্ধতির সূত্রেই বাস্তবধর্মী অভিনয় বা ন্যাচুরালিস্টিক অ্যাক্টিংয়ের শুরু। অভিব্যক্তি বা অঙ্গভঙ্গির অতিরিক্ত বাড়াবাড়ি সযত্নে এড়িয়ে যাওয়ার রাস্তা দেখাল এই নতুন পদ্ধতি। একজন অভিনেতা তাঁর অভিজ্ঞতা, প্রতিক্রিয়া ও বিশ্লেষণের সূত্র ধরে নিজের চরিত্রকে গভীরভাবে মনে ও শরীরে আত্মস্থ করছেন, যাকে বলা হয় ইন্টারনালাইজেশন। উদ্দেশ্য একটাই, অভিনেতার নিজস্ব সত্তা যেন কোনো মতেই চরিত্র থেকে বেরিয়ে না যায়। কিন্তু গোড়া থেকেই এই পদ্ধতি ঘিরে বেশ কিছু বিতর্ক। প্রাথমিক সংশয়, তাহলে তো একজন অভিনেতার ব্যক্তিত্ব বা চারিত্রিক বৈশিষ্ট্য তাঁর অভিনীত প্রতিটি চরিত্রে প্রকাশ পাবে, সবই তো একরকম চরিত্রায়ন হয়ে যাবে। এবার ধরা যাক, অভিনেতা ব্যক্তিগত জীবনে অন্তর্মুখী, তাহলে কি তিনি কখনো বহির্মুখী চরিত্র করতে পারবেন না? স্তানিস্লাভস্কি বলছেন, তা কেন, সেই মানুষটির মধ্যে বহির্মুখী সত্তাও আছে কিন্তু ব্যবহারের অভাবে সুপ্ত, অন্তর্নিহিত। এই ভূমিকার জন্যে অভিনেতাকে তাকে জাগ্রত করতে হবে। অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যেই ভালো মন্দ, কঠিন কোমল, শান্ত অস্থির, সুস্থ অসুস্থ ইত্যাদি বৈপরীত্যের সমন্বয়। যখন যেটা দরকার অভিনেতা সেই সত্তার দ্বারস্থ হবেন। স্তানিস্লাভস্কি প্রতিষ্ঠিত এই মেথড পদ্ধতির প্রাথমিক প্রয়োগ থিয়েটারে হলেও 1930-এর দশক থেকে এই ধারাকে সিনেমার অভিনয় স্বীকৃতি দিলেন পুদভকিন, দেসিকা, রোজেলিনির মতো দক্ষ চলচ্চিত্রকারেরা। ব্যক্তিগত বোধ, চেতনা ও অনুভবের সূত্র ধরে চরিত্রের কাছাকাছি পৌঁছনোর লক্ষ্যে মার্লন ব্র্যান্ডো, পল নিউম্যান, জিন ফন্ডা থেকে শুরু করে ডাস্টিন হফম্যান, আল পাচিনো, রবার্ট ডিনিরোর মতো প্রতিভাধর অভিনেতারা সিনেমার পর্দায় উন্নত অভিনয়ের নতুন ইতিহাস সৃষ্টি করলেন। স্তানিস্লাভস্কি নিজেই বলেছেন, এই পদ্ধতি নিজের মতো করে ব্যবহার করতে হবে, কারণ প্রত্যেক অভিনেতার আবেগ ও অনুভূতি স্তর ও প্রকাশভঙ্গি আলাদা, মনের গঠন আলাদা, কারণ ক্রিয়া প্রতিক্রিয়ার ধরনও আলাদা। অতএব স্তানিস্লাভস্কির মতে, ক্রিয়েট ইউর ওন মেথড, ডোন্ট ডিপেন্ড স্লেভিশলি অন মাইন, মেক আপ সামথিং দ্যাট উইল ওয়ার্ক ফর ইউ। প্রায় এক শতকের ব্যবধানে সিনেমার গল্প বলার ধরন, শৈলী, প্রয়োগ, প্রযুক্তি সবই পাল্টেছে। পাল্টায়নি শুধু সিনেমায় উন্নত অভিনয় বিচারের পদ্ধতি, এখনও আমরা পর্দায় অভিনেতার চোখে চোখ রেখে নির্ভেজাল সত্যের অন্বেষণ চালিয়ে যাই। যে মুহূর্তে তার মধ্যে মেকি অন্তঃসার শূন্য ভাব প্রকাশ পায়, আমাদের আগ্রহ, উৎসাহ তলানিতে এসে ঠেকে, আবার নিখাদ বিশ্বাসযোগ্যতার প্রকাশে মন ভরে ওঠে। অনেক বছর আগে অভিনেতা আয়ান ম্যাকেলন একটা কথা বলেছিলেন যা আজও সমানভাবে তাৎপর্যপূর্ণ। অ্যাক্টিং বিফোর দ্য ক্যামেরা ইজ নো লঙ্গার অ্যাবাউট লাইং, ইটস নাও অ্যাবাউট রিভিলিং দ্য ট্রুথ, সো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।

0: ছবি দেখব কিভাবে, এই ধারাবাহিকের চতুর্থ পর্ব আপনারা শুনলেন সিনেমা জগৎ অনুষ্ঠানে। আজ নিজের ভাবনার কথা শোনালেন বিশিষ্ট চিত্র পরিচালক অতনু ঘোষ। আকাশবাণী মৈত্রী।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান।

0: ভারতে। শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে। শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 kHz।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে তিনি বলেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সব থেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে আজ এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। বস্ত্র শিল্পের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ পিএলআই প্রকল্পের তৃতীয় পর্যায়ে সরকার 22টি নতুন আবেদনকারীকে অনুমোদন দিয়েছে। তৃতীয় পর্যায়ে এজন্য মোট 96টি সংস্থাকে নির্বাচিত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম জিএনএসএস জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। অর্থ দপ্তর পেয়েছেন স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী হয়েছেন তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ডক্টর শারদা মুখোপাধ্যায়, নতুন স্কুল শিক্ষামন্ত্রী হয়েছেন দীপক বর্মন, উচ্চ শিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারেই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের ওপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়, তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলো সঠিক এবং এর দিক নির্দেশনাও সঠিক।
1: এনডিএ সরকার কে ইন 12 বর্ষো মে 25 করোড় সে জাদা লোকো কা গরিবি সে বাহার নিকলনা ইয়ে দিখাতা হ্যায় কি হামারি নীতিয়া সহি হ্যায়, হামারি দিশা সহি। ইয়ে সফলতা আজ দেশ কে হর উস ব্যক্তি কো এক ভরোসা দেতি হ্যায় কি এক না এক দিন উসকা সংঘর্ষ ভি খতম হোগা, এক দিন উসকে সপনে ভি পুরে হোঙ্গে।
0: প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলোতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা ও অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার প্রশংসা করছে। দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রধানমন্ত্রী বলেন, এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। সরকারের গৃহীত অর্থনৈতিক ও পরিকাঠামোগত সংস্কারসমূহ কোনো রাজনৈতিক বাধ্যবাধকতার ফল নয়, বরং তা আদর্শগত দৃঢ় বিশ্বাসের ফসল। নিরবচ্ছিন্নভাবে সব থেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন,

0: কেন্দ্রীয় অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। উপরাষ্ট্রপতি বলেন, এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশযাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডাস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিউং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরায়, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইলফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং সকলকে তাদের উষ্ণ শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবে জাতির সেবায় শ্রী মোদীর নিরবচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে তার বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে। এদিকে মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারি ও সাধারণ আবাসিকদের জন্য আবাসন নির্মাণ।
1: আজ ক্যাবিনেট মে তিন ফেসলে লিয়ে গে, এক ফেসলা আহমেদাবাদ মে মেট্রো কে বিস্তার কা হ্যায় আর দো ফেসলে অমরাবতী জো কি অন্ধ্রপ্রদেশ কা নয়া ক্যাপিটাল নির্মিত হো রহা হ্যায়, বন রহা হ্যায়, ডেভেলপ হো রহা হ্যায়, উসকে দো ফেসলে লিয়ে গে। আহমেদাবাদ মেট্রো কা ফেজ 2A কোটেশ্বর রোড সে এয়ারপোর্ট কা করিডোর আজ অ্যাপ্রুভ হুয়া হ্যায় ক্যাবিনেট মে।
0: এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএও একটি প্রস্তাব গ্রহণ করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএর এই বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে একটি বিশেষ রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, এই মহান জাতির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সঠিক সময়ে ও সঠিক স্থানে উপস্থিত একজন সুদক্ষ নেতা। বস্ত্রশিল্পের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ PLI প্রকল্পের তৃতীয় পর্যায়ে সরকার 22টি নতুন আবেদনকারীকে অনুমোদন দিয়েছে। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে মোট 96টি সংস্থাকে নির্বাচিত করা হয়েছে। এতে 12,822 কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি এবং 58,000 কোটি টাকার বেশি বাণিজ্যিক লেনদেনের লক্ষ্যমাত্রা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্ন থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখছেন স্বরাষ্ট্র, পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও যে সমস্ত দপ্তর এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি সেগুলিরও তদারকের দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। ডক্টর শারদনাথ মুখোপাধ্যায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হচ্ছেন তাপস রায়। দীপক বর্মনকে বিদ্যালয় শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র ও অতিক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তরের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। কৃষি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দুধ কুমার মণ্ডলকে। নিশীত প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষকে পর্যটন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। রাজ্যকে অতীতের মতো শিল্প বান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে নতুন শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। আজ দপ্তরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের কাছে তাপসবাবু বলেন, টাটারা চাইলে রাজ্যে ফিরতেই পারে।
2: ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপার্চারের পরে এবং 6,688 জন এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে 6,688 জন যারা ত্যাগ করেছিলেন।

0: পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথাই নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করব।
1: নির্বাচন পরবর্তী পর্বে দলের মধ্যে বিদ্রোহের মধ্যে মমতা ব্যানার্জির পর এবার দশ জনপথে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তৃণমূল সূত্রে খবর, রাহুল এবং অভিষেকের মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক হয়। গতকালই দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে কংগ্রেস নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বিরোধী জোট ইন্ডিয়াকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে দুই নেত্রীর মধ্যে। মমতা ব্যানার্জি আজ দিল্লিতে থেকে ফিরলেও কলকাতায় ফেরেননি অভিষেক। এদিকে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার জল্পনায় কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা, বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
2: আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ তারাও মিশছেন না, জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না।
1: তিনবার নোটিশ দেওয়ার পরও হাজিরা না দেওয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির গতিবিধির ওপর সিআইডি নজরদারি শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে বলে সূত্রের খবর। এদিকে ত্রিপুরার খোয়াই আদালত থেকে অভিষেক ব্যানার্জিকে সশরীরে হাজিরার সমন জারি করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারেই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
3: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল 11 জুন বৃহস্পতিবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, 6:05 সুচিন্তন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়, রাগ আলাহিয়া ভেলাভল ও বৈরাগী, 6:30 এই মহাজীবন প্রমথনাথ বিশির জীবন কথা, 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে অনিন্দিতা ঘোষ, 6:55 কৃষক বন্ধুদের জন্য সাথী ফসল হিসেবে গোলমরিচের চাষ এ বিষয়ে বলবেন ডক্টর অনুপম পারিয়ারি, 7:05 লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান সামালবং পশ্চিমবঙ্গ, উপস্থাপনায় শ্যামন্তী মুখোপাধ্যায়, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্যামন্তী মুখোপাধ্যায়, 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, রিম্পা সোমদত্ত সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:45 যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে, সম্পাদনা ঋতব্রত দে, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আহির ভৈরব রাগে হাওয়াইয়ান গিটার পরিবেশনে স্বপন মজুমদার, তাকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শাগনিকা চৌধুরী, 10:30 রামধনু, প্রথমে শুনবেন নজরুল গীতি পরিবেশনে ঐশী মজুমদার, এরপর লোকগীতির অনুষ্ঠান পরিবেশনে দেবলীনা সাহা চৌধুরী, 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় শাগনিকা চৌধুরী, 11:15 অতুল প্রসাদের গান শিল্পী অনিতা দত্ত মৃধা, 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় ঋত্বিক শিকদার, 12:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 1:00 নাটক ছাগল রচনা তপন বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন গঙ্গোপাধ্যায়, প্রযোজনা পরিমল হেমব্রম, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় সুরের ভুবনে, অতিথি ইন্দ্রাণী সেন, রেকর্ডিং

এবং সম্পাদনা ব্রততী দাস, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা, নিউ আলিপুর কলেজ। এই ক্যাম্পাস থেকে দ্বিতীয় পর্বটি শুনবেন। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 6:20 ক্ষেত খামারের কথা, গরু গাভীর সেকাল একাল, গোবিন্দ গোপাল ঘোষের সাক্ষাৎকার আলাপচারিতায় সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়, প্রখর তাপপ্রবাহ ও আপনার ত্বক, বলবেন ডাক্তার অবন্তী সাহা। 7:00 যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। ১৯:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গর্ক কল্যাণ রাগে হাওয়াইয়ান গিটার পরিবেশন করবেন শিল্পী স্বপন মজুমদার, তাকে তবলায় সহযোগিতা করবেন সুজিত কুমার দাস। 10:45 উপমহাদেশের খবর এবং রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আগামীকাল 11 জুন মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি, তাকে তবলায় সহযোগিতা করবেন সৌমেন নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল যোগ রাগে পণ্ডিত সন্দীপন সমাজপতির উপস্থাপনায়। একটু পরেই

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন চন্দ্রচূড় সরকার। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের জনগণ স্থিতিশীল সরকারের গুরুত্ব বুঝেছে।
1: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দীর্ঘতম মেয়াদের ভূয়সী প্রশংসা করে প্রস্তাব পাস এনডিএর।
0: দীর্ঘতম মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা সারা বিশ্বের নেতাদের।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো 2A পর্যায়ে সম্প্রসারণে অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দপ্তর এবং আবাসিক পরিসর নির্মাণেও অনুমোদন।
0: নৌসেনার পরিচালনগত নিরাপত্তা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক 20টি GMSS জামার ক্রয় করছে।
1: পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি দপ্তর নিজের হাতেই রেখেছেন। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত।
0: পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ল পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার, হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত।
1: আফগানিস্তানের কোনার, খোস্ত এবং প্রান্তিকা প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 13 জন প্রাণ হারিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। ঘটনার তীব্র নিন্দা আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের।
0: ভারতের পিভি সিন্ধু, ঈশারানি বড়ুয়া, তানভি শর্মা, মালবিকা বানসো, তানিয়া হেমন্ত অস্ট্রেলিয়ার ওপেন ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
1: আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি আস্থা রাখার জন্য এবং তাকে জাতির সেবা করার সুযোগ দেওয়ার জন্য আজ দেশবাসীকে ধন্যবাদ জানান। নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এত দীর্ঘ সময় ধরে ভারত মাতৃকার সেবা করার সুযোগ পাওয়া কেবল ঈশ্বরের অশেষ কৃপায় সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, তাঁর কাছে জনগণই ঈশ্বরের প্রতিমূর্তি এবং এই সেবাকে তিনি সর্বদা আধ্যাত্মিক সাধনা হিসেবে দেখেছেন। তিনি আরও বলেন, ভারতের জনগণ স্থিতিশীল শাসনের গুরুত্ব বুঝতে পেরেছেন।
2: जनार्दन की परिपक्वता ही है कि उसने लंबे समय तक मुझे इस तरह जनता की सेवा का अवसर दिया। 2014 के पहले के कई दशक बहुत अस्थिरता और उथल पुथल से भरे हुए, इसका देश को बहुत नुकसान भी उठाना पड़ा, लेकिन अब देश की जनता एक स्थिर सरकार का काम भी देख रही है और उसकी निर्णायक क्षमताओं की प्रशंसक भी है। मैं आज देश की महान जनता को भी नमन करता हूं, जनता जनार्दन का आभार व्यक्त करता हूं।
1: এর আগে আজ জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ একটি প্রস্তাব গ্রহণ করে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটানা সর্বাধিক সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার কৃতিত্ব অর্জনের জন্য অভিনন্দন জানানো হয়। সম্মেলনের বিশেষ প্রস্তাবে শ্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, এটি ভারতের দীর্ঘতম সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এক ঐতিহাসিক শ্রদ্ধাঞ্জলি। তিনি সঠিক সময়, সঠিক স্থানে, সঠিক নেতা হিসেবে এই মহান জাতির প্রধানমন্ত্রী।
3: A historic tribute to India's longest serving continuously elected Prime Minister, Sri Narendra Modi ji. The right leader at the right time, at the right place, Narendra Modi ji as Prime Minister of this great nation. That is his strength. He is both our anchor and our innovator. Working with a single agenda, that is nation first. A principle that all of us has constantly keep it in mind. Entire nation has to follow. 21st century belongs to Narendra Modi ji.
0: নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। জাতীয় রাজধানীতে আজ মন্ত্রিসভার বৈঠকে সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন।

0: এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। শ্রী মোদীর কার্যকালে সামাজিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুপ্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারি গৃহীত কল্যাণমূলক প্রকল্পে সমাজের সর্বস্তরের অন্তর্ভুক্তি সুনিশ্চিত হয়েছে। উপকৃত হয়েছেন সমাজের তৃণমূল স্তরের মানুষ। শ্রী মোদীর নেতৃত্বে গৃহীত পিএম জনমন এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান তাঁর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই সময়কালে অর্থনৈতিক বিকাশ এবং পরিকাঠামো ক্ষেত্রে দেশ একাধিক উন্নয়নের সাক্ষী হয়েছে, প্রত্যক্ষ করেছে প্রযুক্তিগত অগ্রগতিও। দেশের ঐতিহ্য বিস্তৃত হয়ে যাওয়া বীর সেনানীসহ সাংস্কৃতিক রীতিনীতিকে শ্রী মোদী মানুষের মনে আলাদা স্থান করে দিয়েছেন বলে উপরাষ্ট্রপতি উল্লেখ করেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা দেশের দীর্ঘতম সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেন। 2014 সালের 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তের শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13 মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল।
0: ভারতে দীর্ঘতম সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিশ্বনেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি উনাডাকুমারা দিশানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এবং ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্ব বা গ্লোবাল সাউথের পক্ষে তার বলিষ্ঠ অবস্থান এবং অন্তর্ভুক্তিমূলক এবং অর্থনৈতিকভাবে বিকাশশীল ভারতের পথ চলার ভূয়সী প্রশংসা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি উনাডাকুমারা দিশানায়কে বলেন, শ্রীলঙ্কা ভারতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি আশা প্রকাশ করেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার উপর গুরুত্ব আরোপ করেছেন দিশানায়কে। উল্লেখ্য, গত বছর সেদেশ সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ সম্মাননা মিত্র বিভূষণ সম্মানে ভূষিত করেছিল শ্রীলঙ্কা। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপ একটি ব্যক্তিগত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে একজন আদর্শ নেতা হিসেবে অভিহিত করেছেন।
1: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লেয়েন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত চাঁদে পৌঁছেছে এবং এখন আরও বড় লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলেছে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা জোরদারে তাঁর প্রচেষ্টার জন্য তিনি শ্রী মোদীকে ধন্যবাদ জানান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি উভয় দেশের জনগণের জন্য নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডাউলিডোস বলেছেন, এই মাইল ফলক প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের নিবেদিত প্রাণসেবা ও সুযোগ্য নেতৃত্বের প্রতিফলন। তিনি ভারত ও সাইপ্রাসের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন মোদীকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তাঁর সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং তার শুভেচ্ছা বার্তায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরের পর বছর ধরে ভারতের অর্থনৈতিক উন্নয়নের যাত্রাকে সঠিক পথে পরিচালিত করছেন এবং বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেন, মোদী সরকারের আমলে ভারত পরিকাঠামো, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও নিকাশি সংস্কারে ব্যাপক উন্নতি করেছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী স্কট মরিসনও প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে তাকে একজন প্রকৃত রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, শ্রী মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ভারতের অর্থনীতি এবং বিশ্বমঞ্চে দেশের অবস্থান আমূল বদলে গেছে। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে বলেন, এই ঐতিহাসিক মাইল ফলকটি কেবল প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘ কার্যকালের মেয়াদই নয়, বরং তাঁর সেবার সুদূরপ্রসারী প্রভাবকেও স্বীকৃতি জানানোর একটি সুযোগ। নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানে এই মাইল ফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটানা সর্বাধিক সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার কৃতিত্ব অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকে বেলা সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক সেবার ঐতিহাসিক মাইল ফলক নিয়ে আলোচনা করা হয়েছে এবং এতে বেশ কয়েকটি অঙ্গীকার এবং প্রস্তাবনা অন্তর্ভুক্ত রয়েছে।
1: তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 2169 কোটি টাকা ব্যয়ে আহমেদাবাদ মেট্রো 2A পর্যায়ের সম্প্রসারণে অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় 6 কিলোমিটার

0: দীর্ঘ একটি মেট্রো করিডোর এবং 5টি স্টেশন থাকবে। মন্ত্রী উল্লেখ করেছেন, 2A পর্যায়ে চালু হলে আমদাবাদ ও গান্ধীনগর জুড়ে মেট্রো রেল নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য 77 কিলোমিটারেরও বেশি হবে। তিনি আরও বলেন, মন্ত্রিসভা অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারি দপ্তর ও আবাসিক পরিসর নির্মাণের অনুমোদন দিয়েছে।
1: সংস্কৃতি মন্ত্রী 2024 এবং 2025 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঘোষণা করেছে। এর পাশাপাশি ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারও ঘোষণা করা হয়েছে। একাডেমির সাধারণ পরিষদ শিল্প কলার বিভিন্ন ক্ষেত্র থেকে মোট 108 জন শিল্পীকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। নির্বাচিত ফেলো এবং পুরস্কার প্রাপ্তরা দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও আদিবাসী শিল্প, পুতুল নাচ সহ বিভিন্ন পারফর্মিং আর্টসের প্রতিনিধিত্ব করছেন। এছাড়া সাধারণ পরিষদ 2024 এবং 2025 সালের ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারের জন্য 106 জন তরুণ শিল্পীকে নির্বাচিত করেছে।
0: প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম GNSS জ্যামার কেনার জন্য 449 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে জ্যামার তৈরির সময় অন্তত 75% দেশীয় উপাদান ব্যবহার করার শর্ত রাখা হয়েছে। চুক্তিটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত পণ্য কেনা বিভাগে সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং নতুন দিল্লিতে হওয়া এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
1: অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, দেশের বাইরে থেকে আসা যাত্রীরা এখন দিল্লিতে পৌঁছানোর আগে বারাণসী থেকে তাদের অভিবাসন এবং ব্যাগেজ সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সম্পন্ন করতে পারবেন এবং সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে যাত্রা করতেও পারবেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানিয়েছেন, ভারতের হাব অ্যান্ড স্পোক বিমান পরিবহন ব্যবস্থার রূপায়ণের সূচনা হচ্ছে বারাণসী থেকেই।
0: পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। আজ নবান্নে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, কর্মীবর্গ, প্রশাসনিক সংস্কার দপ্তর নিজের হাতে রেখেছেন। নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুবকল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। দিলীপ ঘোষকে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের পাশাপাশি কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। মোট 19 জন পূর্ণ মন্ত্রী ছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে রয়েছেন মালতি রাভা রায়, রাজেশ মাহাতো এবং ডক্টর ইন্দ্রনীল খাঁ। একই সঙ্গে আনন্দময় বর্মন, অশোক দেন্দা, বিশাল লামা, উমেশ রায়, ভাস্কর ভট্টাচার্য, সুমনা সরকার সহ মোট 19 জনকে বিভিন্ন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।
1: পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে আজ পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশন শাখার TMI-17 হেলিকপ্টার ভেঙে পড়েছে। হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত বলে জানা গেছে। যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা হয়ে থাকতে বলে মনে করা হচ্ছে।
0: আফগানিস্তানের কুনার খোস্ত পাকতিকা প্রদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 13 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানা গেছে। এক বিবৃতিতে তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, গত রাতে পাকিস্তানি সেনাবাহিনী আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে নিরীহ নাগরিকদের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ঘটনাকে মানবিক অপরাধ ও আগ্রাসন হিসেবে অভিহিত করেন তিনি। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন এবং কুনার খোস্ত এবং পাকতিকা প্রদেশে বিমান হামলার মাধ্যমে মহিলা ও শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই।
1: নেপাল ভারত থেকে আমদানির উপর নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ আরোপ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন একটি খবর কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক ভুল এবং বিভ্রান্তিকর বলে খারিজ করে দিয়েছে। নেপাল এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে বলেছে, ভারত থেকে আমদানির উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। নির্ধারিত উদ্ভিদ স্বাস্থ্য সংক্রান্ত শর্তাবলী সাপেক্ষে আমদানি বহাল রয়েছে। যদিও নেপাল সম্প্রতি হট ওয়াটার ট্রিটমেন্টের আবশ্যকতা সহ আমদানির কিছু শর্ত সংশোধন করেছে, তবু ভারত নির্ধারিত শর্তাবলী মেনে রপ্তানি প্রক্রিয়া অব্যাহত রেখেছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত 2005 মেট্রিক টন আম নেপালে রপ্তানি করা হয়েছে। শুধুমাত্র জুন 2026 মাসে এ পর্যন্ত মোট 266 মেট্রিক টন আম রপ্তানি করা হয়েছে।
0: বালগেরিয়া সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সোফিয়ায় আজ সেদেশের প্রধানমন্ত্রী রুমেন রাদেভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলোচনায় বিদেশমন্ত্রী দুদেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন। বিদেশমন্ত্রী জানিয়েছেন, বালগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বাণিজ্য ও বিনিয়োগ, ঔষধক্ষেত্র, সেমিকন্ডাক্টর, কৃত্রিম মেধা, মহাকাশ, প্রতিরক্ষা, যাত্রী চলাচল, পর্যটন এবং সৃজনশীল বিনোদন শিল্প বিষয়ে বার্তালাপ করেছেন।
1: ভারতের পিভি সিন্ধু, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা, মালবিকা বানসোদ, তানিয়া হেমন্ত অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
0: ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের জনগণ স্থিতিশীল সরকারের গুরুত্ব বুঝেছে।
1: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দীর্ঘতম মেয়াদের ভূয়সী প্রশংসা করে প্রস্তাব পাশ

0: বিয়ের
1: দীর্ঘতম মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা সারা বিশ্বের নেতাদের।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো টু এ পর্যায়ে সম্প্রসারণ অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দপ্তর এবং আবাসিক পরিসর নির্মাণ অনুমোদন।
1: নৌসেনার পরিচালনাগত নিরাপত্তা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক কুড়িটি GMS জ্যামার ক্রয় করেছে।
0: ভারতের পিভি সিন্ধু, ঈশারাণী বোরা, তানভি শর্মা, মালবিকা বানসো, তানিয়া হেমন্ত অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
1: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, এখন হারানো দিনের গান। আপনাদের সঙ্গে রয়েছি কেয়া মুখোপাধ্যায়।

গানকে যদি জিজ্ঞেস করা হয়, গান তুমি কার, কি বলবে সে? যার বাণী তার, যার সুর তার, নাকি কণ্ঠ ছিলেন যিনি তার, নাকি তিনজনেরই? সে যে কবি বলেছিলেন, একাকী গাহকের নহে তো গান, গাইতে হবে দুজনে। কিন্তু শ্রোতা বন্ধুরা, একই সঙ্গে সেই গান আমরা যারা শুনি আমাদেরও কি নয়? সৃষ্টি সুখের সুরেলা উল্লাসে কেউ কেউ হয়ে যান আইকনিক, তাদের গানের মূল ভাবনাটুকু বিপুলভাবে অনুভব করা যায়, সে যেন এক আশ্চর্য রূপকথা। আমরা তাঁর গান শুনেছি, সেই গান শুনতে শুনতে শিখেছি, সেই গানে গানের সুরে কথায় প্রেম করতে শিখেছি, বৃষ্টি ভিজতে শিখেছি, রোদে পড়তে চেয়েছি, ভেসে যেতে চেয়েছি ডানা মেলে তাঁরই সুরের আকাশে। আমাদের কৈশোর কিংবা যৌবন ছাড়িয়ে যখন জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি, তখনও কেউ কেউ ভাবি এই সুরেলা সৃষ্টির যিনি রূপকার, তার কাছে বুঝি রয়ে গেল অনেকখানি ঋণ। সে ঋণ সুরের, সে ঋণ গানের। আর ডি বর্মন, রাহুল দেব বর্মন, পঞ্চম, তার জন্ম মাস এই জুন। তাঁরই সুর গুনগুন করতে করতে আগামী একটি ঘন্টা আমাদের সুরের পথে চলা। আজকে এই পথ চলা শুরু করব সেই গানটি দিয়ে, 1965 সালের পুজো রিলিজের গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

পঞ্চম, আরব সাগরের সাইক্লোন। বঙ্গোপসাগরে ঢেউ তুলে ভারত মহাসাগরকে উত্তুঙ্গ করে অ্যাটলান্টিক প্যাসিফিক ছুটেছিল। পঞ্চম ছন্দের জাদুকর, মেলোডিকিং পঞ্চম ক্ষণ জন্মা প্রতিভা, এসব কিছু বলেছিলেন পথিকৃত সঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী। গত শতকের ছয়ের দশকের হিন্দি গানের মোড় ঘোরানোই হোক, কিংবা বাংলা গানকে চমকে দেওয়া সুরে সাজিয়ে তোলাই হোক, আর সেখান থেকে সত্তরের দশক তিনি সম্রাট। একসময় বিখ্যাত সঙ্গীতকার জুটি লক্ষ্মীকান্ত প্যারেলাল বলেছিলেন, পঞ্চম যেন সবাইকে একেবারে কাঁপিয়ে রেখে দিয়েছে। দীর্ঘ সময়, অন্তত 33 বছর সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি, এবং আজ তিনি চলে যাওয়ার এতগুলো বছর দশক পরেও তিনি ফুরিয়ে যাননি। এই যে আমাদের এই সময়কার প্রজন্ম, এই যে স্যাটেলাইট শাসিত বিশ্বায়নের যুগ, সেখানকার নতুন নতুন শ্রোতা যারা, তাদের কাছেও রাহুল দেবের সুরের আকর্ষণ অপ্রতিরোধ্য। লঘুসঙ্গীতের জানা শ্রোতা তাদের সিংহভাগ আটি বর্মনের সুরের শাসনে খুশি সুখী। তার যে সুর, তার এক মেরুতে যদি থাকে দাম্মারো দাম, অন্য মেরুতে তেরে বিনা জিন্দেগি সে কই। কেউ যদি আপন করে নেন বাংলা সুর, যেখানে ফুলে গন্ধ নেই, আবার অন্যদিকে কেউ এমন মজার শহরে আনন্দ খুঁজে পান। 2000-এরও বেশি গানে সুর করেছেন, বিতর্কও পিছু ছাড়েনি, সুরের কপি করেছেন এ কথা শুনেছি আমরা। যদি ধরা যায় সেরকম গানও আছে কয়েকশো, 200-300। নিজের প্রতি সুবিচার করতে পারেননি, প্রচুর কাজ করছেন যখন, সেরকম গানও যদি কয়েকশো হয়, তাহলেও থেকে যায় অন্তত 1500 গান। সেই যে সম্ভার, আশ্চর্য সুরের সম্ভার, আমাদের সেরা ভারতীয় সুরকারদের তালিকায় সবসময় সেখানে উজ্জ্বল হয়ে থাকবে তার সুরসৃজনগুলি। পরের যে গানটি, আশা ভোস্লের কণ্ঠে আরেকটি অত্যন্ত জনপ্রিয় গান।

জুন মাস তার জন্মমাস, এরকম সময় কি শেষ থেকে শুরু করা উচিত? হয়তো করা যেতে পারে যদি সেই শেষটা হয় একরকম নতুন শুরু, কিংবা ফিরে আসার এক আশ্চর্য রূপকথা। আর সেই রূপকথার সাক্ষী আমরা সবাই যারা গান ভালোবাসি। আশির দশকের দ্বিতীয় ভাগ পেরিয়ে নব্বইয়ের সূচনা, তখন ডিস্কো মিউজিকের রমরমা। একসময় সুরে সুরে চমকে দেওয়া রাহুল দেব তখন সঙ্গীত জগতে প্রায় প্রাপ্ত। তবু এসব না পাওয়ার মাঝেই সুর দিলেন ইজাজত ছবিতে, অসামান্য সুর, তার অন্যতম শ্রেষ্ঠ কাজ সন্দেহ নেই। সেরা গায়িকার পুরস্কার পেলেন আশা ভোঁসলে, সেরা সঙ্গীতকার নির্বাচিত হলেন গুলজার, কিন্তু সুরকারের ঝুলিটি শূন্য। একটির পর একটি ফ্লপ ছবি তার পূর্তি বাজারকে সামলাতে পারল না একমাত্র ইজাজত দিয়ে। সুরের জাদুকর নিঃসঙ্গ সম্রাট তখন অসুস্থ। সাঁঝবেলার বিষণ্নতার রং মিশেছে জীবনের ক্যানভাসে। আগে যারা তাকে ঘিরেছিলেন তারা কেউ আর আসেন না, নতুন কাজ নেই। তবু একদিন

পরিচালক। ১৯৪২ সালের পটভূমিতে একটি প্রেমের ছবির সুর করার প্রস্তাব নিয়ে এলেন তিনি। রাহুল দেবকে অনেকটা যেন নতুন করে শ্বাস নিতে দিল এই প্রস্তাব। সুর তৈরি হল, শোনাচ্ছেন অত্যন্ত দ্রুত লয়ের সুর, তার সঙ্গে দ্রুতে তবলা। গান শেষ হয়ে গেল। প্রস্তাব দিয়ে যিনি এসেছিলেন সেই বিধু বিনোদ চুপ। আরডি জিজ্ঞেস করলেন, কিছু বলো, কেমন লাগল? একটু চুপ করে থেকে বিধু বিনোদ বললেন, আসলে দাদা মনে হচ্ছে কিচ্ছু হয়নি। রাহুল দেব ধীর পায়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন দরজার কাছে। একবার ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তাহলে করছি এখনো ছবিটা? বিধু বিনোদ বললেন, হ্যাঁ দাদা, তুমি সেরা, তোমার কাজকে বিশ্বাস করি। এই বিশ্বাসটুকু অসামান্য জোর দিয়েছিল রাহুল দেবকে। পরের সপ্তাহে আবারও সেই স্টুডিও, সেই সঙ্গীতায়োজকরা। এবারে হারমোনিয়াম বাজিয়ে সুর ধরলেন তিনি বাংলায়। আশ্চর্য নরম এক সুর।

রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে, আশ্চর্য নরম এই সুর, সেটাই ফার্স্ট নোট। বিধু বিনোদ মুগ্ধ। আটি বললেন, এখনো তো গানটাই শুরু হয়নি। তারপর সেই গান বাংলায়।

এই যে ছবি 1942 আ লাভ স্টোরি, এই ছবির প্রতিটি গান নিয়ে স্বপ্ন দেখতেন রাহুল দেব। একটার পর একটা গানে সুর করছেন আর বুঝতে পেরেছিলেন এই ছবির সুরের হাত ধরে আবার রূপকথার দেখি যাবে মানুষ। 1994 এর 15 এপ্রিল ছবি মুক্তি পেল, কিন্তু স্বপ্ন দেখার মানুষটি তখন আর নেই। সে বছরেরই 4 জানুয়ারি তার স্বপ্ন দেখার অবসান হয়েছে। কিন্তু তাতে কি, ছবি মুক্তি পেতে তার স্বপ্নটাই অনায়াসে সারা দেশের মানুষের, প্রতিটি গান ভালোবাসা মানুষের স্বপ্ন হয়ে উঠল। যিনি কখনো রক, জ্যাজ, লাটিনো, টুইস্টের বিষয় আমাদের মাতোয়ারা করেছেন, তার কাছ থেকে এক আশ্চর্য নরম, হৃদয় উদ্বেল করা সুর খুঁজে পেল মানুষ। কখনো দেশ রাগের ওপর তৈরি, কখনো তাতে অমোঘ নাট্যময়তা বোনা গানের শরীরে, নীরবতা দিয়ে এমনকি ফিস ফিস করে কথা বলেও ভালোবাসা বুঝিয়ে দেওয়া যায়, সেটাই তার এই শেষ ছবির কাজে বুঝিয়ে গেছিলেন রাহুল দেব বর্মণ। আর এমন যে প্রতিভা তিনি নিজে যখন গান গাইতেন তখন, চলুন পরের গানটি শোনা যাক, 1977 এর পুজোর।

ত্রিপুরার মানিক্য রাজবংশের সন্তান রাহুল দেবের শরীরে রাজরক্ত। আবার অন্যদিক থেকে সঙ্গীতের এক রাজা শচীন দেব বর্মনের পুত্রও তিনি, তাই স্বভাবতই হৃদয়ে একেবারে সুরের আগুন আর তার সাংগীতিক মেধা সৃজনশীলতার তাগিদে ভরা। তাই সঙ্গীত রচনা তার লক্ষ্য নয়, এ বোধহয় তার নিয়তি ছিল। কিশোর রাহুলকে শচীনদেব জিজ্ঞেস করেছিলেন, তুমি বড় হয়ে কি হতে চাও? রাহুল বলেছিলেন, তোমার চেয়ে বড় সুরকার হতে চাই। বাবার চেয়ে বড় সুরকার তিনি হতে পেরেছিলেন কিনা সে নিয়ে তো বিতর্ক থাকতেই পারে, কিন্তু তিনি যে নতুন ধারা তৈরি করেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সঙ্গীত পরিচালক হিসেবে অত্যন্ত রক্ষণশীল নৌশাদ, তিনিও বলেছেন এদেশের ফিল্ম মিউজিকে বিপ্লব এনেছে পঞ্চম। ওর পরে যারা কাজ করছে তারা ওরই পথ ধরে তাকে হয়তো খানিকটা বিস্তৃত করেছে, কিন্তু ওর সুর থেকে বেরিয়ে আসার পথ পাচ্ছে না। আর যারা বিখ্যাত তারা বলছেন অনেকেই সেরা সঙ্গীতকারদের মধ্যে বোধহয় রাহুল দেবী সেই লাস্ট অব দ্য অরিজিনালস। কিন্তু রাহুল দেব কখনোই তার পিতার যে পথ সেই পথে হাঁটতে চাননি। তিনি যখন কিশোর সে সময় ফান্টুস ছবিতে শচীন দেব রাহুলের করা সুর কাজে লাগিয়েছিলেন। সেই গানটি ছবির অন্য গানগুলোর থেকে একেবারে আলাদা গোত্রের। বাবা এবং ছেলের সঙ্গীতের চলনের পথ যে ভিন্ন সেটা তখনই স্থির হয়ে গেছিল, কিন্তু দুজনেই আমাদের হৃদয়ের রাজা। আরেকটি কথা না বললেই নয়, এই যে আমরা কথায় কথায় বলি না যে এক্স ফ্যাক্টর, কিংবা ধরুন আমরা যখন অঙ্ক করতে বসি তখন অজানা কিছুকে এক্স বলে ধরে নিই, আর সেই এক্সই শেষে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয়। রাহুল দেব বর্মনের কথা বলতে গিয়ে এক্স ফ্যাক্টরের কথা বলতেই হবে। বৃষ্টি ভালোবাসতেন, বৃষ্টির ফোঁটার শব্দের জন্য তিনি সারা রাত ব্যালকনিতে বসে থেকে রেকর্ড করতেন বৃষ্টির আওয়াজ। কখনো কখনো নিজেও নানা রকম আবিষ্কার করে ফেলতেন। একবার খালি বোতলে ফুঁ দিয়ে একটা হলো সাউন্ড তৈরি করলেন, আরেকবার জল ভরা বোতল দিয়ে অন্যরকম শব্দের এফেক্ট। সেরকমই একটি গান ইন্দ্রানী সেনের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই আগামীকালের হারানো দিনের গান সম্পর্কে। গোটা বাংলা জুড়ে লোকজীবনের চাওয়া পাওয়া ধরা পড়েছে লোকজ সুরে। সেসব ভাটিয়ালি বাউল শাড়ি জারির পাশে ঝুমুর ও অন্য অন্য নানান ধারা যখন নাগরিক জীবনের কাছাকাছি এলো, তখন ফুটে উঠল অন্য এক ছাঁচ। বাংলা বেসিক গানে আবার কখনো ছায়াছবির গানে সেই ছায়া পড়ল এক দীর্ঘ সময় জুড়ে। 11 জন আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে সেই ছায়াপথ ধরে আমাদের পরিভ্রমণ, বাংলা ছবির গানে লোকজ ছায়া। আপনার সঙ্গে থাকবেন পৌলমী ভট্টাচার্য।

শ্রোতা বন্ধুরা, আজ আমরা স্মরণ করছি প্রবাদ প্রতিম প্রিয় সঙ্গীত আয়োজক শিল্পী রাহুল দেব বর্মনকে কথায় গানে। সত্তরের দশক, যে বছরের কথা বলছি 1974, সেবার পুজোর গান হিসেবে চারটি গান বেরোল। প্রথমটি আমরা শুনেছি, মহুয়ায় জমেছে আজ মৌকো। এর সঙ্গে ছিল সন্ধ্যাবেলায় বসে আছি, সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, দুটি গানেই আশা ভোঁসলে। পঞ্চমের সুর, আর তিনি যে গানটি চাইলেন গাইলেন সেই গানটি শুনব এবার আমরা। 1974 পুজো রিলিজ রাহুল দেব বর্মনের কণ্ঠে।

মন শান্ত না থাকলে সুর বুঝি ধরা দেয় না। সেবার অশান্ত মন নিয়ে আড্ডির ছবিতে সুর দিতে পারছেন না। এদিকে গান লেখা হয়ে গেছে, রেকর্ডিংয়ের দিন ঠিক হয়ে গেছে। সঙ্গীত পরিচালক হিসেবে তিনি বলেও দিয়েছেন নির্দিষ্ট দিনে গান রেকর্ড করবেন, কিন্তু পারিবারিক সমস্যায় জর্জরিত অমর প্রেম ছবির গানের সুরারোপের দায়িত্ব নিয়ে ফেলেও শেষ রক্ষা বুঝি হবে না। নিরুপায় হয়ে আড্ডি ধরলেন প্রিয় বন্ধুকে, কিশোর কুমার। সব জানিয়ে বললেন, সুর দিতে পারছি না, কালকে রেকর্ডিং। নীরবে বন্ধুকৃত্য করলেন গায়ক। কুচ তো লোক কাহেঙ্গে প্রথম চারটি লাইনের সুর দিলেন কিশোর কুমার, আর তারপর দুজনে মিলে গাইতে গাইতে বাকি সুর তৈরি হয়ে গেল। এ গান তো তারপর ইতিহাস সৃষ্টি করল। আমরা সবাই জানি কিশোর কুমার কখনো কাউকে বলেননি, কিন্তু প্রিয় বন্ধু কিভাবে তাকে বাঁচিয়েছিলেন এ কথা পরে পঞ্চমী জানিয়েছিলেন একটি সাক্ষাৎকারে। এমন বন্ধুত্ব সত্যি বিরল। আর এই শিল্পীরাও বুঝি একেবারে শিশুর মতো সরল ছিলেন, আর ওই সারল্যই বোধহয় কোথাও এই ধরনের সুরে ভারী কার্যকরী হয়। কিশোর কুমারের কণ্ঠে পুজোর গান তুলে দিলেন রাহুল দেব। 1969 পুজো রিলিজের গান, রাহুল দেব, কিশোর কুমার।

চলে আসি অন্য একটি ছবির কথায়। 1981 ছবির নাম কলঙ্কিনী কঙ্কাবতী। বাংলা যে কটি ছবিতে কাজ করেছেন এটি তার আরেকটি অবিস্মরণীয় কাজ। এই ছবিতে কণ্ঠ দিলেন তার সুরে

বাণিজ্যিক ছবির চাপ ছিল, তার প্রতিভা তাতে পুড়েছে। আবার তার পিতা যেমন বছরে হয়তো 3-4টি ছবিতে সুর আরোপ করতেন, কাজেই অনেক ভাবনা চিন্তার অবকাশ থাকত। সেখানে তিনি অন্তত 19-20টি ছবিতে সুর করছেন বছরে, তাই সৃজনশীলতার অবকাশ খানিকটা কমে গেছে। অনেক গড়পড়তা ছবিতে সুর দিয়েছেন, তাতে সামর্থ্য বিনিয়োগ করতে হয়েছে। কিন্তু তার ভেতর থেকেই একেবারে হীরক খণ্ডের মতো উজ্জ্বল দ্যুতিময় সব সুর আমাদের মুগ্ধ করেছে বারবার। একসময় বলা হতো তার ছবিতে ছবির গানের সুরে বড্ড বেশি পশ্চিমী প্রভাব, সমালোচিত হয়েছেন। এমনকি যারা সমালোচনা করেছিলেন তাদের মধ্যে পিতা শচীনকর্তাও ছিলেন একসময়। কিন্তু রাহুল দেব কি বলতেন? বলতেন, দেখুন, একদিকে গ্লোবালাইজেশনের ধাক্কায় ধ্বজা উঠবে, আমাদের জীবনযাপনে থাকবে পশ্চিমী পোশাক, বিলেতি ভাষা, ফিউশন, ওদিকে ডিস্কো কালচার চলবে, আর গানটা থেকে যাবে আদ্যিকালের। তেমনি হয় নাকি? হরে কৃষ্ণ হরে রাম ছবিতে হিপিদের কণ্ঠে যদি কীর্তন শোনাতাম ভালো লাগতো কি? আমি বাবার মতো সুর করব, আমার ছেলে আবার দাদুর মতো সুর করবে, এ তো সম্ভব নয়। আর শচীনকর্তা, স্নেহময় পিতা কি বলতেন? একটা গল্প একটু ভাগ করে নিই। লিখছেন তরুণ মজুমদার তার বিখ্যাত বই সিনেমা পাড়া দিয়ে। সেখানে সে বইটি এক আশ্চর্য খনি, কত যে গল্প লুকিয়ে আছে সেখানে। একবার দুপুরে শচীন তার মুখোমুখি আমি ওর মিউজিক রুমে, গল্পগুজব হচ্ছে, এমন সময় সিঁড়ি দিয়ে ধূপধাপ শব্দ, কে যেন উঠে আসছে। ভুরু কুচকে তাকালেন শচীনদা, অপরাধী আর কেউ নয়, ওর নিজেরই পুত্র পঞ্চম। সুরকার হিসেবে ক্রমশ সুনাম বাড়ছে তার। খানিক দূরে আলাদা একটা ফ্ল্যাটে ওর মিউজিক রুম, কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে একবার বৌদি মানে ওর মার সঙ্গে দেখা করতে আসে। বাবাকে অসম্ভব সমীহ করে, তাই চট করে তার ধারে কাছে ঘেঁষে না। অন্য দরজা দিয়ে সে ভেতরে ঠুকছিল, হঠাৎ আমাকে দেখতে পেয়ে এগিয়ে এলো। আরে তরুণদা, কবে এলেন? এই তো দিন চারেক। উঠেছেন কোথায়? এই যে হোটেল অজন্তা প্যালেস, রুম নাম্বার কত? বললাম। এবার পঞ্চম ওর স্বভাবসিদ্ধ ধরনে বললে, ঠিক আছে, আজ রাত্রিরে আপনাকে খাবার পাঠাবো, হোটেলে অর্ডার দেবেন না কিন্তু। বেশ বেশ। পঞ্চম ঘুরে অন্য দরজা দিয়ে ভেতর বাড়িতে মায়ের কাছে ঢুকে যায়। এতক্ষণ শচীনদা একটা কথাও বলেননি। পঞ্চমের পায়ের আওয়াজ একেবারে মিলিয়ে যাওয়ার বেশ খানিকটা পর আমার দিকে আর চোখে ভুরু কুঁচকে তাকালেন, গম্ভীর গলায় বললেন, তুমি কি ওর লগে মেশো নাকি রে ভাই? আমি কিছু বলবার আগেই নিচু গলায় সাবধান বানিয়ে এলো, মিশবানা, বান্দর হইছে একটা বান্দর। এই গল্পের রেশ ধরে চলুন চলে যাই সেই গানে, যে গান গুনগুন করি কখনো না কখনো আমরা সব পাই।

শ্রোতা বন্ধুরা, আজ শুরুতে প্রশ্ন রেখেছিলাম গান তুমি কার। আমরা যারা গান শুনছি, গান আমাদের সব্বার। সত্য প্রেমে পড়া যে কিশোর বিরহ ব্যথায় গেয়ে উঠল এই গানটি, মনে পড়ে রুবি রায়, সে তো তারই গান। কিংবা এইমাত্র একা একা রাস্তা পেরোতে গিয়ে যে তরুণটি গাইছিলেন, অন্য ভাষা হলেও চিঙ্গারি কই ভড়কে, আধো অন্ধকার ছায়াছবির যে নদীর জল, নৌকোর দুলে ওঠা, এই সব পারিপার্শ্বিক না থাকলেও, দেখতে না পেলেও, সেই মুহূর্তে ওই গানটি কি ভীষণভাবে ওই তরুণেরই নয়? আপনি যখন গেয়ে ওঠেন রিমঝিম রিমঝিম, সে গান তো একান্ত আপনারই গান। আর এই আমার আপনার সব্বার গানের আড়ালে অলক্ষে অনিবার্য সুরেলা উপস্থিতি নিয়ে রাজকীয় মহিমায় মনের ফ্রেমে ছবি হয়ে থাকেন আর ডি বর্মন। পঞ্চম একমেব দ্বিতীয়।

0: শেষ হল হারানো দিনের গান। আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। এই সঙ্গে শেষ হল আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় 5:56, বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 12:05 এবং বাংলাদেশ সময় 12:30। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে নমস্কার শ্রোতা বন্ধুরা, এখনকার অধিবেশনে আপনারা শুনতে পাবেন এখন থেকে দুটো পর্যন্ত আধুনিক গান, দুটো থেকে তিনটে বাংলা ছায়াছবির গান, তিনটে থেকে চারটে নানা রঙের গান। গত কয়েকদিন ধরে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রাণ যখন ওষ্ঠাগত হওয়ার উপক্রম, তখন আজকের বৃষ্টি একটু স্বস্তির হাওয়া বয়ে নিয়ে এলো। যদিও বৃষ্টির চেয়ে বজ্রপাত বেশি হলো, তবুও পরিবেশ তো আপাতত একটু ঠান্ডা হলো। এই বৃষ্টি ভেজা রাতে শুনতে থাকুন আধুনিক গান। প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গানটির গীতিকার মিল্টু ঘোষ।

গানটির গীতিকার ছিলেন দেবাশিস চট্টোপাধ্যায়। আধুনিক গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটির গীতিকার প্রবীর মজুমদার।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রথম গানটির গীতিকার শ্যামল গুপ্ত।

আধুনিক গান শুনছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী শিবাজি চট্টোপাধ্যায়, গানটির রচয়িতা রমেশ ঘোষ।

শুনছেন আধুনিক গান শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটির গীতিকার অমিতাভ ভট্টাচার্য।

এবারের গানটি শুনবেন শিবাজি চট্টোপাধ্যায় ও অরুন্ধতী হোম চৌধুরীর দ্বৈত কণ্ঠে। গানটির গীতিকার সলিল চৌধুরী।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, এখনকার গানটির গীতিকার সলিল চৌধুরী।

গানটি প্রচারে বিঘ্ন ঘটায়, দুঃখিত। পরিবর্তে অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া অন্য একটি গান শুনুন, গানটির গীতিকার কিংসুক চট্টোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, প্রথম গানটির গীতিকার তরুণ সিংহ।

আধুনিক গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন রূপঙ্কর ও শুভমিতার দ্বৈত কণ্ঠে কয়েকটি আধুনিক

আধুনিক গানের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে শুনবেন শ্রেয়া ঘোষাল ও রূপঙ্করের দ্বৈতকণ্ঠে গাওয়া এই গানটি।

আধুনিক গান শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনলেন আধুনিক গান। আজকের শিল্পীরা ছিলেন যথাক্রমে হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী, রাঘব চট্টোপাধ্যায়, শুভমিতা, রূপঙ্কর ও শ্রেয়া ঘোষাল। আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান বাংলা ছায়াছবির কালের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন দুই অধ্যায় ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটির শিল্পী ভূপিন্দর সিং।

ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন মান অভিমান ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি গেয়েছেন আরতি মুখোপাধ্যায়।

শুনলেন মান অভিমান ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন অমরকণ্টক ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন পরিমল ভট্টাচার্য ও রূপরেখা বন্দ্যোপাধ্যায়।

শোনো মতি বিবি, আজ আর ঠুংরি গজল নয়, আজ চলবে মুজরা। আমি সুর ছাড়ব, তুমি ধরবে, তুমি ছাড়বে আমি ধরবো।

সুরের সুর ফিরে নকল সুখে সুরের

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে শুনবেন আরোহণ ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি গিয়েছেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখন শুনবেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথমে বাংলা ব্যান্ড দোহার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবারে শুনবেন রজনীকান্তের গান, প্রথম শিল্পী নূপুর ছন্দা ঘোষ।

শুনছেন রজনীকান্তের গান। এবারে শুনবেন শিল্পী ইন্দ্র সরকারের কণ্ঠে রজনীকান্তের গান।

রজনীকান্তের গান শুনলেন ইন্দ্রা সরকারের কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন বাংলা ব্যান্ড দোহার ও ফুড়ুতের গান, তারপরে দ্বিজেন্দ্র গীতি। শিল্পীরা ছিলেন যথাক্রমে কৃষ্ণা চট্টোপাধ্যায় ও রবীন বন্দ্যোপাধ্যায়, ও সবশেষে রজনীকান্তের গান। শিল্পীরা ছিলেন যথাক্রমে নূপুরছন্দা ঘোষ ও ইন্দ্রা সরকার। নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এখন সময় প্রভাতীর, আর প্রভাতীর প্রথম পর্বে আমরা শুনব সেতার, শিল্পী সুগত নাগ, রাগ বিলাস খানি টোড়ি।

এতক্ষণ শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন শিরীন সেনগুপ্ত, রাগ ললিত। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী। এখন শুনব রাগ প্রধান বাংলা গান, শিল্পী শচীন দেব বর্মণ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এখন আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত।

এবার তোর মরা গাঙে বান এসেছে, গানটা শুনলাম সোমদত্তা ভট্টাচার্যের কণ্ঠে। আনন্দধ্বনির পরের শিল্পী বিশ্বরূপ রুদ্র।

এর পরবর্তী শিল্পী শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়। আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে।

শুনলাম উর্মিমালা ঘোষের কণ্ঠে এই দুর্দান্ত গানটি। এরপর আনন্দধ্বনিতে যে গান শুনব, এমনি করে যায় যদি দিন যাক না, শিল্পী মনোময় ভট্টাচার্য।

প্রভু আমারও প্রিয় আমারও, শিল্পী ছিলেন তপন প্রভু। আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে, সুস্মিতা গোস্বামী।